0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
1: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যেদিন এ পৃথিবীকে অন্য পৃথিবীতে পরিবর্তিত করা হবে এবং আসমান সমূহকেও, আর এক পরাক্রমশালী আল্লাহর সামনে সকলে উপস্থিত হবে। সেদিন তুমি অপরাধীদের দেখবে শৃঙ্খলে আবদ্ধ, তাদের জামা হবে আল কাতরার এবং তাদের মুখমণ্ডলকে আগুন ঢেকে ফেলবে, এ কারণে যে আল্লাহ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিফল দেবেন। নিশ্চয় আল্লাহ অতিশয় দ্রুত হিসাব গ্রহণকারী। এ কোরআন মানুষের জন্য এক বাণী, যাতে এর মাধ্যমে তারা সতর্ক হয় এবং যেন তারা জানতে পারে যে তিনি একমাত্র মাবুদ, আর যেন জ্ঞানবান লোকেরা উপদেশ গ্রহণ করে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় নামাজের নিষিদ্ধ সময়সমূহ, বলছেন মাওলানা ডক্টর মোহাম্মদ লোকমান হাকিম।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামে নামাজের গুরুত্ব অপরিসীম। ইমান আনার পর সর্বশ্রেষ্ঠ ইবাদত হল নামাজ। নামাজকে দিনের খুঁটি বলা হয়েছে। কোরআন মজিদের সুরা আল বাকারার 43 আয়াতে নামাজ কায়েমের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুসসালাতা ওয়া আতুজ্জাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো ও জাকাত দাও, এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তিরমিজি। মুমিন মুসলিমের উপর নির্ধারিত সময়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। সূরা আন-নিসার 103 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময়ে নামাজ কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। কোরআন ও হাদিসের আলোকে নামাজ আদায়ের পদ্ধতি এবং নামাজের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। তবে তিনটি সময়ে নামাজ পড়া নিষিদ্ধ। এ প্রসঙ্গে হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত 3 সময়ে নামাজ আদায় করতে নিষেধ করেছেন। 1. সূর্যোদয়ের সময়, যতক্ষণ না সূর্য উপরে উঠবে, এ সময়টি প্রায় 23 মিনিট। 2. সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার সময়, যতক্ষণ না সূর্য ঢলে পড়ে। এবং 3. সূর্য অস্ত যাওয়ার সময়, যতক্ষণ না সূর্য অস্ত যাবে। বুখারী ও মুসলিম। বর্ণিত 3টি সময়ে সাজদায়ে তেলাওয়াত সহ ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল সহ সব ধরনের নামাজ নিষিদ্ধ, তবে জানাজার নামাজ আদায় করা যাবে। এছাড়াও এমন কিছু সময় আছে যখন নামাজ পড়া অপছন্দনীয় অর্থাৎ মাকরুহ, যেমন ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর পর্যায়ক্রমে সুন্নাত ও ফরজ নামাজ ব্যতীত সূর্য উদয় হওয়া পর্যন্ত অন্য কোনো নামাজ পড়া মাকরুহ, আসরের পর সূর্যাস্ত পর্যন্ত কোনো নামাজ পড়া মাকরুহ, একামতের সময় নামাজ পড়া মাকরুহ, ঈদের নামাজের পূর্বে ও পরে কোনো নামাজ পড়া মাকরুহ, ক্ষুধার্ত অবস্থায় পানাহার উপস্থিত হলে নামাজ পড়া মাকরুহ, প্রস্রাব ও পায়খানার তীব্রতা নিয়ে নামাজ পড়া মাকরুহ, জুমআ ও 2 ঈদের খুতবাকালীন নামাজ পড়া মাকরুহ, আরাফাতের ময়দানে জোহর ও আসরের মাঝে নামাজ পড়া মাকরুহ, মুজদালিফায় মাগরিব ও এশার মাঝে ও পরে নামাজ পড়া মাকরুহ। নামাজের মতো একটি শ্রেষ্ঠ আমল আদায়ের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নামাজের নির্ধারিত সময়, নামাজের নিষিদ্ধ সময়সমূহ ও মাকরুহ তথা অপছন্দনীয় বিষয়গুলো অবহিত হওয়া এবং তদানুযায়ী আমল করা একান্ত কর্তব্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে নামাজ কায়েম করার তৌফিক দিন, আমিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল নামাজের নিষিদ্ধ সময়সমূহ। বললেন মাওলানা ডক্টর মোহাম্মদ লোকমান হাকিম। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।
3: কোথা সে আল্লাহ তে ঝার পুর নই মান কোথা সে মান কোথা সে মান।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
2: ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম প্রপন্ন পারিজাতায়, তত্র বেত্র একোপানয়ে, জ্ঞান মুদ্রায় কৃষ্ণায়, গীতা অমৃত দোহে নমঃ, সর্ব উপনিষদ গাভ দুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধম গীতা অমৃতম মহৎ। শ্রীমৎ ভগবদ গীতা ষোড়শ অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবান উবাচ, ধৌ ভূত স্বর্গ লোকে অস্মিন, দৈব আশ্রয়েব চ দৈব বিস্তরস্বপুক্ত আশ্রম পার্থ মে শৃণু, প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনান বিদু আসুরা, ন শৌচম ন অপি চ আচার, ন সত্যম তেষু বিদ্যতে। হে পার্থ, এই জগতে দুই রকমের সৃষ্ট জীব রয়েছে, দেবস্বভাব ও অসুর স্বভাব। দেবস্বভাব বিশিষ্ট ব্যক্তিদের সম্বন্ধে আমি বিস্তারিত বলেছি, এখন আসুরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিদের কথা শোনো। যারা অসুর স্বভাব, তাদের ধর্ম বিষয়ে কোনো প্রবৃত্তি নেই, অধর্ম থেকেও তারা নিবৃত্ত হতে জানে না, শৌচ সদাচার সত্য কিছুই তাদের মধ্যে দেখা যায় না। জগতের বদ্ধজীবকে দুই ভাগে ভাগ করা যায়, সাধুগুরু বৈষ্ণবের তত্ত্বাবধানে যারা বৈদিক শাস্ত্রের নির্দেশ মেনে চলেন তাদের বলা হয় দেবস্বভাব, আর যারা কোনো কিছুর তোয়াক্কা না করে খেয়াল খুশি মতো চলে তাদের বলা হয় আসুরিক স্বভাব। অসুরদের ধর্মে কোনো বিশ্বাস নেই, তাদের শৌচ বা পরিচ্ছন্নতার বোধ নেই, সদাচারে রুচি নেই। মানুষের মধ্যে সর্বপ্রথমে আসুরি সম্পদের উৎপত্তি হয়, প্রবৃত্তি ও নিবৃত্তি না জানলে। প্রবৃত্তি ও নিবৃত্তিকে কেমন করে জানা যায়? এটি গুরুর সাহায্যে, গ্রন্থের সাহায্যে বা সাধু সঙ্গে আলাপ আলোচনার দ্বারা জানা যায়। আহার নিদ্রা বয় মৈথুন সকল প্রাণী মাত্রেরই থাকে, কিন্তু বিবেক পশুপক্ষীর মধ্যে বিকশিত করার অবকাশ ব্যবস্থা এবং যোগ্যতা থাকে না। তাদের শুধুমাত্র শরীর নির্বাহ করার অবকাশ পর্যন্তই সীমিত থাকে, কিন্তু মানুষ সে বিবেকের সাহায্যে নিজের, নিজের পরিবারের, সমাজ তথা অন্যান্য প্রাণীরও পালন পোষণ করতে সক্ষম হয়। দুর্গুণ দুরাচার পরিত্যাগ করে সদ্গুণ সদাচার গ্রহণ করতে পারে। অসুর স্বভাব পরিত্যাগ করার বিচার শক্তি প্রধানত মনুষ্য শরীরেই থাকে, তাই মানুষের আসুরি স্বভাব সর্বতোভাবে পরিত্যাগ করা উচিত। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরী। সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিদ দুঃখ ভাগ ভবেত্। জগতের সকল প্রাণীর মঙ্গল হোক, সকলেই নিরাময় লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করেন। ওম শান্তি শান্তি শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর। বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
3: আজ সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৬ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ৪৬ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজে। জানা দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় আয়োজিত নতুন কুড়ি স্পোর্টস 2025-26 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বিকেল ৪টায়।
1: অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বর্শ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
0: অনুষ্ঠান সম্প্রচার করেন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজ এবং FM 106 মেগাহার্টজ থেকে প্রচারিত হবে।
1: জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান শুনবেন সকাল ৮:১৫।
0: সকাল ৮:৩০ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল ৯:০৫।
0: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১:৩০।
1: স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা ২:২০।
0: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিশীল প্রযুক্তি অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল ৪:০৫।
1: ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল ৫:৩০।
0: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল শুনতে পাবেন সন্ধ্যে ৬:০৫।
1: সন্ধ্যে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
0: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭:৩০।
1: রাত ৮:১০ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
0: রাত ৯:০৫ শুনতে পাবেন বেতার ম্যাগাজিন উত্তরণ।
1: নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত ১০:০৫।
0: সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত ১০:৩০।
1: এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭:০০ থেকে রাত ১১:০০ পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান।
0: FM ১০৬ মেগাহার্জে সকাল ৬:০০ থেকে বেলা ১২:১০ এবং বেলা ২:১৫ থেকে রাত ১১:১৫ পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
1: FM ৯০ মেগাহার্জে সকাল ৬:০০ থেকে রাত ১১:১৫ পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান।
0: জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। এবারে ভোরের গান, শিল্পী সুস্মিতা দেবনাথ সূচি, কথা লিখেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

0: সুস্মিতা দেবনাথ সুচির কণ্ঠে ভোরের গান শুনলেন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ ইয়াকুব আলী খান।

0: প্রথমে তুমি আমার সকাল বেলার সুর এবং পরে আমি তবতারে প্রেম ভেখারি। পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, গিয়েছেন মোহাম্মদ ইয়াকুব আলী খান।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা এ পর্যায়ে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী নিদা হক।

মিতা হকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: মানুষের জীবনে পরিবেশ অতি গুরুত্বপূর্ণ। সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করে সুস্থ জীবনের। সুন্দর পরিবেশ রক্ষায় বৃক্ষ ও পাহাড় পর্বতের ভূমিকা অপরিসীম। গাছপালা অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে। গাছপালা নিধন ও পাহাড় কাটার সাথে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া এবং আপনার আমার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা। তাই পাহাড় পর্বত ও গাছ কাটা রোধ করতে হবে, রক্ষায় সচেষ্ট হতে হবে। এই আহ্বান জানিয়ে শুরু করছি কৃষি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচার। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, যে যেখান থেকে শুনছেন, সবাইকে প্রীতিময় শুভেচ্ছা। বন্ধুরা, কোনো কিছুই ফেল না নয়, কেবলমাত্র তার রূপান্তর ঘটে। বলছিলাম খামারজাত সারের কথা। গরু, মহিষ, ভেড়া, হাঁস, মুরগি প্রভৃতি জীবজন্তুর মলমূত্র এবং গোয়াল ঘরে ব্যবহৃত খড় খামারের উচ্ছিষ্টাংশ মিশিয়ে খামারের এক পাশে জমা করে তৈরি করা হয় খামারজাত সার, যা কৃষি জমিতে কার্যকর এবং ব্যবহারে গাছ বেশ তরতাজা হয়। প্রিয় শ্রোতা, চলুন এবারে আমার বাংলা পর্বে এই বিষয়ে শোনা যাক একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের আয়োজন থেকে। আজ আমরা জানব খামারজাত সার তৈরিকরণ ও তার ব্যবহার এ বিষয়ে। আর এ বিষয়ে কথা বলবেন আমাদের সাথে কৃষিবিদ মোহাম্মদ শরীফুল ইসলাম, পাবলিকেশন অ্যান্ড লিয়াজো অফিসার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, প্রধান কার্যালয়, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, খামারজাত সার কাকে বলে? খামারজাত সার কি উপাদান দিয়ে গঠিত হয়?
2: গৃহপালিত পশু পাখির মলমূত্র যেমন গোবর বা লিটার, এদের বিছানা রূপে ব্যবহৃত দ্রব্যাদি সেটা হচ্ছে খড় বা বিচালি, এবং গৃহস্থালী উচ্ছিষ্ট দ্রব্যাদি মিশ্রিত করে পচানো সারকে খামারজাত সার বলে। এটি একটি উন্নত মানের জৈব সার। এটি মাটির উর্বরতা বাড়াতে এবং ফসলের পুষ্টি যোগাতে অত্যন্ত কার্যকর। খামারজাত সার যেসব উপাদান নিয়ে গঠিত সেগুলো হল পশুর মল, এটি সারের মূল অংশ এবং এতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকে। পশুর মূত্র, এতে প্রচুর নাইট্রোজেন ও পটাশিয়াম থাকে, যা গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। গোয়াল ঘরে ব্যবহৃত খড়, শুকনো পাতা বা ফসলের অবশিষ্টাংশ, যা পশুর মলমূত্র শুষে নিতে সাহায্য করে।
1: এ পর্যায়ে জানতে চাই যে খামারজাত সার ব্যবহারের উপকারিতাগুলো কি কি?
2: খামারজাত সারের উপকারিতাগুলো হলো, জমির উর্বরতা বৃদ্ধি পায়, ফলে ফসলের ফলন বৃদ্ধি পায়, মাটির স্বাস্থ্য পরিবেশের কোনো ক্ষতি করে না, কৃষি পরিবেশের কোনো ক্ষতি করে না, নিজের বাড়িতে নামমাত্র খরচে উৎপাদন করা যায়, এবং দীর্ঘদিন রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির হারানো গুণাগুণ ফিরে পেতে সাহায্য করে, এবং সর্বোপরি ভূমিক্ষয় রোধ করে।
1: খামারজাত সার তৈরি করার পদ্ধতি সম্পর্কে আমাদের একটু বুঝিয়ে বলুন।
2: খামারজাত সার তৈরি করার পদ্ধতি হল, প্রথমে খামারের আয়তন অনুযায়ী গর্ত তৈরি করে নিতে হবে। সাধারণত প্রতিটি গরুর জন্য 4.5 মিটার দীর্ঘ, 2 মিটার প্রস্থ এবং 1 মিটার গভীর গর্ত করতে হবে। এরপর গর্ত 3টি প্রকোষ্ঠে ভাগ করে নিতে হবে। তারপর গর্তের তলায় ও দেয়াল পাকা করে অথবা কাদামাটির প্রলেপ দিতে হবে এবং উপরের চালার ব্যবস্থা করতে হবে। প্রথমে গর্তের প্রথম প্রকোষ্ঠের প্রতিদিনের খামারজাত দ্রব্যাদি, পশুর মলমূত্র, খড় বা বিচালি ইত্যাদি জমা করতে হবে। এভাবে 4 মাসের মলমূত্র ও লিটার জমা করার পর গর্ত ভর্তি হয়ে গেলে এর উপর 5 সেন্টিমিটার পুরু কাদামাটির প্রলেপ দিতে হবে। এরপর একইভাবে গর্তের দ্বিতীয় প্রকোষ্ঠ ও তৃতীয় প্রকোষ্ঠ ভরাট করে কাদামাটির প্রলেপ দিতে হবে। তৃতীয় প্রকোষ্ঠটি ভরাট করার সময় প্রথম প্রকোষ্ঠের মলমূত্র পচে ব্যবহার উপযোগী হয়। প্রথম প্রকোষ্ঠের সার ব্যবহার শেষ হলে গর্তের তলায় কাদামাটির প্রলেপ দিয়ে সেটি পুনরায় একইভাবে ব্যবহার করতে হবে।
1: খামারজাত সার সংরক্ষণের এবং ব্যবহারের নিয়ম আমাদের বুঝিয়ে বলবেন।
2: উন্নত মানের খামারজাত সার তৈরিতে সংরক্ষণ বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এটি ব্যবহারের নিয়মটাও যথাযথ পালন করতে হয়। খামারজাত সারে সরাসরি সূর্যের আলো যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, কেননা অধিক তাপমাত্রায় খামারজাত সারের অণুজীব মরে যেতে পারে। গর্তের উপরে চালা ব্যবহার করতে হবে যাতে বৃষ্টির পানি সরাসরি গর্তে প্রবেশ না করতে পারে। গর্তের চারদিকে উঁচু আল তৈরি করে দিতে হবে যাতে পানি গড়িয়ে গর্তে না যায়। গর্ত বেশি করা ঠিক হবে না, এতে সার সংগ্রহের সময় অসুবিধার সৃষ্টি হয়।
1: আয়োজনের সব শেষে জানতে চাই, খামারজাত সার ব্যবহারে আমাদের কৃষকদের কি কি লাভ হবে?
2: খামারজাত সার ব্যবহারে কৃষকের যেসব লাভ হবে তা হল, খামারজাত সারে খরচ নেই বললেই চলে। এতে খামারের ময়লা আবর্জনার যথাযথ ব্যবহার হয়, জমির স্বাস্থ্য রক্ষা হয় ও উৎপাদন বেশি হয়। সার প্রয়োগে খরচ অনেক কম লাগে, ব্যবহারের মাত্রা কম বেশি হলে কোনো ক্ষতি হবে না। খামারজাত সার ব্যবহারে রাসায়নিক সারের পরিমাণ কম লাগে।
1: অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজ আমরা জানলাম, যেগুলো আমাদের শ্রোতাদের নিশ্চয়ই অনেক কাজে লাগবে। আগামী আয়োজনে আবারও কথা হবে এমনই প্রত্যাশা। আজ এখানে বিদায় নিচ্ছি।

প্রিয় কিষাণী ভাই ও বোনেরা, সরকার বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গ্রহণ করেছেন। আসুন আমরাও এই আন্দোলনে অংশ নিই এবং বৃক্ষরোপণকে সার্থক করে তুলি। এই বর্ষায় সবাই একটি ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করি, এদের যত্ন নিই এবং চারদিকে সবুজ বেষ্টনী গড়ে তুলি, পরিবেশকে সতেজ ও সুস্থ রাখি। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ।

কৃষি পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন সেলিনা আক্তার শেলী, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়। বাংলাদেশ বেতার, এখন থেকেই কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন সকাল 7টার বাংলা সংবাদ।

আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ সোমবার, ১২ই শ্রাবণ, ১২ই সফর, ২৭ জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম। দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন করে স্পোর্টসের প্রথম আসর শেষ হচ্ছে আজ। শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেনা

0: বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বললেন প্রধানমন্ত্রী। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আজ, চলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ স্থানীয় সরকার মন্ত্রীর। আগামী বিশ্বকাপে বিনামূল্যে খেলার সম্প্রচারের পাশাপাশি বড় ধরনের মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। এবং গোলাবারুদের ঘাটতির কারণে ইরানে হামলা স্থগিত করার দাবি নাকচ করলেন ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দেশজুড়ে প্রায় 1,00,000 শিশু কিশোরের অংশগ্রহণের মধ্যে দিয়ে আজ শেষ হতে যাচ্ছে দেশের বৃহৎ প্রতিযোগিতামূলক ক্রীড়া উৎসব নতুন করে স্পোর্টস 2025-26 প্রথম আসর। প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন। নতুন করে স্পোর্টসের ফুটবলের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। বালক বিভাগে সিলেট ও ময়মনসিংহ অঞ্চল এবং বালিকা বিভাগে রাজশাহী ও রংপুর অঞ্চল একে অপরের মোকাবেলা করবে। এর আগে প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টে বালক বিভাগে রাজশাহী অঞ্চল ও বালিকা বিভাগে ঢাকা অঞ্চল চ্যাম্পিয়ন হয়। এছাড়া কাবাডিতে বালক বিভাগে সিলেট ও বালিকা বিভাগে সেরা হয় রংপুর। ব্যাডমিন্টনে বালক এককে চট্টগ্রামের রুদ্র ত্রিপুরা ও বালিকা এককে খুলনার রাহমা জান্না চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য, গত 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে দেশব্যাপী ধারাবাহিকভাবে নতুন করে স্পোর্টস কর্মসূচির যাত্রা শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি গতকাল ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরে আয়োজিত সেনা সদর দপ্তর নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ সামুদ্রিক ও সীমান্ত নিরাপত্তা, সাইবার ও তথ্যভিত্তিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সহায়তা কার্যক্রম সহ বহুমাত্রিক ও জটিল নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং জনগণের প্রত্যাশা ও সহনশীলতাকে বিবেচনায় রেখে প্রতিরক্ষা আধুনিকায়নের একটি বাস্তবসম্মত ও টেকসই মডেল অনুসরণ করা এখন সময়ের দাবি। তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধারণার আলোকে একটি আধুনিক নীতিমালা প্রণয়ন করা হবে, যেখানে সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসন, শিল্প প্রযুক্তি, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ একটি সমন্বিত জাতীয় নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী বলেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলী ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এই শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত এক সভায় এই আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজ করা হবে এবং স্বল্প সুদে ঋণ দেওয়া হবে। তিনি বলেন, চা চাষের অনুপযোগী বাগানে সৌর বিদ্যুৎ উৎপাদন স্থাপনের অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে এবং এই ধরনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়া হবে। চা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ এবং চা শিল্প সংশ্লিষ্ট কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন তারিক রহমান। সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি গতকাল জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। তখন বিয়োগলে করুণ সুর বেজে ওঠে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন আজ থেকে শুরু হচ্ছে। 24 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নিবন্ধন কার্যক্রম। ই হজ সিস্টেমের মাধ্যমে যে কেউ নিবন্ধন করতে পারবেন। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 3.5 লাখ টাকা জমা দিয়ে সরকারি ও বেসরকারি যে কোনো মাধ্যমে হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় এই গুরুত্ব আরোপ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষির সঙ্গে সম্পর্কিত ব্যবসা শিল্প ও প্রযুক্তি নির্ভর উদ্যোগের মাধ্যমে তরুণদের নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানান। চলতি অর্থবছরের জন্য 63.4 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, পণ্য রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 55.2 বিলিয়ন ডলার এবং সেবা রপ্তানির লক্ষ্য 8.2 বিলিয়ন ডলার।
2: আগামী বছরে যেটা আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা সেটি হচ্ছে পণ্যের ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি এবং সেবার ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি। যদি আমরা সেটা অর্জন করতে পারি তাহলে রপ্তানির পরিমাণ দাঁড়াবে প্রায় 63.40 বিলিয়ন।
0: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক দিক নির্দেশনা, সততা ও সুদূরপ্রসারী চিন্তার কারণেই দেশের বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষকে বঞ্চিত না করে এবং রাজস্বের টাকা খরচ না করে এবছর বিশ্বকাপ সম্প্রচার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে কেবল বিনোদন নয় বরং একটি সম্মানজনক পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
3: দেশের সুস্থ বিনোদন, সুস্থ সংস্কৃতি, ক্রীড়া তৎপরতা ইত্যাদির মধ্যে আমাদের যুব প্রজন্মকে যদি যুক্ত করে ফেলতে পারি তাহলে একদিকে যেমন সুস্থ মনোজগৎ তৈরি হবে এবং ভবিষ্যতে প্রজন্ম হিসাবে দক্ষ জনবল হিসাবে তারা তাদের দক্ষতাকে অন্যান্য ক্ষেত্রে কাজে লাগাতে পারবে।
0: অনুষ্ঠানে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেন, অলিম্পিক পদক অর্জনের লক্ষ্য বাস্তবায়নে বর্তমান সরকার শূন্য থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও যাত্রা শুরু করেছে। তিনি বলেন, তৃণমূল থেকে প্রতিভা তুলে আনতে শুরু হওয়া নতুন করে স্পোর্টস প্রতিভাবান খেলোয়াড় তৈরির মূল কেন্দ্র হিসেবে কাজ করবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছে জাবেদ কারদার। এবারে জুলাই ২৪ গণভোটদানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের 27 জুলাই সারাদেশে কারফিউ ও সেনাটল জোরদার করার পাশাপাশি স্বৈরাচার শেখ হাসিনা সরকার সারাদেশে ব্যাপক ধরপাকড় চালায়। সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। আরো শুনুন প্রতিবেদনে।
1: 2024 সালের 27 জুলাই এদিন সারাদেশে কারফিউ ও সেনাটহল আরও জোরদার করা হয়। আন্দোলন দমনে মরিয়া তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকার সারাদেশে ব্যাপক ধরপকড় চালায়। 26 জুলাই শুক্রবার বিকেলে চিকিৎসারত অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া ও আবু বাকের মজুমদারকে ডিবি হেফাজতে নেয়ার পর 27 জুলাই আরও দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। উত্তাল সেই দিনটির কথা স্মরণ করে বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ বলেন,
2: সেই সময় আমরা সারা বাংলাদেশের ভিতরে কমিউনিকেট করার চেষ্টা করি। আমরা যে ওই সময়ের ভিতরে নয় দফা দিয়েছিলাম এবং কমপ্লিট শাটডাউন সেই কর্মসূচি চলমান ছিল। পরবর্তীতে আমরা নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা করতে পারিনি। 27 তারিখ ছিল প্রথমবার, আমরা তখন একটি সেফ হোমে শেল্টার নিয়েছি এবং সেখান থেকে আন্দোলন পরিচালনা করেছিলাম।
1: এদিন বিএনপি সহ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মীকে আটক করা হয়। এছাড়া ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে রিমান্ডে অমানসিক নির্যাতনের ঘটনা গণমাধ্যমে উঠে আসে। এ নিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব ঘটনার তীব্র নিন্দা জানান। একই সাথে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। 27 জুলাই সরকারি চাকুরিতে কোটা সংস্কার করে আদালতের রায়ের পর সরকারের জারি করা প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে অনলাইনে সংবাদ সম্মেলন করে নতুন তিন দাবিতে সরকারকে 24 ঘণ্টার আলটিমেটাম দেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। যেমনটি বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ,
2: বার প্রেস কনফারেন্স করেছিলাম এবং প্রেস কনফারেন্সে এসে আমরা তিন দফা দাবি করি। সেই তিন দফা হলো ডিবি অফিসে যারা আছে তাদের মুক্তি, যারা গুলি চালিয়েছে সেখানে যারা যারা আছে মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সকলের বহিষ্কার, এবং এই দাবিগুলো আমরা করেছিলাম যে আন্দোলন ছিল সে দাবি মেনে নেয়া।
1: আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর সরকারের মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলা অব্যাহত থাকে। এদিকে মামলা হামলা ও ব্যাপক দমনপীড়ন চললেও স্বৈরাচার সরকারের পক্ষ থেকে তখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করা হয়। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবীরা। 140 জনের বেশি বিশিষ্ট ব্যক্তি ওই চিঠিতে স্বাক্ষর করেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: জুলাই গণ অভ্যুত্থানের সময় সাভারে এপিসি থেকে ফেলে দেয়া আশহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 19 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ 9 জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের হাতে এই সম্মাননা তুলে দেন। সম্মাননা স্মারক তুলে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আর্থিক পুরস্কার এবং সনদ সারা জীবনের স্বীকৃতি হিসেবে গণ্য হবে। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গণ অভ্যুত্থানের পরবর্তী জনপ্রত্যাশা ও জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি জনবান্ধব ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে পুরস্কার ও তিরস্কার নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
3: যারা নিজ দায়িত্ব এবং কর্তব্য আন্তরিকতার সাথে সাহসিকতার সাথে দেশপ্রেমের সাথে পালন করবে তাদের এই কর্মের স্বীকৃতি স্বরূপ আমরা পুরস্কৃত করব, এবং যারা বিভিন্নভাবে আইন বিধি লঙ্ঘন করে দেশের জনগণের সেবা প্রাপ্তিতে বাধা দিবে অথবা অন্যায় করবে তাদেরকে তিরস্কৃত করবে, এই ধারা আমাদের অব্যাহত থাকবে।
0: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাকাত হোসেন গতকাল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। তিনি হাসপাতালের রান্নাঘর, ওয়াশরুম এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার 31 সজ্জা ও 50 সজ্জার হাসপাতালগুলোকে 101 সজ্জায় উন্নীত করতে যাচ্ছে। এছাড়া প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা হাসপাতালে কিডনি ডায়ালিসিস সেন্টারের সজ্জা সংখ্যা বাড়ানো এবং যেখানে ডায়ালিসিস সেন্টার নেই সেখানে স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদে ঘাটতির খবর প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, যুক্তরাষ্ট্রের রসদের বিশাল মজুদ রয়েছে এবং তা প্রয়োজনের তুলনায় বেশি। দু সপ্তাহে বোমাবর্ষণের পর যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা স্থগিত অব্যাহত রাখার ফলে ইরানও পাল্টা হামলা থামিয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র এর আগে শান্তি আলোচনার সাথে বিশ্বাসঘাতকতা করলেও এখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে তথ্য আদান প্রদান অব্যাহত রেখেছে তেহরান ও ওয়াশিংটন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তার দুদিনের সিরিয়া সফরের পর বাশার আল আসাদের শাসনামলে দেশটির উপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। দামেস্কে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গুতেরেস জানান, সিরিয়ার নতুন সরকার 13 বছরের যুদ্ধের পর দেশটির পুনর্গঠনে কাজ করছে। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার সিরিয়ার অর্থনৈতিক, অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠনে দেশটির নতুন সরকারকে সাহায্য করবে। খেলা খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গতকাল 15 সদস্য দলের নাম ঘোষণা করেছে। টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফর করবে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গতকাল দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 415 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 245 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রে 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজবেলা 1টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 26 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 44 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন করে স্পোর্টসের প্রথম আসর শেষ হচ্ছে আজ। শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বললেন প্রধানমন্ত্রী। সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। 2027 সালে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আজ, চলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ স্থানীয় সরকার মন্ত্রীর। আগামী বিশ্বকাপে বিনামূল্যে খেলা সম্প্রচারের পাশাপাশি বড় ধরনের মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবং গোলাবারুদের ঘাটতির কারণে ইরানে হামলা স্থগিত রাখার দাবি নাকচ করলেন ডোনাল্ড ট্রাম্প। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রভাতের আলোটা ছড়িয়ে পড়ুক চারপাশ, আর সেই আলোতে আলোকিত হব আমরা সবাই। আমরা আলোটা ছড়িয়ে দিতে চাই সুস্থতার মাধ্যমেই। আমরা যত বেশি সুস্থ থাকব তত বেশি সেই আলোটা ছড়িয়ে পড়বে চারিদিকে। প্রভাতী আয়োজন সুখের ঠিকানা অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আমরা আলো ছড়ানোর কথা বলছিলাম এবং আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানে তেমনি আলো সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলব। অর্থাৎ যা আলো দেখি আমরা, বা যে আলো আমরা দেখি, বা যে আলোটা আমরা দেখতে চাই, সেটি দেখবার জন্য আমাদের রয়েছে দুটি চোখ। আর এই চোখের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অংশটি সেটি হলো চোখের রেটিনা। আমরা আজকে সেই রেটিনা নিয়ে কথা বলব এবং রেটিনা ক্ষতিগ্রস্ত হলে কি করণীয় সে বিষয়টি নিয়ে আমরা জানব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি চক্ষু বিজ্ঞান নিয়ে কাজ করছেন। চোখের ক্ষতিগ্রস্ত দিকগুলো নিয়ে যেমন তিনি গবেষণা করেন, পাশাপাশি আরো ভালোভাবে কিভাবে আগামীতে সেগুলো প্রতিরোধ করা যায় সে বিষয়ে তিনি কাজ করছেন। আমরা আজকে আমাদের মাঝে পেয়েছি ডক্টর শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম। এবং আজকে আপনার কাছে আমরা রেটিনা ক্ষতিগ্রস্ত হলে করণীয় সেই বিষয়ে বিস্তারিত জানব। তবে তার আগে আমরা একটু ছোট্ট করে শ্রোতা বন্ধুদের জন্য, আমাদের জন্য, যে চোখে আসলে রেটিনা কোন অংশটিকে বলা হয় বা কোন বিষয়টি আসলে রেটিনা সম্পৃক্ত।
2: এটা সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা যেটা চোখ দেখি, যেটা এটার তিনটে দেয়াল আছে। বাইরে যে দেয়ালটা, যেখানে আমরা কালো একটা জায়গা দেখি, যেটাকে আমরা মনি বলি,
1: চোখের মনি বলি আমরা, যেটা
2: আমাদের ভাষায় হলো কর্নিয়া। এর চতুর্দিকে দেখবেন একটা সাদাটে একটা আস্তরণ আছে। এই মনি এবং আস্তরণ, এটা হলো বাইরের দেয়ালটা চোখের। মাঝখানে আরেকটা দেয়াল আছে, এই দেয়ালটা হলো শুধু রক্তনালী দিয়ে তৈরি, শুধুই রক্তনালী আছে এখানে, কারণ চোখে প্রচুর রক্ত সরবরাহর প্রয়োজন হয়। এর ভেতরে, একদম শেষের ভেতরে যে দেয়ালটা, সেই দেয়ালটা হলো আমাদের স্নায়ুতন্ত্র। যে স্নায়ুতন্ত্রের বা যে ভেতরের দেয়ালটা, এটাকে আমরা বলি রেটিনা। বাইরে থেকে আমরা যে জিনিসটাই দেখি না কেন, এর ছবিটা গিয়ে পড়ে রেটিনার উপরে, ক্যামেরার, আগে এখন তো নাই, আগে ক্যামেরার মধ্যে ফিল্ম ঢোকানো
1: হতো,
2: ওই ফিল্মের মধ্যে গিয়ে ছবিটা পড়তো, সেখান থেকে শাটার টিপলে পরে ছবিটা তৈরি হতো।
1: আমরা এক্সরেতে দেখছি,
2: হ্যাঁ এক্সরেতে, এখানে একটা এক্সরেতে
1: এখন আছে জি।
2: তো এরকম চোখের ভেতরে কিন্তু ওই ফিল্মটা যেখানে পড়বে তৈরি হবে, যে আস্তরটার উপরে, সেটার নাম হলো রেটিনা। এবং এটা অত্যন্ত সংবেদনশীল, কারণ এখানে আমরা যা দেখি সবটাই এখানে তৈরি হয়। এখান থেকে তৈরি হয়ে এটা আমাদের ব্রেনে যায়, ব্রেন বলে দেয় যে হ্যাঁ এটা গরু, বা এটা পাখি, এটা গাছ, তখন আমরা বলি যে হ্যাঁ এটা গাছ দেখছি। তো রেটিনাটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আমাদের যে দেখার যে ব্যাপারটা, এটা ক্ষতিগ্রস্ত হয়।
1: মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তাহলে চোখের,
2: চোখের অত্যন্ত, কারণ রেটিনা, রেটিনা চলে গেলে তো সে দেখবে না,
1: মানে সবই থাকবে, রেটিনা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়
2: তার দৃষ্টিটা। এবং এটা মুশকিল হলো যে রেটিনা একবার ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আগের কর্মক্ষমতা আর তো ফিরে পাবেই না, আবার কিছু কিছু ক্ষেত্রে একদমই দৃষ্টিটা চলে যায়। এই জন্য এর ব্যাপারে আমরা খুব সতর্কতা অবলম্বন করি।
1: আচ্ছা, তো কি কি কারণে আসলে এই রেটিনা ক্ষতিগ্রস্ত হয় বলে আপনারা দেখেছেন, মানে সাধারণত দেখেন?
2: এখানে অনেকগুলো ব্যাপার আছে। একটা হলো জন্মগত ভাবে কিছু রোগ আছে, যেটা জন্মগত ভাবে বাবা মা থেকে ছেলেদের ভিতরে, তাদের থেকে তাদের পরের প্রজন্মে সঞ্চারিত হয়। এটার একটা প্রধান হলো, গ্রামের এদেশে সবাই চেনে রাতকানা রোগ। রাতকানা, রাত্রিবেলা সে ভালো দেখে না, অন্ধকারে ভালো দেখে না, এটা কিন্তু আসলে রেটিনার রোগ। এবং এই রোগটা বংশানুক্রমিকভাবে আসে। সুতরাং আমরা বলতে পারি একটা কারণ হলো যে বংশানুক্রমিক একটা রোগ আছে
1: জন্মগতভাবে।
2: দ্বিতীয় হলো যে কিছু সংক্রমণ, যেমন আমাদের শরীরে অনেক রকমের অসুখ আজকাল হয়, আপনি ভাইরাসের আক্রমণ হয়েছে, ভাইরাসও রেটিনাকে সংক্রমণ করতে পারে, ব্যাকটেরিয়া আছে সেটা করতে পারে। আবার সরাসরি যদি আরো আমরা মানে সুস্পষ্ট বলি, যক্ষা রোগ, যক্ষা রোগ হয়েছে, আমরা তো মনে করি যক্ষা মানেই হলো ফুসফুসের রোগ, আসলে তা না। এটা কিন্তু ওই চোখের যে স্নায়ু, যেটা স্তর রেটিনা, সেটাকেও আক্রমণ করতে পারে। আমরা আজকাল এইচআইভির কথা বলি, আমরা কিছু অসুখ আছে যেগুলো সিফিলিস,
1: জি,
2: এই ধরনের রোগগুলো কিন্তু রেটিনাকে আক্রমণ করতে পারে। এছাড়াও যেটা হচ্ছে, কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো খেলে রেটিনা আর ক্ষতি হতে পারে। যেমন আজকাল আমরা ক্যান্সারের ওষুধ, এখন ক্যান্সারের প্রকোপটা অনেক বেশি, আমরা এর জন্য প্রচুর ওষুধ বেরিয়েছে, এই ওষুধগুলো আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। আর সর্বার উপরে যেটা সেটা হলো আঘাত,
1: যেকোনো ভাবে চোখে যদি
2: চোখে যদি আঘাত লাগে, এখানে চোখের এই রেটিনা স্নায়ুতন্ত্র নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আবার এছাড়াও যেটা হয়েছে সেটা হলো যে সরাসরি ভাবে আবার রেটিনাতে সংক্রমণ ঘটতে পারে, এটাও আছে। সুতরাং একটা হলো আঘাত, আরেকটা হলো বংশানুক্রমিক, আরেকটা হলো সংক্রমণের জন্য হতে পারে, আরেকটা হলো শরীরের অন্য অসুখের কারণে রেটিনা ক্ষতিগ্রস্ত হলে,
1: সাধারণত এই কারণগুলো,
2: এই কারণগুলো মোটামুটি।
1: এখন যে কোনো কারণেই হোক না কেন, যদি রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েই যায়, সেই ক্ষেত্রে এর প্রতিকারটা কি, মানে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে?
2: না, এটা একটা জিনিস হলো, প্রথমে আমরা বলছি এটা অত্যন্ত একটা সংবেদনশীল অংশ চোখের, এটা প্রতিবিধান বা কি করবে তার আগে কিন্তু তাকে বুঝতে হবে যে হয়েছে কিনা, আমি বলবো এটা আরেকটা অনির্দিষ্ট একটা অবস্থান। কারণ এই রেটিনাতে কোনো কিছু হলে রোগী বুঝতে পারে না, কারণ তার চোখে ব্যথা হবে না। মজার ব্যাপার হলো এখানে মানুষ ডাক্তারের কাছে এখন যখন ব্যথা হয়, যখন লাল হয়ে যায়, কারণ রেটিনা তো চোখের ভেতরে, লাল হলে সেটা বোঝাও যাবে না, ব্যথা নাই। আবার এটা যেটা হয়, কয়েকটা লক্ষণ আছে, একটা লক্ষণ হলো যে দৃষ্টি, ওই যে একটু বললাম রাতখানা রোগ, রাত্রিবেলা সে একটু কম দেখছে, যত দিন বাড়ছে বয়স বাড়ছে তত এটা পরিমাণটা কমে যাচ্ছে, এটা একটা যে রাত্রিবেলা অন্ধকারে সে খারাপ দেখে, ভালো দেখে না। দুই হলো আস্তে আস্তে দৃষ্টিটা কমে যাচ্ছে, ঝাপসা হয়ে যায়। আর এখানে সমস্যা হলো এটাই যে আস্তে আস্তে ঝাপসা হয়ে চোখে ছানি হলো, আবার আস্তে আস্তে ঝাপসা হয়ে যদি ওই যে মনি, এই মনিতে যদি কোনো সমস্যা, তাহলে তাকে বুঝতে হবে রোগীকে যে সে চোখের দৃষ্টিটা আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে। অথবা আরেকটা হয় অনেকের, যারা একটু চালাক বুঝতে পারে, চোখের ভেতরে আলোর ঝিলিমিলি তারা, আকাশে যেমন তারাগুলো আছে এগুলো জ্বলছে নিপছে, জ্বলছে নিপছে, এসে বলে যে আমার চোখের ভেতরে মনে হচ্ছে যে আলো, বিদ্যুতের আলো চমকাচ্ছে বারবার, এটা হলো কিন্তু রেটিনা আক্রান্ত হওয়ার পূর্ব মুহূর্ত। যারা একটু চালাক তারা কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসে, এবং এই জায়গাটা এই সময় যদি আমরা ধরতে পারি, এটা একদম পুরোপুরি এটা ব্যবস্থা করা যায়। আরেকটা হতে পারে হঠাৎ করে সে কিছু দেখছে না, রাতে ঘুমিয়েছে সকালবেলা উঠে আর চোখে কিছু দেখে না। সুতরাং এই যে লক্ষণ সুস্পষ্ট এবং নির্দিষ্ট, এই লক্ষণ হলে রেটিনা, এটা কিন্তু বলবার কোনো উপায় নেই আমাদের, এটা রোগীর সতর্কতার উপরে নির্ভর করে।
1: তো কি ধরনের ব্যবস্থা সে নিতে পারে?
2: আচ্ছা,
1: প্রতিরোধের জায়গাগুলো কি কি হতে পারে?
2: একটা জিনিস হলো যে এখানে প্রথম কথা হলো, যখনই কেউ দেখবে যে সে ঝাপসা দেখছে, হঠাৎ করে দৃষ্টি চলে গেল, অথবা চোখের ভেতরে বিদ্যুৎ চমকাচ্ছে, কোনো কথা নেই, তাকে সরাসরি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে, যিনি রেটিনাটাকে বোঝেন, বুঝতে পারবেন। এটা হলো প্রথম, যে যদি দেরি করে, এটা কিন্তু টাইম রানিং, আপনি সময়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন,
1: দেরি হয়ে গেলে
2: ক্ষতিটা বাড়বে। তো সেক্ষেত্রে প্রথম হলো যে এখানে যেতে হবে। যতগুলো ব্যাপার আমরা বললাম, ওষুধের ক্ষেত্রে যদি চিকিৎসকরা আমরা সতর্ক থাকি, যে আমরা জানি ক্যান্সারের ওষুধ দিলে তার রেটিনাতে অসুবিধা হতে পারে, যক্ষার ওষুধ খেলে তার ওষুধ, এই এই ওষুধগুলো দেওয়ার ক্ষেত্রে যদি আমরা সতর্কতা অবলম্বন করি, তাহলে আমি মনে করি যে অনেক ক্ষেত্রেই
1: নিরাময় করা,
2: আমরা এটাকে প্রতিরোধ করতে পারি।
1: অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা। আসলে রেটিনা ক্ষতিগ্রস্ত হলে করণীয় বা রেটিনা সংক্রান্ত নানা বিষয়ে অনেক কথাই হয়তো আমরা আজকের সম্মানিত আলোচকের কাছ থেকে শুনেছি, এবং খুবই গুরুত্বপূর্ণভাবেই তিনি বলেছেন যে একটু বাড়তি যত্ন শুধু রেটিনার জন্যই নয়, চোখের জন্য খুব বেশি করে প্রয়োজন। যে চোখ দিয়ে আমরা দেখি সে চোখটাকে রাখতে হবে সুস্থ, তবেই না দেখব। ডাক্তার শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য।
2: আপনাদেরকেও অনেক ধন্যবাদ।
1: প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিব। আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানটি গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জু।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 106 মেগাহার্স, এফএম 102 মেগাহার্স ও এফএম 90 মেগাহার্স। আপনাদের জন্য আয়োজনটালিতে এখন রয়েছে দেশ মাতৃকাকে বন্দনা করে গান। প্রথম গানটি শোনাব সুবীর নদীর কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন জসিম রায়হান, সুর করেছেন অজিত রায়।

শিল্পী কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও বলতে চাই, অপার সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই প্রিয় বাংলাদেশ। এবারে শুনব সাবিনা ইয়াসমিনের কণ্ঠে দেশাত্মবোধক গান। গানের গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

আপনারা দেশের গান শুনছেন। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, লিখেছেন সুমন সর্দার, সুর করেছেন অশোক কুমার পাল।

0: শুভ সকাল। নজরুল বর্ষ 2026-2027 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান পরিকল্পনা করেছে বাংলাদেশ বেতার ঢাকা। চির উন্নত মানসীর এই প্রতিপাদ্য নিয়ে এবারে নজরুল বর্ষের নানা আয়োজন থাকছে, কাজী নজরুল ইসলামের জীবন, কর্মসাহিত্য ও গান নিয়ে। স্মৃতির জানালায় বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক এই পর্ব প্রতিদিন সকাল 7:45 প্রচারিত হবে। আমি প্রিয়াঙ্কা গোপ আজকে বাংলাদেশ বেতার ঢাকার স্টুডিওতে আছি। সকালটায় কাকে সঙ্গে নিয়ে? আমাদের বাংলাদেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, নজরুল সঙ্গীতের শিক্ষক এবং গবেষক শ্রদ্ধেয় ইয়াকুব আলী খানকে নিয়ে। স্বাগত এবং শুভ সকাল।
1: শুভ সকাল তোমাকে এবং আমার অগণিত শ্রোতা ভাই বোনদের।
0: আমরা তো নজরুল বর্ষ পালন করছি, মহাসমারোহে পালন করছি। আমি একটু শুরুতে যেতে চাই। আমরা কিছু ছোট ছোট বিষয় আমি ভেবেছি যে আমরা তো গান নিয়ে সবসময় কথা বলি, একটু গানের বাইরেও বলতে চাই। কাজী নজরুল ইসলামের নাম শুনে আপনার মাথায় আসলে প্রথমে কি আসে, ঝলক হিসেবে কোন ব্যাপারটা আসে?
1: প্রথমে যেটা মনে হয়, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, এটা আমাদের পরম সৌভাগ্য। মনে হয় যে সমস্ত সংকটে, আনন্দে, ভক্তি, প্রেম, সমস্ত কিছুতে আমরা নজরুল আশ্রয় নিতে পারি। আমাদের সমস্ত সংকটের সমাধান কাজী নজরুল ইসলাম।
0: যথার্থই বলেছেন আপনি। এবার আসি আপনার আত্মপরিচয়ের সাথে, নজরুল কিভাবে জড়িয়ে আছে। অর্থাৎ কেউ যদি বলে যে ইয়াকুব আলী খান, বা আপনাকে শুধুই বলতে বলা হলো আপনার জীবন যাপন বা সাংগীতিক যাপন নিয়ে সবটা, সেখানে নজরুলকে আপনি কিভাবে নিয়ে আসবেন?
1: আমার তো ছোটবেলা থেকে নজরুল ধ্যান জ্ঞান, নজরুলের গানকেই বেছে নিয়েছি এবং নজরুলের আদর্শ কিছু না কিছু তো আমার মধ্যে ঢুকেছি এবং আমার পরিবারের সবার মধ্যেও সে প্রভাব পড়েছে। ছেলে দুজন গান করছে নজরুলের গান, তারপরে আমার
0: সবাই তাদেরকে
1: চিনিও। সেই নজরুল আমাদের আদর্শ, ধ্যান জ্ঞান এটাই, এবং সকাল উঠেই বা ঘুমাতে যাওয়ার সময়ও নজরুলই কল্পনায় চলে আসে।
0: অর্থাৎ যাপিত জীবনে নজরুলকে ছাড়া আপনার একটি দিন আসলে আপনি অতিবাহিত হয় না। নজরুলের গান গাওয়া হোক, শোনানো হোক, শোনা হোক কিংবা শেখা হোক, কার কাছ থেকে নজরুলকে ভালোবাসতে শিখেছেন?
1: সে আমার ছোটবেলার কথা যেতে হয়, আমি শিশু বয়স, তখন সঙ্গীত প্রীতি আমার ওই বয়স থেকে ছিল। তখন তো নজরুল ইসলামকে, রবীন্দ্রনাথকে ওই বোঝার বয়স হয়নি, গানের মাধ্যমে নজরুলে ঢোকা। শিশু বয়সে হয়তো 5-6 বছর হবে বয়স, ওই সময় পাশের বাড়িতে গ্রামোফোন রেকর্ড, তখন তো বিনোদনের একমাত্র পথ গ্রামোফোন ছিল। রেডিও গ্রামে একটা দুটা করে আসতেছে এক এক গ্রামে। গ্রামোফোন খুব আশ্চর্যের বস্তু ছিল এবং আমরা খুব মনোযোগ দিয়ে গ্রামোফোন শুনতাম এবং সেই সময় শোনো শোনো, ইয়াইলাহি, খাতুনে জান্নাত, এখন মধু সারাপ দিলে, এই গানগুলো, অন্যান্য গানও ভালো লাগতো। এই গানের সাথে এই গানগুলো বিশেষভাবে আমাকে টানত এবং গানগুলোর সুর যেন আলাদা এবং আলাদা একটা আমেজ সেই শিশু বয়সে আমাকে একটা আকর্ষণ করেছিল সেগুলো। এবং বলতে গেলে নজরুলের গানের প্রতি ভালোবাসা মানে অজান্তেই সেই সময় থেকে ঢুকে গেছিল।
0: সেই সময়টা নজরুলের গান যথেষ্ট জনপ্রিয় ছিল বলেই ঘরে ঘরে গ্রামে আসলে নজরুলের গানগুলো শোনা হতো, বাজানো হতো।
1: এবং সবচেয়ে আশ্চর্য, আমি বুঝতাম না যেটা নজরুলের গান কোনটা, কার গান কোনটা। বড় হয়ে যখন রেডিওতে শুনি বা একটু স্কুলে পড়াশোনা করি, তখন নজরুলকে চিনতে শুরু করলাম। আস্তে আস্তে নজরুলের কবিতার সাথে পরিচিত হতে শুরু করলাম, নজরুলের কাহিনী শুনলাম।
0: এতে করে আপনার এখন কি মনে হয় যে এটা আপনার জন্য আসলে ভালোই হয়েছে যে আপনি নজরুলকে যে কোনো মাধ্যম থেকে হোক তাকে চিনতে শিখেছেন, তাকে চর্চা করতে শিখেছেন বা ভালোবাসতে শিখেছেন?
1: তা তো ঠিকই।
0: আমরা এর মধ্যে বলতে পারি যে আসলে নজরুল বর্ষে আমাদের এইটা সব থেকে গুরুত্ব দিয়ে ভাবা উচিত যে আমরা শিশুদেরকে, আপনি যেভাবে বলছিলেন যে আপনি ছোটবেলায় শুনেছেন, তো সেইভাবে শিশুদের ভেতরে কাজী নজরুল ইসলামকে প্রবেশ করাতে হবে।
1: এবং সবচেয়ে কথা হলো কি যে আমাদের এই যে নজরুল বর্ষে, আমার ধারণা যে বড়দের চেয়ে শিশুদেরকে বা ছোটদেরকে গুরুত্ব দেওয়া উচিত বেশি। তারা কোনটা পছন্দ করে, শিশুদের উপযোগী নাটক, শিশুদের উপযোগী কবিতা, গান, কারণ শিশুদের মনে যে জিনিসটা বপন করা যাবে সেটা কিন্তু পরিণত বয়সে ফলপ্রসূ হবে।
0: আচ্ছা, যদি বলি যে ওই ছোটবেলার শেখা গান কোনটা মনে আছে, একটু শোনাবেন গুনগুন করে?
1: ছোটবেলার গান একটা দুটো মনে পড়ছে, কিন্তু তখন নজরুলের গান ওই চাঁদ হেরিছে চাঁদ মুখোপাধ্যায়,
0: একদম চাঁদ হেরিছে চাঁদ মুখোপাধ্যায়।
1: তখন তো আর কোন সিস্টেম ছিল না, যখন যে যেটা পারতো ওটা শিখে ভুল ভাল যা হোক ওটা তুলে নিলাম। তারপরে জগন্নমিতের একটা গান মনে পড়ছে, মোর শূন্য হৃদয় দেবে ভরে,
0: খানিকটা শুনলাম,
1: মোর শূন্য

0: মধ্যে সবচেয়ে মজার কথা কি, মাইক্রোফোনের সামনে আমার প্রথম গানে এই গানটি।
1: আর
0: একটা গান মনে পড়ছে, পথচলিতে যদি চকিতে,
1: পথচলিতে,
0: পথ

0: বাহ, ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো। আর যেটা হাসতে হাসতে বলছিলাম যে চাঁদ হেরেছি চাঁদ মুখো তার, একটি ছোটবেলায় আপনি গিয়েছেন, ব্যাপারটা আসলে সুরের আবেদন, সুরের আকর্ষণ, সুরের পবিত্রতা, সেটাই মুখ্য উপজীব্য। তারপরে তো নিশ্চয়ই গানের কথাও আছে, কিন্তু এই যে আকর্ষণ ক্ষমতা সুরের, একটা শক্তিশালী মাধ্যম মানুষের কাছে পৌঁছানোর, তো সুর এবং ছন্দ দুটো দিয়েই আসলে কাজী নজরুল ইসলাম অনন্য হয়ে উঠেছেন। তিনি ছন্দের ব্যবহার করেছেন তার কবিতায় চমৎকার ভাবে, সেই কবিতার মধ্যেও ওঠানামা আছে সুন্দর, গানের মধ্যে তো আছেই, যেটি শিশু ইয়াকুব আলী খানকে আকৃষ্ট করেছে, নজরুলের গানকে ভালোবাসতে তার চর্চা করতে বাধ্য করেছে, একেবারে তাই। আমরা চাইবো আপনি এভাবেই নজরুলের গান আজীবন আপনি করে যান, এবং আমরা সমৃদ্ধ হই আরো আপনার কাছে। নতুন প্রজন্মের যারা শিক্ষার্থী তারা আসুক, নজরুলকে জানুক, শিখুক, বুঝুক, কারণ আসলে ইউটিউব গান থেকে শুনে আমরা যতটুকু পাই সেই শুধু শেষটুকু আর কি। তো সেখান থেকে আসলে আমার কাছে মনে হয় শেখার থেকে গুরুর কাছে বসে শেখার একটা গুরুত্ব আছে।
1: গুরুত্ব আছে, সোজা কথা হলো সবকিছু এদিক সেদিক করে যদি হয় হতে পারে, কিন্তু সঙ্গীতটা অবশ্যই নয়, কারণ এটা গুরুমুখী বিদ্যা যে সর্বযুগেই ছিল সর্বকালেই থাকবে, এটা কোনো ধরনের অঙ্ক কষা নয়, সম্পূর্ণ আলাদা,
0: সেটা ভেতর থেকে আসতে হয়, নিজের ভেতরে সেই এলিমেন্টস থাকতে হয়, এবং গুরু বা শিক্ষকের কাজ হচ্ছে সেটাকে বের করে নিয়ে আসা,
1: প্রসারিত করা। পাখা না থাকিলে উড়িবার চেষ্টা বৃথা,
0: দারুণ দারুণ বলেছেন,
1: তার উড়িবার চেষ্টা তো বৃথা হবে। সুতরাং যাদের প্রতিভা আছে তাদের এই কথাগুলো মেনে চলতে হবে, নাহলে অসফলতা অবশ্যম্ভাবী
0: আসলে। এবং আরো একবার বলতে চাই যে নজরুল বর্ষ 2026-27 উপলক্ষে আমাদের এই সুন্দর আয়োজন, আমাদের সকালটা আজকে সুন্দর হচ্ছে এই আয়োজনকে ঘিরেই, চির অন্যতম অংশীর কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য গান নিয়ে বিশেষ আয়োজন। প্রতিদিন আপনারা সকাল থেকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা দিয়ে আপনারা আমাদেরকে শুনবেন, জানবেন, তারই অংশ বিশেষ, তারই বিশেষ পর্ব স্মৃতির জানালায় আমরা আজকে বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ইয়াকুব আলী খানকে পেয়েছি আমাদের মাঝে। আমাদের সকালটা খুব সুন্দর হয়ে গেল, আশা করব প্রতিটি সকাল আমরা এরকম গুণী শিল্পীদেরকে, গবেষকদেরকে কিংবা সাহিত্যিকদেরকে আমাদের মাঝে পাবো। আপনারা শুনবেন, জানবেন, ঋদ্ধ হবেন, সেই আশাই রাখবো আমরা। ধন্যবাদ।

0: বিজয় বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির অন্যতম মসির এখানেই শেষ হল। আজকের অনুষ্ঠানের অতিথি ছিলেন মোহাম্মদ ইয়াকুব আলী খান, সঞ্চালনা করলেন প্রিয়াঙ্কা গোপ, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাশরুফা তানজিনা নসীন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন ইংরেজি সংবাদ।

লালন গীতি শুনছেন শিল্পী কোহিনূর আক্তার গোলাপি। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। গ্রন্থনায় শাহনাজ সুলতানা, উপস্থাপনায় শামীম আহমেদ।

অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সমস্বরে গর্জে ওঠার নামই তো জুলাই গণঅভ্যুত্থান। জুলাই শুধুমাত্র একটি প্রচলিত মাসের নামই নয়, এটি আমাদের চেতনায় জাগ

আবারও বলি, জুলাই শুধু একটি মাসের নামই নয়, জুলাই আমাদের স্মৃতিতে এবং মননে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের উদ্গিরণ। চোখের সামনে মেলে ধরেছে ন্যায্য ও বৈষম্যহীন জীবনের আহ্বান। আসুন জুলাইয়ের চেতনায় শুদ্ধতায় ভরে রাখি নিজেদের জীবন।

এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। গ্রন্থনায় শাহনাজ সুলতানা, উপস্থাপনায় ছিলেন শামীম আহমেদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনবেলিতে এবারে শুনবেন জুলাই গণ অভ্যুত্থানের গান বৈষম্যের প্রাচীর ভেঙে, এমনই কথায় সাজানো গানটি শুনবেন মীর খানের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন হেলালুদ্দিন আহমেদ, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

এতক্ষণ মনির খানের কণ্ঠে শুনলেন জুলাই গণভ্যুত্থানের গান। বাংলাদেশ বেতার ঢাকা, একটি পরে শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: শ্রোতা বন্ধু, জুলাই মাস ধীরে ধীরে এগিয়ে চলেছে শেষের দিকে, আর আমাদের মানসপটে ভেসে উঠছে 2024 সালের জুলাই মাসের অনেক রকম স্মৃতিকথা, যে কথা আজ জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসকেই মনে করিয়ে দেয়।
2: 36 দিনের আন্দোলনে ঘটে স্বৈরাচারের পতন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পয়লা জুলাই থেকে শুরু হয় আন্দোলন, পরে তা গণ অভ্যুত্থানে রূপ নেয়।
1: আর এভাবেই জুলাই গণ অভ্যুত্থান হয়ে ওঠে অনেক ঘটনার সাক্ষী। আন্দোলনের বিস্তার ঘটলে বেড়ে যায় তৎকালীন ক্ষমতাসীন সরকারের নির্যাতন ও নিপীড়ন,
2: কিন্তু কোনো কিছুতেই আর হয় না কিছুই। আন্দোলন বেগবান হতে থাকে এবং এক পর্যায়ে ক্ষমতাসীন সরকারের ক্ষমতাও যেন লোপ পেতে থাকে। এদেশের সরকার বিরোধী মানুষেরা একজোট হতে শুরু করে।
1: এরই মাঝে অনেকেই শাহাদাত বরণ করেন, আন্দোলন হতে থাকে আরো বেশি জোরালো। বিক্ষোভের মুখে কোনো বাধাই আর বাধা হয়ে দাঁড়াতে পারে না।
2: এমন জুলাই মাসের আজকের দিনে জুলাই শহীদ সবার প্রতি আজকের এই দর্পণের পক্ষ থেকে নিবেদন করি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

0: প্রিয় শ্রোতা, আজকের দিনকে মনে করলেই একজন শিল্পী মানুষের কথা মনে পড়ে, আর তিনি হলেন কণ্ঠশিল্পী আব্দুল আলীম, পল্লীগানের এক প্রবাদ প্রতিম শিল্পী। 1931 সালের আজকের দিনে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের তালিবপুরে জন্মগ্রহণ করলেও 1947-এর দেশভাগের পর আব্দুল আলীম ঢাকায় এসে বসবাস শুরু করেন।
1: গানের শিক্ষক রেখে গান শেখার সামর্থ্য ছিল না বলে শুনে শুনে গান গাইতেন তিনি। পালা পার্বণে গান গেয়ে একসময় দারুণ জনপ্রিয়তা লাভ করেন আব্দুল আলীম। দরাজ কণ্ঠের অধিকারী আব্দুল আলীম খুব সহজেই সঙ্গীত জগতে সুনাম অর্জন করেন।
0: কবি কাজী নজরুল ইসলামের আশীর্বাদ পুষ্ট হন এবং শেরেবাংলায় কি ফজলুল হকের স্নেহধন্য হবার গৌরব লাভ করেন। আব্দুল আলীম একসময় বিখ্যাত দোতরাবাদক কানাইলাল শীলের শিষ্যত্ব গ্রহণ করেন। আব্বাসউদ্দিন আহমেদ, আব্দুল লতিফ, মমতাজ আলী খান, আব্দুল হালিম চৌধুরী, বেদারউদ্দিন আহমেদ এমনই সব পল্লীগানের গায়কদের কাছে তালিম গ্রহণ করেন।
1: কলম্বিয়া, হিজ মাস্টার্স ভয়েস, গ্রামোফোন কোম্পানি অব পাকিস্তান এবং বাংলাদেশ গ্রামোফোন কোম্পানি আব্দুল আলীমের গাওয়া অসংখ্য গানের রেকর্ড প্রকাশ করে। ঢাকা সঙ্গীত মহাবিদ্যালয়ে পল্লীগীতি বিভাগের অধ্যাপনাও করেছেন তিনি।
0: মাটি ও মানুষের গান গেয়ে আব্দুল আলীম জনপ্রিয়তায় অনন্য হয়ে আছেন। কলকাতা, বার্মা, চীন এবং রাশিয়া সফর করে তিনি বিদেশের মাটিতে লোকসঙ্গীতকে আরও বেশি জনপ্রিয় করে তোলেন। অনেক লোকগানে কণ্ঠ দিয়েছেন আব্দুল আলীম। সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে মরণোত্তর 21 পদক সহ পূর্বাণী চলচ্চিত্র পুরস্কার এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার দেওয়া হয়। শিল্পী আব্দুল আলীমের জন্মদিন স্মরণীয় হয়ে থাক আমাদের সবার মনে, এই কামনায় করি।

শ্রোতা বন্ধু, এবার আজকের দর্পণে যা যা থাকছে তার কথাই জানিয়ে যাই। আজ যা থাকছে সেটি হল এই দিনে রূপালী সংস্কৃতি, জীবনের গল্প, সুর স্পন্দন এবং আমাদের গান। সবাই শুনবেন, রইল আন্তরিক আহ্বান।

শ্রোতা বন্ধু, সূচিক্রম অনুযায়ী আজও এই দিনে পর্ব দিয়ে শুরু করব মূল দর্পণ। এ পর্বের মূল উদ্দেশ্য কিছু তথ্য কথা জানিয়ে দেয়া, যে তথ্য আমাদের জানার পরিধি বাড়িয়ে তুলবে। চলুন তাহলে শোনা যাক আজকের এই দিনে পর্বটি। আর এ পর্বটি উপস্থাপনা করছেন জীবন্যাসা মুনিয়া।

সূচিকা অনুযায়ী আজও এই দিনে পর্ব শুরু করব ইতিহাসের কিছু কথা দিয়ে। শ্রোতা বন্ধুরা, আজ 27 জুলাই 2026 খ্রিস্টাব্দ। 1694 সালের আজকের দিনে ব্যাংক অব ইংল্যান্ড অনুমোদন লাভ করে। 1760 খ্রিস্টাব্দের আজকের দিনে হেনরি ভিনসিটার্ট প্রথম বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন। এবারে জানব ভিন্ন আর এক খবর। বিমান চালনার জন্য প্রথম রেডিও কম্পাস ব্যবহার শুরু হয় 1920 সালের এই দিনে। বিমান চালনার ক্ষেত্রে যা ছিল এক নতুন পদ্ধতি। মানবদেহের অগ্নাশয় থেকে তৈরি হওয়া হরমোনকেই ইনসুলিন বলা হয়। এর প্রধান কাজ হল রক্তে গ্লুকোজ বা চিনির মাত্রা নিয়ন্ত্রণ করা। 1921 সালের আজকের দিনে সাফল্যজনকভাবে ইনসুলিনকে পৃথক করা হয়। এবারে শুনব যুদ্ধের ইতিহাসের গল্প। 1941 সালের এই দিনে জার্মান বাহিনী ইউক্রেনে প্রবেশ করে। যুদ্ধের খবরের পর এবার শুনব যুদ্ধ বিরতির খবর। 1953 সালের আজকের দিনে কোরিয়ার যুদ্ধবিরতির পর অস্ত্র সংবরণ চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইতিহাসের এক স্মরণীয় ঘটনা হয়ে আছে। এই দিনে পর্বের ঐতিহাসিক ঘটনার কথা আজ এটুকুই। এবারে শোনাব পৃথিবী বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের কথা। ইয়োহান বের্নুলি ছিলেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। 1667 খ্রিস্টাব্দের আজকের এই দিনে তিনি সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। জর্জ বিডল আইরি ছিলেন একজন খ্যাতিমান জ্যোতির্বিদ। 1801 সালের এই দিনে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। এবারে যার কথা শোনাব তিনি হলেন আর্নেস্ট টমসন ওয়ালিস বাজ, ছিলেন একজন প্রাচ্যবিদ এবং জাদুঘর অধ্যক্ষ। 1857 সালের আজকের দিনে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। বাংলার একজন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী ছিলেন নির্মলেন্দু চৌধুরী। সুনামগঞ্জের বেহেলি গ্রামে 1922 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। জিম কর্বেট ছিলেন একজন বিশিষ্ট শিকারী এবং গ্রন্থাকার। আর এই ইংরেজি শিকারী ভারতের নৈনিতাল শহরে 1875 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। তিনি একজন পরিবেশবাদীও ছিলেন। এতক্ষণ শোনা হল বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের কথা, আর এবারে শোনাব মৃত্যুদিনের কথা। রুশ কবি এবং ঔপন্যাসিক মিখাইল লেরমন্তভ মারা যান 1841 সালের আজকের এই দিনে। আধুনিক ভৌতবিজ্ঞানের জনক জন ডাল্টন 1844 সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। মিশর তত্ত্ববিদ হিসেবে পরিচিত ছিলেন উইলিয়াম ফিন্ডার্স পেট্রি, মারা যান 1942 সালের আজকের দিনে। লেখক হিসেবে বিখ্যাত ছিলেন গার্ট্রুড স্টেইন, মার্কিন লেখক 1946 সালের এই দিনে মৃত্যুবরণ করেন। রিচার্ড আলডিংটন, তিনিও লেখক হিসেবে বিখ্যাত ছিলেন, আর ইংরেজি লেখক মৃত্যুবরণ করেন 1962 সালের এই দিনে। পর্তুগালের এক নায়ক আন্তোনিও সালাজার মারা যান 1970 সালের এই দিনে। পাহলভি রাজবংশের দ্বিতীয় এবং ইরানের শেষ সম্রাট শাহ মুহাম্মদ রেজা পাহলভি মৃত্যুবরণ করেন 1980 সালের আজকের এই দিনে। শ্রোতা বন্ধুরা, দর্পণের এই দিনের পর্ব আজ

0: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: বন্ধুরা, রূপালীকর পর্দার কথা ভাবলেই চলচ্চিত্র বা সিনেমার কথা ভাবনায় আসে। স্বপ্ন, সংগ্রাম, ভালোবাসা, হাসি, কান্না, জীবনের নানা রঙে রঙিন এক শিল্প মাধ্যম হল সিনেমা। রূপালী পর্দায় ফুটে ওঠা প্রতিটি গল্প আমাদেরকে ভাবায়, আনন্দ দেয়, কখনো বা নতুন করে জীবনকে দেখতে শেখায়।
0: হ্যাঁ শ্রোতা বন্ধু, দর্পণের রূপালী সংস্কৃতি পর্বে আমরা এমন কিছু সিনেমার গল্প শুনিয়ে থাকি যার ভেতরে এদেশের সংস্কৃতিকেই খুঁজে পাই আমরা। আমাদের অনেক শ্রোতা বন্ধুই আছেন যারা সিনেমার এই বিশ্লেষণধর্মী আয়োজনের বেশ ভক্ত। এ পর্বটি গ্রন্থনা করেছেন গোলাম মোর্শেদ আহমেদ আর উপস্থাপনায় আছেন সাইদা জান্নাত বাঁধন।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের সাপ্তাহিক আয়োজন। আমাদের আজকের আয়োজনে থাকছে বিশিষ্ট পরিচালক বদরুল আলম সৌদ পরিচালিত ভিন্ন ধারার চলচ্চিত্র গহীন বালুচর। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত গহীন বালুচর বদরুল আলম সৌদের প্রথম চলচ্চিত্র। ভরা নদীতে সুজন, শামীম আর শামীমের বাবা মিজান ভোর হবার আগে নৌকা নিয়ে যাবার সময় হঠাৎ দেখতে পায় একটি বক নদীর মাঝে এক পায়ে দাঁড়িয়ে আছে। এই অবাক করা বিষয় দেখার জন্য নামতেই টের পায় চর জাগছে। এক যুগ আগে ডুবে যাওয়া কালার চর আবার জাগছে। চর জাগার আনন্দের খবর দ্রুত গিয়ে তারা পৌঁছে দেয় গ্রামের বয়োজ্যেষ্ঠ আশরার কাছে। তিনি সবাইকে ডেকে মনে করিয়ে দেয় গতবার কালার চর দখলে কিভাবে সবার আপনজনের রক্তে লাল হয়েছে মাটি।
3: সেই কালার চর আবার জাগছে। এই চর আমাদের, এর জন্য যদি আবার জীবন চায়, জীবন যাবে।
2: আমার ছোট ছেলে সুজনের সাথে একই গ্রামের মেয়ে পারুলের প্রণয়ের কথা জানাতে সুজন পারুলের বাবা ইসমাইলের কাছে গেলে তার মদ্যপ অবস্থা দেখে শুধু চর জাগার খবর দিয়ে আসে। গ্রামে শুরু হয় আনন্দের জোয়ার।

0: অন্যদিকে তাদের শত্রুগ্রাম শিলতলাও খবর পায় কালার চর জাগার। তারাও সিদ্ধান্ত নেয় চর দখলের।
1: লোকজন যে খবর দিতে বলছিলাম সেটা দিছস? চর জাগলে চরে যেন ছোট লোকের বাচ্চাদের একটা পাওনা পড়ে, দরকার হইলে এখন থেকে নৌকা দিয়ে লোক রাখবা হারায়।
0: শুরু হয় দুই প্রতিপক্ষ গ্রামের চর দখলের প্রস্তুতি। অবস্থা সংকটাপন্ন দেখে সুজনের বিধবা ভাবী তার শাশুড়িকে অনুরোধ করেন আপোষের জন্য, কারণ আবারও হানাহানি হলে গ্রামে জীবিত আর কোনো মানুষ থাকবে না।
2: আম্মা, এইসবের জানার আগে একবার শিলতলার মানুষগুলোকে কথা কইলে ভালো হইতো না?
3: ভালোটা কি হইতো
2: যদি আপোষ টাপোষ?
3: আপোষ?
0: এদিকে ইসমাইল গ্রামের সাথে বেইমানি করে নিজের সুবিধা নেবার জন্য হাত মেলায় শিলতলার হানিফ শিকদারের সাথে। হানিফ ইসমাইলকে দিয়ে আশরাকে কৌশলে আপোষের জন্য রাজি করায়। অবস্থা থেকে আশরা চেয়ারম্যানের মধ্যস্থতায় রাজি হয় শিলতলার সাথে আপোষের, কিন্তু হানিফ শর্ত দেয় সুজনের সাথে তার ছোট বোন নিশির বিয়ে দিতে হবে। গ্রামের সার্বিক ভালোর কথা চিন্তা করে আশরা সেই বিয়েতে রাজি হয়। নিশি গোপনে এসে সুজনকে দেখে

সব জেনেও ইসমাইলের এই চক্রান্তের শিকার হয় তার মেয়ে পারুল আর সুজনের প্রেম। গ্রামের স্বার্থে তাদের প্রেমকে বলি দিয়ে পারুল সুজনকে চলে যেতে।

কিন্তু সুজনের বিয়ের তারিখ ঠিক হলে পারুল আর সুজন পালিয়ে যায়। শুরু হয় তাদের খোঁজাখুঁজি, নয়তো অনর্থ হয়ে যাবে, কারণ নিশির বাড়িতে বিয়ের আয়োজন শুরু হয়েছে।

0: গোপনে ইসমাইলকে ডেকে সুজন পারুলকে খুঁজে নিয়ে আসার কথা জানালে শামীম দেখতে পায় প্রমাণ লোপাটের জন্য হানিফের লোকজন শামীমকে মেরে ফেলে। দিন পেরিয়ে গেলেও শামীম ফিরে না আসায় সবার মধ্যে উৎকণ্ঠা তৈরি হলেও বুঝতে পারে না কি হয়েছে। গ্রামবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে পারুল সুজন ফেরত চলে আসে। সুজনও চলে যায় বিয়েতে। সেখানে ইসমাইল গোপনে হানিফের কাছে টাকা চাইলে মিজান টের পেয়ে যায় তাদের চক্রান্ত এবং তার ছেলেকে খুনের কথা। শুরু হয় হানিফের সাথে মিজানের প্রচণ্ড মারামারি এবং দুজনেই মারা যায়। এ খবর আসরে পৌঁছাতেই বিয়ে ভেঙে যায়। অন্যদিকে সুজনের বিয়ে হয়ে গেছে ভেবে পারুল নিজের ঘরে নিজেই বিষ খায়। তাকে বাজাতে দ্রুত নৌকা নিয়ে রওনা দেয় সুজন, কিন্তু মাঝ নদীতে গেলেই সে টের পায় পারুল আর নেই। সেই সত্য মানতে না পেরে নৌকার মোমরের ফলা পেটে ঢুকিয়ে সেখানে আত্মহত্যা করে সুজন। শেষ দৃশ্যে দেখা যায় সুজনের অপেক্ষায় নিশি। শ্রোতা বন্ধুরা, এই চলচ্চিত্রের উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, আবু হুরায়রা তানভীর, জান্নাতুন নূর মুন, নীলাঞ্জনা নীলা, রাইসুল ইসলাম আসাদ, আফরোজা বানু, রুনা খান সহ আরো অনেকে।
1: শ্রোতা বন্ধু, এবার আমরা শোনাব জীবনের গল্প, যে জীবন সংগ্রামী জীবন, যে জীবন পরিশ্রমী জীবন, যে গল্পে আমরা জানব কষ্ট করলে কেষ্ট মেলে, দরকার একমুখী হয়ে কাজে ঝাঁপিয়ে পড়া।
2: হ্যাঁ বন্ধুরা, কাজ যত ছোটই হোক না কেন, আন্তরিকতার সাথে লেগে থাকলে জয় আসবেই এক সময়। কারণ কর্মহীন বসে থাকার নামই হল পরাজয়। প্রামাণ্যধর্মী এই জীবনের গল্প আয়োজনের উপস্থাপনে আছেন মোহাম্মদ গোলাম কিবরিয়া।

0: স্বাগত জানাচ্ছি আজকের প্রামাণ্য পর্বে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনের আমিষের চাহিদার অন্যতম যোগানদাতা জেলে ভাইদের সাথে কথা বলতে এ মুহূর্তে আমি রয়েছি পটুখালী জেলার উপর দিয়ে বয়ে চলা পায়রা নদী পারে। এখানে একজন জেলে ভাই জাল ফেলে বসে আছেন, কথা বলছি তার সঙ্গে। কি নাম ভাই আপনার?
1: হারুনুর রশিদ।
0: আমি দেখছিলাম আপনি নদীতে জাল ফেলছিলেন, এটা কি জাল?
1: শাইন জাল, বড় বড় যেগুলো মাছ আসে ওগুলোই ধরা পড়ে।
0: কত বছর যাবত আপনি মাছ ধরছেন?
1: আজ ধরেন 20 বছর।
0: আপনার এখন বয়স কত?
1: আমার 55।
0: এর আগে আপনি কি করতেন?
1: আমি ছোটবেলা থেকেই কিছু কম বেশি মাছ ধরতাম, পাশাপাশি কৃষিকাজ করি, গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি আছে।
0: এই যে মাছ ধরছেন, কেমন আয় হচ্ছে?
1: ভালোই আয় হয়।
0: এই অবস্থায় সব মিলে আপনি কেমন আছেন?
1: আল্লাহ আমার যেভাবে রাখে ওইভাবেই সন্তুষ্ট। এই দেন গাঙ্গে জাল ফেলাইছি, মাছ বাঁচবে কি না সব আল্লাহর ইচ্ছা, আল্লাহই আমাদেরকে বাঁচাই রাখে।
0: পরিবারে আপনার কে কে আছে?
1: স্ত্রী আর একটা ছেলে একটা মেয়ে। আমার স্ত্রী বাড়িতে বসে হাঁস মুরগি পালন করে, গরু আছে তা দেখে, মেয়ে আগামীতে মেট্রিক পরীক্ষা দেবে, ছেলেটা ছোট আমার। আমার ইচ্ছা আছে মেয়েকে ভালো লেখাপড়া করাবো, ওকে যদি ভালো মানুষ করতে পারি সেটাই আল্লাহর কাছে কামনা করি।
0: পাশাপাশি আর কি কি স্বপ্ন আছে আপনার?
1: একটা মানুষের তো অনেক স্বপ্ন থাকে, আমার যদি আরো কয়টা ডলার হয় এটাই আমার স্বপ্ন।
0: আপনার এই মাছ ধরা জীবনের বিশেষ কোনো স্মৃতি রয়েছে?
1: অনেক স্মৃতি তো আছে, এর মধ্যে একটা স্মৃতি হয়েছে সুরের লড়াই বিশাল আকার মেস আমার জালের মধ্যে নিয়েছে। আমি একটা পরামর্তের মতো পাইছিলাম, এক ধাক্কা নদীতে বেরিয়ে আমি 7,000 টাকা মাছটা বিক্রি করছি। এই দিনটা যে কত ভালো লাগে একেবারে বুঝতে পারবো না।
0: আপনার একটু ভালো লাগাগুলো জানতে চাই।
1: আমাদের দেশে অনেক উৎসব আমার ভাল লাগে, জারি জ্ঞান, ভাটিয়ালি জ্ঞান, যাত্রাপালা, কবি জ্ঞান, এগুলো খুব ভাল লাগে। বিভিন্ন যে মেলা হয় আমরা মেলায় যাই, মেলায় ঘোড়ার দৌড় হয়, নাগরদোলা হয়, পুতুল নাচ, এই উৎসবগুলো আমার ভাল লাগে। আমি খুব গান পছন্দ করি।
0: কি ধরনের গান আপনার খুব পছন্দ?
1: বাড়ি সিদ্দিকের একটা গান মনে পড়ছে, পূবলি বাতাসে বাদাম দিয়ে খেঁচাই থাকি আমার মুখেও আসেনি।

0: শ্রোতা বন্ধু, কোনো কোনো সুরের মাঝে থাকে মাধুর্য, থাকে মুগ্ধতা, থাকে মাদকতাও, যার শুনলে জড়িয়ে যায় মন আর কান।
1: তবে এই সুর আমরা পাই বাদ্যযন্ত্র থেকে, যে বাদ্যযন্ত্রের আছে আলাদা পরিচিতি, আছে ইতিহাস এবং তাৎপর্য।
0: দর্পণের সুর স্পন্দন পর্বে এবার এমন এক বাদ্যযন্ত্রের কথা জানব, আজকে জানব সিংহা সম্পর্কে অধ্যাপক রিনাত ফজিয়ার কাছ থেকে।
2: সিংহা একটি প্রাচীন বাদ্যযন্ত্র। প্রাচীন যুগ থেকে মানুষ গরু বা মোষের শুকনো শিঙে ফুঁ দিয়ে বাজানোর পদ্ধতি আবিষ্কার করেছে। শিঙের সরু প্রান্তে ছিদ্র করে ফুঁ দিলে এক চওড়া খোলা প্রান্ত দিয়ে ভারী আওয়াজ বের হয়। এই আওয়াজের সাহায্যে প্রাচীন মানুষ দূরের সংকেত প্রেরণ করত। কোন উৎসবের জন্য লোক জড়ো করবার জন্য শিঙা বাজানো হতো। এছাড়া শিঙা যুদ্ধে ব্যবহার করা হতো রণবাদ্য হিসেবে, আবার আনন্দ উৎসবেও শিঙা বাজানো হতো। ক্রমে মানুষ আধুনিক হয়ে উঠতে লাগল, শিঙা তৈরির উপকরণেও আসতে লাগল পরিবর্তন। গরু বা মোষের শিঙের পরিবর্তে তামা ও পিতলের ব্যবহার শুরু হল। তামা ও পিতল গলিয়ে ইচ্ছা মতো আকার দেওয়া যায়, তাই আধুনিক শিঙার আকার গরু বা মোষের শিঙার চেয়ে আরো অনেক বড় হল। আরো বাঁকানো হল, শিঙের গায়ে যুক্ত হল কারুকাজ। তামা ও পিতলের তৈরি সুদৃশ্য বড় আকারের শিঙাকে বলা হয় রামশিঙা। শিঙা দুই ধরনের হয়, রামশিঙা আর রণশিঙা। রামশিঙা সাধারণত পূজা পার্বণ এবং বিভিন্ন মাঙ্গলিক উৎসবে বাজানো হয়, আর রণশিঙা যুদ্ধক্ষেত্রে বাজানো হতো। এখন আর ঘোড়ায় চড়ে সম্মুখ যুদ্ধের চল নাই, যুদ্ধের বাজনার চল নাই, তাই রণশিঙার ব্যবহারও নাই। শিঙা বানাবার জন্য মৃত মোষের শিং কেটে কলা গাছের ভেতরে রেখে প্রায় ৬ মাসের জন্য পচতে দেওয়া হয়। তারপর শিঙের ভেতরে ও বাইরে ধারালো ছুরি দিয়ে

0: হয়েছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয় যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 এবং FM 106 মেগাহার্টজে। এখন শুরু হচ্ছে শ্রোতাদের প্রতি নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। গ্রন্থনায় লায়লা আলম, উপস্থাপনায় মোহাম্মদ জসীমউদ্দিন ও বনশ্রী অধিকারী।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দরী সকলে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জনপ্রিয় সঙ্গীত অনুষ্ঠান প্রিয় গান শুনবার জন্য। বাংলাদেশ বেতারে বাণীবদ্ধকৃত মৌলিক গান নিয়ে সাজানো এই আয়োজন আজ থেকে থাকছে জুলাই মাসের শেষ পর্বের আয়োজন।
1: তাই আপনাদের ভালো লাগা গানগুলো আরও একবার আপনাদের শোনাতে চলে এসেছি আপনাদের মাঝে। সময় পথ ধরে পরবর্তী 30 মিনিট থাকব আপনাদের সাথে।
0: প্রিয় বন্ধুরা, প্রিয় কোনো অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানতে চাইলে বা জানাতে চাইলে আমাদেরকে চিঠি লিখুন এবং ইমেল করুন। চিঠি লেখার ঠিকানা
1: প্রিয় গান প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, ঢাকা 1207, অথবা আমাদের ইমেলের মাধ্যমে আপনি ভোট করতে পারেন BBPRIYOGAAM priyogan@gmail.com এই ঠিকানায়।
0: এই সপ্তাহের প্রিয় গান অনুষ্ঠানে প্রথম যে গান আপনাদের শোনাবো সেই গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী মোহাম্মদ মুস্তাক আহমেদ। শ্রুতিমধুরের আধুনিক গান শ্রোতাদের পাঠানো ভোটে মাসের শুরু থেকেই রয়েছে আজ আমাদের গানের তালিকার প্রথম অবস্থানে। গত সপ্তাহে গানকে যারা ভোট করেছেন তারা হলেন
1: নোয়াখালী থেকে সবুজ, হারুন আমিন, রাজু আমান, মাহদি রেজা, মানিকগঞ্জ থেকে মেহেদী হাসান মামুন, আরিয়ান শামীম, আজিজ খান, রংপুর থেকে জাকিয়া সুমি, সোহেল তালুকদার, নাটক থেকে জহির আলী, পাপিয়া বেগম, ময়মনসিংহ থেকে জুবায়াল ফাহাদ, সায়মা রহমান,
0: টাঙ্গাইল থেকে ভোট করেছেন আফিয়া আফরিন, শামীম আশিক, আকাশ, জাহিদুল ইসলাম, পারভেজ, সায়ম সিয়াম, আলভি, সাভার থেকে জাকারিয়া শাহীন, দুলাল আহমেদ, গাজীপুর থেকে অমিত হাসান, মুসলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া থেকে সিদ্দার ইসাক আলী, জেনারেল থেকে ভোট করেছেন এস এম সবির আলী, ঢাকা থেকে আবুল শরীফ, ফারজানা ইয়াসমিন, আকি, আরজা শরীফ, নুরুল ইসলাম মানি।
1: বন্ধুরা, গানের কথা যত গান গিয়ে যাই বাকি অংশটুকু অবশ্যই আমি সুরে সুরে আপনাদেরকে শোনাবো। আর গানের গীতিকার হচ্ছেন সিরাজুল হক সিরাজ এবং সুর সঙ্গীত পরিচালন করেছেন মিল্টন খন্দকার। চলুন বন্ধুরা তাহলে শুনে আসি আমাদের আজকের আয়োজনের প্রথম গান।
0: আর হ্যাঁ,
1: অবশ্যই অবশ্যই ভোট করুন বন্ধুরা।

0: প্রধান সঙ্গীত অনুষ্ঠানে এখন শুনবেন শিল্পী জাহিদ আহমেদ ঝিরিকের গাওয়া একটি আধুনিক গান। সপ্তাহভরে শ্রোতাদের ভোটে এই গান আমাদের গানের তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে। এই গানকে যারা ভোট করেছেন তারা হচ্ছেন
1: খুলনা থেকে রীতা আক্তার আব্দুল রাজ্জাক, শরীয়তপুর থেকে মাসুম বিল্লা, ফরিদপুর থেকে সায়ম আহমদ, সোনিয়া পারভীন, লিলি আক্তার, রাজবাড়ী থেকে কফিল উদ্দিন, রাহিম শেখ, ফরিদ রেজা, মানসিংহ থেকে মানিক, রাকিব, ফারুক, এজাজ, আসিফ জাহিদ, সিরাজগঞ্জ থেকে শাহিদ আলী, লাকি খানম, জামালপুর থেকে গিয়াজ সর্দার,
0: চট্টগ্রাম থেকে ভোট করেছেন মেহেদী হাসান, নাজিম সাজ্জাদ সাদিকা, শেরপুর থেকে অমিত মন্ডল, জয়শ্রী মজুমদার, মানিকগঞ্জ থেকে জলিল মিয়া, শাহানজ আক্তার, নারায়ণগঞ্জ থেকে ভোট করেছেন আদনান আলম, খন্দকার বশির, নরসিংদী থেকে ইলিয়াস হোসেন, জোয়ের হাসান ও মিতু খন্দকার।
1: বন্ধুরা, বড় শূন্য শূন্য লাগে এমন শিরোনামের এই গানটি গীতিকার মনিরুজ্জামান মনির এবং শূন্য সঙ্গীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার। তাহলে বন্ধুরা, চলুন শুনে আসি এবারের গান।
0: আর যদি গানটি ভালো লাগে তাহলে ভোট করুন আমাদের ঠিকানায়।

0: শ্রোতা বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানের গানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শিল্পী অপু আমারের গাওয়া একটি আধুনিক গান। এই গানটি মোটকৃত শ্রোতায় হলেন
1: কুমিল্লা থেকে রাজীব হায়দার রানু বেগম, ময়মনসিংহ থেকে বিকাশ রতন রিয়া, সালমা রাজু আকাশ, সাবিনা রাজীব মিরাজ, জুয়েল আরিফ ওয়াহিদ, ফারুক উজ্জ্বল, তাসতিমা আসিফ ও এজাজ, মাদারীপুর থেকে রতন মোল্লা, রুবেল মোল্লা, মিলন কামাল উদ্দিন, গাজীপুর থেকে মৌমিতা সরকার, সৌমিক রায়, হরিপদ বসাক, ঢাকা থেকে ভোট করেছেন রায়হান জান্নাত, সাবাহাত আলম সেমিন, লায়লা আলম, মনি আলম, চট্টগ্রাম থেকে ফারুক আহমেদ।
0: গানের কথা, মেঘের সাথে হয় না কথা, আমরা কিন্তু মেঘের সঙ্গে কথা বলতে চাই এবং বর্ষার সময়টাই কিন্তু বেশ কথা হয় আমাদের। গানের গীতিকার মোহাম্মদ রবিউল ইসলাম এবং গান সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন গানটিতে মোহাম্মদ ইসাদ। তো বন্ধুরা, তাহলে চলুন এবারে শুনে আসি মেঘের সাথে হয় না কথা, কিভাবে কথা হয় এই গানটি।

বন্ধুরা, আপনারা শুনছেন শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠানটি। এখন আপনাদের যে গানটি শোনাবো সেটি হল আমাদের গানের তালিকায় পঞ্চম স্থান অধিকারী গান এবং গানের শিল্পী জিনিয়া জফরিন লিপা। তার শ্রুতিমধুর গানটি যেসব শ্রোতারা আমাদেরকে ভোট করেছেন তারা হলেন ঢাকা থেকে মোহাম্মদ বাসাত, আলম তাসিম, সুহাইলা সুবহি, মোহাম্মদ তৌহিদুল আলম, সোহেল সর্দার, ফজলুর রহমান, ফরজানা হোসেন, লাবিবা হোসেন, কুষ্টিয়া থেকে মেহেদী হাসান, শুলি আক্তার, ভোলা থেকে এনামুল হক আবির, নাসিমুল নেসা, মুর্শিদাবাদ থেকে ফরিদা বেগম, শায়লা রহমান, আবুল কাশিম, পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী, শ্রী প্রিয়ম চক্রবর্তী, শ্রী বিকাশ চন্দ্র ঝা, দীপক কুমার শর্মা। গানের কথা তোমার কাছে ফাগুনি চেয়ে, গীতিকার আবুল হাসান তুহিন এবং সুরের সঙ্গীত পরিচালনা করেছেন আবু ইসহাক, তো কিন্তু মোহাম্মদ ইসহাক। তো বন্ধুরা চলুন শুনে আসি এবারের গানটি।

0: আজকের জন্য সবশেষ গানটি আমরা শুনব শিল্পী অনুপমা মুক্তির গাওয়া। গানটি কথা লিখেছেন আমাদের লিয়াকত আলী লাকী এবং সুর সঙ্গীত পরিচালনা করেছেন সৌম খায়রুল ইসলাম, আর ভোট করেছেন
1: নাটক থেকে শিখা রানী, রাজশাহী থেকে সালমা সুলতান মোহাম্মদ মাকসুদুর রহমান, শরীরপুর থেকে নাসিরুদ্দিন মোল্লা জসিম ব্যাপারী, বরিশাল থেকে সর্দার গিয়াসুদ্দিন মরামি ঘোষ, নোয়াখালী থেকে হারু রদিলা নীলা সাজু শান্তা শম্পা, নারায়ণগঞ্জ থেকে দেলোয়ার হোসেন, টাঙ্গাইল থেকে পূর্বী জোয়ারদার। তো বন্ধুরা, মনিরা মুক্তি অনুপমার কণ্ঠে, লিয়াকত আলী বিশ্বাসের লেখা এবং সৌম খায়রুল ইসলামের সুরে এবারে শুনবো আমরা সর্বশেষ গানটি।

শ্রোতা বন্ধুরা, প্রিয় গান ভঙ্গীর অনুষ্ঠান থেকে আজকের মতো আমরা দুজনে বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে আপনাদের স্মরণ করে দিতে চাই, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত কিংবা আপনাদের পছন্দের গানকে আপনি ভোট করতে চাইলে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন মাস উপলক্ষে নতুন কিছু গান নিয়ে আবারও হাজির হয়ে যাবো আপনাদের মাঝে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ বেতারের সাথেই।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লায়লা আলম, উপস্থাপনায় মোহাম্মদ জসীমউদ্দিন ও বনশ্রী অধিকারী, প্রকৌশল সহযোগিতায় ছিলেন আফরোজা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত। প্রথমে ছুটির বাঁশি বাজল, শিল্পী মেজবাহুল আজম মঞ্জু।

আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনছেন, শিল্পী মেজবাহুল আজম মঞ্জু।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হল। শিল্পী ছিলেন মেজবাহুল আজম মঞ্জু,
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় আয়োজিত নতুন করি স্পোর্টস 2025-2026 এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বিকেল চারটায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 ও এফএম 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন আধুনিক গান শুনবেন। শিল্পী তানজিনা করিম স্বরলিপি। প্রথম গানটি লিখেছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন পান্না দাস।

আপনারা শুনছেন আধুনিক গান। তানজিনা করিম স্বরলিপির গাওয়া পরের গানটি লিখেছেন আহমেদ জামান চৌধুরী, সুর করেছেন রবীন ঘোষ।

দুখানি আধুনিক গান শুনলেন, নিয়েছেন তানজিনা করিম স্বরলিপি। বাংলাদেশ বেতার ঢাকা, আগামী জন্য আমাদের এবার নিবেদন খাল খননের গান সমবেত কণ্ঠে। গানের কথা লিখেছেন এস এম নাসির উদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আফরোজা আক্তার। দেশজুড়ে প্রায় ১,০০,০০০ শিশু কিশোরের অংশগ্রহণের মধ্য দিয়ে আজ শেষ হতে যাচ্ছে দেশের বৃহৎ প্রতিযোগিতামূলক ক্রীড়া উৎসব নতুন কুড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর প্রথম আসর। প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে রাজধানী আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন। ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ২রা মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ধারাবাহিকভাবে নতুন করে স্পোর্টস কর্মসূচির যাত্রা শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি গতকাল ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলী ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আজ থেকে শুরু হচ্ছে। ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। ই হজ সিস্টেমের মাধ্যমে যে কেউ নিবন্ধন করতে পারবেন। ৩.৫ লাখ টাকা জমা দিয়ে সরকারি ও বেসরকারি যে কোনো মাধ্যমে হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপক্ষীয় বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে আলোচনা করেছে। গতকাল মালেতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী ইরুথ হিসাম আদামির দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পররাষ্ট্রমন্ত্রী অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, ব্লু ইকোনমি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ মালদ্বীপ সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ড্রোন ঘাটতির খবর প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অস্ত্রের বিশাল মজুদ তাদের রয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতির ক্ষেত্রে কূটনৈতিক আলোচনার সুযোগ করে দিতে যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা স্থগিত রাখার পর তেহরানও পাল্টা হামলা বন্ধ রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাসি জানান, শান্তি আলোচনার ব্যাপারে যুক্তরাষ্ট্র ইতিপূর্বে বিশ্বাসঘাতকতা করলেও এখন মধ্যস্থকারীদের মাধ্যমে তাদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। খেলার খবর। ভলিবল। পাকিস্তানের ইসলামাবাদে আন্তর্জাতিক পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লিগে বাংলাদেশ আজ নিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা ২টায় খেলাটি শুরু হবে। এর আগে গতকাল বাংলাদেশ ৩-২ সেটে নেপালকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গতকাল দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহ

0: মধ্যম তরঙ্গ 694 কিলোহার্টস, এফএম 90 মেগাহার্টস, এফএম 102 মেগাহার্টস, এফএম 106 মেগাহার্টস। বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, বাংলাদেশ বেতার ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতার ঢাকা, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এবারে বিষয় অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জটিলতা। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডাক্তার এম এ হালিম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি বিভাগ সোহরাওয়ার্দী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনারা যেসব ফোন নম্বরে সরাসরি কথোপকথনের মাধ্যমে অংশ নিতে পারেন অনুষ্ঠানে, ফোন নম্বরগুলো হচ্ছে 01553841500। ফোন নম্বরটা আবারও বলছি 01553841500। সঞ্চালনে থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। ঘোষণাটি শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 415 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 245 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন এ সনাত খানের বাজানো গিটারে রবীন্দ্রসঙ্গীতে সুর শুনবেন।

0: এতক্ষণ গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর শুনলেন, বাজিয়েছেন এ সামাদ খান। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয় পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
0: প্রিয় শ্রোতা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আপনাদের জন্য আমাদের এবারে পরিবেশনে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী ফারাবি ইসলাম।

আপনারা শুনছেন নজরুল সঙ্গীত, শিল্পী ফারাবি ইসলাম। শিল্পী কণ্ঠে এবারে শুনবেন কেন আসিলে ভালোবাসিলে এই গানটি।

0: স্টুডিও রেকর্ড থেকে নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন ফারাবি ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে পল্লী গীতি শুনবেন। কণ্ঠ দিয়েছেন এস এম লাল, গানের গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম।

0: পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন এস এম লাল, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফ এম 90 মেগাহার্জে, এফ এম 106 মেগাহার্জে ও এফ এম 102 মেগাহার্জে। আমন্ত্রণ সবাইকে আমাদের আজকের দ্বিতীয় পালার আয়োজনে। এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, নুরাইন তাহমিনা কেয়া, লুরুয়া ইসাক মুন্নি এবং আমি তামান্না সিদ্দিকি। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ রুহুল আমিন, আফরোজা আক্তার, লুৎফুন্নাহার মেরি এবং শামী মাহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রৌনক জাহান। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শায়লা ইমাম কান্তা।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন শায়লা ইমাম কান্তা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ ২৭ জুলাই সোমবার বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় আয়োজিত নতুন করে স্পোর্টস 2025-2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বিকেল ৪টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব-স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে আধুনিক গান শুনবেন। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আতিকুর রহমান আতিক, গান লিখেছেন নাসিমা বেগম, সুর করেছেন তিমির নন্দী।

আপনারা আধুনিক গান শুনছেন। এবারের গানের গীতিকার মোহাম্মদ জহিরুল ইসলাম, সুরকার অশোক কুমার সরকার, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আতিকুর রহমান আতিক।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান আতিক।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান। গানের কথা ও সুর করেছেন এবং গেয়েছেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শোয়াইব আহমদ। দেশজুড়ে প্রায় ১,০০,০০০ শিশু কিশোরের অংশগ্রহণের মধ্য দিয়ে আজ শেষ হতে যাচ্ছে দেশের বৃহৎ প্রতিযোগিতামূলক ক্রীড়া উৎসব নতুন কুড়ি স্পোর্টস ২০২৫-২৬ প্রথম আসর। প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন। ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ২রা মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ধারাবাহিকভাবে নতুন করে স্পোর্টস কর্মসূচির যাত্রা শুরু হয়। ২০২৭ সালের হজে প্রাথমিক নিবন্ধন আজ থেকে শুরু হচ্ছে। ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নিবন্ধন কার্যক্রম। ই হজ সিস্টেমের মাধ্যমে যে কেউ নিবন্ধন করতে পারবেন। ৩.৫ লাখ টাকা জমা দিয়ে সরকারি ও বেসরকারি যে কোনো মাধ্যমে হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপক্ষীয় বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে সরাসরি জাহাজ চালুর বিষয়ে আলোচনা করেছে। গতকাল মালেতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিসাম আদামের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পররাষ্ট্রমন্ত্রী অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, ব্লু ইকোনমি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ মালদ্বীপ সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেন। এক বছর পর জাপানের সঙ্গে আবার চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম গতরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, ঢাকা নারিতা রুটে প্রাথমিকভাবে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই বিমান সেবার মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ড্রোন ঘাটতির খবর প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অস্ত্রের বিশাল মজুদ তাদের রয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতির ক্ষেত্রে কূটনৈতিক আলোচনার সুযোগ করে দিতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা স্থগিত রাখার পর তেহরানও পাল্টা হামলা বন্ধ রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাসি জানান, শান্তি আলোচনার ব্যাপারে যুক্তরাষ্ট্র ইতোপূর্বে বিশ্বাসঘাতকতা করলেও এখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। খেলার খবর, ভলিবল। পাকিস্তানের ইসলামাবাদে আন্তর্জাতিক পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লিগে বাংলাদেশ আজ নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা ২টায় খেলাটি শুরু হবে। এর আগে গতকাল বাংলাদেশ ৩-২ সেটে নেপালকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৩০ কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ২২০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, আয়োজনে এখন আপনাদের জন্য রয়েছে নজরুল সংগীত, শিল্পী মোহাম্মদ মাহমুদুল হাসান।

0: ইমামত মাহমুদুল হাসানের কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। এবং প্রিয় শ্রোতা, চলছে নজরুল বর্ষ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, শোনো মর্তের জীব, অন্যের যত করবে প্রেরণ নিজে হবে তত ক্লেম। অর্থাৎ অন্যের উপরে যদি কোনো অন্যায় করা হয়, তাহলে সেই অন্যায়ের যে বিরূপ প্রভাব সেটা কিন্তু নিজের উপরেও এসে পড়ে। আসুন আমরা একে অন্যের সহযোগী হই, একে অন্যকে সহায়তা করি। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে লালন গীতি শুনবেন, কণ্ঠ দিয়েছেন দিলরুবা আক্তার দিনা।

0: দুখানে লালনগীতি শুনলেন শিল্পী ছিলেন দিলরুবা আক্তার দিনা। বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 430 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 220 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 260 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বৌমা,
2: জি আব্বা,
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হইতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: চারদিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকাল বেলা বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেউর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নিই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমার খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমার ছাইড়া দিয়ে গেছে না, নাইলে আমার বাচ্চাও আইস তোমার বর্তমান ছাড়াই তো।
1: তোর এই খাসলতের কারণে তোর জামাই পড়াইছে।
2: আব্বা আব্বা, এইসব কথা কই না, থাক।
3: যে যাই করুক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
1: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয় কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ ওঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই কি ওষুধ পুষ্কুণিতে ফেলামো, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনি ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম
1: হাম নাও তো হইতে পারে। তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে যাও ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছে দিতে হবে বাবা।
1: হ্যাঁ।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শ্রোতা, একরাশ প্রীতিময় শুভেচ্ছা আপনাদের সবার জন্য। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের ভালো থাকাই আমাদের প্রত্যাশা। আমাদের সবারই চাওয়া থাকে একটি সুস্থ দেহ ও একটি সুন্দর মন। আপনি সুস্থ থাকলে জীবনের যাবতীয় সকল উপভোগ্য বিষয় আপনি উপভোগ করতে পারবেন। চাই তো আমরা সবাই সুস্থ থাকতে, কিন্তু সবসময় কি সুস্থ থাকতে পারি? না চাইলেও আমরা কখনো কখনো অসুস্থ হয়ে পড়ি। আর কিছু কিছু সাধারণ স্বাস্থ্য সমস্যা আছে যা আমাদের সকলেরই কম বেশি ভোগ করতে হয়। গ্যাস্ট্রিক তেমনই একটি রোগ, যে রোগে কম বেশি সবাই ভোগে। হ্যাঁ প্রিয় শ্রোতা, আজকের আলোচনার বিষয় গ্যাস্ট্রিকের কারণ, লক্ষণ ও তার প্রতিকার, এ বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা শুনবেন। সাক্ষাৎকার প্রদানে ডাক্তার সিরাজুল সালিকিন, সাক্ষাৎকার গ্রহণে ডাক্তার ফাহিম আহমেদ রূপম।
1: প্রিয় শ্রোতা, শুভেচ্ছা নিন সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক আজকের আলোচনায়। শ্রোতাবৃন্দ, আমাদের দেশে অনেক রোগী ডাক্তারের কাছে যান কিংবা সারা বছর একটা সমস্যার কথা বলেন, সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা আমার আছে। এই গ্যাস্ট্রিকের সমস্যা বলতে রোগীরা পেটে ব্যথার কথা বলেন, বদহজমের কথা বলেন, বমি বমি ভাবের কথা বলেন, বমির কথা বলেন, খাওয়া হজম হচ্ছে না, পেট ফুলে থাকে, বিভিন্ন ধরনের সমস্যার কথা বলেন। আসলে কি এগুলো গ্যাস্ট্রিকের সমস্যা কিনা, এগুলোর জন্য দীর্ঘদিন ধরে ওষুধ কিনে খাওয়া দরকার কিনা, এই সমস্যাগুলোকে কিভাবে আপনি ঘরে বসে ম্যানেজ করতে পারবেন, এবং কখন এই ধরনের সমস্যা হলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা দরকার, তা জানা খুবই দরকার। শ্রোতা, আজকে আমরা আলোচনা করব এই যে গ্যাস্ট্রিকের কারণ, লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সেটি উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার সিরাজুল সালেকিন। গ্যাস্ট্রিকের কথা বলছিলাম, প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আমাদের দেশের রোগীরা যে গ্যাস্ট্রিকের সমস্যা বলেন, চিকিৎসকের পরিভাষায় গ্যাস্ট্রিকের সমস্যা বলতে আসলে কি কি লক্ষণগুলোকে বোঝায়?
2: আসলে ডাক্তারি ভাষায় গ্যাস্ট্রিককে বলা হয় আমাদের পাকস্থলী বা স্টমাক, যেটাকে বলি ইংরেজিতে। এটা কোনো রোগ নয় আসলে, এটা একটা আমাদের খাদ্যের একটা অঙ্গের নাম। বরং এখানে যে রোগ হয় সেটা হচ্ছে আলসার বলি বা বলে পেপটিক আলসার, যেটা আসলে আমরা প্রচলিত ভাষার থেকে সরে এসে বলি গ্যাস্ট্রিকের সমস্যা।
1: মানে পেপটিক আলসার হচ্ছে পেটের মধ্যে কোনো একটা ঘা বা
2: প্রদাহ হওয়া। আপনি যে শুরুতে যেগুলো বলেছেন যে পেট ফুলে যাওয়া, পেটে ব্যথা করা, বদহজম হওয়া, আসলে এগুলো উপসর্গই রোগীটা নিয়ে আসে। এবং সবগুলো যে প্রদাহ হবে, আলসার হবে জরুরি নয়, এবং সবার জন্য যে ওষুধ খেতে হবে তাও মোটেও জরুরি নয়। আসলে আমাদের নজর দিতে হবে যে কি করলে বা কি ব্যবস্থা নিলে আমরা এখান থেকে ভালো থাকতে পারবো, ঘরে কি ব্যবস্থা নিলে আমাদের ওষুধ খেতে হবে না, এটি আসলে আমাদের জানার প্রয়োজন।
1: সেই জিনিসটি যদি একটু জানান যে রোগীরা সাধারণত এই যে সমস্যাগুলোর কথা বলে, এই সমস্যাগুলোকে ওষুধ ছাড়া, এই আমরা যে দোকানে গিয়ে বিভিন্ন ধরনের ওষুধ খাই, বিভিন্ন নামে তো ওষুধগুলো পাওয়া যায়, এগুলি শ্রোতারাও কম জানেন না, বাসার মধ্যে কি মেজারমেন্ট গ্রহণ করলে এই ওষুধগুলো খাওয়ার প্রয়োজন হবে না?
2: প্রথমেই বলতে হবে যে এই সমস্ত রোগ বা উপসর্গ হয় খাবার থেকে, অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাস, খাবার তালিকা, আমাদের জীবনযাপনের পদ্ধতি, এটাকে আসলে পরিবর্তন করতে হবে। বিশেষ করে অনেকে আছেন খুব ঝাল পছন্দ করেন, পোড়া খাবার, তেলযুক্ত খাবার, মশলাযুক্ত খাবার খান, এইগুলো খাওয়া একেবারেই যাবে না। তাছাড়া রাতে খুব দেরি করে খাবার খাওয়া বা অসময়ে খাবার খাওয়া, যেটা বলি যে সকালে খাবার দুপুরবেলা দিয়ে খাওয়া, দুপুরে খাবার বিকেলে খাওয়া, রাতে খাবার খুব দেরি করে খাওয়া বা খাবার খেয়ে ঘুমিয়ে পড়া, এগুলো যদি আমরা না পরিহার করতে পারি এগুলো আমাদের ক্ষতি করে।
1: নির্দিষ্ট সময় খেতে হবে, সকালে নাস্তা, দুপুরে খাবার, রাতের খাবার একটা নির্দিষ্ট সময় খেতে হবে,
2: সময় খেতে হবে। এবং খাওয়া অন্তত যেটা বলা হয় ডাক্তারি ভাবে, যেটা বলি রাতে ঘুমানোর অন্তত দু ঘন্টা আগে আমরা খাবার খাবো, এবং খাবার সাথে সাথে পেট ভরে পানি খাবো না, এগুলো অভ্যাস যদি করতে পারি। পাশাপাশি যেটা বলেছি যে হ্যাঁ, ঝাল মশলা তো বা খুব তেলাক্ত খাবার না খাওয়া,
1: গ্রিল জাতীয় খাবার
2: খাবার, রিচ ফুড যেটাকে এখন বলি আমরা, অর্থাৎ এই সমস্ত ফাস্ট ফুড নামে যেটা বাজারে এখন চলে এসেছে, এগুলো এড়িয়ে চলা। এবং অনেকে খুব টক খেতে ভালোবাসে, টকের থেকে অনেকে অ্যাসিডিটি হয় বা গ্যাস হয় বা খুব মিষ্টি খেলেও কারো করে গ্যাস বা অ্যাসিডিটি হয়, অর্থাৎ যার যেটাতে সমস্যা মনে হয় ওগুলো এড়িয়ে চলাটির প্রধানতম হাতিয়ার বেঁচে থাকার জন্য।
1: অর্থাৎ এই সমস্যাটা ম্যাক্সিমাম খাবারের অনিয়ম বা খাবার তৈরির একটি বিজ্ঞানসম্মতভাবে তৈরি না হওয়ার কারণেই কিন্তু এটি হয়।
2: অবশ্যই।
1: হ্যাঁ, আরেকটি ব্যাপার আমরা লক্ষ্য করতে পারি যে অনেকেই কিন্তু তাদের পেশার প্রয়োজনে বা পছন্দের জন্য বিভিন্ন ধরনের বাইরের হোটেল রেস্টুরেন্টের খাবারগুলো খান, এবং হোটেল রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখি পুরাতন, বাসি, রং পরিবর্তন হয়ে গেছে, গন্ধ পরি পরিবর্তন হয়ে গেছে, একই তেলে বারবার
2: প্রক্রিয়াজাত খাবার আসে। আসলে আমাদের এখন শহর বা গ্রামের ক্ষেত্র জীবনযাপন প্রতিদিন পরিবর্তন হয়ে যাচ্ছে, শহরে একটু দ্রুত হচ্ছে, গ্রামে একটু আস্তে ধীরে হচ্ছে, বাট হচ্ছে। কিন্তু যদি আমরা এমন হয় যে আমাকে যদি বাইরে কোনো খাবার খেতে হয়, আমি সেখানে সবজি ফল বেছে নিব, পানীয় একটা সাধারণ পানি বেছে নিব, এটা আমাদের জন্য উপকারী। এবং শুধু উপকারী শরীরের জন্য না, অর্থের সাশ্রয় হয়, দুটি দিক থেকেই হয়।
1: এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অনেক হোটেল রেস্টুরেন্ট কিন্তু একই তেলে বারবার খাবার ভাজা হয়, ডুবো তেলে ভাজা হয়, এগুলো কিন্তু এই যে অ্যাসিডিটি বা এটা অন্যতম কারণ।
2: এবং এখানে একটা ব্যাপার বলতে চাই যে আমাদের যদি খারাপ লাগে, কষ্ট লাগে, আমরা চিকিৎসকের শরণাপন্ন আগে হব, তারপর তার পরামর্শ মতোই চলবো। এখানে তা না করে আমাদের দেশে দুর্ভাগ্যজনক যে সমস্ত আপনারা চিকিৎসকের কাছে যান, তাদের পরামর্শ নিয়েই কাজ করেন, এবং অবশ্য অবশ্যই প্রাথমিক ভাবে আপনার খাবার দাবার গুলোকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করেন, নিজের ওজন কমিয়ে ফেলেন, ব্যায়াম করেন, পানি বেশি করে খান, এগুলো খুবই উপকারী। এটা আপনাদের অনেক কষ্ট অনেকখানি কমে যাবে।
1: এবং একই সাথে ধূমপান যারা করেন, এই ধূমপানও কিন্তু আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যার কারণ হতে পারে, এবং বিভিন্ন ধরনের পানীয় যেগুলো খাওয়াটা ঠিক না, এগুলোও কিন্তু আপনার এই ধরনের সমস্যা বলে সৃষ্টি করতে পারে।
2: টিপস দিতে চাই, যদি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ না করি, খালি পেটে এক থেকে তিন গ্লাস পানি খেতে পারি, এটা কিন্তু খুবই উপকারী। এবং এটা যারা খেয়ে দেখেছে, এটা আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি, যাদের আলসারের সমস্যা, অ্যাসিডিটি অনেকখানি কমে গেছে। উত্তম আর একটা বিষয় হচ্ছে, অনেকে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে চা কফি খাওয়া অভ্যাস হয়েছে, কারো কারো কিন্তু এখান থেকে অ্যাসিডিটি বেড়ে যায়।
1: অনেকে জিজ্ঞেস করেন যে এই গ্যাস্ট্রিকের জন্য সবচেয়ে ভালো ওষুধের নামটা বলেন, কি বলবেন আপনি? নাম
2: আমি এক নামের থেকে বলবো যে আপনি খাবারের তালিকাটি ঠিকঠাক করেন। আর এখানে খুব দামি দামি ওষুধ না খাওয়ার থেকে সিরাপ যেগুলো বাজারে পাওয়া যায়, ওগুলো কিন্তু সবচেয়ে বেশি উপকারী। এদের পার্শ্ব প্রতিক্রিয়া অনেকখানি কম, দামেও সাশ্রয়ী, এটা করলে যথেষ্ট কাজ হয়ে যায়। তবে আমি মনে করি যদি ওষুধ খেতেই হয়, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে যেটা নেওয়া উচিত। একটা কথা বলতে চাই, বিশেষ করে যারা গ্রামাঞ্চলে থাকেন, অনেক নিম্নমানের ফার্মাসিটিক কোম্পানি আছে যাদের ওষুধ পাওয়া যায়, যারা কাজ তো করেন আমার ক্ষতি করে, আমরা একটু এড়িয়ে চলি সেগুলো। আমরা একটু জেনে শুনে ভালো থেকে আমরা খাওয়ার চেষ্টা করি,
1: মানে যদি ওষুধ কখনো ডাক্তারের পরামর্শে খেতে, আমরা যেন পরিচিত ওষুধ, ব্র্যান্ডেড ওষুধ গুলো খাই, এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। কারণ গ্যাস্ট্রিকের ওষুধের নামে অনেক ধরনের ফার্মাসিউটিক্যাল কোম্পানি অনেক নিম্নমানের ওষুধ তৈরি করে, যেটা উপকার তো করার প্রশ্ন উঠে না, অনেক ক্ষতিও করে। তাহলে এখন জানতে চাইবো যে গ্যাস্ট্রিকে বা পরিপাকতন্ত্রের কি ধরনের সমস্যার কথা, সমস্যা নিয়ে আপনাদের কাছে আসলে আপনারা চিন্তিত হয়ে যান যে এই রোগীর মারাত্মক কোনো সমস্যা হয়েছে?
2: প্রথমেই তারা সমস্যা যেটা নিয়ে আসবে, তার এই রোগী বলবে তার খাবার পাওয়ার পরে বুকে জ্বালা পড়া করে,
1: পেট বুক জ্বালা পড়া
2: ব্যথা হয়, কারো কারো ঢেকুর যেটাকে বলে উঠে, কারো কারো বদহজমে যেটাতে বলে সেটা হয়, কারো মনে হয় খাওয়া গলা আটকিয়ে আছে, বুকে আটকিয়ে আছে, এইগুলো নিয়ে তার মূলত আসবে।
1: তার এইগুলাকে খুব বিশেষ করে পেট বুক জ্বালা পড়া করে, এটা যদি দীর্ঘদিন ধরে থাকে এটা কিন্তু খুব সিরিয়াসলি নিতে হবে।
2: অবশ্যই তাই, এটা সিরিয়াসলি যেটা বলা হয়, এখান থেকে কিন্তু
1: ক্যান্সারের একটা রূপ,
2: খাদ্যনালী ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার হয়ে যায়। এবং এই জন্যই এগুলোকে আসলে ছোট করে দেখার মতো কোনো কারণ নেই, এটাকে সমস্যা বোধ করে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা চিন্তা করা উচিত।
1: আরেকটি ব্যাপার যেটা শুরুতে বলছেন যে আলসার বা ক্ষত বা ঘা হলে, এখান থেকে যদি দীর্ঘদিনের অনিয়মের কারণে যদি এখান থেকে যদি ব্লিডিং বা রক্তক্ষরণ হয়, এই রক্তক্ষরণ যদি মলের সাথে যায় বা বমির সাথে ছিটাফোঁটা যায়, এটাও কিন্তু তখন আর দেরি না করে অবশ্যই দ্রুত চিকিৎসা,
2: সন্দেহ নেই, এটা তখন বুঝতে হবে যে আপনার রোগটা আরো বেড়ে গেছে, এটা চিকিৎসা করা এখন জরুরি, দেরি করার কোনো সুযোগ নেই।
1: কোন জীবাণুর কারণে কি হতে পারে, কোন ভাইরাস?
2: ভালো একটা বলছেন, একটা ব্যাকটেরিয়া আছে যার নাম একটা পাইলোরি, তো এইটাই হচ্ছে মূল কারণ, যেটা কারোর সঙ্গে বেশি থাকতে পারে, যেটা পাকস্থলীতে বসবাস করে, ওরাই এই খাদ্যগুলোকে ভেঙে অ্যাসিড তৈরি করে, অ্যাসিডিটি করে, এবং যেটা আমাদের যে পাকস্থলীর মধ্যে ব্যারিয়ার আছে বা একটা আবরণ আছে, যেটাকে নষ্ট করে দেওয়ার কারণেই অ্যাসিডিটি সমস্ত আমাদের পেটে গিয়ে আমাদের পাকস্থলীকে পুড়িয়ে ফেলে, নষ্ট হয়ে যায় এবং ক্ষতি সৃষ্টি হয়। ওটা ওই সমস্ত জীবাণুকে মারার জন্যই ওষুধগুলো খেতে হয়।
1: ধন্যবাদ ডাক্তার সিরাজুল সালেকিন। আমাদের দেশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে আপনি আলোচনা করলেন। রোগটা না যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে বেশিরভাগ মানুষই মনে করেন যে আমি এই সমস্যাটা দিয়ে ভুগছি এবং এই কারণেই আপনাদের মতো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান। প্রিয় শ্রোতা, গ্যাস্ট্রিক নিয়ে এই ছিল আমাদের আলোচনা। ডাক্তার সিরাজুল সালেকিনের আলোচনা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এই সমস্যাটি যতটা না ওষুধ নির্ভর তার চেয়ে অনেক বেশি হচ্ছে গিয়ে আপনার স্বাস্থ্যকর খাবার গ্রহণ, নিয়ম করে খাবার গ্রহণ এবং পরিমিত খাবার গ্রহণ, বদ অভ্যাসগুলো ত্যাগ করা, এর মাধ্যমে কিন্তু এই সমস্যাটা আপনার ম্যানেজ করতে পারবে। এবং সর্বোপরি কোনো কারণে যদি চিকিৎসক স্বল্প সময়ের জন্য আপনার গ্যাস্ট্রিকের বড়ি খেতেও দেন সেটা কিন্তু স্বল্প সময়ের জন্যই খাবেন। দীর্ঘ সময় খেলে কিন্তু ডাক্তার সিরাজুল সালেকিন বললেন যে এটার থেকে দীর্ঘমেয়াদী শারীরিক অন্যান্য জটিলতা বা সমস্যার সৃষ্টি করতে পারে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। শুভেচ্ছা রইল।
0: শ্রোতা, জনসংখ্যা বৃদ্ধি আমাদের যাপিত জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। জনসংখ্যা বৃদ্ধির প্রভাব নাগরিক জীবনের সকল ক্ষেত্রকে বাধাগ্রস্ত করছে, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, সর্বোপরি আমাদের জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে অনিয়ন্ত্রিত জনসংখ্যা। জনসংখ্যা বৃদ্ধির কুফল গ্রামের পাশাপাশি শহরেও পড়ছে অনেকখানি, তাই আমাদের সবাইকে জনসংখ্যা বৃদ্ধি রোধে সচেষ্ট হতে হবে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন জনসংখ্যার গান, শিল্পী কাজী শুভ।

0: আপনারা শুনছেন স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, একটি পরিবার সুন্দর ও সুখী করে গড়ে তুলতে পরিকল্পিতভাবে পরিবার গঠন করতে হবে। পরিবার পরিকল্পনা জনসংখ্যা পরিকল্পনা এবং নিয়ন্ত্রণে সহায়তা করে, যা ইতিবাচক সম্প্রদায়ের উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের কার্যকর সংরক্ষণ, বিতরণ, শিক্ষা, স্বাস্থ্য সেবা সুবিধা এবং অন্যান্য অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধার দিকে পরিচালিত করে। তাই পরিবার পরিকল্পনার গুরুত্ব অনস্বীকার্য। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পরিবার পরিকল্পনা সেবা গ্রহীতার অভিজ্ঞতা নিয়ে প্রামাণ্য সাক্ষাৎকার গ্রহণে মোহাম্মদ মিজানুর রহমান জুয়েল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা জানি যে আমাদের পরিকল্পিত পরিবার এবং স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা যদি পরিবার ছোট রাখি তাহলে অবশ্যই আমরা সুবিধা পাব। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ তারা তো তাদের জীবন যাপনেও কিন্তু একটা স্বাচ্ছন্দ্য পাবে। আজ আমরা এসেছি রাজধানীর তেজগাঁও এলাকায়, বিশেষ করে তেজগাঁও রেল স্টেশনের কাছে যে নিম্ন আয়ের বেশ কিছু মানুষ থাকে সেই সকল মানুষদের সাথে কথা বলার জন্য তাদেরই একজন মানুষের সাথে কথা বলছি। আপনার নাম পরিচয় জানতে চাই।
2: আমার নাম আবুল হোসেন।
1: আচ্ছা, এই যে আপনারা বস্তি এলাকায় থাকেন, তো এই যে অস্বাস্থ্যকর পরিবেশ এবং তার সাথে সাথে যে ছেলে মেয়ে আছে, তো এই যে বেশি ছেলে মেয়ের সমস্যাটা কি একটু বলবেন আমাদেরকে?
2: আয় যদি কম থাকে তাহলে পরিবারের বেশি সদস্য হলে ছেলে মেয়ে থাকলে ওদের সমস্যা হয়, ওদের পুষ্টির সমস্যা হয়, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, ইনকাম কম থাকে।
1: আচ্ছা, যে পুষ্টির কথা বলছেন, মানে ইনকাম কম থাকলে তো বাচ্চাদের যে পুষ্টি, সে পুষ্টি মানের কি খাবার দেওয়া সম্ভব হয়?
2: পুষ্টি মানের বলতে এই যে খাবার দাওয়া যেগুলা, যেমন মাছ মাংস ডিম দুধ, এটা তো আর রীতিমতো খাওয়ানো যায় না।
1: স্বাস্থ্য তো ঠিক থাকে না।
2: হ্যাঁ, স্বাস্থ্য ঠিক থাকে না, স্বাস্থ্যসম্মত খাবারও পাওয়া যায় না।
1: আচ্ছা, তারপরে বাচ্চারা কি পড়াশোনা করতে পারে?
2: করতে পারে, যেগুলো সরকারি স্কুল যেগুলো আছে ওগুলোতে করতে পারে, বেসরকারি স্কুল যেগুলো তো আমরা চিন্তাও করতে পারি না।
1: আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি তো বস্তি এলাকাতে বসবাস করার পরও দুটি সন্তান নিয়েছেন, তো এই যে সচেতনতার একটা বার্তা, বিশেষ করে আশেপাশে তো অনেকের এই সন্তান রয়েছে, কয়টি সন্তান রয়েছে অনেকের?
2: পাঁচটা চারটা।
1: তারা যে সন্তান নিয়েছে, কেন সন্তান নিয়েছে, তাদের কি ধারণা যে বেশি সন্তান হলে বেশি ইনকাম করা যাবে?
2: অনেকের ধারণা এটা যে অনেক সন্তান হলে বেশি হলে বস্তি এলাকা বিভিন্ন জায়গায় ইনকাম করাবে, ভিক্ষা বৃত্তি করাবে, এই জন্য তারা সন্তান নিয়ে থাকে, এটা হলো একটা
1: তাদের একটা
2: ভ্রান্ত ধারণা
1: এবং উপস্থিত কিছু ইনকাম করা যাবে। আচ্ছা, আমরা যদি সঠিকভাবে পরিচর্যা না করতে পারি আমাদের বাচ্চাদের স্বাস্থ্য পুষ্টি, তারপরে এই যে তাদের পড়াশোনা মানুষের মতো মানুষ করা, তাহলে তো দেখা যাচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্ম, বিশেষ করে আমাদের যে দেশের যে নাগরিক হিসেবে তারা গড়ে উঠতে পারবে না। তো আপনি এই সচেতনতার বার্তাটা কিভাবে পেয়েছিলেন?
2: কর্মীরা আসতো এখানে, মানে আমার স্ত্রীকে বুঝাইতো,
1: আপনারা দুটো সন্তানকে কি পড়ালেখা করাচ্ছেন এখন?
2: জি জি।
1: তো আপনারা কি দুইজনই কাজ করেন?
2: হ্যাঁ, দুইজনই।
1: আচ্ছা, এই যে দুইজনে কাজ করছেন, কাজ করার পরে আপনার পরিবারটা ছোট রেখেছেন, তাদের স্বাস্থ্য শিক্ষার দিকে নজর রেখেছেন এবং এগিয়ে নিচ্ছেন, বিশেষ করে আমাদের সমাজে যারা একেবারে নিম্নবিত্ত মানুষ বা বিত্তহীন রয়েছে, তারা কিভাবে তাদের সংসারটাকে পরিকল্পিত রাখতে পারে এবং আমাদের দেশের জন্য, বিশেষ করে তাদের সংসারের যারা সদস্য আছে তাদের স্বাস্থ্য শিক্ষার দিকে নজর রাখতে পারে, কি করা উচিত তাদের?
2: তাদেরকে নিজেদের স্বাস্থ্যের উপরে ঠিক রেখা ইনকামের ব্যবস্থা করতে হবে আর পরিকল্পিত ভাবে সংসার বা বাচ্চা কাচ্চা নেওয়ার পরিকল্পনা নিতে হবে, নিয়মিত খাবার দাবার এবং আপনার বিভিন্ন ধরনের চলাচল, যেটা জীবন
1: ঠিকঠাক মতো জীবন যাপন করতে হবে,
2: জীবন সরকারি ভাবে যত নির্দেশনা আছে সকল নির্দেশনা মানতে হবে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, তেজগাঁও বস্তিতে আবুল হোসেনের মতো একজন মানুষ, যিনি নিম্ন আয়ের মানুষ, একদম বস্তি এলাকায় থাকেন, স্বামী স্ত্রী উভয়ে কাজ করেন, তারপরেও তিনি এই যে সরকারের যে স্বাস্থ্য বার্তা মেনে চলেন, বিশেষ করে ওইভাবেই পরিবার গঠন করেছেন দুটি সন্তান তার, এবং তিনি তার সচেতনতার বার্তা সেটিও ছড়িয়ে যাক বিশেষ করে বস্তি এলাকার অন্যদের। আচ্ছা, আপনার দেখা দেখে কি অন্যরা কি, বিশেষ করে নতুন যারা বিয়ে করছেন, তারা কি ছোট সংসার রাখার ব্যাপারে বা এই যে বাচ্চাদের পড়াশোনা করাতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াতে হবে, টিকা গ্রহণ করাতে হবে, এই বিষয়গুলো নিয়ে সচেতন হচ্ছে
2: অনেকেই হচ্ছে।
1: জি, অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে, এবং আমরা মনে করি যে আপনার এই বার্তাগুলো অন্যদের মধ্যেও ছড়িয়ে যাক।
0: এতক্ষণ শুনলেন পরিবার পরিকল্পনা সেবা গ্রহীতার অভিজ্ঞতা নিয়ে প্রামাণ্য। প্রিয় শ্রোতা, আবার শুনলেন জনসংখ্যা বিষয়ক গান, শিল্পী রাজিয়া মুক্তি ও রাজীব দাস। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম, সুর করেছেন কাজী ফারুক বাবুল।

0: আপনারা শুনছেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমরা সকলেই ভালো থাকতে পারি একটু সচেতন হলেই। জীবনের প্রতিটি ক্ষেত্রেই সচেতনতা কিন্তু জরুরি। প্রতিটি ক্ষেত্রে যদি নিয়মনিষ্ঠ ও সচেতন থাকতে পারি, তবে আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে নিয়ে ভালো থাকতে পারব। প্রিয় শ্রোতা, এখন শুনবেন বেতার কার্টুন।
1: আপনার
2: তো কোনো কাজ নাই, নাস্তা খাইয়া সাইজা গুজে রওনা হইলেন, এই আড্ডা মাইরা ফিরে আসবেন না তো আবার এই দুপুর বেলা, খাইবেন আর ঘুমাইবেন, কাজটা কি ঠিক হবি?
1: আরে স্বাস্থ্য কেন্দ্রে যা আমারই নিয়ে যেতে হবে এমন কোন কথা আছে? ওই যে ও ওই তো রিনা এসে গেছে। ও রিনা, শুনে যা বইন।
3: জি ভাইজান,
1: এই তোর ভাবিরে নিয়ে একটু স্বাস্থ্য কেন্দ্রে যা।
3: কেন আমি যাব? কেন তুমি যাও, তোমার বউরে তুমি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাও, আমি পারবো না।
1: ও রিনা বইন আমার, এটা তুই কি বলিস?
3: যা বলেছি ঠিক বলেছি, এক কথা দুবার বলতে পারবো না আমি।
1: এটা কেমন কথা হলো কসে? বড় ভাইয়ের মুখের উপর কথা বলতে পারলি?
3: কেন পারবো না, ঠিকই কইরেছি। ভাই যদি তার সম্মান নিজে না রাখতে পারে, তাইলে পার আমি কেমন কইরে রাখবো?
1: শুনলি বউ, কথা শুনলি? রিনা কেমন মুখে মুখে তক্ক করা শিখেছে?
2: ওটা আপনার জন্যই হয়েছে।
1: কি বলছিস তুই, আমার জন্য হয়েছে? এটা আবার কেমন কথা হলো?
3: কেমন কথা এলো বুঝছেন না? শুনো ভাইজান, যার যা কাজ তার নিজে করা উচিত। তোমার বউ গর্ভবতী হয়েছে, তারে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবা, ডাক্তার দেখাবা। ডাক্তার মা ও গর্ভের সন্তানের ভালোর জন্য, সুস্থ থাকার জন্য নানা রকম পরামর্শ দিবে। তা শুনে আইসে বউয়ের প্রতি ঠিক মতো খেয়াল রাখবা, তার যত্ন নিবা। তার না নিজের কাজ অন্যর খারে চাপাতে চাও।
1: রিনা দেখছি অনেক কথা শিখেছে।
3: হ্যাঁ,
2: রিনা তো আর আপনার মতো না, পড়ালেখা শিখেছে, সে জানে কার কি কাজ করা উচিত।
3: শুনো ভাইজান, এখন থেকে ঘোরাফেরা বাদ দিয়ে সংসারে মন দাও, কাজ কামেও মন দাও, আর ভাবির প্রতি যত্ন নেও। গর্ভাবস্থায় ঠিক মতো খাওয়া দাওয়া, বিশ্রাম এবং মন খুশি থাকলি পর আর নিয়মিত ডাক্তারি পরীক্ষা করা হলি তোমারই তো লাভ। কারণ ভাবির গর্ভে যে সন্তান সে তোমারই বংশধর, তোমারই তো ভবিষ্যৎ, তাই নয় কি?
1: তুই ঠিকই কয়েছিস বোন, এমন করে আগে তো কখনো ভাবিনি।
3: হ্যাঁ,
1: তুই যা বলেছিস এখন থেকে তাই হবে।

আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগে? ভালো লাগে তো? আপনাদের ভালো লাগা না লাগা অথবা অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে চিঠি লিখতে পারেন আমাদের এই ঠিকানায়। ডাকবাক্স প্রযত্ন পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য উপস্থিত সেল বাংলাদেশ বেতার শেরেবাংলা নগর আগারগাঁও ঢাকা 1207। ইমেইলের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস বেতার phnc1207@gmail.com।

এডিস মশা বংশবৃদ্ধি করতে পারে এমন জায়গা ধ্বংস করতে হবে। বাড়ির আশপাশের ঝোপঝাড় এবং আঙিনা পরিষ্কার রাখতে হবে। ফুলের টব, গাড়ির টায়ার, বাড়ির ছাদে, ফ্রিজের নিচে ট্রেতে পানি জমতে দেওয়া যাবে না। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। প্রিয় শ্রোতা, ঘড়ির কাঁটা জানান দিচ্ছি নিতে হবে বিদায়, তবে যাবার আগে বলবো শেষের কথাগুলো। স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান নীলা, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন এবং স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জু।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ FM 90 মেগাহার্টজ FM 106 মেগাহার্টজ FM 102 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে একটু পরে শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি খায়রুন নিসা। দেশ জুড়ে প্রায় ১,০০,০০০ শিশু কিশোরের অংশগ্রহণের মধ্য দিয়ে আজ শেষ হতে যাচ্ছে দেশের বৃহৎ প্রতিযোগিতামূলক ক্রীড়া উৎসব নতুন করি স্পোর্টস ২০২৫-২৬ প্রথম আসর। প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন। ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। বালক বিভাগে সিলেট ময়মনসিংহের এবং বালিকা বিভাগে রাজশাহী রংপুর অঞ্চলের মোকাবেলা করবে। এদিকে নতুন করে স্পোর্টস ২০২৫-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতেই জাতীয় কারিকুলামে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, গত ২রা মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ধারাবাহিকভাবে নতুন করে স্পোর্টস কর্মসূচির যাত্রা শুরু হয়। বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় তিন সপ্তাহ স্থগিত থাকার পর আজ থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আবার শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত ১৬ জুলাই এই শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা স্থগিত করা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এসানুল হক মিলনের ঘোষণার আলোকে পরীক্ষার্থীরা নিয়মিত রুটিন অনুসারে আজ পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে স্থগিতাদেশের কারণে এবং এর আগে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তার নতুন সময়সূচি দ্রুতই প্রকাশ করা হবে। পরীক্ষার রুটিন অনুযায়ী আজ সকাল ১০টা থেকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান তত্ত্বীয় প্রথম পত্র এবং ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। উল্লেখ্য, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপক্ষীয় বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে আলোচনা করেছে। গতকাল মালিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরু থিসাম আদামির দ্বিপক্ষীয় বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পররাষ্ট্রমন্ত্রী অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, ব্লু ইকোনমি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ মালদ্বীপ সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেন। খেলার খবর, ভলিবল। পাকিস্তানের ইসলামাবাদে আন্তর্জাতিক পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লিগে বাংলাদেশ আজ নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা ২টায় খেলাটি শুরু হবে। এর আগে গতকাল বাংলাদেশ ৩-২ সেটে নেপালকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৪৩০ কিলোমিটার পশ্চিমে, মোংলার সমুদ্র বন্দর থেকে ২২০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২৬০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাংলাদেশের বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর

0: মধ্যাংশ হালকা বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 430 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 220 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 260 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় উপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন। আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা একটি সতর্ক বার্তা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর এক বিজ্ঞপ্তিতে সকলের সদয় অবগতির জন্য জানানো হয়েছে যে কতিপয় অসাধু ব্যক্তি বা চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়ে ট্রাফিক জরিমানার চূড়ান্ত নিষ্পত্তি বিজ্ঞপ্তি বা স্পিডিং ফাইন বকেয়া রয়েছে, দ্রুত পরিশোধ করুন বা আপনার বকেয়া জরিমানা আছে, এ ধরনের বার্তা মোবাইলে প্রেরণ করছে এবং এই বার্তা বা মেসেজের সাথে বিএসবিআরটিএ কার্ড -bdpay.sbs বা bspbrtcar-govbd.online বা bspbrtn-gov.cc বা bspbrtcar-payfeedbd.icu বা bspbrtn-gov.cc বা bsp.brta.gov.top বা bsp.brta.vu/bd বা bsp.brtas.vu/bd বা bsp.brtai-gov.cc বা অন্য কোন লিঙ্ক প্রেরণ করছে, যা বিআরটিএ সার্ভিস পোর্টাল বিএসপি এর আদলে প্রস্তুত করা হলেও এসব জাল ওয়েবসাইট বা পোর্টালের সাথে বিআরটিএ সার্ভিস পোর্টালের প্রকৃত লিঙ্ক bsp.brta.gov.bd বা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এর কোন সংশ্লিষ্টতা নেই। এটি সম্পূর্ণ প্রতারণামূলক কার্যক্রম। বিজ্ঞপ্তিতে এই ধরনের মোবাইল মেসেজের লিঙ্কে ক্লিক না করা, ব্যক্তিগত কোন তথ্য বা আর্থিক লেনদেন না করার বিষয়ে সতর্ক থাকা এবং এ ধরনের প্রতারক চক্রের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বা স্থানীয় থানা বা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বার্তাতে শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গে 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্সে এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজ।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরে নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা সহ হালকা বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এবারে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 430 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 220 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 260 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় উপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় আয়োজিত নতুন করি স্পোর্টস 2025-2026 এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বিকেল 4টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 ও এফএম 106 মেগাহার্টজে প্রচার হবে।
0: জানিয়ে দিচ্ছি ঢাকা কয়ের আয়োজন বেলিতে আরও যা যা রয়েছে আপনাদের জন্য। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ে ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল শুনবেন সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার শুনবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত দশটা পাঁচ মিনিটে। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত দশটা ত্রিশ মিনিটে। সবশেষে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান সূচি। এফএম 92 মেগাহার্টজে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। আজকের বিষয় অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জটিলতা, সঞ্চালনে ডাক্তার রেজাউল আলম খান।

0: শ্রোতা, রোগ জিজ্ঞাসা আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের নিয়মিত আয়োজন। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথেই থাকি এবং প্রশ্নপত্র করেন, আমরাও মতামত বিনিময় করি। চমৎকার আয়োজন রোগ জিজ্ঞাসা। প্রিয় দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, ঘরে ঘরে এই রোগটি, রোগটির নাম বলা প্রয়োজন, যেটা শুনলে অনেকে ভাববেন যে সাধারণ বিষয়, কিন্তু বিষয়টা সাধারণ নয়। আজকে তা জানাবো, ডায়াবেটিস। আজকে আমরা আমন্ত্রণ জানাইছি একজন বিশিষ্ট হরমোন, ডায়াবেটিস এবং থাইরয়েড বিশেষজ্ঞ, যিনি শহীদ স্যার মেডিকেল হাসপাতালে সহযোগী অধ্যাপক। অত্যন্ত ব্যস্ততার মাঝে আপনাদের কাছে এসছেন, স্টুডিওতে সময় দিচ্ছেন, প্রশ্ন করবেন দেশব্যাপী যে যেখানে আছেন। ডায়াবেটিস নিয়ে যত ভাবনা, যত কথা, প্রশ্ন করুন, জানতে চেষ্টা করুন। ডক্টর এম এ হালিম খান আমাদের সাথে আছেন, কেমন আছেন?
1: আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি।
0: দর্শক পরিচিত হলেন, তিনি নিয়মিত আপনাদের সাথে আসেন, পরিচিত হন এবং পরিচিত মুখ। শুরুতে একটা কথা জানতে চাই, তার আগে একটা কথা বলতে হয়, আমাদের ফোন নাম্বার লিখে নিন। আমাদের ফোন নাম্বার 01553841500, এই নাম্বারে ফোন করবেন। আবারও আমরা কিছুক্ষণ পর নাম্বারটি জানাবো, তবে বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন, আমাদের অনুরোধ, ডায়াবেটিস নিয়ে কথা বলবেন। শুধু একটা প্রশ্ন করি ডক্টর এম হালিম খান, এই ডায়াবেটিস, আমরা টাইফয়েড আমরা শুনি, নানা জ্বর, নানা প্রসঙ্গ, ডায়াবেটিস এটা কি ধরনের রোগ?
1: ডায়াবেটিসকে আমরা বলি এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। এটা কোনো, আপনি যেটা বলেন যে টাইফয়েড, এটা একটা ইনফেকশাস ডিজিজ,
0: জি,
1: সংক্রামক রোগ। আর ডায়াবেটিস হলো একটা অসংক্রামক রোগ,
0: জি,
1: সংক্রমিত হয় না একজন থেকে আরেকজনে। এটাকে বলি আমরা মাল্টিফ্যাক্টোরিয়াল, অনেকগুলো ফ্যাক্টর একসাথে যখন যোগ হবে তখন একজন মানুষের ডায়াবেটিস হয়। যেমন ধরেন যে কারো বংশে ডায়াবেটিস আছে, বাবা মা বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভস কারো ডায়াবেটিস আছে, তার ভবিষ্যতে ডায়াবেটিস আক্রান্ত হবার ঝুঁকি বেশি। কারো ওজন বেশি, ডায়াবেটিস আক্রান্ত হবার ঝুঁকি বেশি। কারো আগে প্রি ডায়াবেটিস আছে, তার হয়তো ডায়াবেটিস আক্রান্ত হবার ঝুঁকি।
0: কোন বয়সের রোগ
1: এটা? যে কোনো বয়সে যে কারো এই ডায়াবেটিস হতে পারে।
0: প্রিয় শ্রোতা শুনলেন তো, যে কোনো বয়সে রোগ,
1: অনেকেই আছে যে বয়স হয়তো 80 হয়ে গেছে, ল্যাব থেকে হয়তো বলে দিচ্ছে যে আপনার 80 বছর হয়ে গেছে, সুগার লেভেল ভালো আছে।
0: হ্যালো, কে আছেন? পরিচয় দিন। ওয়ালাইকুম সালাম।
2: ভালো আছে?
0: হ্যাঁ ভালো আছি, প্রশ্ন করুন। জি জাফর বলান, কি জানতে চান আজকে বলুন। গুরুত্বপূর্ণ কথা চলছিল। আচ্ছা, নারীদের বেশি হয় না পুরুষের বেশি হয় ডায়াবেটিস?
1: এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে ডায়াবেটিস নারীদের তুলনায় পুরুষদের দ্বিগুণ হয়।
0: দ্বিগুণ হয়,
1: জি। কিন্তু আমাদের দেশে দেখা যায় যেহেতু নারীদের গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে, যাদের গর্ভকালীন ডায়াবেটিস হয় তাদের ভবিষ্যতে আবার টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। নারীরা অনেক
0: সময় কথা বলি
1: প্লিজ।
0: হ্যালো, ভালো আছি, কি জানতে চান বলুন। জি প্রশ্ন, খাবার খাইলে ডায়াবেটিস
1: বা গবেষণায় প্রমাণিত যে পুরুষের বেশি হয়,
0: জি,
1: পুরুষের নারীর চেয়ে দ্বিগুণ হারে ডায়াবেটিস হয়। কিন্তু আমাদের দেশে যেহেতু নারীদের গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি, তাদের ভবিষ্যতে আবার টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। আবার নারীরা অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে বেশিরভাগ সময় কাটান, হ্যাঁ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যায়াম, কায়িক পরিশ্রম করেন না, সেক্ষেত্রে তাদের কিন্তু ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তো আমাদের দেশে কিন্তু প্রায় সমান, নারী পুরুষ বেদে প্রায় সমান।
0: ধন্যবাদ ডক্টর এম হালিম খান, আপনি তো ডায়াবেটিসের গবেষণা করেন, প্রচুর রোগী দেখছেন। একটি তথ্য সবাই জানতে চায়, কি লক্ষণ প্রকাশ পেলে বুঝবে যে আমি ডায়াবেটিসে আক্রান্ত?
1: হ্যাঁ, ডায়াবেটিসে আমাদের দেশে যেহেতু টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি, টাইপ 2 ডায়াবেটিসে কোনো লক্ষণ প্রকাশিত নাও হতে পারে, এটা আমাদের মনে রাখতে হবে। অনেক সময় আমাদের হাসপাতালে আসে, আমরা র্যান্ডম ব্লাড সুগার করে দেখি যে সুগার অনেক বেশি
0: বেশি,
1: হ্যাঁ, কিন্তু রোগীর কোনো লক্ষণ নাই। তো লক্ষণ থাকতে পারে নাও থাকতে পারে।
0: একটা প্রশ্ন, হ্যালো,
2: হ্যালো,
0: ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। সংক্ষেপে প্রশ্ন করবেন, সংক্ষেপে জি বলুন।
2: আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যেভাবে ডায়াবেটিস বেড়ে চলেছে, আমরা তো সুস্থ ভাবে কাজ করতে সন্দেহ। একটা প্রশ্ন হচ্ছে যে যাদের ডায়াবেটিস হয় আমাদের, তারা দেখা যায় যে অনেক কিছু খাবারের থেকে ভয় পায়, মিষ্টি গরু মাংস খেতে পারে। এখন আসলে কি সেটি খেতে পারবে না নাকি?
0: আমরা খাওয়ার প্রসঙ্গে আসবো অনুষ্ঠান শেষের দিকে, কি খাবো কি খাবো না তথ্য জানাবো। তার আগে প্রয়োজনীয় কথাগুলো বলে নিই, আমরা লক্ষণ নিয়ে কথা বলছিলাম। ডক্টর ইমাহালিন,
1: হ্যাঁ, এই যে একটু আগে যেটা বললাম, লক্ষণ নাও থাকতে পারে, তবে কিছু আদর্শ লক্ষণ আছে, সেগুলো আমি একটু ছন্দ আকারে বলার চেষ্টা করি। ঘন ঘন প্রস্রাব হবে, অতিরিক্ত ক্ষুধা পাবে, মাত্রাতিরিক্ত পিপাসা ধরে, দেহের ওজন কমতে পারে, সারাবেলা ক্লান্তিবোধ হবে, ঘা শোকাতে দেরি হবে, বারবার গর্ভ নষ্ট হয়, চোখে দেখতে কষ্ট হয়, যৌন সক্ষমতা পায় হ্রাস, সংসারে অশান্তি 12 মাস। উপরোক্ত লক্ষণাদি যখন দেখতে পাবেন, কাল বিলম্ব না করে ডাক্তার।
0: শুনলেন তো, ছন্দে ছন্দে ডায়াবেটিস এর কত কথা চলে এলো। এর ফাঁকে একটা ফোন নেই। হ্যালো,
2: ওয়ালাইকুম
0: সালাম। জি,
2: আনোয়ার হোসেন, প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি, ঈশ্বরদী পাবনা।
0: জি,
2: আমার সাথে আমার ছোট বড় ভাই আছে।
0: আপনার সাথে আছে, প্রশ্ন করুন সংক্ষেপে, সময় কম।
2: একটা প্রশ্ন,
0: জি,
2: আমি হালিম তারিক আন্তর্জাতিক ছেলে, স্যার আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী।
0: জি
1: জি,
2: আর আমার ডায়াবেটিস দীর্ঘ 4 বছর ধরে। আমার জানার ইচ্ছা যে অনেকেই বলে যে ডায়াবেটিস হলে পারে ঘন ঘন পরিশ্রম হয় এবং ঘন ঘন তারে ক্ষুধা লাগে, আমার এগুলা কোনো কিছুই হয় না, কিন্তু আমার ডায়াবেটিসটাকে ইতি পূর্বে নিয়ন্ত্রণ হয়েছিল, কিন্তু ইদানিং আমি ওষুধ খাওয়ার পরও ডায়াবেটিসটা আপনার 18-19 আসতেছে, এইটার কারণটা কি একটু জানালে খুশি হতাম।
0: আমরা এই প্রশ্নের উত্তরে যাই, শুনলেন তো?
1: আচ্ছা, ওনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই, তারপরে আবার ভুলে যাব। ওনার প্রশ্নের উত্তরটা হলো যে ইদানিং কালে অনেকে ডায়াবেটিস বেড়ে গেছে, কারণ হলো এখন আমের সিজন, ফলের সিজন, রসালো ফল। এই রসালো ফল যদি অনেক বেশি খাওয়া হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সুগার লেভেল বেড়ে যায়। আমরা সরকারি হাসপাতাল, প্রাইভেট চেম্বারেও পাচ্ছি, অনেকেই কিন্তু ইচ্ছা মতো ফল খাচ্ছেন, সুগার লেভেল বেড়ে যাচ্ছে। তাহলে ওনারটা এটা হতে পারে বা অন্য কিছু হতে পারে, যে কারণেই বারুক না কেন, আমার মনে হয় আপনি আপনার ডাক্তারের সাথে দেখা করেন এবং ওষুধটার ডোজটা যদি একটু অ্যাডজাস্ট করে দেন, আমার মনে হয় আপনার সুগার লেভেলটা
0: ঠিক হবে। হালিম খান, একটা কথা বলতেই হয়, আমি ডায়াবেটিস রোগী যারা আমার চেম্বারে আসে, কোথাও বেড়াতে গেলে আপনার কত থাকে? 10-12-14, কিছু মনেই করছেন না যে এটা 10-12-14, বিষয়টা কিভাবে দেখেন আপনি?
1: হ্যাঁ, 10-12-14 হয়তো সাময়িক ভাবে আপনার ক্ষতি করছে না, কিন্তু ব্লাড সুগার লেভেল যখন টার্গেটের উপরে থাকবে, এটা আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আছে এগুলোকে ড্যামেজ করতে থাকে। এটা হয়তো প্রাথমিক ভাবে আমরা বুঝতে পারি না,
0: অদৃশ্য আমরা দেখতে পাচ্ছি না,
1: দেখতে পাচ্ছি না। ডায়াবেটিস একটা নীরব ঘাতক, নীরবে সারা ক্ষতি করে যায়।
2: হ্যালো, আসসালামু
0: আলাইকুম। সালাম, প্রশ্ন করুন, সময় কম। জি, কি জানতে চান বলুন?
2: আমি জানতে চাচ্ছিলাম যে এর ডায়াবেটিস, আমি জানতে চাই যে যারা বৃদ্ধ দেখা যাচ্ছে 70-80 বয়স হয়ে গেছে,
0: জি,
2: তারা তো হাঁটাচলা করতে পারে না, তখন তাদের ডায়াবেটিস কে কন্ট্রোল করা
0: খুব ভালো প্রশ্ন, চমৎকার প্রশ্ন। এখন বয়স্ক লোক হাঁটতে পারছে না, ব্যায়ামও করতে পারে না, তো তাদের নিয়ন্ত্রণের কথা কি বলা যায়?
1: হ্যাঁ, এখন যে বয়স হলে যদি হাঁটতে পারবে না তা কিন্তু নয়, যিনি হাঁটতে পারেন না তার জন্য এক ব্যবস্থা, আপনি বাইরের কান্ট্রি গুলোতে দেখেছেন হয়তো, বয়স 100 বছর,
0: সাইকেল চালায়
1: তারা, সাইকেল চালায়, সবকিছু করছে, হাঁটতে পারবে না তা কিন্তু না। আসলে আমরা না হাঁটতে হাঁটতে আমাদের যে শরীরে যে মাংসপেশী গুলো আছে, জয়েন্ট আছে, সেগুলো
0: হয়ে যায়। আমি আগেই
1: কাছেন, আর হচ্ছে
2: গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডায়াবেটিস রোগ কি হচ্ছে সম্পূর্ণ নিরাময় যোগ্য?
0: ডায়াবেটিস
1: আসলে নিরাময়যোগ্য নয়,
0: এক কথায় শেষ,
1: এটা নিয়ন্ত্রণযোগ্য।
0: জি,
1: চমৎকার কথা হলো, নিরাময়যোগ্য না তাহলে আমি কেন ওষুধ খাবো? হ্যাঁ, নিয়ন্ত্রণ যদি না করেন তাহলে আপনার শরীরে নানাবিধ জটিলতা দেখা দিবে, কিডনি নষ্ট হবে, হার্ট নষ্ট হবে, লিভার নষ্ট হবে, নার্ভ নষ্ট হবে, তাহলে কি এগুলো আমরা নষ্ট করতে দিব নাকি নিয়ন্ত্রণে রাখবো? আরেকটা জিনিস হলো যে উনি যেটা বলেছেন কেন মানে নিরাময়যোগ্য নয়, আসলে ডায়াবেটিসটা কি আমাদের বিটা সেল থেকে যে ইনসুলিন তৈরি হয়, ইনসুলিন তৈরির সক্ষমতা নষ্ট হয়ে যায়, তাহলে এই ইনসুলিন তৈরি যেহেতু পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে বিটা সেল থেকে ইনসুলিন আসে না এবং এটা নতুন করে তৈরি হওয়ার কোন এখন পর্যন্ত কোন বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার হয়।
0: প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুনছেন রোগ জিজ্ঞাসা অনুষ্ঠান, আমাদের নিয়মিত আয়োজন। এবং এই অনুষ্ঠানে আজকে বিষয় নির্বাচন করা হয়েছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ নাই, খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আমাদের ফোন নম্বর জানিয়ে দিয়ে 01553841500 প্রশ্ন করুন, জানতে চেষ্টা করুন। একটা ফোন এসছে, ফোন নিচ্ছি আমরা। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
3: আমার প্রশ্ন হচ্ছে ডায়াবেটিস যদি না হয় করণীয় কি?
0: ও আচ্ছা, ভালো কথা, ডায়াবেটিস না হয়,
1: এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি যে আমাদের দেশে ধরেন 1.5 কোটি মানুষের ডায়াবেটিস আছে, কিন্তু অধিকাংশ মানুষের ডায়াবেটিস নাই। তাদের ডায়াবেটিস কিভাবে না হবে সেই চেষ্টা আমাদের করতে হবে। সেটা হলো যে ডায়াবেটিস আক্রান্ত রোগী যেভাবে সুশৃঙ্খল জীবনযাপন করেন, সেইভাবে আমাদের সুশৃঙ্খল জীবনযাপন যদি করতে পারি। আমরা নিয়মিত প্রতিদিন যদি আধা ঘন্টা থেকে 45 মিনিট হাঁটি, খাদ্যাভ্যাসের পরিবর্তন করি এবং সুশৃঙ্খল জীবনযাপন করি, তাহলে দেখা যায় আমাদের ডায়াবেটিস।
0: ভীষণ গুরুত্বপূর্ণ কথা, লাইফস্টাইলটা পরিবর্তন করতে হবে। যদি আমরা ঘাটাঘাটি করি আমার জীবন মানে, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আর একটা প্রশ্ন নিচ্ছি আমরা। হ্যালো, হ্যালো, আমার সংযোগ পেলে কথা বলবো। একটা প্রশ্ন আমার মনে বারবার আসে, জিজ্ঞাসা করি, একটা ফোনে যায়, তারপর আমার কথা একটু পরে বলি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন, সময় কম। ভালো আছি জি, ভালো আছি। হ্যাঁ লুৎফর জাদার, প্রশ্ন
4: আমি জানতে চাচ্ছি ভাইয়া, আমার প্রথম থেকে 12 বছর
0: জি,
4: তারপরে 11, তারপরে মাঝে 8, তারপরে এখন 7।
0: আচ্ছা,
4: আমি আগে হাঁটাহাঁটি করি,
0: কোন ওষুধ খাচ্ছেন?
4: সাইকেল চালালি,
0: ওষুধ খান কি না?
4: সাইকেল চালালি ভালো হবে, কোনটি ভালো হবে?
0: বুঝতে পেরেছি,
4: খাওয়া দাওয়া করলে ভালো হয় একটু বলবেন।
0: আপনি বলেই যাচ্ছেন, কোন ওষুধ খান কি না? কথা শুনতে না পারলে তো বিষয়ে উত্তর দেওয়া কঠিন। 10, 11, 12 ডায়াবেটিস, উনি বলছেন যে সাইকেল চালিয়ে চালিয়ে আমি ডায়াবেটিস কমাবো, আপনার মন্তব্য কি?
1: না, সাইকেল তিনি চালাতেই পারেন,
0: হ্যাঁ, তাতে ডায়াবেটিস কমবে কি না?
1: কমবে,
0: যে কোনো ওষুধ খেতে হবে না?
1: না, ওষুধ খেতে হবে কি হবে না সেটা নির্ভর করবে অনেকগুলো বিষয়ের উপর।
0: জি,
1: ওষুধ লাগতেও পারে নাও লাগতে পারে।
0: জি,
1: শুধু সাইকেল চালিয়ে যে তিনি কন্ট্রোলে আনবেন বা সেটা ঠিক হবে না।
0: জি,
1: তাহলে তার সুনির্দিষ্ট যে ব্যায়াম আছে, ততটুকু ব্যায়াম করার পরে যদি সুগার বেশি থাকে তাহলে তাকে অবশ্যই ওষুধ খেতে হবে।
0: কিন্তু তিনি বলেছেন 10, 11, 12, এই যে কথাগুলো বলেন যে 10, 11, 12 এটা মেনে নেওয়া যায় না কিন্তু। হ্যাঁ, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যালো, আমরা প্রশ্ন পেলে যাব। একটা প্রসঙ্গ আমি জানতে চাই, এই ডায়াবেটিসের কারণ কি?
1: হ্যাঁ, অনেকগুলো কারণে ডায়াবেটিস হতে পারে। প্রথম কারণ হলো আমাদের এই অঞ্চলে এমনিতে ডায়াবেটিস বেশি হয়, এটা হলো জাতিগতভাবে আমরা ডায়াবেটিসে আক্রান্ত বা ঝুঁকিতে আছি।
0: আচ্ছা,
1: 2 নম্বর হলো বংশের মধ্যে যদি ডায়াবেটিস থাকে তাহলে এই পরিবারে ডায়াবেটিসে আক্রান্ত বা ঝুঁকি বেশি। ওজন যদি বেড়ে যায় তাহলে ডায়াবেটিসে আক্রান্ত বা ঝুঁকি বেড়ে যায়। কারো যদি বর্ডার লাইন ডায়াবেটিস থাকে, প্রি ডায়াবেটিস, তার কিন্তু ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
0: জি,
1: গর্ভকালীন ডায়াবেটিস হলে তার ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
0: ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি বলুন, প্রশ্ন করুন।
2: ছোট করে উত্তর দিবেন।
0: জি,
2: ডায়াবেটিস 1 কত থেকে কত, আর 2 কত থেকে কত, আর গর্ভকালে যদি কোনো সন্তান গর্ভ থাকে এই সন্তানদের
0: মাধ্যমে ডায়াবেটিস হলে ডায়াবেটিস 1
2: করে
0: আর ডায়াবেটিস 2 কত থেকে কত
2: আছে কিনা এবং হওয়ার সম্ভাবনা আছে কিনা?
1: না, 1 আর 2 মধ্যে আলাদা করে মানে রেঞ্জের কোনো পার্থক্য।
0: অনেকগুলো প্রশ্ন করলে হয় কি উত্তরগুলো সঠিক দেওয়া যায় না, এই জন্য গুছিয়ে একটি প্রশ্ন করবেন, তাতে আপনাদেরও সহজ হয়, আমাদেরও বুঝতে সহজ হয়, যারা শ্রোতারা আছেন তাদের সবার সুবিধার জন্য বলছি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, কে আছেন, প্রশ্ন করুন।
5: জি, আমি দৃষ্টি প্রতিবন্ধী লালটু কথা বলছি।
0: হ্যাঁ লালটু,
5: সোহাগপুর মোড় থেকে।
0: জি, প্রশ্ন।
5: জি, আমি বলছি
0: মোটা লোকের ডায়াবেটিস বেশি হয় না চিকন দেয় বা কাদের হয়?
1: না, মোটা লোকের ডায়াবেটিস বেশি হয়, যারা বেশি খায় তার ডায়াবেটিস বেশি,
0: যাদের ওজন বেশি,
1: যাদের ওজন বেশি তাদের
0: সম্ভাবনা বেশি,
1: সম্ভাবনা বেশি,
0: স্পষ্ট হয়ে গেল।
1: আর চিকন হইলে যে ডায়াবেটিস হবে না তা কিন্তু না, একটু আগে আমি বলেছি যেটা মাল্টিফ্যাক্টোরিয়াল, অনেকগুলো ফ্যাক্টর জড়িত। যেমন আমরা জাতিগত ভাবে এই ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছি,
0: হ্যাঁ,
1: আবার এই পরিবারের মধ্যে ডায়াবেটিস আছে,
0: তাহলে হতে পারে। শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। শুনেছি আপনাকে।
6: প্রচন্ড রোদের তাপ,
0: আচ্ছা,
6: আমরা এই রোদের মাঝখান থেকে আর কি ফ্যান অথবা একটু ঠান্ডার আপাত আছি আর কি, কিন্তু প্রচন্ড রোদের তাপ।
0: কি জানতে চান আজকে বলুন।
6: আমি দেখাচ্ছি যে দেখা যাচ্ছে ডায়াবেটিস, আমরা শুনি যে বড়রা মানে বড় মানুষেরও ডায়াবেটিস হয়ে থাকে, সেক্ষেত্রে শিশুদের কি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে?
0: বাহ, খুব ভালো প্রশ্ন। একটি তথ্য আমরা যাই, শিশুদেরকে ডায়াবেটিস হতে পারে
1: যে কোনো বয়সে, একটু আগে আমি বলেছি ডায়াবেটিস হতে পারে, শিশুদেরও ডায়াবেটিস হতে পারে। আর একটা বিষয় হলো শিশুদের সাধারণত টাইপ 1 ডায়াবেটিস বেশি হয় বলে আমরা জানি, কিন্তু আমাদের দেশে যারা শিশু পাচ্ছি তাদের কিন্তু টাইপ 2 ডায়াবেটিস বা অন্যান্য টাইপের যে মানে জেনেটিক যে ডায়াবেটিস গুলো আছে সেগুলো কিন্তু বেশি। তাহলে শিশুদের ডায়াবেটিস হতে পারে যে কোনো বয়সে যে কারো ডায়াবেটিস।
0: আমাদের দেশে রাত জাগার একটা অভ্যাস হয়েছে, আর টেনশন ছাড়া কেউ নেই বোধ হয়, আর টেনশন ডায়াবেটিস, টেনশন এবং রাতে কম ঘুম হওয়া, ডায়াবেটিসের কোনো প্রভাব আছে কিনা?
1: হ্যাঁ, অবশ্যই রাতে ঘুম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ রাতে যদি ঘুম না হয় তাহলে আমাদের স্ট্রেস হরমোনগুলো অনেক বেড়ে যায়। এই স্ট্রেস হরমোনগুলো যদি দীর্ঘ সময় বাড়তে বাড়তে এক সময় দেখা যায় যে ইনসুলিন অকার্যকর হয়ে যায় এবং তাদের ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি বেশি। তাহলে ডায়াবেটিসে আক্রান্ত ম্যানেজমেন্টের জন্য আমরা আগে বলতাম যে ডিসিপ্লিন, ডায়েট এন্ড ড্রাগ, এখন আমরা বলি ড্রিম। ড্রিম মানে ঘুমের কথা বলা হয়েছে, যে পর্যাপ্ত পরিমাণ ঘুম যদি না হয় তাহলে ভবিষ্যতে তার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি। আর যাদের ডায়াবেটিস আছে কিন্তু ঘুম হচ্ছে না তাদের কিন্তু ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হওয়ার ঝুঁকি বেশি।
0: ধন্যবাদ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? সবার জন্য সুবিধা হয়। আমি একটা প্রশ্ন করি সবার প্রয়োজনে, অনেকে ডায়াবেটিস হলে ওষুধ খেতে চায় না ভয়ে, সারা জীবনে খেতে হবে, তো তার চেয়ে হাঁটাহাঁটি ভালো?
1: না, যারা যারা হাঁটাহাঁটি করেন বা খাদ্যাভ্যাস পরিবর্তন করছেন, করার পরেও সুগার লেভেল বেশি আছে, তাদের ক্ষেত্রে তো অবশ্যই ওষুধ গ্রহণ করতে হবে। আর যাদের তো নিয়ন্ত্রণে আছে তাদের যে ওষুধ খেতেই হবে তা কিন্তু নয়। এখন ওষুধ না খেলে কি হবে, একটু আগে বলেছি ডায়াবেটিস একটা নীরব ঘাতক। আপনি ওষুধ কিন্তু একসময় ঠিকই খাবেন, কিন্তু মাঝখান দিয়ে আপনার লিভার নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, হার্ট নষ্ট হবে, শরীরের নার্ভগুলো নষ্ট হবে, ঠিক আছে?
0: খুব গুরুত্বপূর্ণ কথা বলেছি, এটা জানতে হবে দর্শক যে মস্তিষ্ক, চোখ, কিডনি, হার্ট ধীরে ধীরে নষ্ট হবে, এটাকে আমরা চাই। তাহলে আসি, আমরা অনেকেই কম খেয়ে না খেয়ে সকালে নাস্তা করি না, রাতে খাবই না, যেন ডায়াবেটিস সমস্যা তৈরি না হয়, আপনার মন্তব্য কি? এটা অনেকে করছে।
1: হ্যাঁ, এটা অনেকেই করছে, যে কোনো এক্সট্রিম পয়েন্টে থাকা ভালো না আর কি, মধ্যম পন্থাটা সবচেয়ে ভালো। অনেকেই না খেয়ে সুগার কন্ট্রোল করার চেষ্টা করেন, এটা কিন্তু ডেঞ্জারাস, এটা খুবই খারাপ শরীরের জন্য। তাহলে ডায়াবেটিসে আক্রান্ত রোগীকে পরিমিত পরিমাণ খেতে হবে, পরিমিত পরিমাণ মানে কম নয় আবার বেশিও নয়, যতটুকু তার জন্য দরকার সুষম খাবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস এবং ওয়াটার, এগুলো আনুপাতিক হারে থাকতে হবে একটা খাবারের মধ্যে। এবং ডায়াবেটিসে আক্রান্ত রোগী কম খেতে পারবেন না। একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগী যদি কম খান তাহলে তিনি হয়তো ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন অথবা ইনসুলিন নিচ্ছেন, তাহলে এই ট্যাবলেট অথবা ইনসুলিনের পার্শ্ব প্রতিক্রিয়া তার মৃত্যু পর্যন্ত হতে পারে।
0: এত জন গুরুত্বপূর্ণ কথা আমরা এর আগে স্পষ্ট শুনিনি, প্রিয় দর্শক, এগুলো জানা প্রয়োজন। অর্থাৎ জীবনকে সুন্দর করতে, সংসারকে সুন্দর করতে, বাঁচতে এবং রোগের জটিলতা কমাতে এই তথ্যগুলো মানতে হবে। আরেকটা ফোনে যাচ্ছি, হ্যালো, ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। কত পয়েন্ট থাকলে ইনসুলিন,
1: ইনসুলিন দিয়ে চিকিৎসা করি, তার কারো হয়তো তিন মাসের সুগারের গর্ব HbA1c 10 উপরে আছে, তাকে আমরা ইনসুলিন দিয়ে চিকিৎসা করি, কারো হয়তো ডায়াবেটিস এর সাথে তার শরীর ভেঙে গেছে,
0: আচ্ছা
1: ঠিক আছে, ওজন কমে গেছে, মাংস কমে গেছে, শুকিয়ে যাচ্ছে, তখন আমরা কিন্তু তাকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করি। তারপরে কারো হয়তো গর্ভকালীন ডায়াবেটিস, তাকে আমরা কিন্তু যতই ডায়াবেটিস লেভেল থাকুক, আমাদের দেশে এখনো অ্যাভেলেবল হয়নি, আমাদের পাশ্ববর্তী দেশ
0: একটা সুখবর,
1: হ্যাঁ, আবার ইউরোপ কান্ট্রিতে আসছে।
0: ওয়ালাইকুম সালাম, জি প্রশ্ন করুন, প্রশ্ন করুন, বুঝতে পারছি আর পরিচয় দিতে হবে, বলুন জি।
1: যাদের ডায়াবেটিস আছে তখন জন্মের সাথে সাথে তার ডায়াবেটিস হবে কিনা বাচ্চাদের, না এরকম না, যা যে মায়ের ডায়াবেটিস আছে জন্মের পরপরই তার ব্লাড সুগার লেভেল কমে যাওয়ার সম্ভাবনা বেশি, হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য ভালো একটা হাসপাতালে তাকে চিকিৎসা করতে হয়, যেখানে মা এবং বাচ্চা দুজনেরই চিকিৎসার সুব্যবস্থা আছে।
0: ভালো কথা বলেছেন।
1: আরেকটা প্রশ্ন হলো যে যে মায়ের ডায়াবেটিস আছে তাদের বাচ্চাদের মোটিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং ভবিষ্যতে তাদের টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি বেশি,
0: এই কথাগুলো মানতে হবে। আর একটা কথা, আমার দেশে অনেকে যাদের ডায়াবেটিস হয়েছে ভাত খাবে না রুটি খাবে, এই এক দ্বন্দ্বে গোটা পরিবারকে একটা যন্ত্রণা তৈরি করা হয়।
1: আসলে কি যে যে খাবারগুলোর মধ্যে ফাইবার থাকে সেই খাবারগুলো থেকে সুগারটা আস্তে আস্তে রিলিজ হয়।
0: আচ্ছা,
1: এখন ভাত যদি আমরা সাদা ভাত খাই, সাদা ভাত থেকে সুগারটা তাড়াতাড়ি রিলিজ হয় এবং ব্লাড সুগার লেভেল বেড়ে যায়।
0: জি,
1: সেই তুলনায় আমরা যদি লাল চালের ভাত খাই সেখান থেকে সুগারটা আস্তে আস্তে রিলিজ হবে। রুটির ক্ষেত্রেও একই অবস্থা, রুটিতে ফাইবার বেশি থাকে, সেক্ষেত্রে রুটি থেকে আস্তে আস্তে সুগারটা রিলিজ হবে, এই জন্য ভাতের চেয়ে রুটি আমরা ভালো।
0: বিকল্প কি করো, চিড়া খেতে পারবে?
1: অবশ্যই চিড়া খেতে
0: পারবে, দই দিয়ে যদি খায়,
1: হ্যাঁ দই দিতে পারবেন, কিন্তু এর মিষ্টি যাতে দইটা না হয় সেটা মনে রাখতে হবে। আবার দইয়ের সাথে অনেকে চিনি দেন, অনেকে গুড় দেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মিষ্টি জাতীয় খাবারটা যখন বেড়ে যাবে তখন কিন্তু সুগার লেভেল আন কন্ট্রোল হবে। একটি কথা মনে রাখতে হবে, মুখে যাহা মিষ্টি লাগিবে তাহাই নিষিদ্ধ ডায়াবেটিসে।
0: ডাবের পানি,
1: ডাবের পানি, কচি ডাবের পানি মিষ্টি না, খেতে
0: হবে। নারকেলটা না খেলে তো শান্তি পাওয়া যায়,
1: হ্যাঁ নারকেল খেলে সুগার লেভেল বেড়ে যাবে।
0: তাহলে আরেকটা প্রশ্ন যাই, যে ইনসুলিন রেজিস্ট্যান্স বলেন বারবার আপনারা, এই রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়?
1: ইনসুলিন রেজিস্ট্যান্স মানে হলো যে যতটুকু ইনসুলিনে একজন মানুষের ব্লাড সুগার লেভেল নর্মাল থাকার কথা,
0: জি,
1: তার থেকে বেশি ইনসুলিন যদি লাগে কারো সেটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স বা অকার্যকারিতা। এটার কিছু কিছু লক্ষণে আমরা বুঝি, কারো হয়তো পেট মোটা হয়ে যাচ্ছে, কারো হয়তো ঘাড় কালো হচ্ছে, কারো হয়তো বগলের নিচ কালো হয়ে যাচ্ছে, এইগুলো দেখলে বুঝতে হবে যে তার হয়তো ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দিচ্ছে। তখন ইনসুলিন লেভেল আমরা অনেক সময় পরীক্ষা করি, ইনসুলিন লেভেল যে পরীক্ষা করতেই হবে তা না, ম্যান্ডেটরি না, কিন্তু তার ব্লাড সুগার লেভেল পরীক্ষা করতে হবে এবং OGTT পরীক্ষার মাধ্যমে কনফার্ম হতে হবে যে তার ডায়াবেটিস হয়ে গেছে নাকি হয়নি। এটা কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সটা ভবিষ্যতের টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি।
0: আপনাকে আমরা বললাম স্টুডিওতে, দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে অনেকে এই বিষয়গুলো গুরুত্বই দেন না বা পরীক্ষাই করতে চান না, অর্থাৎ জানতেও চেষ্টা করেন না। ওরা ভাবেন 10-12-11টাই ডায়াবেটিসের নর্মাল রেঞ্জ, বা এর চিকিৎসার বিশেষ দরকার নেই, ওই হাঁটাহাঁটি সাইকেল চালানো। এই দেশব্যাপী যে সমস্যাটা, এটা আপনি কিভাবে মোকাবেলা করতে চেষ্টা করছেন?
1: এটা খুবই ভালো একটা প্রশ্ন করেছেন, যে এই যে বর্তমান সরকার কিন্তু এই এই যে নন কমিউনিকেবল ডিজিজগুলার প্রিভেনশনের জন্য
0: জি
1: নতুন একটা উদ্যোগ গ্রহণ করছে, সে গ্রাম পর্যায় থেকেও নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছে, তারপরে যারা গ্রামে চাকরি করছে তাদের সবাই কিন্তু কম্বাইন করা হয়েছে, এবং গ্রাম পর্যায়েও কিন্তু স্ক্রিনিং প্রোগ্রাম চলবে, যে পরিবারের মধ্যে একজনের ডায়াবেটিস বা প্রেসার আছে তাদেরকে কাউন্সেলিং করা হবে, যাতে ভবিষ্যতে এই পরিবারের মধ্যে ডায়াবেটিস আক্রান্ত।
0: একদম স্পষ্ট যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রাখা যাবে না,
1: যাবে না,
0: যদি ডায়াবেটিস হয়ে থাকে রাখা যাবে না, আর যার হয়েছে কি হয়নি তাকেও জানতে হবে,
1: তাকেও জানতে হবে। এবং যদি এরকম একটা সেন্টার প্রতি ইউনিয়নে থাকে, সেক্ষেত্রে মাঠকর্মীরা গিয়ে গিয়ে কিন্তু যে রিস্ক, হাই রিস্ক পিপল যারা আছে তাদেরকে যদি ধরে নিয়ে এসে স্ক্রিনিং করে তাহলে প্রি ডায়াবেটিস লেভেলে যদি ডায়াগনোসিস হয়ে যায় তাকে আমরা প্রতিরোধ করতে পারবো, ভবিষ্যতে তার ডায়াবেটিস হবে না।
0: প্রিয় শ্রোতা, কথা হচ্ছে ডক্টর এম হালিম খান, যিনি বিশিষ্ট ডায়াবেটিস এন্ডোক্রাইনোলজিস্ট এবং থাইরয়েড রোগ বিশেষজ্ঞ। তার কাছ থেকে পেয়েছি, অনেক ব্যস্ততা আছে, অনেক জটিল জটিল প্রশ্ন, আপনার প্রশ্ন করুন, জানতে চেষ্টা করুন, আপনাদের কাছে আমরা আছি। আমি এফাকে একটা প্রশ্ন করি, সুযোগ নিচ্ছি আমি, সেটা হচ্ছে যে গ্লুকোমিটার দিয়ে যে আমরা ঘরে টেস্ট করি এই পরীক্ষাটা আর হাসপাতালে যে যে আপনার ভেন দিয়ে রক্ত নেন, এই দুই পরীক্ষার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা?
1: কিছুটা পার্থক্য থাকতে পারে, তবে বলা হয় যে নতুন যে মেডিসিন গুলো আছে, ইউএসএ নতুন যে মিটার গুলো আছে, ইউএসএফডি অ্যাপ্রুভড, এই মেশিন গুলো ল্যাবের পরীক্ষার প্রায় কাছাকাছি, এবং ভালো মেশিন দিয়ে যদি আমরা টেস্ট করি আমরা বলতে পারি ল্যাবে যা আছে একই হবে।
0: আচ্ছা, তাহলে সকালে যে ট্যাবলেট খাই আমরা খালি পেটে, যারা ডায়াবেটিস রোগী, এই খালি পেটে পরীক্ষা করতে বলেন, ওই ট্যাবলেটটা খেয়ে পরীক্ষা করবো না ট্যাবলেটটা পরে খাবো?
1: ওকে, ঠিক আছে। এখন কথা হলো যে ফাস্টিং ব্লাড সুগার উনি পরীক্ষা করবেন, উনি তো ব্লাড ফাস্টিং দিয়ে দিলেন, খাওয়া দাওয়া করেন নাই, ট্যাবলেটও খান নাই, তারপরে যদি খাওয়ার আগের ট্যাবলেট হয় তিনি এই ট্যাবলেটটা খাবেন, তারপরে যদি 15 মিনিট বা 10 মিনিট অপেক্ষা করতে বলা হয় অপেক্ষা করবেন, তারপরে তিনি খাওয়া দাওয়া করে এরপরে তিনি 2 ঘন্টা পরে ব্লাড দিবেন। এটা খাওয়ার পরের ট্যাবলেট যদি হয়ে থাকে তাহলে তিনি কি করবেন, যে ফাস্টিং ব্লাড সুগার দিলেন, দেওয়ার পরে তিনি খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করার পরে ট্যাবলেটটা খাবেন, তার 2 ঘন্টা পরে তিনি ব্লাড সুগার লেভেল পরীক্ষা করবেন। এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। অনেকেই কি করেন যে সকালে ফাস্টিং দিলেন, ইনসুলিন হয়তো 30 ইউনিট দেওয়ার কথা, তিনি 30 ইউনিট ইনসুলিন না দিয়েই উনি কি করলেন, খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করার পরে 2 ঘন্টা পরে ব্লাড সুগার লেভেল পরীক্ষা করলেন এবং তার রিপোর্ট কিন্তু বেশি আসবে। এই রিপোর্টটা যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় একজন ডাক্তারের কাছে, তিনি তো আর ভিতরে গল্পটা জানেন না, 30 ইউনিট ইনসুলিন যে একজন রোগী মিস করেছে এই গল্পটা না জানার জন্য ওই ডক্টর কি করেন যে তাকে ইনসুলিন লেভেল আরো বাড়িয়ে দেন। যদিও তার ডায়াবেটিস 30 ইউনিটই কন্ট্রোলে আছে, কিন্তু ডাক্তার যখন আরো বাড়িয়ে দিবে 10 ইউনিট তখন কিন্তু এই রোগীর ভবিষ্যতে দেখা যায় হাইপোগ্লাইসেমিয়া বা সুগার নীল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে একটা রিপোর্ট দেখে ঝাঁপিয়ে পড়া কিছু নাই, অনেক গল্প থাকতে পারে একটা রিপোর্টের পিছনে, রোগীর সাথে কথা বলতে হবে, ভিতরের গল্পটা আবিষ্কার করতে হবে, তারপরে চিকিৎসা দিন।
0: ধন্যবাদ, তথ্য বের করতে হবে। প্রিয় শ্রোতা, আপনারা দেখছেন রোগ জিজ্ঞাসা অনুষ্ঠান, আমরা কথা বলছি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ে। একটি কথা বারবার বলছেন ডক্টর এম হালিম খান, খেয়াল করছেন কিনা, হাইপোগ্লাইসেমিয়া এই শব্দটি জানতে হবে আজকে এবং জেনে অন্যকে জানাবেন হাইপোগ্লাইসেমিয়া কি জিনিস, ডায়াবেটিসের সাথে জড়িত একটা তথ্য। ডক্টর এম হালিম খান,
1: কারো ব্লাড সুগার লেভেল যদি 4 মিলিমোল এর কম হয়,
0: পরীক্ষা করে পেলাম
1: 4 এর কম, তখন সেটাকে বলবো যে হাইপোগ্লাইসেমিয়া।
0: কি হয় তার,
1: এটাতে কি হয় যে ধরেন যে অনেক ক্ষুধা বেড়ে যায়, মাথা ঝিমঝিম করে, শরীর ঘামে, অনেক সময় অস্বাভাবিক আচরণ করে, অনেক সময় রোগী দেখা যায় বেহোশ হয়ে যেতে পারে, কারো খিচুনি হতে পারে, অনেক সময় দেখা যায় যে রোগী খারাপ আচরণ করতেছে, উল্টা পাল্টা কথা বলতেছে, এই সময় বাসায় যদি গ্লুকোমিটার থাকে সঙ্গে সঙ্গে গ্লুকোমিটার দিয়ে পরীক্ষা করে দেখতে হবে যে তার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে কি হয়নি। এটা কিন্তু এরকম লক্ষণ অন্য কারণেও হতে পারে, তাহলে যদি আমি 4 এর কম পাই তাহলে আমি বুঝবো যে এটা হাইপোগ্লাইসেমিয়ার জন্য এরকম হচ্ছে, এবং সাথে সাথে আমি 3 থেকে 6 চামচ চিনি 1 গ্লাস পানির মধ্যে মিশিয়ে সঙ্গে সঙ্গে খাওয়ানো হবে তাকে। 15 মিনিট পরে ব্লাড সুগার লেভেলটা আবার পরীক্ষা করে দেখব যে এটা 4-5 এর মধ্যে আসছে কিনা, যদি দেখা যায় 4-5 এর মধ্যে আসছে তাহলে আমরা নর্মাল যেরকম একটা নাস্তা করি, এটাকে বলি আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট মিল, এই নাস্তাটা আমরা খাইয়ে দেব, তারপরে উনি মোটামুটি বিপদমুক্ত। যদি এরকম হয় যে 15 মিনিট পরে ব্লাড সুগার লেভেল পরীক্ষা করে দেখলাম যে তার নর্মালে আসে নাই বা 4 বা 5 হয় নাই, এখনো নিচেই আছে, তখন আরো 3 থেকে 6 চামচ চিনি খাওয়াতে হবে, এরকম ভাবে 3 বার 3 থেকে 6 চামচ চিনি শরবত বানিয়ে খাওয়াতে হবে। যদি বারবার দেখা যায় যে চিনি খাওয়ানো হচ্ছে কিন্তু ব্লাড সুগার লেভেল উঠতেছে না, সেক্ষেত্রে আমাদের বাসায় রোগীকে রাখা যাবে না, তাকে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যেতে হবে।
0: তাহলে হাইপোগ্লাইসেমিয়া কি ইমার্জেন্সি?
1: অবশ্যই এটা মেডিকেল ইমার্জেন্সি এবং মোস্ট কমন, মানে একুট কমপ্লিকেশন, হঠাৎ করে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সবচেয়ে কমনলি যে সমস্যাটা হয় সেটা হলো ব্লাড সুগার লেভেল কমে যাওয়া, এটা ডেঞ্জারাস, এমনকি
0: ইনসুলিন দিয়ে বেশি হতে পারে,
1: ইনসুলিন দিয়ে হতে পারে, ট্যাবলেট দিয়ে হতে পারে, না খাওয়ার জন্য হতে পারে, টেকনিক্যাল কারণে হতে পারে, অনেক কারণে।
0: কথাগুলো বুঝতে হবে। প্রিয়শ্রোতা আর একটা প্রসঙ্গ এখন আলোচনা করব, ধ্যান দিয়ে মন দিয়ে কথাগুলো শুনতে চেষ্টা করুন। ডায়াবেটিসটা যদি অনিয়ন্ত্রিত, আজকে প্রসঙ্গ তো অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, তাহলে কি জটিলতা, কি সমস্যা হতে পারে? আমি কিছুই মানলাম না, আমি খুব ব্যস্ত লোক, অথবা আমি সাইকেল চালাই, হেঁটে আমি কমাবো, অথবা খাওয়া কমিয়ে কমাবো, আমি কারো তথ্য মানতে রাজি না, কি জটিলতা, কি সমস্যা হতে পারে, কি দুর্বল হতে পারে?
1: আসলে আপনি ব্যস্ত অথবা ব্যস্ত না, তাতে ডায়াবেটিসের কিছু এসে যায় না, সে তার জটিলতা আপনার শরীরে তৈরি করতেই থাকবে।
0: জি,
1: ঠিক আছে, ওই গ্যালিলিওর ওই ইয়েটার মতো যে তাকে ধরা হয়েছিল,
0: কঠিন কাজ করবেই,
1: হ্যাঁ, তাকে ধরা হয়েছিল, জেলখানায় নেওয়া হলো, বললো যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, ঠিক আছে, বলছে যে আমাকে জেলখানায় নেন অথবা যেখানেই নেন না কেন, ইট মুভস, এটা আসলেই ঘুরে।
0: আচ্ছা,
1: ঠিক আছে, তো ডায়াবেটিসে আক্রান্ত রোগী আপনি ব্যস্ত অথবা ব্যস্ত না, তাতে কিছু এসে যায় না, আপনার সুগার বেশি, আপনার শরীর এসে আস্তে আস্তে জটিলতা তৈরি করতে থাকবে, আপনার চোখের রেটিনা নষ্ট করবে, আপনার চোখে ছানি পড়ার সম্ভাবনা বেড়ে যাবে, চোখের ভিতরে রক্তক্ষরণ হবে, স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি 6 গুণ বেড়ে যায়, হার্টের রক্তনালীতে কোলেস্ট্রল জমতে থাকে এবং ভবিষ্যতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা 2-3 গুণ বেড়ে যায়, আপনার কিডনিতে দেখা যাবে যে কিডনিতে নানাবিধ পরিবর্তন করবে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলে, এবং ডায়াবেটিস জনিত কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আরো 5 গুণ বেড়ে যায়, তারপরে দেখা যায় যে চোখের রেটিনা নষ্ট হয়ে অন্ধ হওয়ার ঝুঁকি 25 গুণ পর্যন্ত বেড়ে,
0: চশমা দিয়েও ভালো হবে না,
1: না চশমা দিয়েও ভালো হবে না। এবং আপনাকে আমি বলি যে শুধু একটা রোগকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে জাতীয় হৃদরোগ হাসপাতালের রোগী অর্ধেক কমে যাবে, যে জাতীয় যে
0: কিডনি হাসপাতাল,
1: কিডনি হাসপাতালের রোগী অর্ধেক কমে যাবে, আপনার যে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের রোগী 60-80% কমে যাবে, স্ট্রোকের যে ইনস্টিটিউট আছে নিউরোসায়েন্স হাসপাতালের রোগী 50-60% কমে যাবে। তাহলে একটা মাত্র সিঙ্গেল ডিজিজ, এই যে বর্তমান সরকার কেন্দ্রে আমরা যদি প্রশংসা করি, একটা সিঙ্গেল ডিজিজকে যদি আমি প্রতিরোধ করতে পারি, বাংলাদেশে দেখা যাবে যে চিত্র অনেক পরিবর্তন,
0: সমস্যা কমে যাবে, মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নেই যে ডায়াবেটিস সমস্যা তৈরি করে না। আর একটা প্রসঙ্গ আমাদের দর্শকদের জানাতে চাই, প্রিয় শ্রোতা মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হচ্ছে যার উচ্চ রক্তচাপ আছে সাথে ডায়াবেটিস আছে, দুটো যদি একসাথে থাকে
1: উচ্চ রক্তচাপ একজন আরেকজনের মাস্তুতো ভাই আসলে, ঠিক আছে, ওরা দুইজন যখন একসাথে থাকবে তাহলে ওই যে কমপ্লিকেশন যেটা চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা, কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা, হার্ট অ্যাটাকের সম্ভাবনা, এগুলো সবকিছুই বেড়ে,
0: মানুষের মৃত্যু ঝুঁকি কিন্তু এগুলোতেই,
1: এগুলোতেই
0: হার্ট, ব্রেন, স্ট্রোক, চোখ, কিডনি।
1: এবং আরেকটা বিষয় হলো আমি একটু শেয়ার করি যে ডায়াবেটিস আক্রান্ত রোগীরা কিন্তু ধরেন যে 100 রোগীর মধ্যে 70 জন প্রায় মারা যায় হার্ট অ্যাটাকে।
0: জি,
1: ঠিক আছে,
0: সেটা মানতেই হবে,
1: মানতেই হবে। তাহলে আমাদের চিকিৎসা বিজ্ঞানে এখন অনেক পরিবর্তন আসছে, একটা সময় ছিল যে ডায়াবেটিস কন্ট্রোল, এটাকে আমরা বলতাম গ্লুকোসেন্ট্রিক অ্যাপ্রোচ, অর্থাৎ সুগার খালি কন্ট্রোল করতে পারলে আমরা খুশি, এখন এটা বলা হয় না, শুধু সুগার না, ডায়াবেটিস এবং কিডনি আপনার ইয়েকে মানে হার্ট এবং কিডনিকে প্রোটেকশন দিতে পারে যে ওষুধগুলো, সেগুলোকে এখন সারা পৃথিবীতে আমরা বেশি প্রায়োরিটাইজ দিচ্ছি এবং সেগুলো দিয়ে চিকিৎসা করার চেষ্টা করছি। কারণ আমি যদি সুগার কন্ট্রোল করি আর এদিকে হার্ট চলে গেছে, তাহলে এই রোগীকে তো আমি বাঁচায় রেখে কোনো লাভ নেই। তাহলে আমরা এইভাবেই চিকিৎসা দিচ্ছি যে কিডনি এবং হার্টের প্রোটেকশন হলো সর্বোচ্চ অগ্রাধিকার পাবে ডায়াবেটিসের চিকিৎসার ক্ষেত্রে।
0: প্রিয় শ্রোতা, খুব গুরুত্বপূর্ণ কথা চলছে, আমরা আতঙ্কিত হব না, কিন্তু বিষয়টা যদি অবগত হতে পারি, সচেতন হতে পারি, খুব সহজে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রণ করা শিখতে হবে, নিজের মারবার জন্য, নিজের জন্য, আত্মীয়র জন্য, সমাজকে সুন্দর করার জন্য এই কথাগুলো বুঝতে হবে। আমরা এবার আনন্দের কথার দিকে আসি আস্তে আস্তে, ডায়াবেটিস রোগীরা কি খেতে পারবেন, কি খেতে পারবেন না, সংক্ষেপে একটু বলেন।
1: হ্যাঁ, প্রথমে আসলে ডায়াবেটিস আক্রান্ত রোগীরা আমাদের কাছে যখন আসে, আমাদের সমাজ ব্যবস্থাটা এমন ভাবেই হয়েছে কথাবার্তাগুলো যে রোগীরা মনে করে যে কিছুই খেতে পারবে না,
0: জি,
1: এবং না খেয়ে আসে,
0: জি,
1: বলে স্যার আমি 3 দিন ধরে কিছু খাচ্ছি না, খালি পানিই খাচ্ছি,
0: কিন্তু ডায়াবেটিস,
1: আমার ডায়াবেটিস, আসলে তা না, ডায়াবেটিস আক্রান্ত রোগী সব খেতে পারবে,
0: আচ্ছা,
1: মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, শাকসবজি, ফলমূল, আমরা যা খেয়ে বাঁচি সবই খেতে পারবে, কিন্তু পরিমাণ মতো খেতে হবে,
0: আচ্ছা,
1: এটা আমাদের মাথায় রাখতে হবে। মুখে যাহা মিষ্টি লাগবে তাহাই শুধু খেতে পারবেন না।
0: আম তো খেতে মন চায়।
1: হ্যাঁ, আম খেতে হলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ভালো একটা প্রশ্ন করেছেন, কাঁচা পাকা আম খাবেন হলো ডায়াবেটিস আক্রান্ত রোগী। কাঁচা পাকা আম খেলে খুব বেশি বাড়ে না। একটা কথা আমাদের মনে রাখতে হবে, একটি আম খেলে গড়ে প্রায় 4 মিলিমোল/লিটার সুগার বাড়ে।
0: 4 মানে অনেক বড় ব্যাপার,
1: অনেক বড় ব্যাপার। আপনার যদি 10 থাকে, একটি আম খেলে 14 হবে, দুটি আম খেলে 18 হবে, তিনটি আম খেলে 22 হবে।
0: আচ্ছা, না খেলে কি হয়, অল্প খেলে কি হয়?
1: হ্যাঁ, অল্প খেলে কোনো সমস্যা নেই, একটি আমের অর্ধেকটা ডায়াবেটিস আক্রান্ত রোগীতে খেতে পারবেন। সেটা যদি টক মিষ্টি আম হয়, কাঁচা পাকা আম হয়, তাহলে 2 বাড়বে। তাহলে যার 8 আছে তার 10 হলো, তিনি কিন্তু আম খেলেন কিন্তু তার সুগারটা অত বাড়লো না। তো এই টেকনিকটা আমাদের শিখতে হবে। আমের মতো এরকম একটা সুমিষ্ট ফল এবং আমাদের দেশের সব এত পপুলার ফলকে আমরা বলবো না যে আপনি খাবেন না, এতটা নিষ্ঠুর আমরা চিকিৎসকরা হতে চাই না। কাঁঠাল খাওয়ার ক্ষেত্রে পরিমিতি বোধ 2-3 বা 4
0: কোষ। তাহলে আমরা আসি, জীবনটা শৃঙ্খলভাবে আনতে হবে, খাবো অল্প অল্প বারবার, এ প্রশ্নে জানতে চাই।
1: হ্যাঁ, ডায়াবেটিস আক্রান্ত রোগীকে আমরা এটাই বলি যে আমরা যেমন ডায়াবেটিস না থাকলে সকাল দুপুর রাতে 3 বেলা খাই, কিন্তু ডায়াবেটিস আক্রান্ত রোগীকে বলি 6 বেলা খাওয়া।
0: 6 বেলা খেতে?
1: হ্যাঁ।
0: আচ্ছা,
1: 6 বেলা খেতে, সকাল দুপুর রাতে 3টা মেজর মিল আর 3টা স্ন্যাক্স, 11টায় স্ন্যাক্স খাবেন, বিকেল 5-6টার সময় একটা কিছু খাবেন, রাত্রে শোয়ার আগে একটা কিছু খেয়ে তারপরে শুবেন।
0: এই কথাগুলো আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে, একে অন্যকে জানাবেন। আমাদের শুধু অনুষ্ঠান নয়, জীবনব্যাপী সুন্দরভাবে কাটাতে হবে, শৃঙ্খলভাবে কাটাতে হবে। কে কাকে তথ্যগুলো বোঝাবে, কিন্তু একটু বুঝতে চেষ্টা করলে বোঝা যায়। হাইপোগ্লাইসিমিয়া শুনলেন তো, মৃত্যুর একটা বড় ধরনের ঝুঁকি। আর ডায়াবেটিস সম্পূর্ণটাই ব্রেন, চোখ, কিডনি, হার্ট, যেগুলো বলা হয় জীবনের সাথে সংহার, অর্থাৎ মৃত্যুর কথা বলা হলো, 100 ভাগের মধ্যে 70 ভাগই মারা যায় এই ভুল সিদ্ধান্তের জন্য। ডক্টর এম হালিম খান আজকে অপূর্ব নানান তথ্য জানিয়েছে, যেগুলো আমাদের আগে জানাই ছিল না, আমিও জানতাম না। আজকে আপনার সাথে তথ্যগুলো জেনে খুব ভালো লাগলো, সময় দিয়েছেন আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনার ফোন করেছেন, সভাপতি আমাদের আন্তরিক ভালোবাসা। আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, আগামী সপ্তাহে আমরা আবারও বসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ডক্টর এম হালিম খান, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।

স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন ডাক্তার রেজাউল আলম খান, প্রকৌশল সহযোগিতায় শামীম আহমেদ, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নবনীতা। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রী পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়নের লক্ষ্যে বিশ্বের উন্নত প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেমের উপর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের নামে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। একই সঙ্গে এই মামলায় পলাতকদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। এর আগে প্রসিকিউটর জহিরুল আমিন আন্তর্জাতিক অপরাধ আদালতের রেজিস্ট্রার বরাবরে এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগে বলা হয়, এই অভিযানে সারা দেশে 60 জন নিহত হয়েছেন। উল্লেখ্য, 2013 সালের 5ই মে রাতে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং এই পদে বিএনপি থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে সেই বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। তিনি আজ রংপুরের টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, যে কোনো মূল্যে দায়িত্বশীল এবং মুক্ত সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে। তিনি আজ বরিশাল সার্কিট হাউসে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেছেন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশাল বিভাগের 39 জন সাংবাদিকের মধ্যে 38 লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন। এর আগে তিনি জেলার সদর উপজেলার স্বনির্ভর খালের পাড়ে বৃক্ষরোপণ করেন। দেশজুড়ে প্রায় 1 লাখ শিশু কিশোরের অংশগ্রহণের মধ্য দিয়ে আজ শেষ হতে যাচ্ছে দেশের বৃহৎ প্রতিযোগিতামূলক ক্রীড়া উৎসব নতুন করে স্পোর্টস 2025-2026 প্রথম আসর। প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন। ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। বালক বিভাগে সিলেট ময়মনসিংহের এবং বালিকা বিভাগে রাজশাহী রংপুর অঞ্চলের মোকাবেলা করবে। এদিকে নতুন করে স্পোর্টস 2025-2026 উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতেই জাতীয় কারিকুলামে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 430 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 220 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 260 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: This is Bangladesh Betar, Dhaka. You are listening to world music.

0: বাংলাদেশ বেতার ঢাকা আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 430 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 220 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 260 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন কেমন?
2: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
1: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছি সেই কথা।
1: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে না। আরে
1: আল্লাহ সবাই রে হেফাজত করুন।
2: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে। একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
3: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজন মিলে এখন শুনবেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে শুনবেন একটি দেশের গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রাশিদ উদ্দিন ও সালমা জাহান। গানে গীতিকার গাজী আব্দুর রাজ্জাক এবং সুরকার কাজী দেলোয়ার হোসেন।

আপনারা শুনছেন পঞ্চবিশালী গান। এবারে শুনবেন নজরুল সঙ্গীত, যুগলে গিয়েছেন সুনীল কুমার সূত্রধর ও নাহিয়ান দুর্দানা সূচি।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচ মিশালি গান। এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী ঐদ্রি ভৌমিক। গানে কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুরকার ফয়সাল আহমেদ।

0: এতক্ষণ শুনলেন পাঁচ মিশালি গান। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের তৃতীয় পালার আয়োজনমালা। জানিয়ে দিচ্ছি এই পালার অনুষ্ঠান ঘোষণায় আমরা যারা রয়েছি, উম্মে হাবিবা হিমি, শায়লা রহমান এবং আমি ফারহানা চৌধুরী বুশরা। আমাদের সঙ্গে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, তাহিদা আফরোজ, মোসাম্মদ নূরজাহান, মোহাম্মদ আরিফ বিল্লা এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
1: এখন শুনবেন বৃক্ষরোপণের গান, শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, গীতিকার এবং সুরকার শিল্পী নিজেই।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় জাতীয় সংসদে বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়নের লক্ষ্যে বিশ্বের উন্নত প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেমের উপর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের নামে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। একই সঙ্গে এ মামলায় পলাতকদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ প্রসিকিউশনে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেয়। এর আগে প্রসিকিউটর জহিরুল আমিন আন্তর্জাতিক অপরাধ আদালতের রেজিস্ট্রার বরাবরে এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগে বলা হয়, এই অভিযানে সারাদেশে 60 জন নিহত হয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচিত হবে এবং এ পদে বিএনপি থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে সে বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। তিনি আজ রংপুরের টার্মিনাল এলাকায় বিআরডিপির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এন নাসিরউদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আগামীকাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবে। আজ জাতীয় সংসদ সচিবালয়ে এক বাসসকে তথ্য জানানো হয়। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ স্পিকারের সঙ্গে কমিশনের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, যে কোনো মূল্যে দায়িত্বশীল এবং মুক্ত সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে। তিনি আজ বরিশালের সার্কিট হাউসে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেছেন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশাল বিভাগের 39 জন সাংবাদিকদের মধ্যে 38 লাখ টাকার চেক, অনুদানের চেক বিতরণ করেন। আগামী 10ই আগস্ট সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আজ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফলপ্রাপ্তির বিস্তারিত নিয়মাবলী পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। ফ্রান্স এবং স্পেনের বনাঞ্চল জুড়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আজও দমকলকর্মীরা চেষ্টা চালাচ্ছে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নতুন করে তাপবাহের কারণে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। দেশের অন্যতম প্রতিযোগিতামূলক ক্রীড়া উৎসব নতুন করে স্পোর্টস 2025-26 পর্দা নামছে আজ। এখন রাজধানীর আর্মি স্টেডিয়ামে ফুটবল ইভেন্টে বালিকা বিভাগের ফাইনাল খেলায় রাজশাহী রংপুর অঞ্চলের মোকাবেলা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন। ঢাকা আবহাওয়াবিদ জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 430 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 220 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 260 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধারার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
2: শ্রোতা বন্ধুরা, একটি পরিবারের সার্বিক কল্যাণ ও উন্নতির লক্ষ্যে একটি দম্পতি ও পরিবারের অন্যান্য সদস্যরা সচেতনভাবে চিন্তাভাবনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করে তাকেই বলা হয় পরিবার পরিকল্পনা। যে কোনো পরিকল্পনার লক্ষ্য হল সুন্দর ভবিষ্যৎ গঠন করা। সঠিক পরিকল্পনার মাধ্যমে পরিবারের সার্বিক মঙ্গল উন্নতি সাধন করাই পরিবার পরিকল্পনার লক্ষ্য। সুস্থ পারিবারিক জীবন মানে এমন একটি জীবন যেখানে জীবনের মৌলিক চাহিদাগুলো খুব সুন্দর, সহজ ও স্বাভাবিকভাবে পূরণ করা যায়। টানাপোড়েনের সংঘাতে জীবন সেখানে খুঁড়িয়ে চলে না। তাই সুস্থ পারিবারিক জীবন গঠনে এমন একটি জীবনের কথা চিন্তা করতে হবে যেখানে জীবন অর্থাভাবে, স্থানাভাবে ও চিকিৎসার অভাবে ভারাক্রান্ত না হয়। আর এরকম সুস্থ বা স্বাস্থ্যকর জীবন গঠনের মূল কথা হল পরিবার পরিকল্পনার সঠিক পথটি সময় মতো বেছে নেওয়া।
3: যেমন ধরুন, আপনারা নববিবাহিত দম্পতি বিয়ের পরপরই সন্তানের বোঝা নিতে চাচ্ছেন না। নতুন জীবনের সুমধুর আস্বাদে দিন কত নিশ্চিতে নির্ভাবনায় অতিবাহিত করার জন্য চাই একটি উত্তম পরিবার পরিকল্পনা পন্থা। মনে করুন, একটি উন্নত মানের আধুনিক বিজ্ঞান সম্পন্ন বাড়ি এ সময় আপনাকে দিতে পারে সেই কাঙ্ক্ষিত সুখ ও স্বস্তি। বা এমন হতে পারে যে বর্তমানে আপনার আর্থিক অবস্থা আরও একটি সন্তান লালন পালন করার অনুকূলে নয়। অনাবশ্যক একটি সন্তানের বোঝা বাড়িয়ে সংসারের অভাব ও অনটনকে টেনে আনার কোনো মানে হয় না। এ অবস্থায় আপনি আগে থেকেই সতর্ক হন যাতে আপনার গর্ভে অনভিপ্রেতভাবে সন্তান জন্ম না নেয়।
2: শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার ঘর আপনার সংসার। আমাদের রয়েছে নানা ধরনের সমস্যা। এই সমস্যার সমাধানে আমরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে থাকি। সমাজের বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা নিয়ে আসুন শুনি জীবনের গল্প। সঞ্চালনায় ডাক্তার সোহরাব হোসেন, অংশগ্রহণে আফরোজা হাসান ও ইলিয়াস হাজার।
4: রোহিত ভাইয়ের মেয়েটা, অল্প বয়সের মেয়ে, একটু গান বাজনাও করে, বাচ্চা মেয়ে, মানে 11-12-13 হবে। একজন বড় লোকের ছেলের কাছে বিয়ে দিবে, আমারে খবর দিছে বিয়ের ঘটনাগুলি বলার জন্য। আমি প্রথমে বলছি এই মেয়ে বিয়ে দিতে পারবা না, বাকি আমার মেয়ে আমি দিব। আমি বলছি না, আপনি যদি দেন আপনার দেখা দেখি আমরাও দিব, কিন্তু এটা সমাজ নষ্ট হয়ে যাবো। আমার ছেলের এখানে বিয়ে করাবো না, আজকে বিয়ে করাবো, অন্য

0: আচ্ছা, সুন্দর মেয়ে দেখে পুত্রবধূ করবার ইচ্ছে হয়েছে হয়তো ওই গৃহস্থ পরিবারের, এরকম হতেই পারে আমাদের দেশে, কিন্তু হর হামেশা
1: হচ্ছে।
0: বন্ধুরা যারা আমাদেরকে শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জীবনের গল্প। আপনারা শুনছিলেন মনা ভাইয়ের একটি প্রতিবাদী গল্প, যে মনা ভাই আসতে আসতে দেরি হচ্ছিল এবং একটা বিয়ে ভেঙে দিয়ে সে আসলো। বিয়ে ভাঙা কোনো মহৎ কাজ নয়, কারণ জীবনে যারা জোড়া লাগাচ্ছে এই জোড়াটা ভেঙে দেওয়া হয়তো মহৎ কাজ নয়, কিন্তু বাল্য বিয়ে ভেঙে দেওয়া মহৎ কাজ।
1: হ্যাঁ সেটাই, এই যে একটা
0: অন্তত ডাক্তারি মতে এবং দেশের আইন মতে, দেশের আইনে বলছে যে 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে হতে পারবে না, এবং বিয়ে দিলে শাস্তিযোগ্য অপরাধ হবে পিতা মাতার এবং ওই পরিবারের। কাজে মনা ভাই যে কাজটি করে এসছে অত্যন্ত মহৎ কাজ। এখন আপনারা কি ভাবছেন আমরা জানি না, তবে আপনাদেরকে আমরা মোটিভেট বা একটু বোঝানোর চেষ্টা করব। মনা ভাই
1: যদি আরো আগে
2: একটা দৃশ্য, একটা মেয়ে অল্প বয়সে বিয়ে হয়েছে, তার ছোট্ট একটা মেয়ে হয়েছে, সে বাচ্চাদের কোলে নিয়ে তার বান্ধবীরা গোল্লা ছুট খেলতেছে, সে দাঁড়ায় দাঁড়ায় ওই বাচ্চা নিয়ে দেখতেছে, ওই দৃশ্যটা আমার কাছে এত খারাপ লাগলো, আমার চোখে পানি এসে পড়ছে।
0: আপনার এই পরিবর্তনটা আমার ইতিহাস স্মরণ করিয়ে দিল যে রাজা রামমোহন রায়ের কন্যা বিধবা, তাকে দেখেই বিদ্যাসাগর প্রথম আপ্লুত হয়েছিল, এবং তারা রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর প্রথম হিন্দুদের এই বাল্য বিবাহ বিধবা প্রথা বন্ধ করার জন্য, বাল্য বিয়ে যাতে না হয়, সতীদাহ প্রথা না হয়, এইসব আন্দোলন করেছিল। যাই হোক, এখন দেশে আইন আছে, এখন আর আন্দোলনের দরকার নেই। খালি আইনটা সঠিকভাবে প্রয়োগ যদি হতো, সবাই যদি মেনে চলতো, তাহলেই বাল্য বিয়ে নিয়ে এত কথা বলার দরকার নেই। বাল্য বিয়ে যে খারাপ সেটা তো দেশের সরকার স্বীকার করে নিয়েই দেশের সংসদে আইন পাশ করা হয়েছে,
1: এবং
0: আপনি দেখেন যে আমাদের সংসদে সারা দেশের প্রতিনিধি আছে। তার মানে যে বাল্য বিয়েটা আপনি ভেঙে দিয়ে আসলেন, সেই পরিবারের মতামত নিয়েই তিনি সংসদে গিয়ে আইন করেছেন যে
3: বাংলাদেশ বেতার। এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 MHz ও FM 106 MHz। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 kHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় আয়োজিত নতুন কুড়ি স্পোর্টস 2025-2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানে কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
4: ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্য নিয়ে নতুন কুড়ি স্পোর্টস 2025-26 জাতীয় পর্যায়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি ফাতিমা আফরোজ সোহেলি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের শুরুতেই ভীষণ রকম আনন্দের সাথে জানাচ্ছি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, এবং তিনি এসেই যে খেলাটি চলছিল ইতোমধ্যে রংপুর এবং রাজশাহীর মধ্যকার বালিকাদের যে খেলাটি, ফুটবল খেলাটি চলছিল, তার মধ্যবর্তী সময়ে তিনি এসে উপস্থিত হয়েছেন স্টেডিয়ামে, এবং এসেই কিন্তু তিনি মাঠে যে শিক্ষার্থীরা আছে, গ্যালারিতে যে শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছে, প্রায় দেড় দু মাস ধরে ব্যাপী যে খেলার আয়োজন হয়েছে নতুন কুড়ি স্পোর্টস 2025-26 সারা দেশের 10-14 বছর বয়সী যে শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে তারা সবাই কিন্তু এখানে উপস্থিত আছে, তাদের সম্পূর্ণ ভালোটুকু তারা দিয়ে কিন্তু এখানে অংশগ্রহণ করেছে, এবং তাদের কাছেই ছুটে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তিনি মাঠের যে খেলোয়াড় উপস্থিত আছে তাদের সাথে যেমন তিনি শুভেচ্ছা বিনিময় করছেন, তেমনি ভাবে তাকে আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত গ্যালারিতে, যে চারপাশে গ্যালারিতে যে স্কুল ড্রেস পরিহিত, প্রতিটি স্কুলের ড্রেস পরিহিত শিক্ষার্থীরা আছে তাদেরকে তিনি ঘিরে ঘিরে ঘুরে ঘুরে তাদের অভিবাদন জানালেন পুরোটা মাঠ ঘুরে জুড়ে, এবং এই মুহূর্তেও কিন্তু তিনি অভিবাদন জানাচ্ছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আপনাদের মূল অনুষ্ঠানে যে ধারাভাষ্য যাচ্ছে সেটিতে সরাসরি সংযুক্ত করছি।
5: তিনি উপভোগ করবেন আসন আসনে বসে, এবং নিশ্চয়ই রাজশাহীর মেয়েরা পিছিয়ে রয়েছে 0-3 ব্যবধানে, এবং প্রধানমন্ত্রীর এই উপস্থিত অনেক বেশি।

0: প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি স্টেডিয়ামে উপস্থিত কিশোর কিশোরীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে এখন ভিআইপি গ্যালারিতে আসন গ্রহণ করছেন।
1: ভিআইপি বক্সে আসন গ্রহণ করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
2: সম্মানিত অতিথি মণ্ডলী, এখন নতুন কুড়ি স্পোর্টস 2025-26 জাতীয় পর্যায়ের রাজশাহী অঞ্চল এবং রংপুর অঞ্চলের সাথে বালিকাদের ফুটবল ফাইনাল প্রতিযোগিতা দেখার জন্য বিনীত অনুরোধ করছি।
0: নতুন কুড়ি স্পোর্টস 2025-26 বালিকাদের ফুটবল ফাইনাল প্রতিযোগিতার দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। কিছুক্ষণের মধ্যে শুরু হবে জাতীয় পর্যায়ে রাজশাহী অঞ্চল এবং রংপুর অঞ্চলের বালিকাদের ফুটবল ফাইনাল প্রতিযোগিতার দ্বিতীয়ার্ধ।
1: পুরো রংপুর অঞ্চলকে তারা রিপ্রেজেন্ট করছে এবং রাজশাহীর মেয়েরা রাজশাহী অঞ্চলকে
3: বিশ্বের অন্যতম তরুণ জনগোষ্ঠীর দেশ। এই বিশাল তরুণ শক্তি আমাদের আগামী দিনের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান চালিকা শক্তি। কিন্তু শুধু দক্ষতা অর্জনই যথেষ্ট নয়, একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে প্রয়োজন নৈতিকতা, মূল্যবোধ, মানবিকতা এবং সামাজিক দায়বদ্ধতা। নৈতিকতা হল সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করার শক্তি, আর মূল্যবোধ হল মানুষের আচরণকে পরিচালিত করার অভ্যন্তরীণ নীতি। সততা, দায়িত্ববোধ, শৃঙ্খলা, শ্রদ্ধাবোধ, সহমর্মিতা এবং দেশপ্রেম, এসব গুণ একজন মানুষকে মহৎ করে তোলে। পরিবার থেকেই আমরা শিখি ভালোবাসা, সম্মান এবং পারস্পরিক সহযোগিতা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল আচরণই একজন প্রকৃত নাগরিকের পরিচয়। বাংলাদেশ সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছে। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মই মানুষকে সত্য, ন্যায়, ভালোবাসা ও মানবতার শিক্ষা দেয়। ধর্মীয় সহনশীলতা মানে অন্যের বিশ্বাসকে সম্মান করা এবং ভিন্ন মতকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য। এই ঐতিহ্য রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। মাদকাসক্তি শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও জাতিকেও ক্ষতিগ্রস্ত করে। মাদক মানুষকে অপরাধ, সহিংসতা, অসুস্থতা ও নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দেয়। একজন সচেতন তরুণ কখনো মাদকে না বলতে দ্বিধা করে না। খেলাধুলা, শিক্ষা, প্রশিক্ষণ, সৃজনশীলতা ও সামাজিক কর্মকাণ্ড আমাদের সুস্থ জীবনের পথ দেখায়। মাদকমুক্ত সমাজ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। নৈতিকতা আমাদের চরিত্র গঠন করে, মূল্যবোধ আমাদের মানুষ করে, সম্প্রীতি আমাদের একতাবদ্ধ রাখে, আর মাদকমুক্ত জীবন আমাদের সম্ভাবনাকে বিকশিত করে।
4: আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি মানবিক, নৈতিক ও উন্নত বাংলাদেশ, দক্ষ যুব, সমৃদ্ধ বাংলাদেশ। এই হোক আমাদের অঙ্গীকার।
5: দুই উত্তরাঞ্চলের বিপক্ষে ফাইনাল চলছে এবং সেই ফাইনালের দ্বিতীয়ার্ধ কত নাটকের জন্ম দেয় সেটাই দেখার অপেক্ষায় আমরা। ম্যাচ অফিসিয়ালসরা মাঠে প্রবেশ করছেন এবং তাদের পেছনে সারিবদ্ধভাবে রাজশাহী এবং রংপুর অঞ্চলের ফুটবলাররা। প্রতি অর্ধে 30 মিনিট করে সময় তারা পাচ্ছেন। প্রথমার্ধের খেলা শেষে স্কোর লাইন রংপুর অঞ্চল 3, রাজশাহী অঞ্চল 0। বাকি 30 মিনিটে রাজশাহীকে ঘুরে দাঁড়াতে পারবে নাকি রংপুর অঞ্চল ব্যবধানটা আরো বাড়িয়ে নেবে?
1: 3-0 ব্যবধানে এগিয়ে রংপুর অঞ্চল দুর্দান্ত 3টা গোল আমরা দেখেছি, তবে সেকেন্ড হাফে গল্পটা কি আলাদা হবে ঠিকই বলছিলেন তৌসিফ। দেখা যাক রাজশাহীর মেয়েরা, তারাও কিন্তু এর আগে সাহসিকতার পরিচয় দিয়েছে। অনেকগুলো ম্যাচে আমরা দেখেছি তাদেরকে পিছিয়ে থেকেও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়াতে, এবং আজকের এই ম্যাচে একজন প্লেয়ার চেঞ্জ হচ্ছে। রাজশাহী অঞ্চলের নাম্বার 11 তিনি মাঠের বাইরে চলে আসছেন, রাফিয়া সুলতানা। মাঠে প্রবেশ করছেন সুমাইয়া আক্তার, নাম্বার 9 ইন, নাম্বার 11 আউট। আজকের এই ম্যাচে রাজশাহী কি লিখতে পারবে দারুণ এক গল্প, ঘুরে দাঁড়ানোর গল্প? সাহসিকতার গল্প, সেটাই দেখবার বিষয়। নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী আয়োজন। প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, ভিআইপি মঞ্চে বসে খেলা উপভোগ করছেন। বলতে বলতেই সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল। শুরুতেই রংপুর অঞ্চল সাদা জার্সি পরে খেলছে রংপুর, সবুজ জার্সিতে রাজশাহী। শুরুতেই বল টাচলাইনের বাইরে থ্রোইন। দারুণ এক ম্যাচ, দুই দলই পরিচ্ছন্ন ফুটবল উপহার দিচ্ছে। তবে ফুটবল গোলের খেলা, যেই দল গোল করবে, যেই দল এগিয়ে থাকবে তারাই আসলে জিতবে। সেই ক্ষেত্রে এগিয়ে রয়েছে রংপুর। এখন পর্যন্ত প্রথমার্ধে 3-3 গোল তারা করেছে, 3-0 গোলে এগিয়ে রাজশাহী। সেকেন্ড হাফে অনেকটা সময় তারা পাচ্ছে, নিশ্চয়ই তারাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, তারাও একটা দারুণ গল্প লিখবার চেষ্টা করবে। তবে এই মুহূর্তে পুরো আয়োজনটা উপভোগ্য হয়ে উঠেছে অতিথিদের চমৎকার উপস্থিতিতে। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী, সাথে রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, যিনি অত্যন্ত পরিশ্রম করছেন এই পুরো আয়োজনটাকে সাফল্য মণ্ডিত করবার জন্য, রাত দিন এক করে কাজ করছেন। এবং প্রত্যেকের সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তর, তারা একত্রিত হয়ে কাজ করছেন এবং তাদেরই সেই পরিশ্রমের ফসল হিসেবে এই সমাপনী আয়োজনটা দারুণ এক রূপ ধারণ করেছে। সবাই এনজয় করছেন, উপভোগ করছেন। বলতে বলতেই রংপুর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক খেলা উপভোগ করছেন দর্শক গ্যালারিতে বসে, এবং অতিথি সকলেই বেশ প্রাণ ধরে উপভোগ করছেন। এবারে বা বন্ধ দিয়ে লেফট ফুটেড শট অফ টার্গেট, বাইরের বাইরে। অতিথি মঞ্চ আমরা দেখতে পাচ্ছি,
5: গ্যালারিতে জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও আছেন। ফুটবল মাঠের উত্তেজনা, তবে এই ফাইনালটা অনেকটাই এক পেশে হয়ে যাচ্ছে। প্রথমার্ধের আগেই 3-0 গোলের লিড, অনেকটা স্বস্তিমূলক বা স্বস্তির জায়গাটা করে দিয়েছে রংপুর অঞ্চলের ফুটবলারদের জন্য। একটা পরিবর্তন রাজশাহী শুরুতেই করিয়ে নেমেছে, দেখা যাক কি হয়।
1: রাজশাহী ভালো একটা আক্রমণ, চমৎকার একটা বলের সাপ্লাই, এখনো সুযোগ রয়েছে বিপদের সম্ভাবনা। অল্পের জন্য ভালো একটা চান্স ক্রিয়েট করেছিল রাজশাহী, তবে অপোনেন্টের গোলকিপার মিথিলা ঝাঁপিয়ে পড়ে বলটা নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছেন। আরো একবার অ্যাকশন রিপ্লে। রাজশাহী চেষ্টা করছে ঘুরে দাঁড়াবার, একটা গল্প লিখবার জন্য, চমৎকার চেষ্টা, ভালো চেষ্টা ছিল রাজশাহীর। লিমা ডাঙ্কে তিনি চেষ্টাটা করেছিলেন। আরো একবার রাজশাহী সেকেন্ড হাফে ঘুরে দাঁড়াবার চেষ্টা রাজশাহীর, একের পর এক চেষ্টা, একের পর এক আক্রমণ। 0-3 গোলে পিছিয়ে তারা, গোল পরিশোধে মরিয়া হয়ে উঠেছে এই মুহূর্তে রাজশাহীর মেয়েরা।
5: লড়াই চলছে, কিস্কু স্টিল গোয়িং অন, দারুণ ভাবে বেরিয়ে গেছেন কিস্কু, রাইট ফ্ল্যাঙ্ক ধরে, হাফ পেস ধরে বক্সের ভেতর, শেষমেশ কাটব্যাকটা আর হলো না।
1: একটা ব্লক তৈরি করেছিলেন রক্ষণভাগের খেলোয়াড় এবং তার পায়ে লেগেই বলটা গেছে বাইলাইনের বাইরে, কর্নার কিক পেয়ে গেছে রংপুর। আরো একটা সুযোগ কি তারা তৈরি করবে, ব্যবধান আরো পাকাপোক্ত করবে, আরো বড় ব্যবধান তৈরি করবে, নাকি এখান থেকে একটা কাউন্টার অ্যাটাক তৈরি হবে রাজশাহীর জন্য, দেখা যাক। রংপুর কর্নার কিক, নাকের ডগায় বল, সেখান থেকে বল কেড়ে নিয়ে রাজশাহী আক্রমণে উঠবার চেষ্টা, দারুণ ক্লিয়ারেন্স, কাউন্টার অ্যাটাক রাজশাহীর, এগিয়ে যাচ্ছে বা প্রান্ত দিয়ে চমৎকার ভাবে একজনকে কাটিং করে ভেতরে ঢুকবার চেষ্টা রাজশাহী, চমৎকার নৈপুণ্য তারা দেখাচ্ছে এই মুহূর্তে। দারুণ একটা বলের সাপ্লাই, এখান থেকে ক্রস করতে পারলে ধরতে পারলেন না, বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো ইন। গ্যালারির শিক্ষার্থীদের আমরা দেখছি, হাজার হাজার শিক্ষার্থী।

0: বসে খেলা উপভোগ করছেন এবং একই সাথে অতিথি মঞ্চ আলোকিত করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। খেলা উপভোগ করছেন তিনি এবং তার উপস্থিতি খেলোয়াড়দেরকে প্রত্যেক শিক্ষার্থীদেরকে অনেক বেশি ইন্সপায়ার করছে তাতে কোনো সন্দেহ নেই। বালিকা বিভাগের ফুটবল ম্যাচ শেষ হলে 100 মিটার দৌড় হবে, 100 মিটার স্প্রিন্ট বালক এবং বালিকা বিভাগের অ্যাথলেটিক্সের সবচেয়ে এক্সাইটিং ইভেন্ট, সেটা আমরা উপভোগ করব। আরো একবার কিছু বক্সের ভেতরে অঙ্কুর, গোলের সম্ভাবনা, বিপদের সম্ভাবনা, অল্পের জন্য প্রথম চেষ্টায় পারেনি গোলকিপার, দ্বিতীয় চেষ্টায় বলের কন্ট্রোলটা নিয়েছেন মিষ্টি রাজশাহীর গোলকিপার, ভালো সুযোগ, ওহো লেগ ফুটেড শট, হাত ফসকে বেরিয়ে গিয়েছিল, ভাগ্য ভালো, খুবই ভাগ্য ভালো, চতুর্থ গোলটা কনসিড করতে হয়নি। দারুণ লড়াই সেকেন্ড হাফে, এখন পর্যন্ত গোল হয়নি, প্রথমার্ধে তিন তিনটা গোল করে 3-0 ব্যবধানে এগিয়ে রংপুর। নতুন করে স্পোর্টস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেশের আনাতে কানাতে প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল পর্যায়ে কত প্রতিভাদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, শুধুমাত্র যত্নের অভাবে, খেলার পারফেক্ট মঞ্চের অভাবে তারা যে হারিয়ে যায়, প্রতি বছর কত প্রতিভা হারিয়ে যায় সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নতুন করে স্পোর্টস। এবং প্রথম আসরেই অনেককে আমরা দেখেছি অসাধারণ প্রতিভা, অনেকে হ্যাটট্রিক করেছেন, 4 গোল করেছেন, 5 গোল করেছেন এবং ফুটবল শৈলী দেখাচ্ছেন, যাদেরকে নিয়ে আগামীতে ট্রেনিং এর ব্যবস্থা করা হলে, লম্বা সময়ের জন্য ট্রেনিং ক্যাম্প করা হলে তারাও জাতীয় দলের হয়ে খেলতে পারেন, আন্তর্জাতিক মঞ্চে গিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়াতে পারেন, সেটা কিন্তু প্রমাণ করেছে নতুন করে স্পোর্টস। নিশ্চয়ই ধারাবাহিকতা ধরে রাখবে প্রধানমন্ত্রী এবং আগামীতে কলেবর আরো বাড়বে, আরো বেশি ডিসিপ্লিন যুক্ত হবে। এবারে 8টা ডিসিপ্লিনের খেলা অনুষ্ঠিত হচ্ছে, আগামীতে 10টা ডিসিপ্লিন হবে, আরো বেশি শিক্ষার্থী পার্টিসিপেশন থাকবে তাদের এবং এভাবে করেই অনেক প্রতিভা যারা আগে হারিয়ে যেত সেই প্রতিভারা উঠে আসবে এই নতুন করে স্পোর্টস এর মাধ্যমে, সেটাই আমরা প্রত্যাশা করি।
1: ফুটবল রাজশাহী এখনো চেষ্টা করে যাচ্ছে, লং বল দিয়ে পেনাল্টি এরিয়ার ভেতরে একটা আক্রমণ গড়ে তোলার চেষ্টা, তবে সেটা শক্ত হাতে ফিরিয়ে দিয়েছেন রংপুরের গোলরক্ষক মিথিলা। বালক বিভাগের ফাইনালটা জিতে নিয়েছে সিলেট অঞ্চল, ময়মনসিংকে তারা 1-0 ব্যবধানে হারিয়েছে। এখন চলছে নতুন করে স্পোর্টস 2025-26 বালিকা বিভাগের ফাইনাল, রংপুর আর রাজশাহী। রাজশাহী আরো একটা আক্রমণে উঠার চেষ্টায়, দারুণ টার্ন, কটা বাড়িয়েছেন নাম্বার 10 ক্যারিং আউটসাইড, নাম্বার 10 এর শটটা ব্লক হয়ে গেছে। সাবিকা খাতুনের শটটা ব্লক, প্রধানমন্ত্রী এনজয় করছেন বেশ, কারণ ফুটবল ইজ লাইফ, ফুটবলটা উপভোগ করার মতোই একটা স্পোর্ট।
0: অ্যাবসলিউটলি ওয়েল সেইড তৌসিফ হাসান, প্রত্যেকেই উপভোগ করছেন, প্রত্যেকের মুখে হাসি দেখছি আমরা, দারুণ একটা আয়োজন, সুন্দর একটা আয়োজন, সত্যিকার অর্থে প্রশংসনীয় একটা আয়োজন। আরো একটা চেঞ্জ, রাজশাহী অঞ্চলের 8 আউট 12 ইন, জিন্নাত মেহরিন মাঠে প্রবেশ করলেন এইমাত্র, জিন্নাত সেকেন্ড হাফের অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন পর্যন্ত 3-0 গোলে এগিয়ে রংপুর অঞ্চল ঢাকার আর্মি স্টেডিয়ামে আজকে। এবারে কিন্তু গোলের সম্ভাবনা, 1-2-1, আর একবার এবং গোল, দারুণ গোল, অফসাইড, অফসাইড এবং অফসাইড, এত জোরে চিৎকার করলাম রেফারি আমাকে বললেন আপনি থামেন, আপনি এত জোরে চিৎকার

0: এইরকম না, এইট আন অফসাইড, অফসাইডের ফ্ল্যাগটা উঠে গেছে, টন্নি দ্বিতীয় গোলটা পেতে পেতেও করেন না, গোলটা অফসাইডের ট্র্যাপে কাটা পড়ল।
1: আমরা রিপ্লে দেখছি, খুবই টাইট, খুবই টাইট ডিসিশন, এবং একেবারে ফাঁকায় টন্নি প্রথম চেষ্টাটা তার ফিরিয়ে দিয়েছিলেন রাজশাহীর গোলরক্ষক, পরের বার তিনি বাজিমাত করলেন, কিন্তু ততক্ষণে ওদিকে বেরসিক অ্যাসিস্ট্যান্ট রেফারি তার অফসাইডের ফ্ল্যাগটা তুলতেই হলো।
0: সভাগত হয় কিছুটা হলো আশাহত হয়েছেন যারা চিৎকার করছিলেন, রাজশাহীর মেয়েদের কাউন্টার অ্যাটাক, বল চলে গেছে বাইলাইনের বাইরে, গোলকিক, দারুণ এক আয়োজন, সত্যিকার অর্থেই প্রশংসনীয় এক আয়োজন। ক্রীড়া পরিদপ্তরের কথা যতই বলবো ততই বোধ হয় কম বলা হবে, ক্রীড়া পরিদপ্তরের এক ঝাঁক জেলা ক্রীড়া অফিসার রাত দিন সমান্তরে যারা পরিশ্রম করছেন, এবং সবচেয়ে দুঃখের বিষয় যেটা নিশ্চয়ই সেটা আসলে না উল্লেখ করে পাচ্ছি না, তাদের একটা নিজস্ব ভবনও নেই, তারা এত কাজ করছেন বছর জুড়ে, তারা বিভিন্ন খেলাধুলার আয়োজন করছেন, শুধুমাত্র ক্রিকেট ফুটবল নয়, গ্রামীণ খেলাধুলাকেও তারা প্রমোট করার চেষ্টা করে থাকেন, সারা বছর তারা এই প্রতিভাদেরকে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে নিয়ে আসার চেষ্টা করেন। তবে তারা যে কাজ করে, তাদের যে হেড অফিস, সেটা একটা ভাড়া করা ভবনে, নিজস্ব একটা ভবনে, একটা ছোট্ট বিল্ডিংয়ে তারা কাজ করেন। তবে ওই যে অনেক সময় বলা আসে না যে পৃথিবীর সবচেয়ে বড় বড় কাজগুলো হয় ছোট জায়গা থেকে, আর সেটা বোধহয় মিলে যায় ক্রীড়া পরিদপ্তরের সাথে। তবে আমরা মাস্কার দেখতে পাচ্ছি এই আয়োজনের চমৎকার মাস্কার, টাইগার এবং দুজন টাইগার মাঠে নেমে এসছে এবং তারা হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। দারুণ একটা মুহূর্ত, দারুণ একটা আয়োজন, নতুন কুড়ি, অসংখ্য নতুন কুড়িকে আমরা দেখতে পাচ্ছি, আগামী দিন তারা ছোট্ট ফুল থেকে এই, আমরা প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি ভিআইডি বক্স থেকে তিনি বেরিয়ে এসছেন, আসলে তিনি এতটা উপভোগ করেন এই মুহূর্তগুলো, এই মুহূর্তগুলো সত্যিকার অর্থেই প্রশংসনীয়, এবং তিনি সবসময় ছোট্ট সোনামণিদেরকে উৎসাহ দেন তাদেরকে আরো ভালো করতে, এবং তিনি খুব কাছাকাছি বসে খেলা উপভোগ করবেন মাঠের খুব কাছ থেকে। তসিফ, নিশ্চয় আপনার মনে আছে 26শে মার্চে একটা প্রীতি ম্যাচ ছিল ন্যাশনাল স্টেডিয়ামে, সাবেক ফুটবলাররা খেলবেন, হঠাৎ করে কোনো প্রস্তুতি নেই, তিনি যখন শুনলেন খেলা হবে, এবং তিনি সেটা শুনে আর থাকতে পারেনি, হঠাৎ করে তিনি উদয়ী নোটিশ চলে এসেছেন স্টেডিয়ামে, আর তার মেয়েকে নিয়ে এসে বলতে বলতে আরো একটা আক্রমণ, কিসকো ক্রস করেছেন, ভালো একটা আক্রমণ, অল্পের জন্য বল চলে গেছে পোস্টের বাইরে, দারুণ একটা আক্রমণ ছিল রংপুর অঞ্চলের, অল্পের জন্য গোল হয়নি, তবে কিসকু দারুণ খেলছেন, চমৎকার ক্রস, পারফেক্ট ক্রস কিসকুর কাছ থেকে, দুর্দান্ত ক্রস। আমরা দেখতে পাচ্ছি অতিথিবৃন্দ, প্রধানমন্ত্রীর সাথে সাথে তারাও চলে এসছেন, এবং মাঠের খুব কাছ থেকে তারা আয়োজন উপভোগ করতে চান। আসলে কতটা উৎসাহিত হলে, কতটা ভালো লাগা কাজ করলে ওই এসি রুম থেকে চলে আসতে পারেন একেবারে মাঠের খুব কাছে, প্রচন্ড গরম, তার মধ্যে তিনি এসে খেলা উপভোগ করছেন, দুর্দান্ত মুহূর্ত।
1: মাননীয় প্রধানমন্ত্রীকে একটা সেলুট জানাতে চাই, কারণ তার যে বল নলেজটা স্পট অন, সে কারণে হয়তো তিনি ওই প্রেসিডেন্সিয়াল বক্স বা ভিআইপি বক্স ছেড়ে নিচে নেমে এসেছেন, কারণ ফুটবলটা মাঠের যত কাছাকাছি থেকে দেখা যায় ঠিক ততটাই উপভোগ করা যায়। বাপাসের গ্যালারিতে সবাই রংপুরের সাপোর্টার, যা বোঝা যাচ্ছে প্রতিবার রংপুর আক্রমণে যাচ্ছে, আর এই গ্যালারির শিক্ষার্থীরা ফেটে পড়ছে আনন্দে, তিনটা গোল রংপুর ইতোমধ্যে উপহার দিয়ে ফেলেছে আমাদের।
0: সত্যিকার অর্থেই নতুন করে স্পোর্টস চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দিচ্ছে এই ছোট্ট শিশুরা, আজকে আয়োজন না থাকলে হয়তো তারা ঘরের কোণে বসে কোনো ডিভাইস নিয়ে তারা হয়তো পড়ে থাকতো, মোবাইল ল্যাপটপ ট্যাব নিয়ে তারা হয়তো পড়ে থাকতো, এবং তাদের ওয়েট বেড়ে যায় কিন্তু এই কারণে, খেলার মাঠ কমে আসছে ধীরে ধীরে, এবং বর্তমান সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে খেলার মাঠগুলোকে মুক্ত করে এই ছোট্ট সোনামণিদের কাছে তুলে দেওয়ার চেষ্টা তারা করছে, যাতে করে তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো করতে পারে, বিকেলবেলা মাঠে গিয়ে খেলতে পারে, সবুজের সাথে পরিচিত হতে পারে, সুস্বাস্থ্যের সাথে বেড়ে উঠতে পারে, ভালো মানুষ হয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারে, সেই কারণে দারুণ কিছু চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, সেটা দৃশ্যমান। এবং ক্রীড়া পরিদপ্তরের কথা বলতেই হয়, শুধুমাত্র যে এই স্বাভাবিক ছেলেমেয়েদের নিয়ে তারা কাজ করেন সেটা নয়, তারা কিন্তু ওই যে সমাজে পিছিয়ে থাকা বিশেষ চাহিদা সম্পন্ন যেই শিশুরা রয়েছেন, অটিস্টিক যে বাচ্চারা রয়েছেন, তাদের নিয়ে কিন্তু তারা কাজ করেন, জাতীয় পর্যায়ে কিন্তু আমরা দেখেছি জেলা পর্যায়ে তাদেরকে নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেন, তাদেরকে উৎসাহিত করেন, তারা যাতে স্বাভাবিক বাচ্চাদের সাথে তাল মিলিয়ে তারা যাতে চলতে পারে, তারাও যাতে অবদান রাখতে পারে দেশ গড়তে। সেটা পরে আসছি, আরো একটা ভালো আক্রমণ ফেনান্সি এরিয়ার ভেতরে, গোলকিপার ছিলেন তৈরি, এগিয়ে এসে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। এবং এই পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও যাতে স্বাভাবিক বাচ্চাদের মতো তারাও যাতে দেশ গড়ার অবদান রাখতে পারে, সে কারণেও কিন্তু এই ক্রীড়া পরিদপ্তর তাদের চেষ্টা আমরা সবসময় দেখে থাকি। একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে তাদেরকে তুলে নিয়ে আসা, এবং প্রত্যেক বছর ঢাকাতে এসে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হয় দিনব্যাপী, এবং সেটা একটা উৎসবের রূপ নেয়, এবং সেই বাচ্চারা তারা এনজয় করে পুরোটা দিন। আজকে যেভাবে স্কুলের বাচ্চারা, হাজার হাজার বাচ্চারা এসছে, এবং আজকে পুরো দিনটা শুধুমাত্র তাদের জন্যই, তারা হাসি মুখে তারা আজকের এই দিনটা উদযাপন করছে। এক একটা যেন প্রজাপতি, প্রত্যেকেই যেন এক একটা ডানা মেলে তারা উড়ছে, আজকে মুক্ত বিহঙ্গের মতো উড়ছে, তারা উপভোগ করছে, তারা এনজয় করছে আজকের এই দিনটা। এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই উপস্থিতি আজকের এই দিনটাকে আরো বেশি বর্ণিল করে তুলেছে, আরো বেশি রঙিন করে তুলেছে। বলতে বলতে কিসকু ডেঞ্জার, সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়, ফক্স ইন দ্য বক্স, কিসকু বলটা পেয়ে গিয়েছিলেন জায়গা মতো, অল্পের জন্য, অল্পের জন্য আরো একবার বেঁচে গেল রাজশাহী। আরো একবার অ্যাকশন রিপ্লে, কিসকু দারুণ একটা বলের সাপ্লাই, কিসকু বলটাকে পায়ে জমাতে পারেনি ঠিকঠাক মতো, তারপরে বডি থেকে টার্ন করিয়ে যেভাবে শটটা নিয়ে অ্যাটেম্প করেছিলেন দুর্দান্ত। আমার মনে হয় এই ছোট্ট সোনামণিদের, এই ছোট্ট ক্ষুদে খেলোয়াড়দেরকে সুযোগ দিলে তারাও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের হয়ে অবদান রাখতে পারবে। এক একজন সাবিনা খাতুন, এক একজন মারিয়া মান্ডা, এক একজন সঞ্জিদা, এক একজন ঋতুপর্ণা চাকমাদের মতো তৈরি করতে পারবে নিজেদেরকে, এবং আন্তর্জাতিক মঞ্চে গিয়ে লাল সবুজের পতাকা তারা ওড়াতে পারবে। দারুণ প্রতিভা তারা দেখাচ্ছেন, এবং নিশ্চয়ই অতিথি মঞ্চে যারা বসে খেলা দেখছেন, মাননীয় প্রধানমন্ত্রী, বিমান বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, প্রত্যেক মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, প্রত্যেকে আজকে দেখছে নিজ চোখে, এবং তারা নিশ্চয়ই আগামীতে আরো বড় পদক্ষেপ গ্রহণ করবেন এই ছোট্ট সোনামণিদের নিয়ে। তাদের পারফরমেন্স, তাদের প্রতিভা নিশ্চয়ই তাদেরকে আরো বেশি ইন্সপায়ার করবে আগামীতে বড় বড় ইনিশিয়েটিভ নিতে। বলতে বলতে আরো একবার পেনাল্টি এরিয়ায় বল, আরো একটা সুযোগ, ও মাই গুডনেস, একের পর এক আক্রমণ সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে রাজশাহীর পেনাল্টি এরিয়ার ভেতরে। আরো একটা বলের সাপ্লাই, কিসকু সবচেয়ে বিপজ্জনক ফুটবলার নাম্বার নাইন, তার দিকে আলাদা করে চোখ রাখতেই হবে, রিমেম্বার দ্য নেম নাম্বার নাইন, কিসকু।
1: আরো একটা ভুল করে বসেছিল রাজশাহীর ডিফেন্সিভ লাইন, সেখানেই কিসকু পৌঁছে গিয়েছিলেন। তবে মিষ্টিকে একটা অভিবাদন জানাতে হবে, দারুণ দুটো সেভ তিনি দিয়েছেন, সামনে এগিয়ে এসে বলটা কালেক্ট করে নিয়েছেন। রাজশাহীর আক্রমণ বিপদ কাটেনি এখনো, এবার এসছে ক্লিয়ারেন্স। রাজশাহী একটা গোলের খোঁজে, মরিয়া
0: রাজশাহী আরো চমৎকার তারা খেলে, আমরা তো মাঝ পর্যায়ে প্রত্যেকটা ম্যাচে দেখেছি, আজকে যেন সেই রাজশাহীর ওই পারফরমেন্স কোথায় যেন হারিয়ে গেল। বিশেষ করে ফারিয়া, যার দিকে সবচেয়ে বেশি আশা প্রত্যাশা ছিল, এর আগে এক ম্যাচে চার গোল করেছেন তিনি, আজকে যেন কোথায় নিজেকে হারিয়ে খুঁজছেন। রাজশাহীর কাছ থেকে আরো ভালো পারফরমেন্স আমরা প্রত্যাশা করেছিলাম তৌসিফ, পুরো আশ্চর্যরা রাজশাহীর মেয়েরা যেভাবে খেলেছে, আজকে কোথায় যেন হারিয়ে গেল তারা। ধীরে ধীরে সময় কিন্তু ফুরিয়ে আসছে, যা করার করতে হবে এই মুহূর্তের মধ্যেই, এই বাকি সময়ের মধ্যেই 3-0 গোলে গিয়ে রংপুর। তবে রাজশাহী সেকেন্ড হাফে তুলনামূলক ভালো খেলছে, তারা প্রথমার্ধে তিনটা গোল কনসিড করেছে, সেকেন্ড হাফে কোনো গোল কনসিড করেনি, বরং বেশ কিছু সুযোগ তারা তৈরি করেছে। রংপুর আরো একবার আক্রমণ তৈরি করবার চেষ্টা, আর্মি স্টেডিয়ামের সবুজ গালিচায় এক ঝাঁক প্রজাপতি তারা দাঁড়া মেলে উঠছে, তারা ফুটবল প্রতিভা নৈপুণ্য প্রদর্শন করছে, আর সেটা চোখ মেলে প্রাণ ভরে উপভোগ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, তার সাথে অন্যান্য অতিথিবৃন্দ, প্রত্যেকেই প্রাণ ভরে উপভোগ করছেন, তাতে কোনো সন্দেহ নেই, কারণ তারা ওই প্রেসিডেন্সিয়াল বক্স ছেড়ে তারা নেমে এসেছেন মাঠে, একেবারে কাছাকাছি থেকে এই প্রতিভাবানদের প্রতিভা, উপভোগ করবার জন্য। দারুণ এক মুহূর্ত, গ্যালারিতে অসংখ্য ফুলের কলি, নতুন কুড়ি, তারাও কিন্তু আজকের এই সময়টার, এই মুহূর্তটার সাক্ষী, যাদের নিয়ে আয়োজন বলতে বলতে একবার বক্সের ভেতরে কিস্তু কাটব্যাক, গোলের সম্ভাবনা এখনো কিন্তু বিপদ, শেষ পর্যন্ত কেটে গেল, বুদ্ধিমত্তার সাথে বলটাকে পাঠিয়ে দিয়েছেন টাচ লাইনের বাইরে, দারুণ ক্লিয়ারেন্স।
1: রাজশাহীর হয়ে ক্লিয়ারেন্সটা করেছেন সুমাইয়া আক্তার। কিছুক্ষণ আগের সেই রিপ্লে যেখানে সুমাইয়া প্রথমে বল লুজ করলেন, এরপরে ঘুরে ফিরে আবারও তিনি বলটা ক্লিয়ার করলেন, খানিকটা স্বস্তিটা তিনি থাকবেন এই মুহূর্তে, একটা গোল বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু বিপদ এখনো কাটেনি রংপুর। আরো একবার পেনাল্টি এরিয়াতে শটটা ব্লক করে দিয়েছেন
0: তাসিফ। রংপুরের গোলের তৃষ্ণা এই মুহূর্তে হঠাৎ করে আরো বেড়ে গেল মনে হচ্ছে, একের পর এক আক্রমণ তারা তৈরি করছে, তিন গোল করে ফেলেছে, তারা আরো কত গোল করতে চায় আসলে সেটাই জানতে ইচ্ছে করছে।
1: তারা ফুটবলটাকে উপভোগ করছে ঠিক যেমনটা করা উচিত, এবং অন্যদিকে রাজশাহী খুব সম্ভবত একটু প্রেশার নিয়ে ফেলেছে ফাইনালে।
0: আসলে ফাইনালের প্রেশার, তারা আসলে আরো ভালো ফুটবলটা খেলে, তবে এত দর্শকের সামনে, এত বড় মঞ্চে, এত বড় স্টেডিয়ামে তাদের খেলার অভিজ্ঞতা আসলে নেই, এখান থেকে তারা শিখবে, এবং তারা যখন জাতীয় দলে খেলবে তখন তাদের আজকের এই এক্সপিরিয়েন্স, আজকের এই অভিজ্ঞতা কাজে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। আজকে যেই মেয়েরা এখানে খেলছে তারা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে তারা বাংলাদেশের হয়ে সুনাম কুড়াবে। সেখানে পরে আসছে আরো একবার গোলের সম্ভাবনা, রংপুর সুমাইয়ার গোলে এগিয়ে গেল 4-0 ব্যবধানে, 4 রংপুর 0 রাজশাহী, সুমাইয়া চতুর্থ গোলটা করলেন দলের হয়ে, দুর্দান্ত এক গোল।
1: অন্যদিকে কান্নায় ভেঙে পড়েছে রাজশাহী, তোমাদেরকে উঠে দাঁড়াতে হবে, ফুটবল এবং জীবন, তোমরা লড়াই করবে আবার ঘুরে দাঁড়াবে, এটাই নিয়ম। পেনাল্টি এরিয়ার ভেতরে প্রথম শটটা ক্লিয়ার করার চেষ্টা, শেষে গিয়ে পড়ল সুমাইয়ার পায়ে, এবং সুমাইয়া খুঁজে নিলেন একেবারে বটম লেফট কর্নার, ক্লেভার ফিনিশিং, সেখানে সেন্টার ব্যাক রাজশাহীর সুরভি আক্তার ঠিকঠাক ক্লিয়ার করতে না পারার একটা হতাশা তার চোখে মুখে আছে, হাততালি দিয়ে সেই গোলটাকে একটা ভিন্ন মাত্রাও দিয়েছেন তারেক রহমান।
0: অ্যাবসলিউটলি, অতিথিবৃন্দ প্রাণ ভরে উপভোগ করছেন আজকের এই আয়োজন, খুব কাছাকাছি থেকে তারা যেমন খেলা উপভোগ করছেন, এবং তাদের উপস্থিতি এই খেলোয়াড়দেরকে, নতুন কুড়িদের উৎসাহিত করছে আগামী দিন তাদের প্রস্ফুটিত হবার জন্য, আগামী দিন একটা সুন্দর ফুলে তারা সুরভিত করবে এই পুরো দেশকে, তাদের সৌন্দর্য ছড়িয়ে দেবেন তারা, তাদের প্রতিভা দিয়ে তারা দেশকে নেতৃত্ব দেবেন, তারা দেশ গড়বেন আগামীতে, তাতে কোনো সন্দেহ নেই।
1: ম্যাচের বাকি আছে আর 4.5 মিনিট, 6.5 মিনিট, 30 মিনিট, 30 মিনিট, 2 অর্ধ, দ্বিতীয়ার্ধের খুব একটা বাকি নেই। রংপুর মোটামুটি চ্যাম্পিয়নের যে ট্রফিটা আছে সেখানে তাদের নামটা খোদাই করে লিখে ফেলেছে ইতিমধ্যে।
0: সুপ্রিয় দর্শক, আমরা উপভোগ করছি ফাইনাল ম্যাচ বালিকা বিভাগে রাজশাহী রংপুরের মধ্যে ফাইনাল ম্যাচ, এই ম্যাচটা শেষ হলে সাথে সাথেই 100 মিটার স্প্রিন্ট হবে, দ্রুততম বালক দ্রুততম বালিকা আমরা খুঁজে নেব আজকের এই 100 মিটার স্প্রিন্টের মধ্য দিয়ে। প্রথমে হবে বালক বিভাগের খেলা, বালক বিভাগের 100 মিটার স্প্রিন্ট, তাদেরকে স্টার্টিং লাইনে চলে যাবার জন্য আহ্বান করছি। বালক বিভাগে যারা খেলবেন, জাকির হোসেন, আফতাব নূর, আহমেদ সৌরভ, সুমন শেখ, ইফাতুল্লাহ ইসলাম, মোহাম্মদ জাওয়াদ কাদের, গোলাম রাব্বানি, জিয়াদ হাসান, প্রত্যেককে স্টার্টিং লাইনে চলে যাবার জন্য আহ্বান করছি। এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই শুরু হবে 100 মিটার স্প্রিন্ট অ্যাথলেটিক্স ডিপার্টমেন্টে, এবং সেটা আরো এক্সাইটিং একটা ইভেন্ট হবে, নিশ্চয়ই আমরা যে যেখানে রয়েছি সেখান থেকে সেই ইভেন্ট উপভোগ করব। দারুণ আয়োজন, নতুন কোন স্পোর্টস এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী বিমান বাহিনী প্রধানের সাথে আলোচনা করতে নিশ্চয়ই আজকের আয়োজন নিয়ে কিছু হচ্ছে এবং আগামীতে আরো বড় কোন ধামাকা হয়তো আসতে যাচ্ছে সে বিষয় নিয়ে হয়তো আলোচনা চলছে। মাননীয় বিমান বাহিনী প্রধান জনাব হাসান মাহমুদ খান, একই সাথে বাংলাদেশ হকি ফেডারেশনের সম্মানিত সভাপতিও তিনি। দারুণ আলোচনা হচ্ছে নিশ্চয়ই, তাদের স্মাইলিং ফেস দেখে সেটা বোঝা যাচ্ছে। তৌসিফ,
1: দারুণ একটা স্টেডিয়াম বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, চারদিকে গ্যালারি আছে, রানিং ট্র্যাক আছে, মাঝখানে একটা ফুটবল মাঠ রাজশাহী। কোনোভাবে বলটাকে প্রতিপক্ষের অর্ধে ঠেলে দেওয়ার চেষ্টা, একটা কাউন্টার অ্যাটাকের উঠার একটা চেষ্টাও রয়েছে এই মুহূর্তে। ফারিয়া টার্ন করেছেন, বেরিয়ে যাওয়ার চেষ্টায় খানিকটা কন্ট্যাক্ট ছিল কিন্তু রেফারি নট ইন্টারেস্টেড। রংপুর 4-0 গোলের লিড, শুধুমাত্র সময়ের ব্যাপার, তারা নতুন করে স্পোর্টস 2025-26 বালিকা বিভাগের ফুটবল চ্যাম্পিয়ন।
0: সবুজ গালিচায় এক ঝাঁক প্রজাপতি যেন উঠছে, মুক্ত বিহঙ্গের মতো তারা উঠছে। হার জিত থাকবেই, ওই যে একটা গান রয়েছে না তৌসিফ, হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে, ঠিক তেমনই একদল জিতবে একদল হারবে, যে কোনো প্রতিযোগিতার এটাই নিয়ম। তবে আজকে জিতে যাচ্ছে নতুন করে স্পোর্টস, এই যে চমৎকার আয়োজন তারই জয় হচ্ছে। এখান থেকে হেরে গেলেই যে আশা শেষ সেটা নয়, যাদের প্রতিভা রয়েছে তাদেরকে কিন্তু বাছাই করা হচ্ছে, সিলেক্টররা কাজ করছেন সেটা নিয়ে। এখান থেকে অনেক প্রতিভা উঠে আসবেন আগামীতে এবং তাদেরকে নিয়ে লম্বা পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের, বিকেএসপির মাধ্যমে তাদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের। বলতে পারলে সুমাইয়ার দারুণ একটা সুযোগ তৈরি করেছিলেন পেনাল্টি বক্সের ভেতরে, পেনাল্টি এরিয়ায় তার ঊর্ধ্বগতি রুদ্ধ হয়ে গেল, থামতে হলো তাকে। যেটা বলছিলাম যে লম্বা পরিকল্পনা রয়েছে এবং এই খেলোয়াড়রা যতদিন না ভালো পর্যায়ে পৌঁছে যাচ্ছে ততদিন তাদের নিয়ে কাজ হবে, তাদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। এবং শুধু এই বছর নয়, প্রতি বছর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে এই নতুন করে স্পোর্টস। একটা সময় শুধু সাংস্কৃতিক অঙ্গনে ছিল নতুন করে স্পোর্টস, এবারে খেলাধুলাতেও সেটা অন্তর্ভুক্ত হয়েছে। এবং এই নতুন কুড়িদের আমরা দেখতে পাচ্ছি কিভাবে করে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা এই কোমলমতি শিক্ষার্থীদের এই স্পোর্টস প্রতিভা তারা বিকাশের সুযোগ পাচ্ছে। দারুণ একটা মঞ্চ তারা পেয়েছে। ফুটবল ম্যাচ শেষের দিকে, রেগুলেশন টাইমের আর মিনিট তিনেকের মতো সময় বাকি রয়েছে। আরো একটা চেঞ্জ, দুটা চেঞ্জ, ডাবল চেঞ্জ, একটা রংপুরের একটা রাজশাহীর। এবং এই ম্যাচ শেষ হয়ে গেলে পরবর্তী ইভেন্ট 100 মিটার স্প্রিন্ট, সেটা শুরু হবে। স্টার্টিং লাইন আপে চলে যাওয়ার জন্য আহ্বান করছি, 100 মিটার দৌড়ে যারা অংশ নেবে, যে কয়েকজনের নাম ঘোষণা করেছি, তারা লেন অনুযায়ী খুলনা অঞ্চল লেন নাম্বার 4, রংপুর অঞ্চল লেন নাম্বার 3, সিলেট অঞ্চল লেন নাম্বার 5, রাজশাহী অঞ্চল লেন নাম্বার 6, ঢাকা লেন নাম্বার 2, চট্টগ্রাম লেন 7, ফরিদপুর লেন 1 এবং রংপুর লেন নাম্বার 8। এইভাবেই প্রত্যেককে প্রত্যেকটা লেনে প্রস্তুত থাকবার জন্য আহ্বান করছি। এই ম্যাচ শেষ হলে সাথে সাথে আমাদের পরবর্তী ইভেন্টটা শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আবারও খেলা শুরু হয়েছে, একেবারে শেষ মুহূর্তের প্রতিদ্বন্দ্বিতা, ফুটবল লড়াই রংপুর রাজশাহীর মধ্যে।
1: রংপুর আরো একবার আক্রমণে, কিস্কু বল পেয়ে যাবেন পেনাল্টি এরিয়ার ভেতরে, সিল কিস্কু বাড়িয়েছেন সুমাইয়াকে, সুমাইয়ার শট ব্লক, ওয়াও, অন টার্গেট ছিল সেই শটটা। রাজশাহী ডিফেন্ডার তার মাথায় গিয়ে লেগেছে একেবারে। সেই রিপ্লেটা আমরা দেখব,
0: একজন খেলোয়াড় পড়ে আছেন তৌসিফ, ফিজিও কল করা হয়েছে খুব দ্রুত, মেডিকেল টিম সার্বক্ষণে। আমরা দেখেছি প্রত্যেকটা ম্যাচে একেবারে শুরু থেকেই উপজেলা পর্যায় থেকেই পর্যাপ্ত, মানে একটা আয়োজন যেভাবে সুসম্পন্ন করতে হয় সব দিকেই দেখেছি আমরা, কর্মকর্তারা সবসময় সচেষ্ট ছিলেন এবং আজকেও ফাইনাল ম্যাচ। আমরা অ্যাকশন রিপ্লে দেখছি, ঠিক ওই জায়গায় ঘটনাটা কি ঘটেছে সেটার একটা অ্যাকশন রিপ্লে আমরা দেখছি আর একবার টিভি স্ক্রিনে। ঠিক স্পোর্টস, দেশের অনলি স্পোর্টস চ্যানেল, তার মধ্য দিয়ে পুরো আয়োজন সম্প্রচারিত হচ্ছে। যারা স্টেডিয়ামে আসতে পারেননি তারা ঘরে বসেই এই আয়োজন উপভোগ করছেন। দারুণ একটা আয়োজন, দারুণ ইনিশিয়েটিভ বর্তমান সরকারের অল্প কয়েকদিনের মধ্যে মাত্র দেড় মাসের এই প্রিপারেশনে এই আয়োজনটা মাঠে গড়িয়েছে, তাতেই এত চমৎকার। নিশ্চয় আগামী বছর আমরা আরো চমৎকার আয়োজন দেখতে পাব। চার মিনিটের অ্যাডেড টাইম, রেগুলেশন টাইমের খেলা পেরিয়ে গেছে অলরেডি, চার মিনিট অ্যাডেড টাইম। এই চার মিনিটে যা করার করতে হবে। এই মুহূর্তে দারুণ আবহাওয়াও বিরাজ করছে, আমরা দেখতে পাচ্ছি, না গরম না বেশ ভালো বাতাস রয়েছে, একটা মৃদুমন্দ বাতাস, যাতে করে শিক্ষার্থীদের অসুবিধা না হয়। আমরা কিন্তু শুরুতেই বিধাতার কাছে একটা আবেদন করেছিলাম, সৃষ্টিকর্তার কাছে, যাতে ওয়েদারটা এমন থাকে সবার জন্য, যাতে সেটা উপযোগী হয়। আমাদের আবেদন বোধহয় গ্রহণ করেছেন সৃষ্টিকর্তা, এবং দারুণ একটা ওয়েদার এই মুহূর্তে বিরাজ করছে আর্মি স্টেডিয়ামে। চমৎকার ওয়েদার, বাতান্ত দিয়ে একটা রান মেক করেছেন কিসকু, বাতান্ত দিয়ে এবং বাতান্তকে ঢুকে পড়েছিলেন বিপজ্জনক ভাবে, পেছন থেকে তাকে থামানোর চেষ্টা, কিসকুর ঊর্ধ্বগতি রুদ্ধ হয়ে গেছে, দুজন ফুটবলার পড়ে আছেন এই মুহূর্তে পেনাল্টি এরিয়ার ভেতরে। দারুণ একটা চেষ্টা ছিল কিসকু, তার প্রতিভা তিনি দেখাচ্ছেন, প্রতিভা যেন জ্বলন্ত আগুন। প্রতিভাকে বলা হয় জ্বলন্ত আগুনের মতো, আপনি যতই কাঠ খড় দিয়ে চাপা দেবেন ততই সেটা কিন্তু বেরিয়ে আসবে দারুণ ভাবে, এবং সেটাই দেখতে পাচ্ছি কিসকু নিজেকে যেভাবে মেলে ধরেছেন পুরো আসরে এবং আজকের এই ফাইনালের মঞ্চে, সত্যিকার অর্থে দুর্দান্ত।
1: মোসাম্মদ মিম, তিনি পেছন থেকে একটা ট্যাকেল করেছেন, বলের ছোঁয়া তিনি পাননি। এই মুহূর্তে তিনি ভাগ্যবতী যে তাকে একটা কার্ড দেখতে হয়নি, আর একটা পেনাল্টির সিদ্ধান্ত তার দলের বিপক্ষে যায়নি।
0: এবং তার কারণটা হচ্ছে তার যে চার্জটা ছিল সেটা অন বল, এই কারণে হয়তো রেফারি সেটা মার্ক করেছেন, খুব কাছাকাছি ছিলেন, হয়তো আমরা অ্যাকশন রিপ্লে দেখলে সেটা বুঝতে পারবো, হয়তো সেই কারণেই তিনি কার্ড শো করেন। আমরা আরেকবার দেখছি অ্যাকশন রিপ্লে, পেছন থেকে বাধা দেওয়ার চেষ্টা, ইয়াস ইয়াস, এবং গুড ডিসিশন বাই দ্য রেফারি, দুজনেই পড়ে গেছেন, তবে তার ইন্টেনশনটা ছিল অন বল। আমরা আরো একটা প্রান্ত দিয়ে দেখছি, একটা স্লাইডিং ট্যাকল, পেছন থেকে দুজনেই পড়ে গেছেন, স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হচ্ছে দলীয় ক্যাপ্টেন রাজশাহীর।
1: বেশ গুরুতর চোট পেয়েছেন ম্যাচের শেষ দিকে একেবারে রাজশাহীর অধিনায়ক, ডিফেন্সিভ লাইনকে যথাযথ শক্ত রাখার চেষ্টা করেছিলেন। অ্যাডেড টাইমেরও একেবারে শেষ দিকে আমরা, এক মিনিট পাঁচ সেকেন্ডের মতো সময় বাকি, রংপুর 4-0 গোলে এগিয়ে নতুন কুড়ি স্পোর্টসের ফুটবলের ফাইনালে।
0: কানায় কানায় পরিপূর্ণতা লাভ করেছে আজকের স্টেডিয়াম, চমৎকার এক মুহূর্ত সত্যিকার অর্থেই, মনে রাখবার মতো, মনের মণিকোঠায় জমা করে রাখবার মতো একটা মুহূর্ত। শিক্ষার্থীরা বেশ উপভোগ করছেন আজকের এই মুহূর্তটা, মুক্ত বিহঙ্গের মতো তারা যেন আজকে উড়ে বেড়াচ্ছেন। আজকের দিনটা তাদের জন্যই ডেডিকেটেড করা হয়েছে এবং তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছেন, দারুণ মুহূর্ত। রংপুর আরো একবার কিসকু, বক্স ইন দ্য বক্স ওয়ান্স অ্যাগেইন কিসকু, গোলকিপার বেশ সাহসিকতার পরিচয় দিয়েছেন, বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, কিসকুকে স্পেসটা দেননি, সময় মতো বেরিয়ে এসে বলটা ক্লিয়ার করেছেন, না হলে কিসকু যেভাবে বিপজ্জনক ভাবে ঢুকে পড়েছিলেন, বলটা যদি তার পায়ে একবার যেত তাহলে কিন্তু আরো একটা গোল তিনি করে ফেলতেন, ওপেনিং গোলটা তিনি করেছেন আজকে এই ম্যাচে। কিসকু আরো একবার বাঁ প্রান্ত দিয়ে অত্যন্ত বিপজ্জনক ফুটবলার, পড়ে গেছেন, এবারে কিন্তু তাকে ট্যাকল করা হয়েছে, ব্যাট ট্যাকল, পেছন থেকে পড়ে গেছেন, ফাউল ফ্রিকিক,
1: একটা হলুদ কার্ড দেখতে হয়েছে ওখানে, মিষ্টি সাহসী গোল কিপিং, সামনে এগিয়ে এসে পেনাল্টি এরিয়ার বাইরে এসে ক্লিয়ার করেছেন। সেট পিস রংপুরের পক্ষে, যেটা আদায় করে নিয়েছিলেন কিসকু, তাকে থামাতে ফাউল করে একটা হলুদ কার্ডও দেখতে হয়েছে রাজশাহীর রাইট ব্যাককে। সরাসরি গোলে কোনো অসুবিধা হওয়ার কথা না মিষ্টি।
0: আপনি কিসকুর অ্যাপিয়ারেন্সটা দেখুন, তার অ্যাপ্রোচটা দেখুন, তার গোলের যে ক্ষুধা, গোলের যে তৃষ্ণা, বলতে বলতে রেফারির শেষ বাঁশি, যার অর্থ এই ম্যাচে তার শূন্য ব্যবধানে জয়লাভ করল রংপুর অঞ্চল। কংগ্রেচুলেশনস রংপুর, এই মুহূর্তে সত্যিকার অর্থে ডানা মেলে যেন তারা উঠছে, মঞ্চ বানিয়ে ফেলেছে মাঠটাকে, বিজয়ের মঞ্চ, চার শূন্য গোলের জয়ে এই মুহূর্তে উচ্ছ্বাসে ভাসছে রংপুর অঞ্চল এবং কান্নায় ভেঙে পড়েছে রাজশাহীর মেয়েরা। তবে দুই দলই ভালো খেলেছে, এইটাই শেষ নয়, এখান থেকে সবেমাত্র শুরু এগিয়ে যাওয়ার, সবেমাত্র শুরু আগামীর দিনে আরো বেশি সাফল্য এনে দেওয়ার। রংপুরের মেয়েরা দুই হাত মেলে, ডানা মেলে তারা উঠছেন এই মুহূর্তে চার শূন্য গোলের জয়ে। They are the champions, রংপুর the champion, নতুন করে স্পোর্টসের প্রথম আসরের চ্যাম্পিয়ন, বালিকা বিভাগের ফুটবলে রংপুর অঞ্চল। কংগ্রেচুলেশনস ওয়ান্স এগেইন রংপুর। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে 100 মিটার দৌড় প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে, বালক বিভাগের প্রতিযোগিতা। আমি ঘোষণা করছি, জাকির হোসেন খুলনা অঞ্চলের চলে যাবেন 4 নম্বর লেনে, মোহাম্মদ আহতাব নূর রংপুর অঞ্চলের 3 নম্বর লেনে, হাসান আহমেদ সৌরভ সিলেট অঞ্চলের 5 নম্বর লেনে, মোহাম্মদ সুমন শেখ রাজশাহী অঞ্চলের 6 নম্বর লেনে, ইফাত উল্লাহ ইসলাম ঢাকা অঞ্চলের 2 নম্বর লেনে, মোহাম্মদ জাওয়াদ কাদের চট্টগ্রাম অঞ্চলের 7 নম্বর লেনে, গোলাম রব্বানি ফরিদপুর অঞ্চলের 1 নম্বর লেনে এবং জিয়াদ হাসান রংপুর অঞ্চলের প্রতিযোগী চলে যাবেন 8 নম্বর লেনে। সকলকে নিজ নিজ জায়গা আমরা দেখতে পাচ্ছি, রংপুর অঞ্চলের মেয়েদের পুরো মাঠ তারা এই মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করছেন, পুরো মাঠ রোলো বাড়ার দর্শকদের সামনে তারা ঘুরে ঘুরে বিজয় উদযাপন করছেন, সেলিব্রেট করছেন, সেলিব্রেটিং মোমেন্ট ফর রংপুর অঞ্চল। দারুণ একটা মুহূর্ত, সারা জীবন তাদের এই মুহূর্তটা মনে থাকবে, দারুণ একটা মুহূর্ত। দর্শক গ্যালারি থেকে দর্শকরাও তাদেরকে বাহবা জানাচ্ছেন, দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দেওয়ার জন্য, দারুণ ফুটবল শৈলী উপহার দেওয়ার জন্য। এই মেয়েদের মধ্যে থেকেই আমরা হয়তো আগামীতে দেখব বাংলার সাবিনা খাতুন, সঞ্জিদা আক্তার, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, এরকম অনেক ফুটবলাররা হয়তো উঠে আসবেন। বাংলাদেশের মেয়েরা তারা কিন্তু বেশ প্রতিভার সাক্ষ্য রেখে চলেছেন, ফুটবল দল এশিয়া কাপে খেলেছে, সাফে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে দুর্দান্ত খেলছে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে, বিদেশের মাটিতে গিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা তারা ওড়াচ্ছেন, এবং এইখান থেকে যেই মেয়েরা খেলছেন আজকে তারা হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশের পতাকা ওড়াবেন, বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, দেশ গড়তে নেতৃত্ব দেবেন, দেশ গড়ার কারিগর হবেন, এক একজন সুনাগরিক হয়ে গড়ে উঠবেন, ভালো মানুষ হয়ে গড়ে উঠবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দেখছি খেলোয়াড়দের সাথে তিনি কথা বলছেন, দুর্দান্ত মুহূর্ত সত্যিকার অর্থে তার এই যে উচ্ছ্বাস, তার এই অনুপ্রেরণা ফুটবলারদের বা যারা খেলছেন এই ক্ষুদে ফুটবলারদের, আগামী দিনের এই ছেলে মেয়েদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে, অনেক বেশি উৎসাহিত করবে। স্প্রিন্টে যারা খেলবেন, 100 মিটার দৌড় প্রতিযোগিতায় যারা অংশ নেবেন, তাদেরকে গিয়ে তিনি উৎসাহিত দিচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, তাদেরকে বলছেন অনেক ভালো খেলতে হবে। নিশ্চয়ই তার এই অনুপ্রেরণা হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাব দৃশ্যমান হবে, হয়তো তার এই অনুপ্রেরণা আরো অনেক বেশি ইন্সপায়ার করবে এই খেলোয়াড়দেরকে, কোনো সন্দেহ নেই। দুর্দান্ত মুহূর্ত, স্বপ্নের মতো মুহূর্ত, ড্রিমস কাম ট্রু, এবং দারুণ এই মুহূর্ত, সূর্যের হাসি এই মুহূর্তে বনানীর আর্মি স্টেডিয়ামে, দারুণ এক মুহূর্ত, সবুজ ঘাসে সোনালী হাসি এবং প্রধানমন্ত্রীর মুখেও এক চিলতে হাসি এবং তার স্মাইলিং ফেস। নিশ্চয়ই আজকের এই প্রতিযোগীদের, আগামী দিনের দেশ গড়ার কারিগরদের মুখেও হাসি ফোটাবে, তাদেরকে অনেক বেশি উৎসাহিত করবে, আনন্দিত করবে। দারুণ এক আয়োজন, নতুন করে স্পোর্টস, 2025-26 প্রথম আসরে 8টা ডিসিপ্লিনে অংশ নিয়েছেন শত শত প্রতিযোগী। আমরা আরো একবার দেখতে পাচ্ছি নামগুলো, জাকির হোসেন, আহতাব নূর, হাসান আহমেদ সৌরভ, সুমন শেখ, ইফাদুল্লাহ ইসলাম, মোহাম্মদ জাওয়াদ কাদের, গোলাম রাব্বানি এবং জিয়াদ হাসান। তারা দৌড় শুরু করবেন। স্টার্টিং লাইনে আমরা দেখতে পাচ্ছি এক্সাইটিং ইভেন্ট। আমরা দেখতে পাচ্ছি 100 মিটার স্প্রিন্ট, বালিকা বিভাগে তারাও তৈরি থাকবে। বালিকা বিভাগে যারা রয়েছে, বালক বিভাগের প্রতিযোগিতা শেষ হওয়ার সাথে সাথে বালিকা বিভাগে মারিয়া, অধরা ঐশি, উম্মে সাদিয়া জামান নাইজ, লাকি, তিশা আক্তার, সঞ্জিদা আক্তার, প্রিয়া, মাহি আক্তার, সাদিয়া জান্নাত, সাইমা, তারাও তৈরি থাকবে নির্ধারিত জায়গায়। বালক বিভাগের প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। এক্সাইটিং ইভেন্ট অ্যাথলেটিক্স ডিপার্টমেন্টের ডিসিপ্লিনের দারুণ মুহূর্ত আর্মি স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণতা লাভ করেছে আজকে। দারুণ এক আয়োজন, 100 মিটার স্প্রিন্ট। হান্ড্রেড মিটার স্প্রিন্ট শুরু হতে যাচ্ছে। বালিকা বিভাগে তাগে হচ্ছে বেগা পাওয়ারান। আমরা দেখতে পাচ্ছি বালিকা বিভাগের মারিয়া ঢাকা অঞ্চলের লেন নাম্বার 4, অধরা ঐশী খুলনা অঞ্চলের লেন নাম্বার 3, উম্মে সাদিয়া রংপুর অঞ্চলের লেন নাম্বার 5, লাকি ঢাকা অঞ্চলের লেন নাম্বার 6, তিশা আক্তার সিলেট অঞ্চলের লেন নাম্বার 2, সঞ্জিদা আক্তার রাজশাহী অঞ্চলের লেন নাম্বার 7, মাহি আক্তার ময়মনসিংহ অঞ্চলের লেন নাম্বার 1 এবং সাদিয়া জান্নাত সাইমা কুমিল্লা অঞ্চলের লেন নাম্বার 8। 100 মিটার স্প্রিন্ট বালিকা বিভাগে 100 মিটার দৌড় প্রতিযোগিতা। হান্ড্রেড মিটার রানিং গার্লস ডিপার্টমেন্টে ফাইনাল মারিয়া, অধরা ঐশী, সাদিয়া জামান, লাকি, তিশা আক্তার, সঞ্জিদা প্রিয়া, মাহি আক্তার, সাদিয়া সাইমা, প্রত্যেককে আমরা দেখতে পাচ্ছি। আটটা অঞ্চলের 8 জন প্রতিযোগী, 8টা লেইনে তারা এই মুহূর্তে প্রস্তুত 100 মিটার দৌড় প্রতিযোগিতার জন্য। এক্সাইটিং ইভেন্ট এই আয়োজনের। শুরু হয়ে গেছে 100 মিটার দৌড় প্রতিযোগিতা বালিকা বিভাগে। আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগীরা একে অপরকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা। দারুণ একটা ইভেন্ট, দারুণ একটা মোমেন্ট, মেমোরেবল মোমেন্ট। 100 মিটার দৌড় প্রতিযোগিতা ফিনিশিং লাইন টাচ করেছেন 3 জন প্রতিযোগী। আমরা পেয়ে গেছি অল্পক্ষণের মধ্যেই তাদের নাম ঘোষণা করতে পারবো আমরা। দারুণ একটা মুহূর্ত, 100 মিটার দৌড় প্রতিযোগিতা বালিকা বিভাগে, নতুন করে স্পোর্টস 2025-26 দ্রুততম বালিকা কে হচ্ছেন অল্পক্ষণের মধ্যেই তাদের নাম আমরা ঘোষণা করতে পারবো। আমরা অ্যাকশন রিপ্লে দেখতে পাচ্ছি। চিতার গতিতে দৌড়ে চলেছেন তারা 100 মিটার। কত সময় নিয়েছেন সেটা আমরা পেয়ে যাব অল্পক্ষণের মধ্যেই। বালিকা বিভাগের 100 মিটার দৌড় প্রতিযোগিতা শেষ হলো, অল্পক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বালক বিভাগের 100 মিটার স্প্রিন্ট। বালক বিভাগে জাকির হোসেন খুলনা অঞ্চলের, মোহাম্মদ আহতাব নূর রংপুর অঞ্চলের, হাসান আহমেদ সৌরভ সিলেট অঞ্চলের, মোহাম্মদ সুমন শেখ রাজশাহী অঞ্চলের, ইফাত উল্লাহ ইসলাম ঢাকা অঞ্চলের, মোহাম্মদ জাওয়াদ কাদের চট্টগ্রাম অঞ্চলের, গোলাম রাব্বানি ফরিদপুর অঞ্চলের এবং জিয়াদ হাসান রংপুর অঞ্চলের। 100 মিটার স্প্রিন্ট বালক বিভাগের শুরু হতে যাচ্ছে। বালিকা বিভাগের প্রতিযোগিতা এই মাত্র সম্পন্ন হয়েছে। দারুণ আলোছায়ার খেলা এই মুহূর্তে আর্মি স্টেডিয়ামে ঠিকরে পড়ছে, কখনো কখনো শেষ বিকালের সোনালি রৌদ্র, কখনো মেঘ এসে ঢেকে দিচ্ছে সূর্যিমামাকে মেঘের চাদরে, কখনো বা সেই মেঘের চাদর সরিয়ে হাসি মুখ ছড়িয়ে দিচ্ছে সূর্যিমামা আর্মি স্টেডিয়ামে। মাননীয় প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে আমরা দেখতে পাচ্ছি, যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তাকে উৎসাহ প্রদান করছেন। দারুণ একটা মুহূর্ত নিঃসন্দেহে, একেবারে মাঠের খুব কাছাকাছি থেকে হাসি মুখে এই আয়োজন উপভোগ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। সুন্দর মুহূর্ত, মনে রাখবার মতো মুহূর্ত। স্মরণীয় মুহূর্ত 100 মিটার স্প্রিন্ট বালক বিভাগে 8টি অঞ্চলের 8 জন প্রতিযোগী তৈরি। তারা এখান থেকে উঠে আসবেন আগামী দিনের উসাইন বোল্ট, আগামী দিনের ইমরানুর রহমান, তাদের মতো অ্যাথলিটরা। এখন পর্যন্ত অলিম্পিকে বাংলাদেশ কোনো পদক অর্জন করতে পারেনি, কে জানে হয়তো এই প্রতিযোগীদের হাত ধরেই বাংলাদেশ জিতবে অলিম্পিকের মঞ্চে প্রথম স্বর্ণ পদক, কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্সের প্রথম স্বর্ণ পদক। স্বপ্নের যাত্রার শুরু এখান থেকেই শুরুটা হবে। শুরু হতে যাচ্ছে 100 মিটার দৌড় বালক বিভাগে, 8 অঞ্চলের 8 প্রতিযোগী। কে হবেন বাংলার উসাইন বোল্ট, কে হবেন দ্রুততম বালক, অল্পক্ষণের মধ্যেই পেয়ে যাব সেটা আমরা। অলরেডি আমরা পেয়ে গেছি বালিকা বিভাগের ফলাফল, একটু পরে সেটা ঘোষণা করব, তবে এই মুহূর্তে সবার ফোকাস বালক বিভাগের দিকে। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন, তৈরি সবাই, অনেকের বুকের হার্টবিট আমি এখান থেকে শুনতে পাচ্ছি। দারুণ এক মুহূর্ত, স্বপ্নের মতো একটা সময় আমরা অতিবাহিত করছি। কোমলমতি এই শিক্ষার্থীরা, আজকের দিনটা যেন তাদের জন্যই একটা উৎসব, একটা দারুণ উৎসবে পরিণত হয়েছে আজকের এই দিন। এক ঝাঁক প্রজাপতি উড়ে বেড়াচ্ছে এই পুরো সবুজ গালিচা জুড়ে, তাদের সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে তারা সবার মাঝে। এভাবেই তারা এগিয়ে যাবে, আগামী দিনে দেশ গড়ার কারিগর হবে প্রত্যেকেই। এখান থেকেই তৈরি হবে লিডারশিপ কোয়ালিটি, এখান থেকেই তৈরি হবে বাংলাদেশকে বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করবার মতো নেতৃত্ব। সবাই হয়তো বড় বড় তারকা হবে না, তবে সবাই যাতে ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে সেজন্যই এই আয়োজন নতুন করে স্পোর্টস। তৈরি 100 মিটার দৌড় প্রতিযোগিতার 8 প্রতিযোগী শুরু হয়ে গেছে।

0: প্রথম তৈরিকরে এগিয়ে যাচ্ছেন একজন প্রতিযোগী এবং উচ্ছ্বাসের খেলতিনি প্রথম প্রতিযোগীকে পেয়ে গেছি আমরা, ও মাই গুডনেস, এবং সৃষ্টিকর্তার প্রতি তার নিবেদন প্রকাশ করছেন তিনি সিজদা করে। দারুণ এক মুহূর্ত, 100 মিটার দৌড়ের বিজয়ীকে পেয়ে গেছি আমরা, দ্রুততম বালককে পেয়ে গেছি আমরা, দুর্দান্ত মুহূর্ত, অনেকটা ডিস্টেন্স তৈরি করে ফেলেছিলেন তিনি। চেস্ট নাম্বার 106, খুলনা অঞ্চলের প্রতিযোগী জাকির হোসেন, লেন নম্বর 4 তিনি দৌড়চ্ছিলেন। জাকির নিজেকে সেরাদের কাতারে নিয়ে গেলেন, বাংলার আগামী দিনের উসাইন বোল্ট, ও মাই গুডনেস, জাকির হোসেন কি দুর্দান্ত পারফরমেন্স, কি পারফেকশন, কি অ্যাকিউরেসি, দুর্দান্ত ভাবে বেশ কয়েকজনকে পেছনে ফেলে বেশ খানিকটা ডিস্টেন্স তৈরি করে তিনি চলে গেলেন ফিনিশিং লাইনে, নিজেকে মেলে ধরলেন দারুণ ভাবে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান অতিথি দারুণ ভাবে উপভোগ করলেন আজকের এই মুহূর্ত, টিভি স্ক্রিন আমরা সেটা দেখতে পাচ্ছি, দারুণ মুহূর্ত। জাকির হোসেন দ্রুততম বালক, আগামী 1 বছর তিনি নেতৃত্ব ধরে রাখবেন নতুন করে আসরের দ্বিতীয় আসর, নতুন করে স্পোর্টসের যতদিন না হচ্ছে ততদিন বাংলাদেশের দ্রুততম বালক জাকির হোসেন দুর্দান্ত পারফরমেন্স, উড়লেন বাঁধন হারা ভাবে, দুই হাত মেলে আকাশে উড়বার মতো করে। 100 মিটার বালিকা বিভাগের ফলাফলটা আমরা পেয়ে গেছি, প্রথম হয়েছেন মারিয়া ঢাকা অঞ্চলের, 13.75 সেকেন্ড সময় নিয়েছেন তিনি। দ্বিতীয় হয়েছেন তিশা আক্তার সিলেট অঞ্চলের, 14.25 সময় নিয়েছেন তিনি। এবং তৃতীয় হয়েছেন অধরা ঐশী খুলনা অঞ্চলের প্রতিযোগী, 14.62 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন তিনি বালিকা বিভাগে। আমরা স্ক্রিনে আরো একবার দেখছি বালক বিভাগের প্রতিযোগিতা, জাকির হোসেন সবাইকে পেছনে ফেলে বেশ খানিকটা দূরত্ব রেখে সবার আগে পৌঁছে গেছেন ফিনিশিং লাইনে, চিতার গতিতে দুর্দান্ত পারফরমেন্স, চোখ ধাঁধানো নৈপুণ্য, গ্যালারিতে গিয়ে তার পরিচিতদের সাথে তার সহপাঠীদের সাথে সৌহার্দ্য বিনিময় করছেন, দুর্দান্ত পারফরমেন্স জাকির হোসেনের কাছ থেকে, দ্রুততম বালক নতুন করে স্পোর্টসের প্রথম আসরের প্রাণ ভরে উপভোগ করলেন মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং অন্যান্য অতিথিবৃন্দ। সুন্দর একটা সময় সবার জন্যই আজকে, সবাই প্রাণ ভরে উপভোগ করছেন এই মুহূর্তটা, সত্যিকার অর্থে মনোমুগ্ধকর একটা আয়োজন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের, ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়া অফিসাররা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।
1: সম্মানিত সুধীমণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এখন পুরস্কার বিতরণী মঞ্চে আসন গ্রহণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, মঞ্চে আসন গ্রহণ করার জন্য আপনাকে সবিনয়ে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি।

তার সাথে রয়েছেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুবুল আলম।

0: সম্মানিত সচিবমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে আসন গ্রহণ করবেন অল্প কিছুক্ষণের মধ্যেই।
1: সম্মানিত সচিবমণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি এখন পুরস্কার বিতরণের মঞ্চে আসন গ্রহণের জন্য উপস্থিত হচ্ছেন।

0: অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
1: সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে 12-14 বছর বয়সী শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত নতুন করি স্পোর্টস 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসরে অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এসডিএম জাহিদ হোসেন এমপি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক এবং মঞ্চে আরো উপস্থিত আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুবুল আলম।
0: সম্মানিত সুধীমণ্ডলী, এই অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রতিমন্ত্রীগণ, মাননীয় সংসদ সদস্যগণ, ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসকগণ, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশ বরেণ্য ক্রীড়া সংগঠকবৃন্দ, জাতীয় তারকা খেলোয়াড়বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ, শিশু কিশোর খুদে ক্রীড়াবিদগণ এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি সাদি আফরিন
1: এবং আমি দেওয়ান সাইদুল হাসান।
0: সুধীমণ্ডলী, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে আজকের অনুষ্ঠানের সকল বক্তব্য বিশেষ সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন বন্ধুর নাহার তমা।
1: অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাহাদ আবদুল্লাহ, নবম শ্রেণী, বিএএফ শাহিন কলেজ, ঢাকা।

0: صدق الله العلي العظيم.
1: আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান হতে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এরশাদ হচ্ছে, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না। হে ইমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। সূরাতুল বাকারা আয়াত 152 থেকে 153। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন স্নেহানাথ, নবম শ্রেণী, খিলগাঁওকার স্কুল অ্যান্ড কলেজ।

0: অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় ও অধর্ম বেড়ে যায়, তখনই আমি পৃথিবীতে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন রুবেল বড়ুয়া, নবম শ্রেণী, ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় ও কলেজ।

0: भगवतो अरहतो सम्मा संबुद्धस्य।
1: से भगवान अरहत सम्यक संबुद्ध के वंदना करछि। आमी महामंगल सूत्र थेके 4 ओ 8 नौ श्लोकटी पाठ करछि।
0: बहुदेव मनुष्यानां मंगलानि अचिन्तयोम् आकंकमानसुतानां ब्रोहि मंगलमुत्तमम्।
1: बहु शास्त्र विषय ज्ञान लाभ करा, विदित शिक्षा शिल्का लाभ करा, विनयी और सुशिक्षित हवा एवं मिथ्या विदिति त्याग करिया शुभाक्य भाषण करा, एहाय उत्तम मंगल।
0: गारो बोचनी बातो चा संतितो चा कतायता काले न धम्म सवानं एतां मंगलमुत्तमम्।
1: गौरवनीय व्यक्तिर गौरव करा, तादेर प्रति विनय प्रदर्शन करा, प्राप्त विषय सन्तुष्ट थाका, उपकारीर उपकार करा एवं यथासमये धर्म श्रवण करा, एहाय उत्तम मंगल। सब्बे सत्ता सुखिता हन्तु, जगतेर सकल प्राणी सुखी होक।
2: এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন সন্ধি পাত্রেশিয়া গোমেজ, অষ্টম শ্রেণী বচনগৃহ হোম বালিকা উচ্চ বিদ্যালয়।
3: নমস্কার, পবিত্র বাইবেল থেকে পাঠ করছি মধ্য রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 43 থেকে 48 পদ। তোমরা শুনেছ বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে ভালোবাসো এবং শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদেরও ভালোবেসো। যারা তোমাদের অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো, যেন লোকে দেখতে পায় তোমরা সত্যি তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান। তিনি তো ভালো মন্দ সকলের উপরে তার সূর্য উঠান এবং সৎ ও অসৎ লোকদের উপরে বৃষ্টি দেন। যারা তোমাদের ভালোবাসে কেবল তাদেরই যদি তোমরা ভালোবাসো, তবে তোমরা কি পুরস্কার পাবে? কর আদায়কারীরাও কি তাই করে না? আর যদি তোমরা কেবল তোমাদের নিজেদের লোকদেরই শুভেচ্ছা জানাও, তবে অন্যদের চেয়ে বেশি আর কি করছো? অযিহুদিরাও কি তাই করে না? এজন্য বলি, তোমাদের স্বর্গস্থ পিতা যেমন খাঁটি, তোমরা তেমনি খাঁটি হও। এই হলো আমাদের প্রতি প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ।
4: উপস্থিত সুখী, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। যুব ক্রীড়া মন্ত্রণালয় সরকারি নির্বাচনী ইশতেহারের আলোকে নতুন করে স্পোর্টস 2025 কর্মসূচি গ্রহণ করেছে, যার লক্ষ্য হচ্ছে তৃণমূল হতে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ সৃষ্টি। ক্রীড়াক্ষেত্রে সারা দেশের 12-14 বছর বয়সী প্রতিভাবান শিশু কিশোরদের একটি বিশাল ডাটাবেস তৈরি করা এই কর্মসূচির উদ্দেশ্য।
5: আমরা বিশ্বাস করি, প্রতিভা কেবল বড় শহরগুলোতেই সীমাবদ্ধ নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক বিস্ময়কর ও অনন্য প্রতিভা রয়েছে, যারা সুযোগ ও যথাযথ পরিচর্যা পেলে বিশ্ব জয় করতে সক্ষম হবে। দেশব্যাপী এই প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে মোট 168,650 জন ক্ষুদে ক্রীড়াবিদ নিবন্ধিত হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে, যার মধ্যে 121,496 জন কিশোর এবং 47,154 জন কিশোরী রয়েছে। জেলা ও আঞ্চলিক পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত কিশোর কিশোরীদের বিপুল সারা এই আয়োজনের পরিধি ও আকর্ষণ বহুগুণ বৃদ্ধি করেছে। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে নতুন করে স্পোর্টস 2025-26 ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। সকলকে প্রামাণ্যচিত্র দেখার বিনীত আমন্ত্রণ জানাচ্ছি।
6: কিছু স্বপ্ন একজনের হয় না, কিছু স্বপ্ন একটি জাতির হয়। 1976 সাল রাষ্ট্রপতি জিয়ার রহমান বিশ্বাস করতেন, একটি জাতির শক্তি লুকিয়ে আছে তার তরুণদের মধ্যে। সেই বিশ্বাস থেকে জন্ম নিয়েছিল নতুন কুড়ি। একটি ছোট্ট কার্যক্রম কিন্তু একটি বিশাল স্বপ্ন। দশকের পর দশক ধরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নতুন কুড়ি এগিয়ে গেছে প্রতিটি জেলায়, প্রতিটি প্রান্তে এবং প্রতিটি মৌসুমে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। স্বপ্নের সেই শিখা কখনো নেভেনি। 2026 সাল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন কুড়ি স্পোর্টস প্রবেশ করেছে একটি নতুন যুগে। এটি শুধু একটি ক্রীড়া কার্যক্রম নয়, এটি 50 বছরের একটি প্রতিশ্রুতির পূর্ণতা, একটি স্বপ্নের নতুন অধ্যায়।
7: তোমাদেরকে সাথে নিয়ে আমরা নতুন করে স্পোর্টস আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলাম।
6: উদ্বোধন 2 মে 2026 সিলেট। একটি দিন, একটি ইতিহাস। সারা বাংলাদেশে একই সময়ে 64টি জেলায় একসাথে বেজে উঠল উদ্বোধনের ঘণ্টা। ৬৪৮ জন কিশোর কিশোরী প্রত্যেকে একটি স্বপ্ন নিয়ে মাঠে
8: নামবেন। প্র্যাকটিসে যাইতাম, মানে 8 কিলো। তো আমি ওখান থেকে কাজ করে এসে আমার কিছু টাকা দিত, ওই টাকা দিয়ে আমি প্র্যাকটিস করে আসতাম।
9: ভবিষ্যতে আমি ভালো খেলে ন্যাশনাল টিমের জন্য।
8: মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা মানে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের জন্য নতুন করে আবার শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী যিনি এটা শুরু করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
6: ফুটবলের মাঠে, ক্রিকেটের পিচে, কাবাডির লাইনে, দাবার ঘরে, ব্যাডমিন্টনের কোর্টে, অ্যাথলেটিক্সের ট্র্যাকে, মার্শাল আর্টসের রিংয়ে, সাঁতারের পুলে, সারা বাংলাদেশে এক হয়ে প্রথমে উপজেলা, তারপর জেলা, তারপর অঞ্চল, তারপর জাতীয়। প্রতিটি ধাপে একটি লড়াই, প্রতিটি লড়াইয়ে একটি স্বপ্ন। পড়েছে, উঠেছে, হেরেছে, শিখেছে, কেঁদেছে, আবার দাঁড়িয়েছে। এটাই খেলা, এটাই জীবন। 1,68,648 জন থেকে বেছে নেওয়া হয়েছে 1,440 জনকে। এরা শুধু খেলোয়াড় নয়, এরা এই দেশের সেরা সন্তান। আজ এরা এই মঞ্চে দাঁড়িয়ে আছে 50 বছরের একটি স্বপ্নের প্রতিনিধি হয়ে। জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, খালেদা জিয়া যে স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন, তারেক রহমান যে স্বপ্নকে দিয়েছেন নতুন ডানা, আজ সেই স্বপ্ন কথা বলছে এই মুখগুলো দিয়ে, এই চোখগুলো দিয়ে, এই জয়গুলো দিয়ে। নতুন করে স্পোর্টস 2026।

ধন্যবাদ সবাইকে। শুধু অনুষ্ঠানের এই পর্যায়ে নতুন করে থিম সং এর সাথে নৃত্য পরিবেশন করা হচ্ছে। আপনাদের সবাইকে নতুন করে থিম সং ও নৃত্য উপভোগ করার জন্য স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি।

0: ধন্যবাদ সবাইকে। সুধমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুবুল আলমকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন করে স্পোর্টস 2025-26 কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক, মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী। আজকের এই বর্ণিল ঐতিহাসিক আয়োজনে উপস্থিত মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, সম্মানিত বিশেষ সহকারীবৃন্দ, এক্সেলেন্সিস অনারেবল মেম্বার অব দি ডিপ্লোম্যাটিক কোর, সেনা নৌ ও বিমান বাহিনীর সম্মানিত প্রধানগণ, সিনিয়র সচিব সচিববৃন্দ, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক, পৃষ্ঠপোষক, ক্রীড়াবিদ, প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সারা দেশ থেকে আগত সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ, প্রিয় শিশু কিশোর ও ক্ষুদে ক্রীড়াবিদগণ, আসসালামু আলাইকুম, শুভ বিকাল। সম্মানিত সুধীর, আজকের দিনটি বাংলাদেশের ক্রীড়াঙ্গন ইতিহাসে এক যুগান্তকারী ও স্মরণীয় দিন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে এই ঐতিহাসিক ক্ষণে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা আমরা যে কর্মসূচি শুরু করেছিলাম তা মূলত আমাদের জাতীয় মানব সম্পদ উন্নয়নের এক দীর্ঘমেয়াদী ও অবিচ্ছেদ্য মহাপরিকল্পনা। নতুন করে স্পোর্টস কেবল মাঠের খেলাধুলা, কোনো সাময়িক আসর বা প্রতিযোগিতা নয়, এটি আমাদের জাতীয় সক্ষমতা বৃদ্ধির এক দূরদর্শী ইশতেহার। সম্মানিত সুধী, ইতিহাসের এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের যুব উন্নয়ন ও আধুনিক ক্রীড়াঙ্গনের প্রকৃত রূপকার বহুমাত্রিক দূরদর্শী রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। 1978 সালে তৎকালীন বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপট বিবেচনা করে তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বপ্রথম সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র একটি যুব ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেছিলেন। তার সেই সিদ্ধান্ত ছিল একটি বৈপ্লবিক ও দূরদর্শী পদক্ষেপ। তিনি গভীরভাবে অনুধাবন করতে পেরেছিলেন যে দেশের বিশাল তরুণ সমাজ এবং কিশোরদের যদি সুসংগঠিত ও সঠিক পথে পরিচালিত করতে হয় তাহলে তাদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে হবে। সেই লক্ষ্য থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৃণমূলের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ঐতিহাসিক নতুন করি কর্মসূচি প্রবর্তন করেছিলেন যা দেশের সাংস্কৃতিক ও সৃজনশীল অঙ্গনে মেধা অন্বেষণের এক কালজয়ী মডেল হিসেবে স্বীকৃত। আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি শহীদ জিয়ার সেই ঐতিহাসিক ঐতিহ্যের মশালটিকে আমরা বর্তমান যুগের আধুনিক তথ্য প্রযুক্তি, উন্নত ডাটাবেজ এবং বৈজ্ঞানিক প্রশিক্ষণ পদ্ধতির মেলবন্ধনে নতুন রূপে নতুন আঙ্গিকে পুনরায় প্রজ্জ্বলিত করেছি। একই সাথে আমি অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়া অবকাঠামো প্রকৃত বিকেন্দ্রীকরণ শুরু হয়েছিল। তিনি শহরের সুযোগ সুবিধাকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিয়েছিলেন। গভীর শ্রদ্ধা স্মরণ করছি বাংলাদেশের আধুনিক ক্রীড়া ব্যবস্থাপনার অন্যতম অগ্রদূত, নিখাদ ক্রীড়াপ্রেমী ও সফল ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোকে। তার অসাধারণ সাংগঠনিক প্রজ্ঞা, আধুনিক দৃষ্টিভঙ্গি, অক্লান্ত পরিশ্রম আমাদের দেশের ক্রীড়াঙ্গনকে শিখিয়েছে কিভাবে তৃণমূল থেকে ধাপে ধাপে প্রতিভা তুলে এনে একটি জাতীয় ও আন্তর্জাতিক মানের শক্তিশালী খেলোয়াড় তৈরি পাইপলাইন বা ভিত্তি গড়ে তুলতে হয়। সম্মানিত সুধী, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও জনগণের প্রত্যাশার আলোকে যুব ক্রীড়া মন্ত্রণালয় একটি যুগোপযোগী ও বাস্তবমুখী কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। আমাদের মূল লক্ষ্য একেবারে ইউনিয়ন ও গ্রাম পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে রূপান্তর করা। এই সামগ্রিক মহাপরিকল্পনার প্রথম ভিত্তি স্থাপন হচ্ছে এই নতুন করে স্পোর্টস 2025-26 কর্মসূচি। সম্মানিত উপস্থিতি। নতুন করে স্পোর্টসের আগামী আসর ১২ থেকে ১৪ বছরের পরিবর্তে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর কিশোরদের অংশগ্রহণের সুবর্ণ সুযোগ নিশ্চিত করা হবে। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সিলেট স্টেডিয়াম থেকে যে শুরু হয়েছিল আজকে তার সফল সমাপ্তি অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমাদের ক্রীড়াবিদগণ অত্যন্ত অনুপ্রাণিত। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।
0: সম্মানিত সুধী, এবারে বক্তব্য রাখবেন অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এমপি, মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়।
2: সুধীমণ্ডলী, এবারে আজকের অনুষ্ঠানে মাননীয় সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন জনাব মোহাম্মদ আমিনুল হককে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন করে স্পোর্টস ২০২৫ এবং ২০২৬ সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, যার বলিষ্ঠ দূরদর্শী গতিশীল নেতৃত্বে আজ বাংলাদেশের এক নতুন ভোরের এক স্বপ্ন দেখছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, এবং মঞ্চ উপবিষ্ট রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রীবর্গ, উপদেষ্টা, সামরিক এবং বেসামরিক বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তা, বরেণ্য ক্রীড়া সংগঠকবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ এবং অনারেবল ডিপ্লোম্যাটস, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের প্রত্যেকটি ক্রীড়াবিদ, বিশেষ করে আমার বাম পাশে যারা বসে আছেন প্রায় ৩১০ জন, যারা এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে ইতিমধ্যে পুরস্কৃত হয়েছে, এবং তাদের সাথে আগত সকল অভিভাবকবৃন্দ, কোচেস যারা রয়েছেন, আমাদের ডাক্তাররা রয়েছেন, এবং স্পেশালি আমাদের গ্যালারিতে যারা ২:১২ থেকে আমাদের সকল শিক্ষার্থীরা যারা দীর্ঘক্ষণ ধরে এই নতুন করে স্পোর্টসকে একটি সফলতার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই নতুন করে স্পোর্টসকে উপভোগ করার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে, আমাদের এই সমাপনী এবং এই ফাইনাল রাউন্ডকে যারা একটি সম্মানিত জায়গায় প্রতিষ্ঠিত করেছে, আমার সেই শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় উপস্থিতি, আজকে বক্তব্য রাখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় প্রধান অতিথি। আমি শুধু সংক্ষেপে আমাদের এই প্রথম আসর নতুন কুড়ির কিছুটি ধাপ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন আমাদের এই নতুন কুড়ির আইডিয়াটা এসেছিল প্রায় দীর্ঘ ৪ বছর আগে, যখন আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের ডাক্তার জোবায়দা রহমান সহ আমাদের আরো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আমাদের এই নতুন কুড়ির আইডিয়াটা এসেছিল সেই ৮০ দশকে, আপনারা যারা মনে আছে এখনো, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যেভাবে সাংস্কৃতিক অঙ্গনে নতুন কুড়ির আবির্ভাবের মাধ্যমে নতুন কুড়িকে ভবিষ্যৎ একটি নতুন কুড়ি থেকে কিভাবে ফুল পরিপূর্ণভাবে ফুটে সেই ফুলকে ফোটানোর যে দায়িত্ব, যে প্রজ্ঞা তিনি হাতে নিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যোগ্য নেতৃত্ব আগামীর বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যিনি নিরলসভাবে কাজ করে চলেছেন, তারই আইডিয়া হচ্ছে এই নতুন কুড়ি স্পোর্টস আমাদের বাংলাদেশের জন্য একটি নতুন একটি দিক উন্মোচিত হয়েছে আমি মনে করি। প্রিয় উপস্থিতি, আমরা প্রথমত বাংলাদেশে এই প্রথম খেলোয়াড়দেরকে পেশাদারিত্বর আওতায় পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ইতিমধ্যে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রিয়া ভাতা 300 জন খেলোয়াড়কে ইতিমধ্যে আমরা প্রদান কার্যক্রম প্রায় দীর্ঘ 4 মাস ধরে আমরা শুরু করেছি। পাশাপাশি আমরা আগামীতে আরো 200 জন ক্রীড়াবিদকে আমরা এখানে ইনক্লুডিং করে 500 জন ক্রীড়াবিদকে আমরা বেতন কাঠামোর আওতায় ক্রিয়া ভাতা প্রদান এবং ক্রিয়া কার্ড প্রদান কার্যক্রম আমাদের চলমান থাকবে। এবং এর মধ্য দিয়ে আমরা চাই যে খেলোয়াড়দের যে পেশাদারিত্ব যে মনোভাব সেটা যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। পাশাপাশি আপনারা সবাই জানেন যে আমাদের নতুন করে স্পোর্টস আজকে প্রথম আসরের শেষ দিন, কিন্তু দ্বিতীয় আসরের কার্যক্রম ইতিমধ্যে 1 জুলাই থেকে অনলাইন কার্যক্রম শুরু হয়েছে এবং আমাদের এই কার্যক্রম আগামী আগস্ট পর্যন্ত চলমান থাকবে। এবং ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান অতিথির সানুগ্রহে জ্ঞাপন করে ইনশাআল্লাহ আমরা সেপ্টেম্বরের 1 উইকে আমাদের দ্বিতীয় আসর নতুন করে ইনশাআল্লাহ শুরু হবে। এবং আমি এখানে উল্লেখ করতে চাই আমাদের প্রথম নতুন করে আসরটি আমরা উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে, জেলা থেকে বিভাগ পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে শেষ করেছি, কিন্তু আমাদের দ্বিতীয় নতুন করিটি আমরা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করতে চাই, যেখানে আমাদের ইউনিয়নের সংখ্যা রয়েছে প্রায় 4599টি ইউনিয়ন। আপনারা একটু চিন্তা করে দেখেন আমাদের আজকে যারা কিশোর ফুটবলার যারা খেলেছে, যারা কিশোরী ফুটবলার ছিল, আমরা 4599টি ইউনিয়নে এইভাবে ফুটবল টিম হবে ছেলেদের, মেয়েদের এভাবে ফুটবল টিম হবে। ঠিক এইভাবে আমরা 8টি ইভেন্ট আমাদের প্রথম আসরে ছিল, আরো 2টি ইভেন্ট আমরা ভলিবল এবং টেবিল টেনিসকে ইনক্লুডিং করে আমরা মোট 10টি ইভেন্টকে আমরা আগামী দ্বিতীয় আসর থেকে ইনশাআল্লাহ কার্যক্রম শুরু করব। পর্যায়ক্রমে আমাদের ভবিষ্যৎ এবং আমাদের আর্চারিতে, আমাদের শুটিংয়ে, আমাদের অন্যান্য আরো বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টগুলোতে অনেক ভালো করার সুযোগ রয়েছে, যেগুলোর জন্য ইতিমধ্যে আমরা জেলা পর্যায়ে কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছি। পাশাপাশি আজকে যারা প্রতিভাবান খেলোয়াড় এদেরকে এবং এখানে যারা 310 জনের মতো যারা পুরস্কৃত হয়েছে তাদেরকে আমরা বিকেএসপিতে 2 মাস ট্রেনিং করিয়ে তাদের ভিতর থেকে বাছাই করে যারা প্রতিভাবান খেলোয়াড় আরো জিস্ট তাদেরকে আমরা বের করে নিয়ে এসে আমরা তাদেরকে সরকারি খরচে আমরা তাদেরকে বিকেএসপিতে ভর্তি করাবো। তাদের সকল দায় দায়িত্ব, খেলাধুলা, পড়াশোনা সকল দায় দায়িত্ব সরকার বহন করবে। এইভাবে আমরা প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে আজকে ফারিয়ার মতো আজকে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা দেখেছেন আপনারা ইতিমধ্যে যে তারা গ্রামের অনেকেই রয়েছে যার বাবা বাক প্রতিবন্ধী, অনেকে রয়েছে যার বাবা পরিচ্ছন্ন করবে, অনেকের বাবা রিক্সা চালক। এই ধরনের প্রতিভাদের আমরা তুলে এনে আমরা সর্বোচ্চ জায়গায় রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন রয়েছে যে আমরা কবে অলিম্পিকে পদক পাব, সেই অলিম্পিকের পদকের জন্য আমি মনে করি যে আমাদের এই নতুন করি 10 থেকে 12 বছর, 12 থেকে 14 বছর যেই যাত্রা আমরা শুরু করেছি ইনশাল্লাহ আমি আপনাকে আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ আগামী 5 বছর পরে কিংবা 10 বছর পরে এই নতুন করি থেকে বের হয়ে আসা বিভিন্ন ইভেন্টের অনেকেই অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে ইনশাল্লাহ অংশগ্রহণ করবে। এবং তার মধ্য দিয়ে আমরা আশা করি যে আমাদের যে স্বপ্ন, আমাদের যে লক্ষ্য এবং বর্তমান সরকার যেভাবে দল মত নির্বিশেষে আমরা সবাইকে একত্রিত করে আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চাই একটি সুস্থ জাতি গড়ে তুলতে, আমরা চাই আমাদের সন্তানরা যাতে ডিভাইস থেকে দূরে থাকে, আমরা চাই সর্বোপরি মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়তে এবং খেলাধুলার কোনো বিকল্প নেই এই জায়গাগুলো তৈরি করার জন্য। তাই আসুন আজকে আমাদের বর্তমান সরকারের এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে আমরা 64টি জেলায় পর্যায়ক্রমে স্পোর্টস ভিলেজ তৈরি করব। আমরা এই বছর 10টি স্পোর্টস ভিলেজ করব, পর্যায়ক্রমে 5 বছরে ইনশাআল্লাহ আমরা 64টি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করতে চাই। আপনারা জানেন আমাদের ঢাকাতে একটি বিকেএসপি রয়েছে, আমাদের বিভিন্ন বিভাগীয় শহরে বিকেএসপি রয়েছে, সেগুলো স্বয়ংসম্পূর্ণ না, কিন্তু সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে আমরা সুন্দরভাবে সবাই যাতে বিকেএসপির ঢাকা যাতে কেন্দ্রিক না হয়, সবাই যাতে যার যার বিভাগে সেই চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী থেকে সব অঞ্চলে যাতে সেই ভবিষ্যৎ নতুন করে স্পোর্টসের যারা আসবে প্রতিভাবান তাদেরকে যাতে সেখানে আমরা খেলার অংশগ্রহণ করার সুযোগ এবং তাদের পড়াশোনা, খেলাধুলার সকল দায়িত্বভার আমরা গ্রহণ করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান করব যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা যে যাত্রা শুরু করেছি, ইতিমধ্যে আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং আগামী মাসেই আরেকটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার কাপ নামে আরেকটি ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে সকল স্কুলের ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করবে। পাশাপাশি আমাদের বর্তমানে আমাদের খেলাধুলাকে একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটি উপজেলায় ইতিমধ্যে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে অর্থ বিভাগ থেকে আমরা 201 জন উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের নির্দেশনা পেয়েছি। পাশাপাশি পর্যায়ক্রমে আরো 294 জনের আমাদের নিয়োগের যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে। এইভাবে আমরা উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই সবার কাছে। পাশাপাশি আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছেন তাদের জন্য আমরা একটি আন্তর্জাতিক মানের খেলাধুলার আয়োজন করতে যাচ্ছি। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমাদের সেই আন্তর্জাতিক মানের যেই বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দেরকে নিয়ে যে টুর্নামেন্ট হবে সেটি উদ্বোধন করবেন। আমরা আশা করি আজকের যে যাত্রা, এই যাত্রা কখনোই থামবে না ইনশাআল্লাহ। আমরা এগিয়ে যাব সত্যের পথে, ন্যায়ের পথে আমরা এগিয়ে যাব। একটি ক্রীড়া বাংলাদেশ এবং একটি ক্রীড়া বান্ধব দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে এবং আমাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য আমরা চাই একটি মানবিক, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে সবকিছুই নতুনভাবে ঢেলে সাজাতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
2: শুভবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট নতুন করে স্পোর্টস 2025-26 এর স্মারক হস্তান্তর করবেন।

0: আসো আমাদের প্রসূতি মণ্ডলী, যে বিশেষ মুহূর্তের জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি।
1: এখন ভাষণ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নতুন করে স্পোর্টস এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গ্যালারিতে আমার ছোট বন্ধুরা এবং খালো বন্ধুবৃন্দ, আসসালাম আলাইকুম। কেমন আছো সবাই তোমরা? ওই দিকের আওয়াজ পাচ্ছি না, সামনের আওয়াজ, কেমন আছো? ভালো। টায়ার্ড হয়ে গেছে না? সেই দুপুর থেকে বসে আছো, টায়ার্ড হয়ে গেছে না? আচ্ছা, বেশি লম্বা করব না। তবে তোমাদের সাথে কথা বলার আগে আমি এই যে আমার সামনে দেখো মিডিয়ার ভাইরা এখানে আঙ্কেলরা আছে, এনাদের সাথে আমি কথা বলবো। আমি বক্তব্য শুরু করার আগেই আমি প্রথমে মিডিয়ার ভাইদের সাথে একটু কথা বলতে চাই, মিডিয়ার আঙ্কেলদের সাথে। মিডিয়ার ভাই, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ আছে এবং আপনাদের মাধ্যমে আপনাদের যে কর্তৃপক্ষ অর্থাৎ এডিটর সাহেবরা আছেন তাদের কাছে আমার অনুরোধ আছে। এই যে একটা গেম আজকে হয়ে গেল, নতুন করে স্পোর্টস হয়ে গেল, যেটি আজকে ফাইনাল হলো আজকে, আমরা সব সময় দেখি যে পত্রিকা বা নিউজে বিভিন্ন বিষয় হাইলাইট করা হয় বা লিড নিউজ থাকে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের মাধ্যমে আপনাদের কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, এই যে আজকে যে ইভেন্টটা আপনারা দেখে গেলেন, এই ইভেন্টটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ফিউচার। এই ইভেন্টটা আজকের, এরা হচ্ছে এই যে যারা প্যান্ডেলের নিচে বসে আছে, যারা গ্যালারিতে বসে আছে, তারা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, ভবিষ্যৎ বাংলাদেশ। কাজেই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যত নিউজই থাক আগামীকাল আপনাদের সম্প্রচারিত প্রতিষ্ঠানে, আপনাদের পত্রিকায় যদি আজকের এই বাচ্চাদের খেলা, আজকের এই ভবিষ্যৎ যারা আছে তাদের নিউজটা যেন আজকে আগামীকাল লিড করা হয়, এটি আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করি আপনারা কালকের বা রাত্রের ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা আমাদের এই ভবিষ্যৎকে আপনারা তুলে ধরবেন। আমাদের বাংলাদেশ, আমরা অনেক সমস্যায় আছে বাংলাদেশে, আমরা সেটি অস্বীকার করছি না, কিন্তু এই সমস্যার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে পারবো। প্রিয় বন্ধুরা, আমরা জানি তোমাদের যে স্কুল কলেজগুলো আছে, স্কুলগুলো আছে, অনেক স্কুল হয়তো তোমাদের সঠিকভাবে বসার ব্যবস্থা নেই, অনেক স্কুলে হয়তো ফ্যান ঠিকভাবে নেই। আমরা কাজ করছি, তোমাদের এই সরকার কাজ করছে, তোমাদের স্কুলগুলো যাতে ধীরে ধীরে আমরা গড়ে তুলতে পারি, কিন্তু আজকে এই নতুন করে স্পোর্টস ইভেন্টে তোমাদের কাছ থেকে আমি একটি কথা নিতে চাই। আমরা এই যে দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছি, এই কাজটি আমরা তখনই করতে পারবো যখন এই যে তোমরা যারা গ্যালারিতে বসে আছো, আমার হাতের বাম পাশে তোমরা যারা খেলোয়াড়রা বসে আছো, যারা পুরস্কার পেয়েছো প্রায় 350 খেলা, তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যে গ্যালারিতে হাজার হাজার ছোট বন্ধুরা তোমরা বসে আছো, তোমাদের মধ্যে থেকেই এই দেশের একজন ভালো ডাক্তার বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশের একজন ভালো আর্কিটেক্ট বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশের একজন ভালো ইঞ্জিনিয়ার বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশে একজন ভালো ক্রিকেটার বের হবে, ভালো সুইমার বের হবে, ভালো টেনিস প্লেয়ার বের হবে, অর্থাৎ তোমাদের মধ্যে থেকে খেলোয়াড় বের হবে। আজ তোমরা সেটা প্রমাণ করে দেখিয়েছ, তোমাদের মধ্যে থেকেই এই দেশে বের হবে যারা এই দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কাজেই নিজেকে কখনো ছোট ভাববে না, নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। কি হলো, বাংলাদেশকে গড়ে তুলতে কে কে কাজ করবে? গ্যালারিতে যারা আছো, আমার সাথে আছো তোমরা? শুনতে পাই না, হাত তুলে তাহলে বুঝবো আমার সাথে তোমরা আছো। কারা বাংলাদেশকে গড়ে তুলতে চাও? বাংলাদেশকে গড়ে তোলার জন্য কারা কাজ করতে চাও? হাত তুলে দেখে, গ্যালারিতে যারা বসে আছো, বাংলাদেশকে গড়ে তোলার জন্য কারা কারা নিজেকে গড়ে তুলবে? হাত তুলে দেখে, শুনতে পাচ্ছ কথা? ধন্যবাদ। এখন কথা হচ্ছে, পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে। আরেকটি তোমাদের কাছে আমি সহযোগিতা চাই, তোমাদের একটি হেল্প লাগবে, শুধু যে গ্যালারিতে যারা বসে আছো তারা না, নিশ্চয়ই এই অনলাইন বা টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশে তোমাদের যারা, তোমাদের মতন সারা বাংলাদেশে আমাদের যারা ভবিষ্যৎ আছে, ছোট ছোট বন্ধুরা আছে, তোমাদের সকলের কাছে আমি একটি সহযোগিতা চাই, একটি সাহায্য চাই। সেটি কি সাহায্য? এই দেশটা আমাদের সকলের দেশ, এই দেশের আলো, এই দেশের বাতাস, এই দেশের পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারবো। তুমি সুন্দর পরিবেশে বড় হতে পারবে, তুমি সুন্দর পরিবেশে পারবে, তুমি সুন্দর পরিবেশে পড়ালেখা করতে পারবে। সেই জন্য আমি তোমাদের সকলের কাছে যে সাহায্যটি চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়, সেটি পুকুর হোক নদী নালা হোক বাসার আশেপাশে। এখন থেকে যদি এরকম কোন দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে, দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট সেই জায়গায় ময়লা ফেলতে হবে। আরেকটি কাজ তোমাদেরকে করতে হবে, কেউ যদি পুকুর নদী নালায় ময়লা ফেলে, যদি তুমি পারো বন্ধুদেরকে সাথে নিয়ে সেই ময়লাটিকে পরিষ্কার করবে, যাতে আমাদের পরিবেশটি, আমাদের নদীর পানি পুকুরের পানি যাতে পরিষ্কার থাকে, যাতে সেখানে মানুষ সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে বা মানুষ সেখানে বসতে পারে পুকুরের পাড়ে। আসো, এরপরে আরেকটি তোমাদের সহযোগিতা চাই আমার, আরেকটি তোমাদের হেল্প চাই আমার। সেই হেল্পটি হচ্ছে, প্রতি বছর চেষ্টা করবে তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। গাছ যদি আমরা লাগাতে পারি আমাদের পরিবেশটা সুন্দর হবে, পরিষ্কার হবে, আমরা সকলে মিলে বুক ভরে শ্বাস নিতে পারব। এবং আটটি কাজ তোমাদেরকে করতে হবে, আমাদের কিছু কিছু মানুষ আছে যারা প্রকৃতির প্রতি, বিভিন্ন পশু পাখির প্রতি অত্যন্ত নির্দয় হয়। আজকে আমার সকল ছোট বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আসো আমাদের আশেপাশে যত কুকুর বিড়াল হাঁস মুরগি গরু ছাগল যত রকম পশু পাখি আছে আমরা চেষ্টা করব, এইগুলো আমাদের দেশের সম্পদ, আমরা চেষ্টা করব এই যে প্রকৃতির আল্লাহ দেওয়া বিভিন্ন জীব জন্তু পশু পাখি এদের যত্ন নেওয়ার আমরা চেষ্টা করব। যত্ন যদি নিতে পারে অন্তত আমরা চেষ্টা করব তাদের যাতে কোনো প্রকার ক্ষতি হতে না পারে, সেই চেষ্টাটি আমরা করব। কি বন্ধুরা আমাকে এই হেল্পটা করবে, তোমরা করবে? থ্যাংক ইউ সো মাচ। আর শেষ কথা হলো, আজকের বক্তব্যের শেষ কথা হলো, আমরা আছি, তোমরা যে পড়ালেখা করতে চাইবে সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার, কিন্তু তোমাদেরকে সঠিকভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে, তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই কাজ আমরা হয়তো শুরু করেছি, আমরা মাত্র শুরু করতে পারবো, কিন্তু বাংলাদেশ গড়ার কাজ তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাদেরকে বাংলাদেশ গড়ার কাজ পারবে এগিয়ে নিয়ে যেতে? কে বন্ধুরা, কে বন্ধুরা পারবে? থ্যাংক ইউ। আজকে আর বক্তৃতা না, চলো যারা আজকে জিতেছে তাদেরকে আমরা আজকে অভিনন্দন জানাবো। এই যারা জিতেছে, যারা খেলোয়াড় আছে এদেরকে এই পর্যন্ত আসার জন্য তাদের পরিবারের বাবা মাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তাদের স্কুলের শিক্ষক যারা সহযোগিতা করেছেন, বিভিন্ন কোচবৃন্দ যারা সহযোগিতা করছেন, প্রত্যেকটি মানুষকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আপনারা যেই কষ্ট করেছেন সেই কষ্টের মূল্য ইনশাল্লাহ আপনারা পাবেন যখন আপনারা এই বাচ্চাগুলোকে দেখবেন আন্তর্জাতীয় এবং আন্তর্জাতিক রূপ অঙ্গনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সেদিন আমাদের সকলের বুকটা আপনাদের সাথে, আপনারা যারা সহযোগিতা করেছেন আপনাদের সাথে আমাদের সকলের বুকটা সেদিন ভরে উঠবে। আসুন, এই মাঠে আজকে আমাদের বাচ্চারা খেলা করেছে, এই মাঠে কেউ জিতেছে কেউ এখনো জিততে পারে না, ইনশাল্লাহ আগামী দিনে তারা আবার প্রতিযোগিতা করবে। আসুন আমরা চেষ্টা করি এই মাঠ নয়, ইনশাল্লাহ আমাদের বাচ্চারা যাতে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ের মাঠে জিতে ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারে, এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা, এটাই হোক আজকে আমাদের আশা। সকলকে আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান ভাষণ আমাদের ক্রীড়াঙ্গনের শিশু কিশোর ক্রীড়াবিদদের পথ চলায় দিক নির্দেশনা এবং চিরন্তন প্রেরণা হয়ে থাকবে, তাদের স্বপ্নে জানায় নতুন পালক যুক্ত করবে।
0: উপস্থিত শুধুই অনুষ্ঠানের এই পর্যায়ে নতুন করে স্পোর্টস 2025-26 বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পালা। পুরস্কার বিতরণ করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমেই ক্যাটাগরি অ্যাথলেটিক্স 100 মিটার দৌড় বালিকা, এই ক্যাটাগরিতে মেডেল ক্রেস্ট ও প্রাইজ মানি কে গ্রহণ করবে? অধরা ঐশী, অঞ্চল খুলনা, স্থান তৃতীয়। প্রথমে যাবে অধরা ঐশী, অঞ্চল খুলনা, স্থান তৃতীয়। এরপর মেডেল ক্রেস্ট প্রাইজ মানি গ্রহণ করবে তিশা আক্তার, অঞ্চল সিলেট, স্থান দ্বিতীয়। তিশা আক্তার, অঞ্চল সিলেট, স্থান দ্বিতীয়। এরপর মেডেল ক্রেস্ট প্রাইজ মানি গ্রহণ করবে মারিয়া, অঞ্চল ঢাকা, স্থান প্রথম। মারিয়া, অঞ্চল ঢাকা, স্থান প্রথম।
1: এরপর ক্যাটাগরি অ্যাথলেটিক্স 100 মিটার দৌড় বালক, মেডেল ক্রেস্ট ও প্রাইজ মানি চেক গ্রহণ করবেন মোহাম্মদ সুমন শেখ, অঞ্চল রাজশাহী, স্থান তৃতীয়। এরপর মেডেল ক্রেস্ট ও প্রাইজ মানি চেক গ্রহণ করবেন জিয়াদ হাসান, অঞ্চল রংপুর, স্থান দ্বিতীয়। এবারে মেডেল ক্রেস্ট ও প্রাইজ মানি চেক গ্রহণ করবেন মোহাম্মদ জাকির হোসেন, অঞ্চল খুলনা, স্থান প্রথম।
0: এরপর পুরস্কার গ্রহণ করবেন মহিলা ম্যাচ কমিশনার নাহিদা আহমেদ ইতু বাফোফে, পুরস্কার গ্রহণ করবেন রেফারি সোহানা খাতুন বাফোফে। সোহানা খাতুনের পর প্রথম সহকারী রেফারি সুরভি আক্তার বাফোফে। সুরভি আক্তার, এরপর যাবেন দ্বিতীয় সহকারী রেফারি অর্জিত রয় তুলি বাফোফে, অর্পিত রয় তুলি। চতুর্থ রেফারি সুমাইয়া আফরিন শাহিন বাফোফে, পুরস্কার গ্রহণ করবেন সুমাইয়া আফরিন শাহিন।
1: এরপর পুরস্কার গ্রহণ করবেন পুরুষ ম্যাচ কমিশনার সাদাত হোসেন বাদল বাফুফে। এরপর পুরস্কার গ্রহণ করবেন রেফারি আসিফ মির বাফুফে। এরপর প্রথম সহকারী রেফারি আনিসুর রহমান বাফুফে। এরপর পুরস্কার গ্রহণ করবেন দ্বিতীয় সহকারী রেফারি ইলিয়াস হোসেন বাফুফে। এরপর পুরস্কার গ্রহণ করবেন চতুর্থ রেফারি এসানুল হক বাফুফে।

0: জান্নাতুল ফেরদৌস ফারিয়া, জার্সি নম্বর 17, অঞ্চল রাজশাহী। মারিয়া 5টি গোল করার কৃতিত্ব অর্জন করছে, ফারিয়া 5টি গোল করার কৃতিত্ব অর্জন করেছে। এরপর দলগত রানার্স আপ বালিকা দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও অঞ্চল প্রধানকে মেডেল ও ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানান।
1: মেডেল ও ক্রেস্ট গ্রহণ করছে লিমা বাস্কে, শ্রীমতী নীলা, শ্রীমতী বিজলি রানী, মোসাম্মদ সুমাইয়া আক্তার, মোসাম্মদ সাকিবা খাতুন, মোসাম্মদ মিষ্টি, মোসাম্মদ রুমি খাতুন, মোসাম্মদ নুসরাত ইমরোজ পোশি, মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস ফারিয়া, মোসাম্মদ তমালিকা আক্তার আখি, মিম, মোসাম্মদ সুরভি আক্তার, মোসাম্মদ আলিয়া খাতুন, জিন্নাত মেহরুম, মোসাম্মদ সুলতানা আক্তার রুসা, বর্ণা উরাও, সুবর্ণা পাহান, মোসাম্মদ রাফিয়া সুলতানা।

এবারে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে রানার্স আপ ট্রফি ও প্রাইজ মানি গ্রহণের জন্য কোচ ম্যানেজার ক্যাপ্টেন ও অঞ্চল প্রধানকে মঞ্চে আহ্বান জানাচ্ছি।

এরপর দলগত চ্যাম্পিয়ন বালিকা রংপুর বিভাগের খেলোয়াড় কোচ ম্যানেজার ও অঞ্চল প্রধানকে মেডেল ও ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

দলগত চ্যাম্পিয়ন রংপুর বিভাগের খেলোয়াড় কোচ ও ম্যানেজার অঞ্চল প্রধানগণ মেডেল ও প্রেস গ্রহণ করবেন।

চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা এখন মেডেল নিতে আসছে মঞ্চে। প্রথমে বিপনা রানী, সঞ্জিদা রানী, মোসাম্মদ তন্নি আক্তার, রাশি রায়, মোসাম্মদ রূপবান বেগম, মোসাম্মদ আশরাফি আক্তার, মোসাম্মদ মার্জিক আক্তার জিমনি, লাবণী রানী অর্পণা, মোসাম্মদ জয়া আক্তার নীলা, মোসাম্মদ আয়েশা সিদ্দিকা, মোসাম্মদ মনি আক্তার।

এরপর ক্যাটাগরি ফুটবল বালক দল ম্যান অফ দি ফাইনাল আরমান খান জিশান জার্সি নাম্বার 14 অঞ্চল সিলেট জিশান ক্রেস্টো প্রাইজ মানি গ্রহণ করবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে।

0: এরপর ম্যান অব দ্য টুর্নামেন্ট নাফিজুজ্জামান জিহাদ, জার্সি নাম্বার 12, অঞ্চল সিলেট। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট প্রাইজ মানি গ্রহণ করবে। জিহাদ 3টি গোল করার কৃতিত্ব অর্জন করেছে। এরপর দলগত রানার্স আপ বালক দল, ময়মনসিংহ বিভাগ দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও অঞ্চল প্রধানকে মেডেল ও ক্রেস্ট গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।
1: প্রথমেই মেডেল ও ক্রেস্ট গ্রহণ করছে এএসএম ফাহিম, এরপর মাহমুদুল হাসান বাবু, তারপর আসবেন আহনাফ শাহরিয়ার বাকি, তানভীর আহমেদ রাফি, মোহাম্মদ অসীম মিয়া, শিহাব শেখ, শিহাব বিন আল শোভন, কাজী আবুল লতিফ আরিয়ান, মোহাম্মদ মুয়াইমিন তসলিমুল নবীন, মোহাম্মদ জুনায়দ ইসলাম, সোয়েদ ইসলাম জুয়েল, হাসিবুর রহমান পরান, রাতুল মোড়ল, মেহেদী হাসান, জুবায়ের রহমান, সাকিবুল হাসান, মোহাম্মদ হাসিবুল, মোহাম্মদ ইবনে সামিউন সামি, মোহাম্মদ নাসির উদ্দিন, আল আমিন,
0: এরপর মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে রানার্স আপ ট্রফি ও প্রাইজ মানি চেক বালক দলের কোচ, ম্যানেজার, ক্যাপ্টেন অঞ্চল প্রধানকে আহ্বান জানাচ্ছে মঞ্চে। দলগত চ্যাম্পিয়ন বালক সিলেট বিভাগ দলের খেলোয়াড় মেডেল ও প্রাইজ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সিলেট বিভাগ দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার, অঞ্চল প্রধানকে মেডেল ও প্রাইজ গ্রহণ করার জন্য একে একে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি।

চ্যাম্পিয়ন দল সিলেট বালক এবারে প্রধানমন্ত্রীর কাছ থেকে মেডেল গ্রহণ করবেন। প্রথমে আছে ফায়েজ আহমেদ, তারপরে আসবেন জিহাদুল ইসলাম জিহাদ, ফাহিম আহমদ বাসাদ, মোহাম্মদ সায়েম আহমেদ, ইমন আহমেদ সাবত, তাহমিদ আহমেদ, আব্দুল শহীদ, তৌফিক আহমেদ, হুসাইন আহমেদ, রাব্বি মিয়া, মোহাম্মদ রবিন আহমেদ, আরাফাত ইসলাম রাফি, নাফিজুজ্জামান জিহাদ, মোহাম্মদ জুনাদ আহমেদ মুন্না, আরমান খান জিসাদ, মোহাম্মদ সাইফ আহমেদ, এরপর আসবেন মাহির সাজ্জাদ তাসির, সজীব আল মাহি, মোহাম্মদ মহসিন আলী, মোহাম্মদ সোহাগ মিয়া।

0: এরপর মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ও প্রাইজ মানি চেক গ্রহণের জন্য সিলেট বিভাগের বালক দলের কোচ ম্যানেজার ক্যাপ্টেন অঞ্চল প্রধানকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ও প্রাইজ মানি চেক গ্রহণ করবে কোচ ম্যানেজার ক্যাপ্টেন ও অঞ্চল প্রধান। পুরস্কার বিতরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
1: শ্রোতৃমণ্ডলী, পুরস্কার বিতরণের পর এবার স্মরণীয় মুহূর্ত ধরে রাখার পালা। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নতুন করে স্পোর্টস 2025-26 বিজয়ীদের ফটো সেশন। এখন ক্যামেরাবন্দি হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক ছাপ উজ্জ্বল ভবিষ্যৎ।
0: প্রথমে ফুটবল বালিকা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশনে অংশগ্রহণ করছেন। ফুটবল বালিকা দলের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল তারা ফটো সেশনে অংশগ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। এরপর ফুটবল বালক দল, ফুটবল বালক চ্যাম্পিয়ন ও রানার্স দলকে, রানার্স আপ দলকে ফটো সেশনে অংশগ্রহণ করার প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

0: মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশনে অংশ নিচ্ছে বালিকা ফুটবল দলের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল।
1: এরপর মঞ্চে আসছে ফুটবল বালক চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য।

প্রতিনিধিমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাদ সেশনে অংশগ্রহণ করছে চ্যাম্পিয়ন ফুটবল বালক দল এবং রানার্স আপ দলের সদস্যরা। এরপরে রেডি থাকবে ক্রিকেট বালিকা দলের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যরা।

0: সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশ নিচ্ছে ক্রিকেট বালিকা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যরা।
1: এরপর প্রস্তুত থাকবে ক্রিকেট বালক দল, চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল।
0: সম্মানিত সুধীমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশ নিয়েছেন ক্রিকেট বালিকা দলের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যরা।

0: এরপর মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশনে অংশ নেবে ক্রিকেট বালক দলের চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়রা। তারা মঞ্চে একে একে উপস্থিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য।
1: এরপর প্রস্তুত থাকবে কাবাডি বালিকা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যরা।

0: মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশ নিচ্ছেন কাবাডি বালিকা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যরা।
1: প্রস্তুত থাকবে কাবাডি বালক দল, চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল।
0: মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশ নিচ্ছেন কাবাডি বালিকা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যরা।

এরপর মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশনে অংশ নিচ্ছে কাবাডি বালক চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল। প্রস্তুত থাকবে সাঁতার বালক ও বালিকা ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও স্থান অধিকারী।

এরপর মঞ্চে যাবে দাবা বালক ও বালিকা ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী।

প্রতিনিধিমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কত সেশনে অংশগ্রহণ করছে দাদা বালক ও বালিকা ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী। এরপর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কত সেশনে অংশগ্রহণ করবেন ব্যাডমিন্টন বালক ও বালিকা ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী। সময়িত সুধুমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কত সেশনে অংশগ্রহণ করছেন ব্যাডমিন্টন বালক ও বালিকা ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী। এরপর মঞ্চে আসছে মার্শাল আর্টস জুডো বালক ও বালিকা ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী।

প্রতিনিধিমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভোটের সেশনে অংশগ্রহণ করছে মার্শাল আর্ট তারাতে বালক ও বালিকা ইভেন্টের সদস্যরা। এরপর মঞ্চে আসবে মার্শাল আর্ট তায়কান্দো ও উশু বালক ও বালিকা ইভেন্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী সহ অন্যান্য সদস্যরা।

এরপর অ্যাথলেটিক্স বালক ও বালিকায় গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশনে অংশগ্রহণ করবে। ফটো সেশনে অংশগ্রহণ করবে অ্যাথলেটিক্সে বালক ও বালিকা দলের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী।

0: সুধীমণ্ডলী, ফটো সেশনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটতে যাচ্ছে আজকের এই আনন্দ ঘন সফল আয়োজনের। নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবাই উপস্থিতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং দর্শকদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্য নিয়ে সত্যের পথে বিজয়ের সাথে আমাদের শিক্ষার্থী ছোট্ট বন্ধুদের পৌঁছে দেওয়ার জন্য আয়োজন করা হয়েছিল যে নতুন করে স্পোর্টস 2025-2026 জাতীয় পর্যায়ে তার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হল। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বক্তব্য ভাষণ প্রদান করলেন এবং শিক্ষার্থী যারা বিজয়ী হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রায় 170,000 শিক্ষার্থীর অংশগ্রহণে যে ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়েছিল আজ প্রায় এই স্টেডিয়ামে, বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে 1,700 জন কর্মকর্তা সহ ক্রীড়াবিদ সহ আজ তার পরিসমাপ্তি ঘটল এবং কিছু আশার বাণী আমরা শুনলাম, যেমন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তেমনি ভাবে দেখতে পেলাম এখানকার চৌকস খেলোয়াড় যারা ভবিষ্যৎ গড়ে তুলবে বাংলাদেশে তাদের চমক আমরা দেখলাম এবং আমরাও আশা করছি বাংলাদেশ বেতারের পক্ষ থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এই ক্রীড়াবিদরাই, যারা একদিন বাংলাদেশের পতাকা নিয়ে যাবে মহাবিশ্বে, মহাকালে। সুপ্রিয় বন্ধুরা, আমরা ফিরে যাব জাতীয় বেতার ভবন স্টুডিওতে। যাবার আগে বলে যাই, আজকের এই অনুষ্ঠানের সরাসরি ধারা বর্ণনায় ছিলাম আমি ফাতিমা প্রসহিলি, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ রুহুল আমিন, স্টুডিও তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাসনাতুল আজম ও মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয়ে ছিলেন এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার এবং আজকের এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার এবং সরাসরি সম্প্রচার প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমরা নতুন আমরা করি স্পোর্টস 2025-2026 সমাপনী অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
2: এতক্ষণ বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় আয়োজিত নতুন করে স্পোর্টস 2025-2026 সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ স্ব স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
3: বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। রোববার মালদ্বীপের রাজধানী মালেতে সেদেশের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মইজুর সঙ্গে তার কার্যালয়ে সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাতে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের 61তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে সেদেশে সফর করছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গত কয়েক মাসে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। তিনি গত শনিবার রাজধানীর সিরিডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারে প্রবাসাধিকার বিষয়ক পরামর্শ সভায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রসঙ্গে বলেন, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের জন্য আইন মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী বছরে হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গত মঙ্গলবার ঘোষণা করা প্যাকেজে এবার সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন আজ থেকে শুরু হয়েছে। 24 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নিবন্ধন কার্যক্রম। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা সংক্রান্ত অনিয়ম নিয়ে সপ্তাহব্যাপী বিক্ষোভের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। সোশ্যাল মিডিয়া চালিত ককরোচ জনতা পার্টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুরু হওয়া ছাত্র বিক্ষোভে নেতৃত্ব দেয় এবং শিক্ষা ব্যবস্থায় পদ্ধতিগত সংস্কার চাচ্ছে তারা। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় প্রতিবাদ বিক্ষোভ রূপ নেয় এই আন্দোলন। বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ার পাশাপাশি দিল্লিতে হাজার হাজার মানুষ অবস্থান নেয়। শিক্ষামন্ত্রী পদত্যাগের পর যুব নেতৃত্বাধীন সিজেপি তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে চলমান বন্যায় প্রাণহানি বেড়ে 31 জনে পৌঁছেছে। গত বুধবার ভারতের গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়। রাজ্যটিতে বন্যা কবলিত 16 জেলায় 5 লাখের বেশি মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায় রাজ্যটির 872 গ্রাম বানের পানিতে তলিয়ে গেছে এবং 24,000 হেক্টরের বেশি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজাদ জম্মু ও কাশ্মীর নির্বাচনের প্রথম ধাপ মিরপুর বিভাগের 13 নির্বাচনী এলাকায় শুরু হয়েছে। সকাল 8 ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল 5 পর্যন্ত চলে। পাকিস্তানি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট 2,316 ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে 1,241 কেন্দ্রকে অতি সংবেদনশীল এবং 724 কেন্দ্রকে সংবেদনশীল হিসেবে ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে আজাদ জম্মু ও কাশ্মীরের 3 ধাপে ভোটগ্রহণ করা হচ্ছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোটগ্রহণের যথাক্রমে 2 আগস্ট ও 10 আগস্ট নির্ধারণ করা হয়েছে। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত 20 জন প্রাণ হারিয়েছে এবং বেশ কিছু মানুষ আহত হয়েছে। নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন থেকে অধিকাংশ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। আফগান পাক সীমান্ত সংলগ্ন দূরবর্তী এই প্রদেশটিতে সন্ধান এবং উদ্ধার তৎপরতা শুরুর কথা জানান তালেবান কর্মকর্তারা। খেলার খবর কাবাডি। ঢাকায় 5 ম্যাচের কাবাডি নারী দ্বিপাক্ষিক সিরিজে নেপালের বিপক্ষে বাংলাদেশ 3-2 ব্যবধানে জয় পেয়েছে। বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নেপালের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী তার অসাধারণ পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সাপ্তাহিক সার্ক সংবাদ বুলেটিন শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় আমি রোকসানা আক্তার।
4: Assalamu alaikum, this is Bangladesh Beta, inviting you to our weekly Syrup Bulletin. First, this week's headlines from Bangladesh and other countries. Government is working to elevate Bangladesh into trillion-dollar economy by 2034, says Prime Minister Tariq Rahman. Semiconductor is country's next growth engine after ready-made garments, commands Prime Minister. President Mohammad Shahabuddin resigns, Speaker Hafizuddin Ahmed Bibi Kram takes charge as acting president in accordance with Constitution. Hajj package for 2027 announced, pre-registration for Hajj 2027 begins. India's Education Minister Dharmendra Pradhan resigns in face of protest. At least 20 people died in flash floods in Afghanistan. And Bangladesh clinches 5-match women Kabaddi series by 3-2 defeating Nepal. Now the details. Prime Minister Tariq Rahman has called upon foreign traders to invest in Bangladesh, pledging a business-friendly environment backed by policy reforms, legal protection and government support. He made the remarks while addressing the Foreign Investors Chamber of Commerce and Industry FICCI Conference 2026 titled Driven Foreign Investment for Jobs and Prosperity in Bangladesh in the capital on Thursday last. The Prime Minister said his government is committed to elevate Bangladesh to $1 trillion economy by 2034 through investment from reforms and private sector-led growth. Prime Minister Tariq Rahman said the government has initiated a comprehensive plan to harness the potentials of semiconductor industry, describing it as the country's next major economic growth engine after the RMG sector. He was addressing the inaugural ceremony of the National Semiconductor Symposium and Bangladesh Electronics, AI and Robotics Bureau Summit 2026 at the Novo Theater in the capital on Saturday last. Highlighting the enormous potentials of the global semiconductor market, the Prime Minister hoped that Bangladesh will be able to achieve its targeted export earnings from this sector by 2030. President Mohammad Shahabuddin has resigned on Friday, citing health complications as a reason of his quit. Later, Speaker of the Jatiya Sanshad Hafizuddin Ahmed B. Bikram took the responsibilities of the acting president in accordance with the constitution. As per the constitution, the Speaker of the Jatiya Sanshad will discharge the duties of the president until a new president is elected and assumes office. The government has set export earnings target of $63.4 billion for the current fiscal year. Commerce Minister Kundukar Abdul Muqtadir announced this at a press briefing in Dhaka on Sunday. He hoped that Bangladesh would regain momentum in export earnings this year due to policy stability under the newly elected government and a series of business-friendly measures announced in the national budget. Information and Broadcasting Minister Zahiruddin Chapan has said journalism is based on objectives, true and database information, not on opinions, assumptions or activism. He made the remarks while speaking at a panel discussion of the Bengal Delta Conference 2026, arranged by Dhaka Institute of Research and Analytics in the capital on Saturday last. Bangladesh and the Maldives have reaffirmed their commitment to further strengthen long-standing bilateral relations and expanding cooperation in areas of mutual interest, including multilateral affairs, education, and people-to-people exchanges. The commitment was reaffirmed as Foreign Minister Dr. Khalil Rahman Peda courteously called Maldivian President Dr. Mohamed Mursi in Malay on Sunday. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said extrajudicial killings have almost come down to zero in the country. He said this while addressing a consultation meeting on human rights violations and victims of access to justice in the capital on Saturday last. Regarding politically motivated cases, the law minister said government has been working relentlessly to withdraw such cases. The Religious Affairs Ministry announced the government and private Hajj packages for the next year until the last. The government introduced two Hajj packages under the public management system and one general package under the private management system. The primary registration for Hajj 2027 is beginning from today and will continue until September 24th this year. India's Education Minister Dharmendra Pradhan has resigned from his position after weeks of protests over exam paper leaks and testing irregularities. The social media-driven cockroach joined the British CJP's spread-headed student protest that broke out in response to exam paper leaks and is seeking systematic reforms in the education system. The protests became one of the biggest displays of the dissent against Narendra Modi's government in years, with thousands camping in Delhi as demonstrations spread nationwide. The outlet CJP called off its protest after the resignation of Education Minister. The death toll from the ongoing floods in India's northeastern state of Assam has risen to 31. Indian media said this on Wednesday last. More than 500,000 people remain affected across 16 flood-hit districts. The authority also said floodwaters have inundated 872 villages and damaged over 24,000 hectares of cropland in the affected areas. The first phase of the Azad Jammu and Kashmir elections has begun in the 13 constituencies of Mapur Division. Polling began at 8 a.m. and continued till 5 p.m. According to the Pakistan Election Commission, polling will be held at 2,316 polling stations, of which 1,241 have been declared highly sensitive and 724 sensitive. Polls in Azad Jammu and Kashmir are being held in three phases over security concerns. The second and third phases are scheduled for August 2 and August 3. At least 20 people were killed and many injured in flash floods of northeastern Afghanistan on Monday last. Most of the damage was reported from Perun, the capital of Nuristan. Taliban officials said they had been launched a search and rescue operation in the remote province on Afghan-Pakistani border. Kabaddi and Bangladesh secured a 3-2 victory over Nepal in the 5-match women's bilateral series in Dhaka. Rishi Biswas of Bangladesh was named player of the tournament, while Nepal captain Minuka Kumari Rajabanshi was named player of the match for outstanding performance. And that's the end of the weekly Sirat News Bulletin, prepared by Nahid Naz and read by Mridula Muttanen.
5: দেশকে ভালোবাসি, দেশের সেবায় আত্মনিয়োগ করি। বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি।
6: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা পত্রিশ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেট ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেট ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৩% এবং সন্ধ্যে ৬টায় ৭৩%। আগামীকাল ঢাকায় সূর্য হবে ভোর ৫:২৬ এবং অস্ত যাবে সন্ধ্যে ৬:৪৪। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
7: This is Bangladesh Betar. Here is the weather forecast for inner river ports of the country. Bulletin 1 AM as received from Dhaka Metropolis and read by Aminul Islam Munju. Metropolis says that in association with rain or thundershower, temporarily south or southeasterly gusts or squally wind at a speed of 45-60 kilometers per hour is likely to prevail over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to mast cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for entire country. Remaining effect till 6 p.m. tomorrow. Light to moderately rain or thundershower accompanied by temporarily gusty wind may occur most places of Rajshahi, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions and many places of Rangpur, Dhaka and Mamenshing divisions. Besides, there are chances of moderately heavy to heavy rainfall over at places of the country. The day temperature may remain nearly unchanged and night temperature may decrease slightly across the whole country. The highest temperature was 35.8 degrees Celsius at Sylhet and the lowest was 24.5 degrees Celsius also at Sylhet as recorded over inter-county today. The temperature as recorded in Dhaka today was maximum 33.5 degrees Celsius and minimum 27.5 degrees. Humidity recorded in air at 9 a.m. and at 6 p.m. was both 73%. The sun rises over Dhaka tomorrow at 5:26 a.m. and sets at 6:44 p.m. And that's all with the focus for this time.
5: Bangladesh Betar Abhawar Bishesh Bikonti. উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৩০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২২০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২৬০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময় ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে ৭টা বেজে ৫ মিনিটে শুনবেন কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭টা বেজে ৩০ মিনিটে। রাত ৮টা ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৯টা ৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত ১০টা ৫ মিনিটে। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত ১০টা ৩০ মিনিটে। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম ৯২ মেগাহার্সে সন্ধে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটি সতর্কীকরণ ঘোষণা। বিভিন্ন মন্ত্রণালয় বা সরকারি দপ্তরের পদবি ব্যবহার করে ফোনের মাধ্যমে বাংলাদেশ বেতারের সম্মানিত শিল্পী বা শিশু শিল্পীদের অভিভাবকের কাছে ব্যাংক সংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। এরকম ফোন করা সম্পূর্ণ প্রতারণা ও উদ্দেশ্যমূলক। বিজ্ঞপ্তিতে এমন ব্যক্তির কাছে ব্যাংক বা আর্থিক তথ্য প্রদানে বিরত থাকার পাশাপাশি যে ফোন নম্বর থেকে ফোন করা হয়েছে সেই নম্বর উল্লেখ করে নিকটবর্তী থানায় জিডি করার অনুরোধ জানানো হয়েছে। ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামীকাল 28 জুলাই মঙ্গলবার বেলা 2:20 থেকে বেলা 3টা পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্টজ এফএম 106 মেগাহার্টজ বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। এবারের বিষয়, সন্তানদের নৈতিক শিক্ষাদানে পরিবারের করণীয়। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মুফতি মোহাম্মদ ওসমান গনি সালেহী, প্রধান মুফতি, দারুন নাজাত কামিল মাদ্রাসা, ডেমরা, ঢাকা। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন সে নম্বরগুলো হল 02448132 02448132 02448132 02448132 02448132 ও 02448132 নম্বরে। এছাড়া এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সঞ্চালনে থাকবেন ফারহান আহমদ এবং আব্দুল হকের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। ঘোষণাটি শুনলেন।

0: Volnabe.
1: ওভারলোডিং দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা করা, তাই যে কোনো অবস্থায় ওভারলোডিং পরিহার করুন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান পরিচালনা থেকে বিরত থাকুন, বেআইনি ও বেপরোয়া নৌযান পরিচালনা করবেন না। দুর্ঘটনা রোধে নৌযান মালিক, মাস্টার ও যাত্রীদের সচেতন হতে হবে। দেশকে ভালোবাসি, দেশের সেবায় আত্মনিয়োগ করি। এদেশ আমার, আপনার সকলের। এদেশকে ভালোবাসার দায়িত্ব আমাদের সবারই।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
3: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি সুতপা বড়ুয়া। বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল দেশে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হবে। এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে চলুন সহজভাবে বুঝি। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বানিয়ে দিয়েছেন। গবেষকরা জানিয়েছেন, সময়মতো টিকাদান, পরীক্ষা, নিরাপদ স্বাস্থ্যচর্চা এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে এই রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সেবা প্রাপ্তির প্রতিবন্ধকতা দূর করা এখন সময়ের দাবি। সরকারি, বেসরকারি এবং বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে। গাজীপুরের শ্রীপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে এতে স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আজ জেলা প্রেসক্লাব পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও আইন শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। সাংবাদিকদের মতামত গুরুত্ব সহকারে গ্রহণ করে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দেন জেলা প্রশাসক। মানিকগঞ্জে বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক এক সেমিনার আজ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেমিনারে জেলা প্রশাসক প্রধান অতিথি বক্তৃতায় বলেন, প্রত্যাগত অভিবাসীদের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করা গেলে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। অভিবাসী কর্মীদের অর্জিত অর্থ দেশের উন্নয়নের কাজে লাগাতে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা সহজলভ্য করার উপর গুরুত্ব আরোপ করেন জেলা প্রশাসক। রাজবাড়ির কালুখালী উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে 10 দিনব্যাপী পেশা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আয়োজকরা জানান, কর্মক্ষেত্রে পেশাদারিত্ব, সময় ব্যবস্থাপনা, গ্রাহক সেবা ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক পেশাজীবীরা অংশগ্রহণ করছেন। শব্দ দূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পরিবেশ অধিদপ্তর আজ অভিযান পরিচালনা করে। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ সময় 5টি যানবাহনকে 11,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে বন্দর থানা পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ সকাল ছটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 430 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 220 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 260 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটার এর মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:26 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:44। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
4: আজকে বেশ সারাদিন একটু রোদ রোদ ছিল,
5: অতি
4: বৃষ্টিটাও কমে আসছে,
6: মোটামুটি বৃষ্টি কমে আসছে।
4: আমাদের মাঠগুলো এখন কাজের খুবই উপযোগী।
6: ভাই, এই যে এখন হচ্ছে যে বৃষ্টির মাঠে থেকে বৃষ্টির পানি যে কমতেছে, এখন কিছু ফসলের পরিচর্যা সংক্রান্ত কিছু আলাপ আলোচনা করা দরকার।
4: ঠিক, বিশেষ করে নালা বা ড্রেন পরিষ্কার করে জমি থাকা পানিটা বের করে দিতে হবে। তারপরে বৃষ্টিতে যে হেলে পড়া কিছু গাছ আছে সেগুলো বা খুঁটির সাহায্যে সোজা করে বেঁধে দিতে হবে।
6: যে সমস্ত গাছের গোড়ার মধ্যে এখনো পানি জমে আছে সেইগুলো সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
4: বৃষ্টি কিন্তু ছত্রাক জনিত রোগের কিন্তু ঝুঁকিটা বাড়ে।
5: হ্যাঁ, না বুঝলে অফিসের কাছে জিগান লাগবে।
4: হ্যাঁ, তারপরে সার ব্যবস্থাপনা, জমি ভারী বৃষ্টিতে অনেক সারি ধুয়ে গেছে না, তো সেই কারণে পানি নেমে যাওয়ার সাথে সাথে আমাদের যে কাজটা করার দরকার সেটা যে মাটির অবস্থা অনুযায়ী পরিমিত মাত্রায় সার প্রয়োগ করতে হবে। এই কাজগুলোই কিন্তু এখন বেশি করে দরকার।
5: তার মানে ভাইজান নিজের ক্ষেতের দিকে নজর দেওয়া লাগব।
4: একদম তাই, নিজের ক্ষেতের দিকে নিজে যদি নজর না দি তাহলে আমি সেই ফসলটা পাবো না যেটা আমার আশা। হ্যাঁ, যেটা আমার আশা ছিল সেটা পাবো না। আচ্ছা, আজকে চলো যে বিষয়টা নিয়ে শুরু করব সেটা হচ্ছে যে ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ বিষয়টা তোমাদের খুব ভালো লাগবে। একটি প্রামাণ্য অনুষ্ঠান, এটি তৈরি করেছেন মৃন্ময় মন্ডল তুষার সহকারী পরিচালক বাংলাদেশ বেতার, তিনি তৈরি করে এনেছেন। এটা চলো আমরা খুব মনোযোগ দিয়ে শুনি।
5: আচ্ছা,
4: ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ।
5: আচ্ছা শুনি।
7: বাংলাদেশের সংস্কৃতির একটি অপরিহার্য অংশ হলো মাছ। মাছ শুধু একটি খাদ্য নয়, এটি বাঙালির ঐতিহ্য, ইতিহাস ও সমাজের প্রতিচ্ছবি। মাছের উৎপাদন এবং মৎস্য চাষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে হাজার হাজার মানুষ জীবিকা অর্জন করে। মাছের স্বাস্থ্যগুণ এবং পুষ্টির উপকারিতা এটিকে একটি অপরিহার্য খাদ্য উপাদানে পরিণত করেছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলের জেলাগুলোতে চিংড়ি চাষ ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। সাদা সোনা খ্যাত চিংড়ির চাষের উৎপাদন প্রক্রিয়া একটি পুরনো ঐতিহ্য, কিন্তু গত কয়েক দশকে এটির ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। দেশের জলাভূমি এবং উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ চিংড়ির জন্য উপযুক্ত। এখানে চাষ করা চিংড়ি বিদেশে রপ্তানি করে বাংলাদেশ গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তবে বর্তমানে উচ্চ উৎপাদন নিশ্চয়তার জন্য আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষ ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে। ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ তেমনই একটি চিংড়ি চাষের আধুনিক পদ্ধতি। ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ বিষয়ে চলুন শুনে আসি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোহাম্মদ আব্দুস সালামের কাছ থেকে।
8: মৎস্য অধিদপ্তর আধীন সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষটা প্রবর্তন করা হয়েছে। মানসম্মত এবং চিংড়ির উৎপাদন যাতে বেশি হয় আর কি, বৃদ্ধি পায়, সেই জন্য সরকার এই উদ্যোগটা নিয়েছে। তো আমাদের এই প্রকল্পের আওতায় চাষিদেরকে আমরা বিভিন্ন ধরনের সহায়তা করছি, বিভিন্ন ধরনের গ্রান্ট দিয়েছি, ক্লাস্টার গঠন করে দিয়েছি, সব নানান কার্যক্রম গ্রহণ করেছি। তো আমাদের প্রাথমিক যে কাজটা, এইটা হচ্ছে চাষিরা এখানে 20-30 জন থাকবেন আর কি, এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা ঘের থাকবে, এবং তাদেরকে আমাদের এই প্রকল্পের শর্ত অনুযায়ী ঘেরগুলো গভীর করে দিতে হবে এবং পাড় চওড়া করতে হবে। সেই শর্ত

0: পাবে, উপকরণ পাবে, প্রশিক্ষণ পাবে। যে আমাদের আগে চিংড়ির উৎপাদন কিন্তু বেশি ছিল না, কিন্তু উৎপাদন যাতে পূর্বের তুলনায় বেসলাইন থেকে 2-3 গুণ বেশি হয় সেটাই আমাদের লক্ষ্যমাত্রা।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি গাংনি সরকারপাড়া 1 ক্লাস্টার। এই ক্লাস্টার পদ্ধতিতে মিশ্র চাষ করা হয়, মূলত গলদা চিংড়ি চাষ করা হয় এখানে, এবং চাষি ভাইয়েরা রয়েছে এখানে, তাদের সাথে আমরা এখন কথা বলবো। প্রথমে জানতে চাচ্ছি যে এখানে আসলে কি কি মাছ চাষ করছেন আপনারা?
2: এখানে চাষ করতেছি গলদা সব মিশ্র ক্লাস্টার ভিত্তিক। এখানে 26 জন চাষি একত্রে পাড় বান্দার থেকে 5 ফিট এবং ঢাল 9 ফিট করে দিয়ে, এবং আমরা এই যে বন্যা ক্ষতিগ্রস্ত আমরা হয় নাই, তো হয়তো আমরা আশাবাদী যে পূর্বে যে চাষবাস করে যে মাছ আহরণ করে যে টাকা সুফল হয়েছে, তাতে আমরা বেশি আশাবাদী যে আমরা লাভবান হব। হয়তো 3 মাস হয়েছে, তো তাতে যে আমরা গরুত দেখতেছি তাতে আমরা হয়তো অনেক লাভবান হব।
1: এই পদ্ধতিতে কি আগের পদ্ধতিতে যে চিংড়ি চাষ করতেন তার চেয়ে কি মানে খরচ কম লাগছে?
2: খরচ একটু বেশি, কিন্তু আমরা তার তুলনায় আমরা আশাবাদী যে উৎপাদন বৃদ্ধি হবে সেই আমরা আশাবাদী আছি।
1: এখন এই চাষ পদ্ধতিতে আপনারা বছরের কোন সময়তে চিংড়ির পোনাটা ছাড়েন?
2: মানে মে মাসের দিকে আমরা পোনা ছাড়ি, তো সরকারি পদ্ধতি অনুযায়ী আমরা হয়তো একটু এবার পিছনে ছাড়ছি। তো আমরা যে পদ্ধতি শিখছি এই পদ্ধতিতে হয়তো আগামীতে আমরা এই মে মাসে ছাড়লে আমরা এই সময় এই মাছ বিক্রি করতে পারবো, আহরণ করতে পারবো।
1: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা এই মুহূর্তে আছি জয়ঠেকি বাজার মোল্লাহাট বাগেরহাটে। আমরা এখানে কথা বলবো মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে, যিনি একজন চিংড়ি ব্যবসায়ী। কি কি জাতের চিংড়ি এই বাজারে বেশি বিক্রি হয়? গলদাই বেশি। ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করার পরে চিংড়ির কি উৎপাদন বেড়েছে?
3: ক্লাস্টার পদ্ধতিতে আমরা এই বছরে নতুন, তাতে মোটামুটি আশানুরূপ ভালোই দেখেছি।
1: ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করে কি চাষিরা লাভবান হচ্ছে?
3: আগে তো 1 গুণ বা 2 গুণ হতো, এখন 7-8 গুণও হয় অনেক ক্ষেত্রে।
1: এখান থেকে যে চিংড়িগুলো আসে সেই চিংড়িগুলো কি শুধুমাত্র এই এলাকায় বিক্রি হয় নাকি দেশের অন্য অন্য জায়গায় চলে যায়?
3: মাছগুলো বাংলাদেশ সহ ইউরোপের মতো দেশেও এখান থেকে মাছ রপ্তানি করা হয়।
1: ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ নিয়ে মৎস্য অধিদপ্তরের নেয়া আরো কিছু উদ্যোগ সম্পর্কে শুনবো বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোহাম্মদ আব্দুস সালামের কাছ থেকে।
0: বাগেরহাটের মোল্লাহাটে আমরা করেছি গলদা চিংড়ি চাষ, সাথে কার্ভ জাতীয় অন্যান্য মাছ আছে। তো এটা নির্ভর করে ওখানকার যে পানি আছে বা ওখানকার যে মাটি আছে, ওখানকার যে পরিবেশ আছে, ওখানে যে চিংড়িটা চাষ করা যাবে মূলত সেটাই আমরা নির্বাচন করি। তো আমাদের এখানে গলদা হচ্ছে, অন্যান্য জেলাতে উপজেলায় কিন্তু বাগদা হচ্ছে। যে মিষ্ট চাষের মধ্যে রুই, কাতলা, মৃগেল, সরপুটি বা অন্যান্য কার্ভ জাতীয় যে মাছগুলো আছে সেগুলো আমরা ক্লাস্টারে ঘেরগুলোতে দিচ্ছি বা চাষিরা দিচ্ছে। তো এখানে আমরা চিংড়িকে যে খাবারটা দিচ্ছি অনেক সময় সেই খাবারের কিছু অতিরিক্ত অংশ থেকে যায়, তখন কিন্তু সেই কার্ভ জাতীয় মাছটা যখন সেই খাবারগুলো খাচ্ছে তখন কিন্তু পানির পরিবেশটা ভালো থাকছে এবং পানির যে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে। পাশাপাশি চাষি চিংড়ির পাশাপাশি কার্ভ জাতীয় মাছটাও কিন্তু বাড়তি ফসল হিসাবে পাচ্ছে। আমরা এখানে সব ধাপগুলো মেনটেন করে কিন্তু চিংড়ি চাষ করছে। আগে যেহেতু চাষিরা ঠিকমতো খাবারে দিত না, পরিচর্যা করতো না, এখন ক্লাস্টার পদ্ধতি চাষের কারণে চাষিরা প্রত্যেক দিন নিয়ম করে সকাল দুপুর সন্ধ্যায় খাবারগুলো দিচ্ছে। তো চিংড়ির তাদের যে উৎপাদন, তাদের যে সময়টা নির্ধারণ করা থাকে সেই সময়ের মধ্যে কিন্তু কাঙ্ক্ষিত যে উৎপাদন বা বৃদ্ধি হচ্ছে সেটা কিন্তু তারা পাচ্ছে। ঘেরগুলো চারিপাশে কিন্তু ব্লু নেট দিয়ে কিন্তু ঘিরে দিচ্ছে, যেটাকে জৈব নিরাপত্তা বলে। তো এটাতে করলে কী হবে, বাইরে থেকে রোগ জীবাণুর সংক্রমণ একেবারেই কম হবে, অন্যান্য ক্ষতিকারক প্রাণী আছে, সাপ ব্যাঙ আছে, সেগুলো কিন্তু ঘেরের মধ্যে আসতে পারবে না।
1: বন্যা, জলোচ্ছ্বাস, এই সমস্ত যে প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষয়ক্ষতি হয় সেখান থেকে ক্লাস্টার পদ্ধতির চাষটা কতটুকু নিরাপদ?
0: সম্প্রতি যে অতিবৃষ্টি হলো বা যে বন্যা দেখা দিয়েছিল বিভিন্ন অঞ্চলে, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাতেও কিন্তু অতিবৃষ্টি হয়েছিল। তো আমাদের যে ক্লাস্টারগুলো গঠন করা হয়েছে সেখানে কিন্তু পূর্বে থেকেই কিন্তু গভীরতা বৃদ্ধি করা হয়েছে এবং পাড়গুলো চওড়া করা হয়েছে। মাঠ পর্যায়ে গিয়েছি, দেখেছি যে আসলে আমাদের এই ক্লাস্টারে ঘেরগুলো কিন্তু সেভাবে ভেসে যায় নাই এবং চারিদিকে নেট দিয়ে ঘিরে থাকার কারণে কিন্তু মাছ বা চিংড়ি কিন্তু ভেসে যেতে পারেনি। তো সেক্ষেত্রে কিন্তু চাষিরা নিজেরাই বলেছে যে তারা কিন্তু পূর্বের বছরের তুলনায় বা এই যে দুর্যোগ কিন্তু তারা তেমন একটা ক্ষতির মধ্যে পড়েনি।
1: বাংলাদেশের চিংড়ি চাষ শুধু অর্থনৈতিক উন্নয়নেরই প্রতিনিধিত্ব করে না, বরং এটি দেশের প্রাকৃতিক সম্পদ এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিংড়ি চাষ বাংলাদেশের অর্থনীতি ও কৃষিখাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। চিংড়ি উৎপাদন ও রপ্তানি বাড়ানোর জন্য সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ প্রযুক্তি, প্রশিক্ষণ ও টেকসই চাষ পদ্ধতির দিকে মনোযোগ দিচ্ছে। সঠিক পরিকল্পনা ও গবেষণার মাধ্যমে এই খাতকে আরও ফলপ্রসূ করা সম্ভব।

0: ফলে আমরা শুনলাম যেটা, এই যে ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ, এই যে কত রকমের গবেষণা চলতেছে আমাদের এই চিংড়ি মাছটাকে আমরা নিজেদের ব্যবহারের জন্য এবং বিদেশে
1: রপ্তানি করার জন্য বৈদেশিক মুদ্রা অর্জন,
0: অনেক রকমের কাজ হচ্ছে সেখানে, খুব ভালো লাগলো শুনে। তো ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ এই প্রামাণ্য অনুষ্ঠানটি তৈরি করেছেন মৃন্ময় মন্ডল তুষার, সহকারী পরিচালক বাংলাদেশ বেতার, তাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। জানি নাকি আগামীকাল 28 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 7:05 আমাদের এই অনুষ্ঠানে, অর্থাৎ কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে আমন ধান রোপণ ও রোগমুক্ত চাষাবাদ, এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্ন উত্তর দিতে আমাদের আসরে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিন। তো প্রিয় শ্রোতা, এই বিষয়ে যদি আপনার কোন প্রশ্ন থাকে তার উত্তর জানার জন্য 02448132687 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি প্রশ্ন করার জন্য 02448132687 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শোনা যাবে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে, এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar, এখানেও সরাসরি উপভোগ করা যাবে। আমি কি আবারও বলবো, আমন ধান রোপণ ও রোগ মুক্ত চাষাবাদ এই বিষয় নিয়ে হবে। আর টেলিফোন নম্বর তো বলেই দিয়েছি 02448132687 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 পর্যন্ত নম্বরে টেলিফোন করা যাবে। তো এখন তো গানের সময় হলো নাকি,
2: গান হইলে তো মন্দ হয় না,
0: তো গান শুনি আমরা। কৃষক ভাইদের নিয়ে গান ভালো লাগবে, গিয়েছেন মরিয়াম বেগম মারিয়া এবং এম আর হাসান, গানটি লিখেছেন রফিকুল ইসলাম ইরফান আর সুর করেছেন এস এম আব্দুল আউয়াল। চলো আমরা শুনি।

0: শুনলে তো গানটা
1: ভালো লাগছে।
2: কিশোর ভাই আর কিশানি বই
1: বই ছড়া ভাই বলে না আরো ভালো লাগছে। ছড়া ভাই তো ভাবি আবার একটু ছড়া টড়ালে
0: এই সময়টায় বন্যার পানি যখন নেমে গেছে বা নেমে যাচ্ছে অনেক জায়গায় নেমে গেছে, তো এই সময়টায় কিন্তু বন্যার পানি নেমে যাওয়ার ফলে যে কোনো সময় কিন্তু ওদের মারাত্মক রোগ হতে পারে। তো গবাদি পশু এবং হাঁস মুরগিকে উপজেলা প্রাণী সম্পদ অফিসের পরামর্শ এবং সহযোগিতায় টিকা প্রদান করতে হবে, এটা কিন্তু খুব দরকার। আর গবাদি পশু বা হাঁস মুরগির যে কোনো পরামর্শ বা সেবার জন্যে অধিদপ্তরের কল সেন্টারের ফোন করা যেতে পারে। সেই কল সেন্টারের নাম্বার কত? 16358।
3: আরেকবার কও ভাই,
0: 16358। এখানে ফোন করে গবাদি পশু বা হাঁস মুরগির যে কোনো সমস্যা হলে
2: আলোচনা করা যায়,
0: সেখান থেকে একটা পরামর্শ পাওয়া যেতে পারে।
2: আর মাস্টার ভাই, ওই যে যদি মরে যায় দুই একটা হাঁস মুরগি,
0: পবিত্র দায়িত্ব প্রত্যেক ঘরে ঘরে। তো আজকে এই বিষয় নিয়ে আমরা শুনবো, বসত বাড়িতে কৃষি বনায়ন। আর এই বিষয় নিয়ে এখন বলবেন কৃষিবিদ মোর্শেদ রিহানা পারভিন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। আমরা চলো শুনি বসত বাড়িতে কৃষি বনায়ন।
2: আচ্ছা শুনি।
4: বসত বাড়ির কৃষি বনায়ন হলো কৃষি বনায়ন একটি ধারা, যেখানে বসত বাড়ির নির্দিষ্ট ভূখণ্ডে বনজ বৃক্ষ, ফলদ বৃক্ষ, শোভা বর্ধনকারী বৃক্ষ এবং অন্যান্য যেসব বৃক্ষ, ফসল বৃক্ষ, বৃক্ষ জাতীয় ফসল, গবাদি পশু, হাঁস মুরগি, মৎস্য ইত্যাদি সমন্বয়ে সমন্বিত উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে, যা কৃষি বনায়নের সবচেয়ে বৈশিষ্ট্য মণ্ডিত প্রাচীন উদাহরণ। এটি আবার জীবন নির্বাহ কৃষি বনায়ন ধারাও বটে। এ ধারার মূল লক্ষ্য হতে পারে পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণ করা। সাধারণত ক্ষুদ্র ও দরিদ্র বা স্বল্প সামর্থ্যযুক্ত পরিবারগুলো পারিবারিক ব্যবস্থাপনার মাধ্যমে এ ধারা হতে বেশি উপকৃত হতে পারে। কৃষি বনায়ন সাধারণত তিনটি উপাদানের সমন্বয়ে গড়ে ওঠে, বৃক্ষ ও অন্যান্য বহু বর্ষজীবী কাষ্ঠল উদ্ভিদ, মৌসুমি অথবা একবর্ষজীবী কৃষিজাত উদ্ভিদ ফসল, পশু পাখি ও মৎস্য। এই তিনটি উপাদানের সবকটি অথবা যে কোনো দুটি উপাদানের সংমিশ্রণের সমন্বয়ে একটি কৃষি বনায়ন ধারা গড়ে উঠতে পারে। তবে মনে রাখতে হবে যে যে কোনো কৃষি বনায়ন ধারার অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে বৃক্ষ বা কাষ্ঠল বহু বর্ষজীবী উদ্ভিদ, যা বহুবিধ ব্যবহারযোগ্য। একটি আদর্শ বসতবাড়ির কৃষি বনায়ন ধারার গঠন, প্রায় প্রতিটি বসতবাড়িতে কৃষি বনায়নের অস্তিত্ব থাকলেও সাধারণত পরিকল্পনার যথাযথ পরিকল্পনার অভাবে তা থেকে আশানুরূপ ফল পাওয়া যায় না। ফলে ধারণাটি পূরণ হলেও মানুষ এটি নিয়ে খুব একটা ভাবে না। অথচ পরিকল্পনা মাফিক যদি বসতবাড়িতে কৃষি বনায়নের মাধ্যমে একটি পরিবারের খাদ্যের চাহিদা মেটানো সম্ভব, একটি আদর্শ বসতবাড়ির কৃষি বনায়ন ধারা গড়ে তোলার জন্য যে সমস্ত দিক বিবেচনায় রাখতে হবে তা হলো বসতবাড়ির চারিপাশে সীমানায় বেড়া হিসেবে মান্দার, ভেরেন্ডা, পলাশ, জিগা এসব উদ্ভিদ ব্যবহার করা যেতে পারে। বাড়ির আঙ্গিনায় শাকসবজি চাষ করতে হবে। বসতবাড়ির আঙ্গিনায় ফাঁকা স্থানে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, বেল, পেঁপে, নিম, বহেরা, হরিতকি, তুলসী, সজিনা, নারিকেল, সুপারি, বকুল এসব গাছ রোপণ করা যেতে পারে। বসতবাড়ির সীমানায় পুকুর থাকলে সেখানে বিভিন্ন ধরনের মাছের চাষ করতে হবে। পুকুরের পাড়ে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ যেমন নারিকেল, সুপারি, ইপিলিপিল, মেহগনি, খেজুর, কড়াই এসব চাষ করতে হবে। এতে গরমের সময় মাছের উপকার হয়। এখানে বেশি শিকড় বিশিষ্ট গাছ লাগালে পুকুরের পাড়ের মাটি ভাঙবে না। বিভিন্ন ছায়া সহ্যকারী উদ্ভিদ যেমন আদা, হলুদ এসব দুই বৃক্ষের মাঝখানে লাগানো যেতে পারে। বসতবাড়িতে যতটুকু সম্ভব গবাদি পশু যেমন হাঁস, মুরগি, কোয়েল, কবুতর, গরু, ছাগল, মৌমাছি এসব পালন করতে হবে। সর্বোপরি স্থান, অবস্থান, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, সামর্থ্য, সহজ প্রাপ্যতা ইত্যাদি বিষয় বিবেচনা করে বসতবাড়ির কৃষি বনায়ন ধারার উপাদানগুলো নির্বাচন করতে হবে এবং যথাযথ নিয়মে এর পরিচর্যা করতে হবে। এদেশে অধিকাংশ জনগণই কিন্তু অনেক গরিব, অনেকের শুধু বসতবাড়ি ছাড়া আর কোনো জমি নেই। অথচ এদেশের গ্রামাঞ্চলের বসতবাড়িগুলো হচ্ছে সনাতন কৃষি বনায়ন ধারা তথা বহুমুখী উৎপাদন ব্যবস্থার একটি প্রাচীন উদাহরণ। কৃষাণ কৃষাণীরা বহু পূর্বকাল থেকে একই আঙিনায় নিজেরা বসবাস করা ছাড়াও শাকসবজি চাষ, গবাদি পশু হাঁস মুরগি প্রতিপালন, মাছ চাষ, হরেক রকম ফলের চাষ, বনজ শোভাবর্ধনকারী গাছপালা একই সঙ্গে উৎপাদন এবং পালন করে আসছেন। বাংলাদেশের বসতবাড়ি বাগান থেকেই অধিকাংশ ফল, কাঠ, জ্বালানি, পশুখাদ্য এসব উৎপাদন এবং সংগ্রহ করা হয়ে থাকে। দেখা গেছে আমাদের দেশের গ্রামাঞ্চলে গৃহস্থালী জ্বালানির প্রায় 80% কিন্তু বসতবাড়ি এবং পাশের জমি থেকে আসছে। সুতরাং সুষ্ঠু পরিকল্পনা এবং ব্যবস্থাপনার ঘাটতি থাকায় বসতবাড়ি ভিত্তিক এই উৎপাদন ব্যবস্থার ফলন তেমন আশাব্যঞ্জক নয়। এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে গ্রামাঞ্চলের অধিকাংশ বসতবাড়ি এখনো প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম ব্যবহার করা হয়ে থাকে। ভৌত অবস্থান, কৃষকদের আর্থসামাজিক অবস্থা, সম্পদ ভিত্তিক ইত্যাদি বিবেচনায় রেখে কৃষি বনায়ন তথা একটি সমন্বিত উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পারলে সেটি হবে আগামী শতকের প্রধান অবলম্বন, যা ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য বহু বছর ধরে খাদ্য, জ্বালানি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যদের যোগান দিবে। এছাড়াও গাছ বায়ুমণ্ডলের ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মাটি ক্ষয় রোধ করে, ঝড় বাতাস থেকে ঘরবাড়িকে রক্ষা করে। কৃষি বনায়ন আয়ের একটি কিন্তু ভালো উৎস হতে পারে। তাই সুপরিকল্পিতভাবে কৃষি বনায়ন ধারা অনুসরণ করে বসতবাড়ির আঙ্গিনা ও তার চারিপাশের জমি থেকে পর্যাপ্ত পরিমাণ ফসল, শাকসবজি, ফল, কাঠ, জ্বালানি, পশু খাদ্য, মাছ, মাংস, ডিম এসব উৎপাদন করা একান্তই প্রয়োজন। এজন্য দ্রুত বর্ধনশীল ফলজ এবং বনজ বৃক্ষের সমন্বয়ে একটি বহুমুখী ব্যবহারযোগ্য বসতবাড়ি বাগান গড়ে তোলা যেতে পারে।
0: শুনছিলাম বসতবাড়িতে কৃষি বনায়ন, আর বলছিলেন কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভীন। আর এর সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের আসর। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকে চলো।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। চতুর্থ পালা থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা কজনও। অনুষ্ঠান উপস্থাপনায় লায়লা পারভিন কিয়া, হাসিনা পারভিন, শামিমা নাসরিন, মোহাম্মদ মোহসিন মিয়া ও আমি ফাতেমা সুলতানা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ আজকের দুরবারে।
1: দুরবারে আজ আপনাদের জন্য রয়েছে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। শুরুতেই শুনব দেশাত্মবোধক গান, শিল্পী সন্নুর মনির কোনাল, কথা লিখেছেন সিদ্দিক আবু বকর, সুর করেছেন আজাদ মিন্টু।

এবারে শোনাবো আধুনিক গান। গানটি সুরকার মিল্টন খন্দকার, গীতিকার রবীন্দ্রনাথ মৃধা, শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান গিয়েছেন। এ বুকেও মন ছিল, চাওনি কখনো তারে জানতে, এমন একটি গান।

বিশ্বনামী ভাই বোনেরা দুর্বারে আপনারা শুনছেন পাঁচ মাসালী গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব রবীন্দ্রসঙ্গীত, আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। শিল্পী অদিতি মহসেন।

দেশিনানি ভাই বোনেরা দুবারে আজ আপনারা শুনছেন পাঁচমিশালী গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শুনব ছায়াছবির গান, ছায়াছবি মায়া, শিল্পী আকাশ মাহমুদ ও মুন্না তালুকদার।

প্রিয় শ্রোতা, দুবার আপনারা শুনছেন ঝিলমিল পাঁচ মিশালি গানের অনুষ্ঠান। এবার শুনবেন নগর পাউল ব্যান্ডের পরিবেশনায় গান, শিল্পী জেমস।

0: ইভেন্টের সাথে শেষ হল পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা সময়ের হাত ধরে দুর্বার একেবারে শেষ প্রান্তে আমরা কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। শেষ কথা জানিয়ে যাই, আজকের দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলাম আমরা কজন। আমি মোহাম্মদ মোহসিন মিয়া,
2: আমি হাসিনা পারভিন,
3: আমি শামিমা নাসরিন
4: এবং আমি লায়লা পারভিন কিয়া।
1: দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
5: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। নতুন করে স্পোর্ট 2025-26 জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠান আজ রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেষ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন। এর আগে প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামের পুরো মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত শিশু কিশোরদের অভিবাদনে জবাব দেন। তারেক রহমান শিশু কিশোরদের কাছে গিয়ে কৌশল বিনিময় করেন এবং হাত মেলান। এ সময় উপস্থিত স্কুল শিক্ষার্থীরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে। সমাপনী দিনে ফুটবল ইভেন্টে বালক বিভাগে সিলেট অঞ্চল এবং বালিকা বিভাগে রংপুর অঞ্চল চ্যাম্পিয়ন হয়েছে। বালক বিভাগের ফাইনালে সিলেট 2-0 গড়ে ময়মনসিংহ অঞ্চলকে এবং বালিকা বিভাগের ফাইনালে রংপুর 4-0 গড়ে রাজশাহী অঞ্চলকে পরাজিত করে এই গৌরব অর্জন করে। এছাড়া বালকদের 100 মিটার স্প্রিন্টে খুলনা অঞ্চলের জাকির চ্যাম্পিয়ন এবং বালিকা বিভাগে ঢাকা অঞ্চলে মারিয়া চ্যাম্পিয়ন হয়েছে। উল্লেখ্য, গত 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনীর মধ্য দিয়ে নতুন কুড়ি স্পোর্টস 2025-26 প্রথম আসরে যাত্রা শুরু হয়। দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে আজ দিলকুশা স্পোর্টিং ক্লাব ও যাত্রাবাড়ী ঝটিকা সংসদ ফুটবল দলের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কোন পক্ষ গোল করতে না পারায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতে উভয় দলকে মাঠ ছাড়তে হয়। তারুদের প্রথম টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান গতকালের প্রথম ইনিংসে 3 উইকেটে 199 রান নিয়ে আজ তৃতীয় দিনে ব্যাটিং শুরু করেছে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 311 রান করে। পাকিস্তানের মোহাম্মদ আলী 4টি এবং মোহাম্মদ আব্বাস 3টি উইকেট লাভ করেন। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8টায় চতুর্থ দিনে খেলা শুরু হবে। আগামী মাসের 2 তারিখে পোর্ট অব স্পেনে দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। হারারেতে তৃতীয় শেষ টি-20 ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে 35 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে 3-0 সিরিজ জিতেছে ভারত। গতরাতে অনুষ্ঠিত খেলায় ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 192 রান করে। জবাবে জিম্বাবুয়ে 20 ওভারে 7 উইকেটে 157 রান করতে সক্ষম হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল আগের মাসের প্রথম সপ্তাহে 2 দফায় অস্ট্রেলিয়া সফর করবে। 1 আগস্ট প্রথম দফায় এবং 3 আগস্ট দ্বিতীয় দফায় যাবে অস্ট্রেলিয়ায়। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এদিকে টেস্টের আগে বাংলাদেশ স্থানীয় দলের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এদিকে টেস্টে অংশ নিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে 15 সদস্য দলের নাম ঘোষণা করেছে। আগামী মাসের 9 তারিখে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। এ উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আয়ত্তাধীন সকল প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী ফুটবল দল গঠন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 9 আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করা হবে। একই তারিখে একযোগে সারাদেশে টুর্নামেন্ট শুরু হবে। এ প্রতিযোগিতা দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। আগামী মাসে স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে দলের নাম ঘোষণা করেছে। সিরিজের প্রথম 2 ম্যাচ বিডিতে 5 ও 7 আগস্ট অনুষ্ঠিত হবে। বাকি 3 ম্যাচ যথাক্রমে 10, 12 ও 15 আগস্ট বেলফাস্টে অনুষ্ঠিত হবে। এদিকে আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগাজ সুলতানা জ্যোতি। জাপানের আইসি নগোয়ায় 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের। খেলাধুলা খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি রইল সুখী সংসার অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। জীবনকে সুপথে পরিচালিত করতে আমাদের পরিশ্রম করতে হয়। নিজস্ব কাজের প্রতি আস্থা, একাগ্রতা, অধ্যবসায়ই পারে জীবনের সাফল্য আনতে। যখন সবাই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়, তখন সকলের জীবনে আসে প্রশান্তি, আর সংসার পরিবার পরিজন নিয়ে তখনই তারা রচনা করেন সুখী সংসার, যেখানে থাকে না দৈন্যতা, হীনতা, দুঃখ, কষ্ট, ক্লেশ, ক্লান্তি। পরিবার পরিকল্পনা পদ্ধতির মাধ্যমে সংসার ছোট রাখতে হবে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে সকলের এগিয়ে আসতে হবে। এই শুভকামনায় শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানটি।

0: পরিবার গঠন, বাল্য বিবাহের কুফল ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের বিশিষ্ট জনের অভিমত এই সম্পর্কে সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন জান্নাতুল ফেরদৌসী লিজা। চলুন শুনি গুণীজনের কথা পর্বটি।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ গুণীজনের কথায়। গুণীজনের কথা নিয়মিত যারা যুক্ত থাকেন, যারা আমাদের সাথে সবসময় সাথে থাকা জানান দেন, আপনারা সবাই জানেন এই অনুষ্ঠানে সবসময় একজন গুণী মানুষ, প্রিয় মানুষ, নন্দিত একজন মানুষ সবসময় থাকেন। আর সেই ধারাবাহিকতায় আজও একজন নন্দিত এবং আমাদের সকলের অনেক প্রিয় একজন মানুষ আছেন স্টুডিওতে এই মুহূর্তে। এই মুহূর্তে স্টুডিওতে আছেন সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এবং কম্পোজার শুভ্রদেব। স্বাগত আপনাকে।
2: ধন্যবাদ,
1: খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। তো একদম শুরুর জায়গাটা যেতে চাই, কারণ আমরা জানি যে 1978 সালে আপনি বাংলাদেশ টেলিভিশনে যে নতুন করে অনুষ্ঠান এবং সেখানে আপনি সঙ্গীতে প্রেসিডেন্ট পদক পেয়েছিলেন এবং তারপর যে 80 দশক থেকে যে আপনার শুরু, তো সেই যাত্রাটা একটু জানতে চাই আসলে।
2: ওটা ছিল জাতীয় শিশু পুরস্কার পেয়েছিলাম তবলাতে, অ্যাকচুয়ালি।
1: আচ্ছা,
2: তবলাতে মিউজিকে দেন আমাকে, আমার গান শুনে আবার ওইখানের যারা ফার্স্ট হয়েছিল তাদের একটা কোরাস গান হয়, সেখানে আমাকেও ইনক্লুড করা হয়। ওইভাবেই শুরু। পরবর্তীকালে আমি ক্লাস 8 যখন পড়ি তখন একটা সিলেটে, আমি সিলেটের, যেহেতু সিলেটে বর্ন, সিলেটের একটা ব্যান্ড সমস্যার ওইখানে আমি ব্যান্ডের লিড ভোকালিস্ট হই।
1: আচ্ছা,
2: ওইভাবে শুরু। দেন তো এই যে 84 আমার হেমিলনের বাঁশিওয়ালা রিলিজ পায়।
1: আচ্ছা, এই যে সিলেটে যে জন্ম, সিলেট থেকে বেড়ে ওঠা ওখানেই, এবং ওই জায়গার কোন স্মৃতি এই মুহূর্তে একদম ছোটবেলায় যেখানে যার কাছে আপনি সঙ্গীত শিক্ষাটা শুরু করেন বা কিছু?
2: আমি সঙ্গীত শিক্ষা অ্যাকচুয়ালি সিলেটে 2.5 বছর বয়সে আমি প্রথম স্টেজে আমার বড় বোনের সাথে তবলা বাজে, এটা আমি জন্মের পর থেকে ঢোল তবলা
1: বাজাই
2: বন, এবং এটা ইউটিউবে আমার একটা প্রোফাইল আছে, সেখানে ছবিটাও আছে। তো ওইভাবে অ্যাকচুয়ালি শুরু। আমি গানটা আমার বোন এবং আমার এক মাসি পণ্ডিত রামকানাই দাসের কাছে গান শিখতেন, তো তখন আমি তবলা বাজাতাম এবং আমি গান সুর, আমি মেইনলি নিজের চেষ্টায় শিখেছি গান।
1: আচ্ছা আচ্ছা।
2: আর পণ্ডিত রামকানাই দাস উনি আমাকে তবলা শিখাতেন স্পেশালি।
1: আর পরিবারে কেউ ছিলেন?
2: পরিবারে আমার তো অনেক বিখ্যাত সঙ্গীত পরিচালক, উনি বাংলাদেশ বেতারেও ছিলেন অনেকদিন, সুজেয় শ্যাম, যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড 21 পদকপ্রাপ্ত। মামার সাথে আমি অনেক বছর ছিলাম একসাথে, আমরা থাকতাম ঢাকায়, তো মামার কাছ থেকে একসাথে আমরা মিউজিক শুনতাম, অনেক কিছু শেয়ার করতাম ওইভাবে।
1: আচ্ছা, মানে একজন গুণী মানুষের সান্নিধ্যটা পেয়েছেন ছোট থেকে, এটাও একটা সৌভাগ্য। এবং 78 সাল থেকে যদি সঙ্গীতের সাথে যেভাবে আমরা পেয়েছি সে তুলনায়ও 45 বছর সঙ্গীতের এই যে যাত্রাটা, এই যে একটা বিশাল কর্মযজ্ঞ, তো অনেক স্মৃতি, অনেক কিছু ঝুলিতে।
2: আমি 78 ধরবো না কেন, তখন তো আমি নতুন ঝুলিতে ছিলাম, বাট প্রফেশনাল লাইফ যদি আমার মিউজিক, সেটা হচ্ছে 84 সাল।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
2: ওইভাবে দেখলে তাও কম না,
1: তাও দীর্ঘ,
2: মানে 30 ইয়ার্স।
1: এই তো মানে বিশাল একটা কর্মযজ্ঞ, বিশাল পরিধি, এই সময়টা অনেক অভিজ্ঞতা ঝুলিতে যুক্ত হয়েছে নিশ্চয়ই। আমাদের দর্শক শ্রোতাদের তো সবসময় একটু জিজ্ঞাসা থাকে, মানে একটু জানতে চায় পছন্দের মানুষটাকে, সেরকম কোন ঘটনা যদি, অনেক ঘটনা যদি আছে।
2: বলিউড মিউজিক অ্যাওয়ার্ডে আমি প্রথম বাংলাদেশি পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে আমেরিকায় আমন্ত্রণ পাই, অনেক অনেক বড় বড় তারকাদের সাথে, এয়ারামান থেকে শুরু করে হলিউডের হোজে ফেলিসিয়ানো, যিনি 6 বার গ্রেমি অ্যাওয়ার্ড পেয়েছেন, উনাদের সাথে কনসার্ট করেছি। কোরাস গান আমরা একসাথে প্র্যাকটিস এবং গিয়েও ছিলাম, আমি, কবিতা, কৃষ্ণমূর্তি, সুদেশ ভোসলে, পণ্ডিত সুব্রহ্মণ্যমের কম্পোজিশনে প্রায় 20 জন সিঙ্গার, এই ধরনের আসলে অনেক ঘটনা। তারপর ক্রিকেটের প্রথম যখন গান করলাম 98 মিনি বিশ্বকাপ ক্রিকেটে, বা বাংলায় যখন টেস্ট স্ট্যাটাস পায় 2000, তখন আমি অফিসিয়াল থিম সং আমারই করা, শহীদুল আজমের লেখা।
1: আর যদি বলি যে ভালোবাসার কিছু পাগলামি থাকে না, যারা শ্রোতা যারা আছেন, যারা সবসময় প্রিয় মানুষটাকে কাছে পেলে অনেক রকমের পাগলামি করে, সেরকম কোন স্মৃতি যদি মনে পড়ে?
2: সেরকম অনেক অনেক অনেক ঘটনাই আছে। মানে খুলনা একবার আমার মনে আছে যে আমাকে যে হোটেলে রাখা হয়েছিল ওইটার কোলাপসিবল গেট দর্শকরা ভেঙে ফেলেছিল আমাকে দেখার জন্য, এরকম অনেক ঘটনা আছে। তারপরে একবার চাঁদপুরে খুব সম্ভবত আমাদের মাইক্রোবাস কনসার্টে গেছি, আমাদের সেই মেয়ে অনেক ভক্তরা, তাদের ইচ্ছা ছিল তাদের একটা অনুষ্ঠানে আমি যোগ দিব, ওইখানে তারা ব্যারিকেড দিয়ে ওই মাইক্রোবাস সহ আমাদের ঢুকিয়ে দিয়েছিল ওদের গেটের ভিতরে। এরকম অনেক ঘটনা আসলে হয় অনেক। মানে আমি, আমার একটা নেশা ছিল মাছ ধরার, বড়শি দিয়ে। তো আগে যখন আমি যেতাম শুক্রবারে, আমার দুই বন্ধু, আমার এক লয়ার বন্ধু, আর আমরা যেতাম একটা গ্রুপ, এবং জানলে আর কি দেখা যেত যে একদম কয়েকশো লোক পুকুরের একদম চারপাশ ভিড় করেছে, এরকম অনেক ঘটনা আছে আসলে।
1: পরিবারে একটু যেতে চাই, যে পরিবারে কে কে?

0: আমার বাবা মা নেই, আনফর্চুনেটলি আমি আমার ফাদার মাদার টিচার ছিলেন, শিক্ষক শিক্ষয়িত্রী, এবং আমার বাবা সিলেটের খুবই নাম করা সায়েন্সের টিচার, যার অনেক বিখ্যাত ছাত্রের মধ্যে ডক্টর মজরুল ইসলাম, ডক্টর ফরাসুদ্দিন আহমেদ অনেকে আছেন। বাবা মা নেই, চার বোন, আমার তিন বোন থাকেন আমেরিকায়, এক বোন থাকেন কানাডায়। আমার এক বোন তিন্নি, ওর নাম মঞ্জুরি, ও তিনবার নতুন করে চ্যাম্পিয়ন হয়েছিল নাচে, ও এখন আর্কিটেক্ট, আমেরিকায় থাকে। আমি এক ছেলে, আমার ওয়াইফ টুম্পা দেব গৃহিণী, এবং ও ছায়ানটের এক সময় গান শিখত, ওর গান করে না, বাট আর আমার ছেলে শ্রেয়ান ক্লাস টেন গ্রেডে পড়ে।
1: আচ্ছা, আর জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সবসময় একটা থিম যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। তো এই যে ছোট পরিবারের যে একটা ব্যাপার, ছোট পরিবারের যে সুবিধাগুলো, আমাদের শ্রোতা যারা আছেন তারা সবাই আমরা জানি যে সচেতন, তারপর একদম প্রান্তিক পর্যায়ে থেকে যারা আছেন এখনো কিছুটা হচ্ছে এই ব্যাপারে একটু যদি অনীহা থাকে, প্রিয় মানুষরা পছন্দের মানুষরা যদি কিছু একটা বলে সেটা তারা লুফে নেন, সেটা তাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করেন মনে হয়, তো যদি এ সম্পর্কে
0: না, আমার মনে হয় যে হ্যাঁ দুটি সন্তানে যথেষ্ট, এটা কথাটা সত্যি। আমার যেমন এক ছেলে, অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন হয় কি মানুষের এখন যে আমাদের পারিপার্শ্বিকতা, অনেক ছেলে মেয়েকে প্রপারলি মানুষ করা খুব ডিফিকাল্ট, সে যেভাবে যতই বিত্ত বৈভবের অধিকারী হোক, আমার মনে হয় আর কি। কারণ আগের দিনের অন্যরকম, আগের দিনে কম বেশি সবাই একটা জমিদারি ভাব ছিল, আগের দিনের আগের আর এখনকার যে সামাজিক অবস্থান থেকে শুরু করে সবকিছুই তো
1: আসলে তাই। আমাদের শ্রোতা যারা আছেন নিশ্চয়ই তাদের যাপিত জীবনে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে অবশ্যই কথাগুলো মনে রাখবেন, আমরা জানি তারা সচেতন, আরো সচেতন হবেন। তো গল্পে গল্পে একদম ঘড়ির কাঁটা জানান দিচ্ছে বিদায় নিতে হবে, তো বিদায় নিব দর্শক শ্রোতাদের কাছ থেকে আমি, তবে আপনার কাছ থেকে একদম শেষ সময় এসে এই মুহূর্তে আপনার মনে পড়া কোন প্রিয় গান শুনতে শুনতে বিদায় নিব, তার আগে একটু আমি দর্শক শ্রোতাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক প্রিয় শ্রোতা, সময়গুলো এটা জানান দিচ্ছে নিতে হবে বিদায় নিতে হবে, তবে যাবার আগে অবশ্যই বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকের মতো নিচ্ছি বিদায়। আর বিদায়ের বেলায় প্রিয় শিল্পীর কণ্ঠে গান শুনতে শুনতে নিব বিদায়।
0: আপনাকে শুভেচ্ছা, গান গাইবার আগে বাংলাদেশ বেতারের সকল শ্রোতাকে শুভেচ্ছা। আমি জানি যে ফেসবুক পেজ আছে এবং আপনাদের ইউটিউব চ্যানেল আছে নিশ্চয়ই, তো আমার এখানে একটা ছোট্ট স্মৃতি আছে। আমি খুব ছোট বয়সে আমার মামার সাথে এসে এখানে একটা তবলা রেকর্ডিং করেছিলাম, তবলা লহরা, তো হঠাৎ করে এটা মনে হলো। যাই হোক, আমার এই গানটি নতুন, একেবারে মৌলিক গান, আমার লেখা সুর, আমি গাইছি, ঠিক আছে। বাড়েছে প্রেম আমার,
2: প্রিয়শ্রোতা আপনারা শুনছেন জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, এর বাকি অংশ শুনবেন পবিত্র এশার নামাজের আজানের পর। তোমরা এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয় না যেন আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক, সম্মানজনকভাবে যা কিছু উপার্জন করেছ তা থেকে দান করো। আল কুরআন এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: আর অন্তরে তোমার সবকিছুই আমার মন কাড়ে তুমি জানো না ও তুমি বোঝো না তোমাকে আমি ভুলি কি করে বাড়ছে প্রেম আমার অন্তরে তোমার সবকিছুই আমার

ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ, এত বেশি মানুষ বাস করে আর এর জন্যই সচেতন হতে হবে আমাদের সকলকে। পরিবার পরিকল্পনা পদ্ধতি মেনে জনসংখ্যার বৃদ্ধি কমাতে হবে। আসুন শ্রোতা শোনাবো এবার জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী আলম আরা মিনু, গানের কথা সাজিয়েছেন গোলাম সরোয়ার সলক, সুর করেছেন এস এম আব্দুল আউয়াল। চলুন তাহলে শুনি জনসংখ্যা বিষয়ক গান।

0: শ্রোতা, এডিস মশার আক্রমণ থেকে নিজেকে ও পরিবারের সকলকে রক্ষা করতে এডিস মশার প্রজনন বন্ধ করতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে, দরজা জানালায় নেট ব্যবহার করে এবং দিনে ও রাতে মশারি ব্যবহার করে ঘুমাতে হবে সবাইকে। পরিবার পরিজন নিয়ে সুখী সংসারে সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান। সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন
1: শাহিদা মঞ্জুরি। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলী। শুরুতেই শিরোনাম, নতুন করে স্পোর্টসে জাতীয় পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বললেন ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। সরকারের গঠনমূলক সমালোচনা পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে সংবাদপত্রের সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ, আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ 10 আগস্ট। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনা সহ 41 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় 107 জনের প্রাণহানি। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। তিনি আজ রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা প্রতিপাদ্যে আয়োজিত কিশোর কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন। বিস্তারিত প্রতিবেদনে,

0: রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা প্রতিবাদে আয়োজিত কিশোর কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা নতুনকুড়ি স্পোর্টস 2025-26 এর সমাপনী ও পুরস্কার বিতরণী। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকে শিশু কিশোররা নিজেরা তৈরি হলে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে হবে।
1: তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারব। পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে।
0: বাড়ি, স্কুল ও কলেজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সুন্দর সমাজ গড়ে তুলতে নতুন প্রজন্মকে সহযোগিতা করতে হবে, গাছ লাগাতে প্রতিটি শিক্ষার্থীর প্রতি আহ্বানও জানান তিনি।
1: প্রতি বছর চেষ্টা করবে, তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। গাছ যদি আমরা লাগাতে পারি, আমাদের পরিবেশটা সুন্দর হবে, পরিষ্কার হবে, আমরা সকলে মিলে বুক ভরে শ্বাস নিতে পারবো।
0: প্রধানমন্ত্রী বলেন, সবাই সহযোগিতা করলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। নতুনকুড়ি স্পোর্টস 2025-26 এর সমাপনী অনুষ্ঠানে ফুটবল ইভেন্টে বালক এবং বালিকাদের দুটি ফাইনাল এবং বালক ও বালিকাদের 100 মিটার স্প্রিন্টের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালকদের ফুটবল ফাইনাল খেলায় সিলেট অঞ্চল পরাজিত করে ময়মনসিংহকে। বালিকা বিভাগের ফাইনালে রাজশাহীকে হারিয়ে শিরোপা জিতে নেয় রংপুর অঞ্চল। দ্রুততম বালক জাকির হোসেন ও দ্রুততম বালিকা মারিয়া। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরলে সাধারণ মানুষ সরকারের ভালো উদ্যোগগুলো সম্পর্কে জানতে পারবে। বৈঠকে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে সে বিষয়ে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদে সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়নের লক্ষ্যে বিশ্বের উন্নত প্রযুক্তির নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেমের উপর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আগামীকাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবে। আজ জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সংবাদ সংস্থাকে এই তথ্য জানানো হয়। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে কমিশনের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। তিনি আজ রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইসব কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে। এই পেশায় নিজের বিবেক ও মেধা চর্চার অনেক বড় সুযোগ রয়েছে। তিনি আজ বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় এই কথা বলেন। সমাজের প্রতিটি চিত্র প্রতি মুহূর্তে ও নিয়মিতভাবে গণমাধ্যমে এবং সাংবাদিকতার মাধ্যমে আয়নার মতো প্রতিফলিত না হলে পৃথিবীর কোন সভ্য দেশ বা সমাজ এগোতে পারে না বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
3: রাষ্ট্রের প্রয়োজনেই, সমাজের প্রয়োজনেই, দেশের প্রয়োজনেই, মানুষের প্রয়োজনেই দায়িত্বশীল সাংবাদিকতাকে সবসময় জীবন্ত রাখতে হবে, সজাগ রাখতে হবে।
2: এবারে ২৪ গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের 27 জুলাই সারাদেশে কারফিউ ও সেনা টহল জোরদার করার পাশাপাশি স্বৈরাচার শেখ হাসিনার সরকার সারাদেশে ব্যাপক ধরপাকড় চালায়। সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। আরো শুনুন প্রতিবেদনে।
1: 2024 সালের 27 জুলাই এদিন সারাদেশে কারফিউ ও সেনা টহল আরো জোরদার করা হয়। আন্দোলন দমনে মরিয়া তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকার সারাদেশে ব্যাপক ধরপকড় চালায়। 26 জুলাই শুক্রবার বিকেলে চিকিৎসারত অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া ও আবু বাকের মজুমদারকে ডিবি হেফাজতে নেওয়ার পর 27 জুলাই আরো দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। উত্তাল সেই দিনটির কথা স্মরণ করে বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ বলেন,
2: সেই সময় আমরা সারা বাংলাদেশের কমিউনিকেট করার চেষ্টা করি। আমরা যে ওই সময়ের ভিতরে নয় দফা দিয়েছিলাম এবং কমপ্লিট শাটডাউন সেই কর্মসূচি চলমান ছিল। পরবর্তীতে আমরা নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা করতে পারিনি। 27 তারিখ ছিল প্রথমবার। আমরা তখন একটি সেফ হোমে শেল্টার নিয়েছি এবং সেখান থেকে আন্দোলন পরিচালনা করেছিলাম।
1: এদিন বিএনপি সহ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মীকে আটক করা হয়। এছাড়া ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে রিমান্ডে অমানসিক নির্যাতনের ঘটনা গণমাধ্যমে উঠে আসে। এ নিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব ঘটনার তীব্র নিন্দা জানান। একই সাথে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। 27 জুলাই সরকারি চাকুরিতে কোটা সংস্কার করে আদালতের রায়ের পর সরকারের জারি করা প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে অনলাইনে সংবাদ সম্মেলন করে নতুন তিন দাবিতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা, যেমনটি বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ।
2: প্রথমবার প্রেস কনফারেন্স করেছিলাম এবং প্রেস কনফারেন্সে এসে আমরা তিন দফা দাবি করি। সেই তিন দফা হলো ডিবি অফিসে যারা আছে তাদের মুক্তি, যারা গুলি চালিয়েছে সেখানে যারা যারা আছে মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সকলের বহিষ্কার, এবং এই দাবিগুলো আমরা করেছিলাম যে আন্দোলন ছিল সে দাবি মেনে নেয়া।
1: আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর সরকারের মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলা অব্যাহত থাকে। এদিকে মামলা হামলা ও ব্যাপক দমনপীড়ন চললেও স্বৈরাচার সরকারের পক্ষ থেকে তখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করা হয়। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবীরা। 140 জনের বেশি বিশিষ্ট ব্যক্তি ওই চিঠিতে স্বাক্ষর করেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনন্ত ইসলাম অমিত। তিনি জানিয়েছেন আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি শুরু হবে, তবে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে। তিনি আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
4: এই মুহূর্তে তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম, আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে।
0: সরকারের পক্ষ থেকে গ্যাস সংকট কাটিয়ে উঠতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। আগামী 10 আগস্ট সারাদেশে একযোগে SSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আজ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের নামে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। একই সঙ্গে এ মামলায় পলাতকদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে
5: 2013 সালের 5ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার আনুষ্ঠানিক অভিযোগপত্রটি দাখিলের পর শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। আর এই মামলার আসামিদের মধ্যে যারা অন্য মামলায় গ্রেফতার আছেন তাদের হাজির করার পাশাপাশি অপর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ সম্পর্কে গণমাধ্যমকে বলছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।
6: তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী তার একই রোল আছে। হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী তিনি 2টি টেলিভিশন সম্প্রচার তিনি ওই রাতেই বন্ধ করে দিয়েছিলেন।
5: চিফ প্রসিকিউটর বলেন শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল শেখ হাসিনা এবং তার সরকারের ম্যাটিকুলাস ডিজাইন।
6: শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ তারা বৈঠক করলেন, একত্র বসে মিটিং করলেন এবং কিভাবে হেফাজতকে সেখানে বৈঠক করতে না দেওয়া যায় কনস্পিরেসি করলেন। এবং শুধু কনস্পিরেসি না, তখন একটি পুলিশের একটি সংস্থায় এটা আমরা পরবর্তীতে আপনারা দেখবেন সেখানে বসে কিছু কিছু পুলিশ কর্মকর্তাদেরকে তাদেরকে ওখানে স্ট্যান্ডবাই রাখা হলো যেকোনো মুহূর্তে আক্রমণ করার জন্য।
5: 2013 সালের 5ই মে শাপলা চত্বরে সংঘটিত বর্বরোচিত হত্যাযজ্ঞের বিষয়ে দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করে আসছিল। তদন্ত করে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটি খসড়া তদন্ত প্রতিবেদন দাখিল করে। এই খসড়া তদন্ত প্রতিবেদনটি পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহতদের প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন এ পর্যন্ত 61 জনের একটি তালিকা পাওয়া গেছে, তার মধ্য থেকে 58 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: আগামী বছরের জন্য পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে। হজে যেতে আগ্রহীদের এই সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সৌদি আরবের হজ এবং ওমরা পালনের ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশ সরকার সময়সূচি নির্ধারণ করেছে। বিস্তারিত প্রতিবেদনে
7: لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك।
8: 2027 সালে হজে গমনেচ্ছুদের জন্য সোমবার থেকে শুরু হয়েছে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম, যা চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই সময়সূচি নির্ধারণ করেছে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ বেতারকে জানান, নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের ই হজ সিস্টেমের মাধ্যমে সরকারি বা বেসরকারি উভয় মাধ্যমেই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
9: সরকারি বেসরকারি ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের প্যাকেজ ঘোষণা করছে, হাত থেকে ওনারা বেসরকারি ভাবে প্যাকেজ ঘোষণা করছে। এবার সেই হিসাবে আপনার নিবন্ধনের লাস্ট সময় হচ্ছে 24 সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে নিবন্ধন করতে হবে। তো প্রাথমিক পর্যায়ে 30,000 টাকা প্রদান করেই ওনার আমাদের জেলা পর্যায়ে জেলা উপজেলায় আমাদের ডিসি অফিস থেকেই আমাদের এটা নিবন্ধন করা হয়।
8: নিবন্ধনের ক্ষেত্রে কিছু স্বাস্থ্য ও বয়সজনিত বিধিনিষেধ রয়েছে বলেও জানান ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।
9: সাধারণত ছোট শিশুদেরকে হজে নেওয়াটা নিরুৎসাহিত করছে। আর দ্বিতীয়ত হচ্ছে অসুস্থ, যারা হার্টের রোগী বা যাদের কিছু নির্দেশনা আছে, যাদের হার্টে ওপেন বাইপাস সার্জারি করা বা খুব সিরিয়াস অসুস্থ অথবা অন্য জটিল রোগও আক্রান্ত, এরা সাধারণত হজে না দেওয়ার জন্য নিরুৎসাহিত করা।
8: প্রাক নিবন্ধনের পর 3,50,000 টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারী ব্যক্তিরা আগামী 10ই ডিসেম্বরের মধ্যে নির্ধারিত হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বাইতুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়া রাজধানীর বড় মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল করেছে সরকার। তবে 3টি শর্তে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে গত জুনে বর্ষা মৌসুম শুরুর পর ভারী বৃষ্টিপাত ও বন্যায় অন্তত 160 জন নিহত ও 344 জন আহত এবং বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে আরও ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDMA জানায়, বেশিরভাগ লোক মারা গেছে ঘর ভেঙে কিংবা বাড়ির ছাদ বিধ্বস্ত হয়ে। ইরান জানিয়েছে, ইসরায়েলের প্ররোচনায় তেহরানের সাথে যুদ্ধে জড়ানোর পাঁচ মাস পর যুক্তরাষ্ট্র এখন ফাঁদে আটকে পড়েছে এবং যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে। দেশটি জানায়, হরমুজ প্রণালী এখনও ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে আগ্রহী নয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 430 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 220 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 260 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা পায়রা সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে আশ্রয় থাকতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। নতুন করে স্পোর্টসের জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারিক রহমান। বললেন, ভবিষ্যৎ বাংলাদেশ করতে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে সংবাদপত্রের সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। এবং চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ। আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। খবর শেষ হলো।
10: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মইনুর রহিম, পড়ছি কনুজ শেখদার। ঢাকা সেনানিবাসের সদর দপ্তরে আয়োজিত সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর ভাষণ আজকের সংবাদ পর্যালোচনার মূল আলোচ্য বিষয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেন, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এই ঘোষণা শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুদূরপ্রসারী পরিকল্পনার প্রতিফল। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ সামুদ্রিক নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ও আন্তঃসীমান্ত হুমকি, সাইবার ও তথ্যভিত্তিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সহায়তা কার্যক্রম সহ বহুমাত্রিক ও জটিল নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন। ফলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং জনগণের প্রত্যাশা ও সহনশীলতাকে বিবেচনায় রেখে প্রতিরক্ষা আধুনিকায়নের একটি বাস্তবসম্মত ও টেকসই মডেল অনুসরণ করা এখন সময়ের দাবি। বাংলাদেশের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে জাতীয় নিরাপত্তার মূল স্তম্ভ হিসেবে কাজ করে আসছে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে সেনাবাহিনী শুধু সীমান্ত রক্ষায় নয় বরং দুর্যোগ মোকাবেলা, শান্তিরক্ষা মিশন এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন সেনাবাহিনীকে নতুনভাবে প্রস্তুত হওয়ার প্রয়োজনীয়তা সামনে এনেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণে সেই বাস্তবতার প্রতিফলনই ফুটে ওঠে। তিনি উল্লেখ করেন, আধুনিক যুদ্ধ আর কেবলমাত্র প্রচলিত অস্ত্রশস্ত্রের উপর নির্ভরশীল নয়। সাইবার নিরাপত্তা, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট নজরদারি এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা এখন প্রতিটি দেশের প্রতিরক্ষা কাঠামোর অপরিহার্য অংশ হয়ে উঠেছে। বাংলাদেশও এই প্রবণতার বাইরে থাকতে পারে না। তাই সরকার সেনাবাহিনীকে প্রযুক্তি নির্ভর করে তুলতে যে উদ্যোগ নিয়েছে তা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। প্রধানমন্ত্রীর বক্তৃতায় একটি গুরুত্বপূর্ণ দিক ছিল সেনাবাহিনীর আধুনিকীকরণকে জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত করা। তিনি বলেন, সেনাবাহিনী শুধু যুদ্ধের জন্য নয় বরং দেশের উন্নয়ন ও অগ্রগতির অংশীদার। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেনাবাহিনী দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। এর ফলে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল হবে। এছাড়া তারেক রহমান সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ওপরও জোর দিয়েছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য শুধু যন্ত্রপাতি কেনাই যথেষ্ট নয় বরং দক্ষ জনবল তৈরি করাও জরুরি। এজন্য সরকার উন্নত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, বিদেশে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রমে সেনাবাহিনীর অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে। এই ঘোষণার রাজনৈতিক তাৎপর্যও কম নয়। তবে সমালোচকরা মনে করছেন, প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তোলার জন্য বিপুল অর্থ ব্যয় হবে আর সেই অর্থ যেন সঠিকভাবে ব্যবহার হয় তা নিশ্চিত করতে হবে, অন্যথায় এই উদ্যোগ জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হতে পারে। প্রধানমন্ত্রী বলেন, 2024 সালের ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এবং 5ই আগস্ট পরবর্তী সংকটময় মুহূর্তে সেনাবাহিনী যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, গণতন্ত্রকামী জনগণ সেটি ইতিবাচকভাবেই মূল্যায়ন করবে। পর্যালোচনায় তাই দ্ব্যর্থহীনভাবে উঠে এসেছে যে প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আধুনিকীকরণের ঘোষণা শুধু একটি প্রতিশ্রুতি নয় বরং বাংলাদেশের প্রতিরক্ষা ও উন্নয়ন কৌশলের নতুন দিগন্ত উন্মোচন করেছে। সেনাবাহিনীকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তোলার মাধ্যমে সরকার দেশের নিরাপত্তা, উন্নয়ন এবং আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এটি নিঃসন্দেহে সময়ের দাবি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
11: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন দেশাত্মবোধক গান শুনতে পাবেন। প্রথম গানটির শিল্পী, গীতিকার ও সুরকার আপিল মাহমুদ।

প্রিয় শ্রোতা, দেশের গান শুনছেন। এবারে শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গানগীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ।

0: সুপ্রিয় শ্রোতা, এই বিশ্বব্রহ্মাণ্ডে শুধু মানুষের বিচরণ, এদেশ থেকে ওদেশে, এখান থেকে ওখানে ছুটে চলা মানুষ ঘিরে আছে হাজারটা গল্প, জীবনের গল্প, ভালোবাসার গল্প, ভাবনার গল্প, চাওয়া পাওয়া অথবা হারানোর গল্প। নিজ অক্ষের প্রতিটি আবর্তন এই পৃথিবী নামের এই গ্রহটিও জড়িয়ে আছে কোটি মানুষের এসব গল্পে।
1: রোজকার ব্যস্ত সময় তাই হাজারটা ছন্দে জীবনের গান শোনায়। নদীর স্রোতের মতন ছুটে চলা আমাদের এই জীবনের কালে অকালে, ভালো মন্দে, হাসি কান্নায় তার বৈচিত্র্যকে তুলে ধরে প্রতিদিন। আর আমরাও ভেসে চলি সেই স্রোতে আপন জীবনের টানে, আর এই জীবনের মোহেই তৈরি করি আমাদের সম্পর্ক, ভালোবাসা, দুঃখ বেদনা অথবা আনন্দের হাজারটা স্মৃতি।
0: প্রিয় শ্রোতা, আজ ইংরেজি 27 জুলাই 2026 খ্রিস্টাব্দ সোমবার। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের আজকের এই আয়োজনে শুনতে পাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।
1: বর্ষা কিংবা বসন্ত, হাজারটা কাজের শেষে নিরে ফেরার চাঞ্চল্য যেন আমাদের আবার ব্যস্ত করে তোলে। সন্ধ্যার রাতের এই সন্ধি সত্যি যেন এক মায়া, যেন এক প্রশান্তি। অবসরের এই মোহে চঞ্চল মন যেন নিজেকে উপলব্ধি করায় একটুখানি সুযোগ পায়, আর ভাবনাগুলোও যেন তখনই ডানা মেলে উড়ে যেতে চায় সীমাহীন ভাবনার দিগন্তে।
0: সুপ্রিয় শ্রোতা, শুরু করছি আমাদের আজকের উত্তরণ। শুরুতে থাকছে বিশ্বের চমকপ্রদ ও বিস্ময়কর খবর নিয়ে আমাদের পরিবেশনা বিশ্ববিচিত্র। আজকের বিশ্ববিচিত্র গ্রন্থন সংকলন করেছেন আফসান আখতার, পড়ে শোনাচ্ছেন মৌমিতা তাহসিন।

অস্ট্রেলিয়ার সিডনির একটি বড় শস্য গুদামে ইঁদুরের উপদ্রব কমানোর জন্য এক অভিনব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সেখানে বিড়ালের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত ছোট ছোট মাইক্রো ড্রোন ব্যবহার করা হচ্ছে। এই ড্রোনগুলোতে থার্মাল ক্যামেরা রয়েছে, যা মাটির নিচে বা অন্ধকারের ইঁদুরের নাড়াচাড়া স্ক্যান করতে পারে এবং আল্ট্রাসনিক তরঙ্গের মাধ্যমে ইঁদুরগুলোকে না মেরে গুদাম থেকে দূরে তাড়িয়ে দেয়।

0: মরুভূমি মানে শুষ্ক জায়গা, কিন্তু অ্যান্টার্কটিকার ড্রাই ভ্যালি নামক অঞ্চলটি বিশ্বের সবচেয়ে শুষ্ক স্থান। এই উপত্যকায় গত 2 মিলিয়ন বছর ধরে এক ফোঁটা বৃষ্টি বা বরফ পড়েনি। তীব্র ঠান্ডা এবং ঘণ্টায় 200 মাইল বেগে বয়ে যাওয়া ক্যাটাবাটিক বাতাসের কারণে এই অঞ্চলের সমস্ত আর্দ্রতা মুহূর্তেই বাষ্প হয়ে উড়ে যায়, ফলে এটি পৃথিবীর বুকে এক টুকরো মঙ্গল গ্রহের মতো দেখায়। মেক্সিকোর জঙ্গল সংলগ্ন সমুদ্রের নিচে রয়েছে সেনোতে অ্যাঞ্জেলিতা নামের এক জাদুকরী পাতাল সুড়ঙ্গ। ডুবুরিরা সাগরের প্রায় 100 ফুট পানির নিচে নেমে দেখেন সেখানে আরেকটি নদী বয়ে চলছে, যার দুই পারে গাছের পাতা ও ডালপালা পড়ে রয়েছে। আসলে ওপরের মিষ্টি পানি এবং নিচের অতিরিক্ত লবণাক্ত পানির মাঝখানে হাইড্রোজেন সালফাইডের একটি ঘন স্তর জমে এই মেঘ বা নদীর মতো বিভ্রম তৈরি করে। আকাশের এক জাদুকরী পাখি হল অ্যালপাইন সুইফট। এরা পরিযায়ী বা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সময় ডানা না ঝাপটিয়ে এবং মাটিতে বা গাছে না নেমে একটানা 10 মাস বাতাসে ভেসে থাকতে পারে। তারা ওড়ার অবস্থাতেই বাতাস থেকে ছোট ছোট পোকা খেয়ে খোদা মেটায় এবং ওড়ার সময় তাদের মস্তিষ্কের অর্ধেক অংশ ঘুমিয়ে বিশ্রাম নেয়।
1: প্রিয় শ্রোতা, শুনলেন বিশ্ববিচিত্রা। শ্রোতা বন্ধুরা, আজকের এই সমৃদ্ধ পৃথিবীর পিছনে লুকিয়ে আছে কোটি মানুষের পরিশ্রম, ভাবনার সৃষ্টিশীলতা। এই বিশ্ব চরাচরে মানুষেরাই তৈরি করেছেন তাঁদের অনন্য কীর্তি, আর তাঁদের সেই অনন্য কীর্তি মানেই আমাদের ভালো লাগা, ভালোবাসার আনন্দময় হাজারটা স্মৃতি। আর এমন কীর্তিমান মানুষদের জন্যই আমরা আজ শিল্প, সাহিত্য, সংস্কৃতি তথা বিনোদন শব্দটার সাথে খুব বেশি করে পরিচিত হয়েছি।
2: প্রজন্ম থেকে প্রজন্মে সেই সৃষ্টিশীল মানুষেরাই জ্বলে আছেন মানুষের আলোকবর্তিকা হয়ে, ছড়িয়েছেন আনন্দ, মিলিয়েছেন ভালোবাসা। তাদের সেই সৃষ্টি সত্তা সব সময় কাছে টেনেছে মানুষকে, আর নিজেদের ভাবনার নন্দনে তারা জায়গা করে নিয়েছেন আমাদের চিরন্তন ভালো লাগায়।
1: সুপ্রিয় শ্রোতা, এবারে তেমনই প্রথিতযশা মানুষের সাক্ষাৎকার নিয়ে আমাদের নিয়মিত পরিবেশনা নন্দিতজন। আমাদের এবারের অতিথি বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এফআই মানিক, সাক্ষাৎকার নিয়েছেন নিশাত শাহরিয়ার।
3: শ্রোতা বন্ধুরা, উত্তরণের বিশেষ আয়োজন নন্দিত জনে আজ আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার এফআই মানিক, যিনি দীর্ঘ 57 বছর চলচ্চিত্র জগতের সাথে জড়িয়ে রয়েছেন। 53টি ছবি তিনি নির্মাণ করেছেন। আজ আমরা শুনব তার কাছে তার চলচ্চিত্র জীবনের অভিজ্ঞতার কথা। মানিক ভাই, কেমন আছেন?
4: ভালো। আপনার শৈশব কৈশোর কোথায় কেটেছিল, শিক্ষা জীবন, পারিবারিক জীবন, এই বিষয়গুলো নিয়ে যদি তাদের বলেন।
5: লক্ষ্মীপুর রায়পুর মধুপুর গ্রামে জন্ম নিয়েছি। আমার বাবা হচ্ছেন এক সময় রাঁচির এসডিও ছিলেন। আমার বাবার নাম মোহাম্মদ আমিনুল্লাহ মৃত, আমার মা মোসাম্মদ বদরুন্নেসা। আমার বাবা ছিল খুব কনজারভেটিভ, গ্রামোফোনে গানও শুনতেন, কিন্তু 5 বছর নামাজ এবং ধর্মীয় নিয়ম কানুন সেগুলো দিয়েই ওনার ছেলে মেয়েদের তৈরি করেছে। আমরা 11টা ভাই বোন, কেউ ডিজিএম, কেউ সিভিল এভিয়েশনের অ্যারোমেটিক ইঞ্জিনিয়ার, একদম ছোট ভাইটা আছে আমেরিকা।

0: চলে আসলো বাংলাদেশ টেলিভিশন থেকে, একজন বলে যাও মিয়া আসো, তবে তুমি নাটকে ভালো কাজ করতেছো।
1: তো যদি আপনার কাছে একটু ছোট করে জানতে চাই যে চলচ্চিত্র জগতের প্রতি আপনার মায়াটা কিভাবে হলো, আপনি অনুপ্রাণিত কিভাবে হলেন?
0: স্বাধীনতার পর পরে বিডিবিতে জয়েন করলাম মুসা আহমেদ সাহেবের সাথে, সেখানে অনেকগুলো প্রোগ্রাম করলাম। তখন কিন্তু মন্টু স্যার ছিল জিএম, মন্টু স্যার মানে বলতে মুস্তফা মানুয়ার, তখন শাহজাদির কারণে রক্ত করবি দুটো নাটক ওনার, ওই নাটক গুলাতে আমি আমার ছিল। তো মেইনলি হেদায়ত হোসেন মোর্শেদ বিশিষ্ট সাংবাদিক, উনি একটা প্রোগ্রাম করতেন মিষ্টি কুটুম মিষ্টি কুটুম, প্রোগ্রাম গুলোতে আমি ছিলাম, মানে আমি সহকারী হিসাবে কাছিলাম, মানে মূল কাজটা আমাকেই করতে হতো ম্যাক্সিমাম।
2: একসময় প্রয়াত পরিচালক শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক, ফারুকভাই যখন টেলিভিশনের চিফ ডিজাইনার ছিলেন, ফারুকভাই বলল আসলে তুমি যেভাবে কাজ করতে চাও এই অঙ্গনের চেয়ে আরো বেটার কিছু হওয়া উচিত। উনি আমাকে কাকরাইলের পিছনটায় মিউজিক কলেজ ছিল, এই মিউজিক কলেজে তখন বাংলাদেশের অলমোস্ট বিগ শটস যারা মানে ক্রিয়েটার বলেন প্রযোজক বলেন সবাই মিলে একটা নাটক করছে, আর সেখানে জনাব হাবিবুর রহমান খান, জনাব শাহাবুদ্দিন আহমেদ, বাংলা চলচ্চিত্রের দ্বিতীয় বাংলা পরিচালক মহিউদ্দিন স্যার, সেখানে আমার টিচার যার কাছ থেকে আমি ফিল্মের কাজ শিখেছি জনাব মিন্টু সাহেব, এবং সেখানে ফখরুল হাসান বৈরাগীও দেখলাম, মোতালেব হোসেন একজন পরিচালককে দেখলাম, ছোটকু আহমেদ একজন পরিচালককে দেখলাম, দেখুন ওনারা আর্টিস্ট সিলেকশনের জন্য নাটক করছে, মানে এটা হচ্ছে মিন্টু সাহেবের মিন্টু আমার নাম, এই ছবির আর্টিস্ট সংগ্রহ করার জন্য একটি নাটক ছোটকু আহমেদ রচিত এবং পরিচালিত আলোক্ষিত অন্ধকার মহিলা সমিতির এই নাটকটি হলো। সেখান থেকে আজকে রোজিনা যাকে নায়িকা করা হবে ওই ছবির সাংবাদিকদের সাথে পরিচয় করায় দেওয়া হলো। তারপরে একসময় ছবিটি হয়নি, ওনার অন্য ছবি দিয়ে ওনার শুরু হয়েছে মিন্টু ছবি ববিতা। এভাবে মিন্টু সাহেবের সাথে বেশ কয়েকটি ছবিতে আমি কাজ করেছি, কাজ শিখেছি, এবং 86 আমার প্রথম ছবি শুরু হলো বিস্ফোরণ, জসীম জাফর ইকবাল, রোজিনা, অঞ্জনা, আজিম, আহমেদ শরীফ, রাজ, রাজীব, জাম্বু, দারাশিকো, তারা তখনকার দিনে একটা বিশাল আয়োজনে এটি চমৎকার ছবি রিলিজ হওয়ার পরে ছবিটি সুপারহিট হয়ে গেল। এই সুপারহিট ছবি দিয়ে আমার যাত্রা শুরু হলো। তারপরে প্রেম লড়াই আরেকটি রোমান্টিক অ্যাকশন ছবি, তারপরে বিশাল আক্রমণ একটি মডার্ন অ্যাকশন ছবি, এই দিয়ে তারপর আমি 3 বছর নাই হাওয়া,
0: পাইরেসি কিংবা অশ্লীলতার কারণে শেষ মুহূর্তে এসে আমি আক্রান্ত হলাম। একজন প্রোডাকশন ম্যানেজার মানে একেবারে অস্থির অবস্থায় সে আমাকে খুঁজছে, আমাকে রিজল সাহেব বলছে যে তুমি কি ধরনের ম্যানেজার, একজন পরিচালক বাংলাদেশে কোথায় আছে তুমি বলতে পারো না, তাহলে তুমি কিসের ম্যানেজার, যাও তোমার চাকরি নেই খুঁজে আনো উনি কোথায়। তো বলছে যে যেমন দেখো তোমার প্রডিউসার বস যে আমাকে খুঁজছে, আমি তো যে কারণে খুঁজছে সেটা আমি আর কাজ করবো না। তো ভাই আপনি করেন আর না করেন, বস ফোন করলে আপনি একটু ফোনটা ধরেন। তখন রিজল সাহেবের 10 মিনিট পরে একটা ফোন আসলো, উনি আমাকে বললো যে এরকম সান বলছে না সরি আমি তো কাজ করব না। বল কেন করবেন না, আমি বললাম যে আমি তো অনেক করলাম, শেষ মুহূর্তে এসে দেখলাম যে এটা বন্ধ হচ্ছে না, তেমন ফ্যামিলি যে সম্পর্ক সবাই কমপ্লেন করছে, আর সম্মানের জায়গাটা এইভাবে নষ্ট হয়ে যাক এটা আমি চাই না, এই কারণে করব না। তারপর বলছে যে ভাই আমিও তো 3 বছর অভিনয় করি না, প্রোডাকশনও বানাইনি, তো আপনি যদি করেন তাহলে আমি হয়তো কয়েকটা ছবি বানাবো। তো এইভাবে ওখানে গেলাম, তখন আমাকে বললো যে ভাই এই অবস্থা কি করি বলতো, আপনি যে নিয়ে ছবি বানাবো, আমি একটা নামও নিয়ে এসছি আপনাদের পরিচালক সমিতি থেকে, কি নাম, কোটি টাকার কামিন, নামটা পছন্দ হয়েছে আমার, আর্টিস্ট কারা হবে জিজ্ঞাসা করলাম, উনি বললেন রাজ্জাক ফারুক, নিঃসন্দেহে একটি ভালো ছবি হবে। তারপরে হিরো বলছে যে আপনার ছেলেটাকে নেন, আর শাবনূর পূর্ণিমা এরা তো আপনার কাজই করে 12 মাস। তারপরে আর্টিস্ট আর্টি সাইন হইল, আমি রোজা রিজের 20 দিন পরে ছবি স্টার্ট করলাম, কুরবানি ঈদের ছবি রিলিজ হলো, সুপার ডুপার হিট, আওয়াজে উঠে গেল অন্যরকম। এই ছবিতে আমি শাকিব খানের সাথে নিলাম অপু বিশ্বাস একটি অজানা মেয়ে, বগুড়া থেকে ফোন করে এনে তাকে 3 দিনের মাথায় শুটিং করেছি। তারপরে পিতার আসন, তারপরে একটি ছবি নির্মাণ করলাম বিশাল আক্রমণ। বিশাল আক্রমণের পরে একটা টিনেজার লাভ স্টোরি করতে হবে, জনতা ব্যাংকের সিবিএ প্রেসিডেন্ট মিস্টার রফিকুল ইসলাম যিনি ঝিনুক মালা ছবিটি বানিয়েছে, ছবিটি আলোচিত হয়েছে এবং

0: দেলওয়ার জান ঝন্টুর রচিত বেশ কিছু গান সুপার হিট হয়েছে। ওই ঝিনুক পদ্ধতিতে মালিকের বিশাল আক্রমণ, তারপরে ছবি টিনেজার লাভের ছবি, এবং এই ছবিটিতেই বাংলা চলচ্চিত্রে এখন যাকে নিয়ে বেশি আলোচনা হয় শাকিব খান একদম ফুটপাথ থেকেই তাকে আবিষ্কার করেছে।
1: তারপরে আবার শুরু হলো আমার আরেকটা সিরিজ আফটার থ্রি ইয়ার্স, এ বাঁধন যাবে না ছিঁড়ে, একটি গান চার্টে এক নম্বর, সোহাগে আদরে বেঁধেছ আমারে এ বাঁধন যাবে না ছিঁড়ে, এই নিয়ে টাইটেল, এই নিয়ে গান, এই নিয়ে ছবি সুপার ডুপার হিট হয়ে গেল। তারপরে আসলাম আরেকটা ছবি নিয়ে, ছবিটির নাম হচ্ছে ফুল নেব না অশ্রু নেব। এই ছবিটি শাকিব খান, আমিন খান, শাবনূর, এই ছবিটিও সুপার ডুপার হিট হয়ে গেল। তারপরে আসলাম স্বপ্নের বাসর, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। তারপরে তো আবার স্বপ্নের বাসর, হৃদয় বন্ধন, স্বামী স্ত্রী যুদ্ধ, দুই বন্ধু এক স্বামী, এভাবে অনবরত চলছে। একটি ছবি আমার সর্বোচ্চ, আমার ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যবসা, 20 কোটি টাকা প্রফিট চাচ্ছু, এবং দিঘিতে আমি এই ছবিতে বাচ্চা একটা মেয়ের চরিত্র নিলাম এবং বহু প্রশংসিত হয়েছে। মান্নাকে নিয়ে ম্যাক্সিমাম ছবি সুপারহিট, সুলতান, স্বামী স্ত্রী যুদ্ধ, দুই বন্ধু এক স্বামী, মান্নার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ছবিটি শেষ হয়েছিল, পিতামাতার আমানত, একদম ফ্যামিলি একটি ছবি। তো সেই ছবি মান্না মুক্তি দেখে যেতে পারে নাই।
2: আপনার সিনেমায় নতুন কারা কারা সুযোগ পেয়েছে যারা আজকে অনেক পরিচিত মুখ?
1: শাকিব খান, আমিন খান কেও জাস্ট আমার ছবি দিয়ে শুরু হওয়ার কথা, কিন্তু ছবিটি মানে আরেকজন বানিয়েছে, কিন্তু ওকে তৈরি করা, এই যে আপনার কার্যনগর ক্যাফেটেরিয়াতে ওখানে আমি অনেক টাইম দিয়েছি এবং স্ক্রিপ্টও করেছি, গানও করেছি, তখন আমার ব্যস্ততার কারণে মোহাম্মদ হোসেন ছবিটি করে ইনোসেন্ট লাভ।
2: চলচ্চিত্র জগতে দীর্ঘ জার্নি আপনার, তো এই জার্নিতে যদি বলা হয় যে সময়ের সাথে সাথে সেরা জুটি কারা ছিল এবং শুরু থেকে এখন পর্যন্ত আপনার চোখে সেরা জুটি কারা?
1: আমাদের দেশে রহমান শবনম, রাজ্জাক কবরী, আলমগীর সাবা নামে একটা বিরাট জুটি, সালমান শাবনুরও ছিল, শাকিব শাবনুর ছিল, আমি যেই ছেলে মেয়ে দুটাকে এনেছি, এরা অনেক ছবি একসাথে করে গেছে, সেটা হচ্ছে অবু বিশ্বাস, শাকিব খান। মানে আমার কোটি টাকার কাবিনের পরে একটা জুটি এইভাবে তৈরি হয়েছিল।
2: চলচ্চিত্র শিল্পের বিকাশে, চলচ্চিত্রের প্রচারে প্রসারে বাংলাদেশ বেতারের একটা সময় যথেষ্ট ভূমিকা ছিল, তো বাংলাদেশ বেতারের এই যে ভূমিকা, এই ভূমিকাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
1: সত্যি কথা, অডিও একটা ফ্যাক্টর, রেডিও থেকে যে নকিং গুলো হইত, হা ভাই আমি মাজহারুল ইসলাম, তা ভাই আমি নাজমুল হোসাইন, এবং যখন আমি ফিল্মে নাই, এটা আমার একটা বিনোদনের একটা পাউট ছিল, যে দুপুরবেলা হইলে রেডিও প্রোগ্রাম 15 মিনিট, তারপরে ছোট ছোট যেগুলো প্রোগ্রাম এইগুলো আমি পাগল ছিলাম, টেলিভিশন ছিল না, বেতারি প্রোগ্রাম গুলোর জন্য পাগল। তো আমার মনে হয় কি, মানুষ যে কেন এই জিনিসগুলোকে আস্তে আস্তে হারায় ফেলতেছে, রেডিওতে সকালবেলা উঠা কোরআন তালাওয়াত, একটা নাত, গজল, বিভিন্ন রকম আলাপ আলোচনা, ভোরের গান, রেডিওর কোনো বিকল্প নাই। রেডিও যে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত এই যে অনেক রকমের প্রোগ্রাম, অনেক রকমের সিনেমার গান, এগুলো নিয়ে যে আমাদেরকে সুন্দর সুন্দর অনুষ্ঠান, এই যে বিষয়গুলো, একেবারে চলচ্চিত্রে যখন আসিনি তখন যে গিয়ে আমি ভীষণ আগ্রহী ছিলাম, আর আমি দেখেছি এই ছোট ছোট ট্যাঞ্জেস্টার নিয়ে ধান ক্ষেতের মধ্যে চাষ হচ্ছে, কানের কাছে দিয়ে রাখছে, এই টাইম মিলে দৌড়ায় কাজ বন্ধ করে রাখার প্রোগ্রাম শুনে।
2: বাংলাদেশ বেতারের অসংখ্য শ্রোতা এফআই মানি এই নামটি তারা জানে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
1: আসলে শ্রোতা, আজকে আমার জায়গায় আপনিও আসতে পারেন, যখন তখন এই বাংলাদেশে অনেক বড় কিছু হয়ে যেতে পারে। আমি যখন শ্রোতা ছিলাম তখন আমার কাছে খুব কৌতূহল ছিল রেডিও প্রোগ্রাম গুলো, রেডিও আমাদের বিশাল ঐতিহ্য, রেডিও থেকে অনেক শিল্পীর জন্ম হয়েছে, ভোকাল থেকে তারা ভিজুয়াল হয়েছে। আপনারা যারা শ্রোতা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, রেডিওকে ভুলবেন না, রেডিও প্রোগ্রাম শুনবেন। রেডিওতে এখনো অনেকেই আছেন যারা এই নীতি নির্ধারক কিংবা যারা টেকনিশিয়ান, যারা ক্রিয়েটর, তারা প্রচন্ডভাবে চেষ্টা করছে। এই যে আমি এখন আপনাদের যে অনুষ্ঠান আছে, ভাইয়া তো অনেক অক্লান্ত পরিশ্রম করে এগুলো প্রোগ্রাম করছে, এই প্রোগ্রামগুলো আপনারা শুনবেন এবং এখান থেকে কিছু বেরিয়ে আসবে। ইতিহাস অনেকেরই জানা নাই আপনাদের, এখান থেকে আপনারা অনেক ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ আপনারা পেয়ে যাবেন। আপনারা রেডিওতে অনবরত প্রোগ্রামগুলো শুনবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ।
3: শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনলাম বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার এফআই মানিক ভাইয়ের চলচ্চিত্র জীবনের অভিজ্ঞতার কথা। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায়। নিচ্ছি আজকের মতো।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুনলেন প্রথিতযশা ব্যক্তিত্বদের সাক্ষাৎকার নিয়ে আমাদের নিয়মিত পরিবেশনা নন্দিতজন। চলে যাচ্ছে অনুষ্ঠানের পরবর্তী অংশে।
5: প্রিয় শ্রোতা, শিল্প সংস্কৃতিকে সাথে নিয়ে এভাবেই আমাদের সামনে এগিয়ে চলা, আর সময়ের বুক চিরে আমাদের এই নিত্য পথ চলা, যে অর্জন আমরা লিখে যাই আমাদের আপন বিজয়গাথা, আর সেই ইতিহাসটুকুই ঐতিহ্য হয়ে জেগে থাকে যুগ থেকে যুগান্তরে।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে পৃথিবীর বিখ্যাত ঐতিহ্যবাহী বিষয়বস্তু দর্শনীয় স্থান নিয়ে তথ্যমূলক নিবন্ধ বিশ্ব ঐতিহ্য। এই অংশটি সংকলন ও রচনা করেছেন শেখ আবদুল্লাহ, আর পড়ে শোনাচ্ছেন শেখ সাদি।
6: হিমালয়ের বিশাল পর্বতমালার বুকে এমন কিছু স্থান রয়েছে যেখানে প্রকৃতি, ধর্ম, ইতিহাস এবং রাজনীতি এক সুতোয় গাঁথা। তিব্বতের শিগাত শীতে অবস্থিত তাশিল হুমপো মঠ এবং রাজধানী লাসা সেই বিরল ঐতিহ্যের দুটি উজ্জ্বল প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দুই স্থান শুধু তিব্বতি বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক কেন্দ্রই নয়, বরং তিব্বতের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাসেরও নীরব সাক্ষী। বিশ্বের নানা প্রান্ত থেকে গবেষক, তীর্থযাত্রী ও পর্যটকেরা এই স্থানগুলোর প্রতি আকৃষ্ট হন, কারণ এখানে ইতিহাস যেন জীবন্ত হয়ে কথা বলে। 1447 সালে তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুকপা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মগুরু গেদুন দ্রুপ তাশিল হুমপো মঠ প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তিনি প্রথম পাঞ্চেন লামা হিসেবে স্বীকৃতি লাভ করেন। এরপর থেকে তাশিল হুমপো মঠ পাঞ্চেন লামাদের ঐতিহ্যবাহী আসন হিসেবে পরিচিতি পায়। বৌদ্ধ দর্শন, ধর্মীয় শিক্ষা, পাণ্ডুলিপি সংরক্ষণ এবং তিব্বতী সংস্কৃতির বিকাশে এই মঠের অবস্থান অসাধারণ। মঠের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনাগুলোর মধ্যে রয়েছে প্রায় 26 মিটার উঁচু সোনালী মৈত্রেয় বুদ্ধের মূর্তি, যা বিশ্বের অন্যতম বৃহৎ তামার তৈরি স্বর্ণমণ্ডিত বৌদ্ধ মূর্তি হিসেবে পরিচিত। অন্যদিকে লাসা তিব্বতের ঐতিহাসিক ও আধ্যাত্মিক রাজধানী। শত শত বছর ধরে এখানে থেকেই তিব্বতের ধর্মীয় ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়েছে। শহরের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকা পোতাশা প্রাসাদ, দোখাঙ্গা মন্দির এবং নরবুলিঙ্কা শুধু স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন নয়, বরং তিব্বতী সভ্যতার গভীর সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক।
5: প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনলেন বিশ্ব ঐতিহ্য। সময়ের ভাজে ভাজেই লুকিয়ে আছে আমাদের অগ্রযাত্রার গল্প, আর তাই সেই সময়ের পৃষ্ঠা জুড়ে লেখা থাকে আমাদের বেঁচে থাকার গল্প, লেখা থাকে আমাদের ভালো লাগা আর ভালোবাসার কথা, যে ভালোবাসা যুগ যুগান্তরে মধুর স্মৃতি হয়ে জেগে থাকে আমাদের হৃদয়ের গভীরে।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে থাকছে আপনাদের জন্য একটি আধুনিক গান, 18 বছর পরে। গানটির কথা লিখেছেন মিঠু হাসান, সুর আরোপ করেছেন মান্নান মোহাম্মদ, আর গানটি আমরা শুনব বিবি নাজনীনের কণ্ঠে।

0: গান শুনলেন বেবি নাজনীনের কণ্ঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের পরিবেশনা ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি কথায় গানে ভালো কেটেছে উত্তরণের পুরো সময়টুকু।
1: আবার কথা হবে উত্তরণের আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল অবস্থায় সরকারের নিয়মের প্রতিপালন করুন। সবাই সচেতন হন, সুরক্ষিত থাকুন, নিজের পরিবার ও দেশকে সুরক্ষিত রাখুন।
0: আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন আমান চপল এবং উপস্থাপনায় ছিলাম আমরা দুজন। আমি জান্নাতুল ফেরদৌসী লিজা
1: এবং আমি মোহাম্মদ আলমগীর হোসেন। সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। শুভরাত্রি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন ইংরেজিতে সংবাদ।

0: Assalamu alaikum. 9:30 p.m. This is Bangladesh Betar. The news read by Imtiaz Ahmed Siddiqui. First, the headlines. Prime Minister distributes prizes among winners of Nutunkuri Sports, asks for proper grooming of children to build prosperous Bangladesh. Tariq Rahman urges editors of newspapers to highlight the government's positive initiatives alongside doing constructive criticism. In connection with upcoming election of country's 23rd president, EC delegation will meet acting speaker tomorrow. No civilized country or society can move forward if its image is not reflected in media, comments Information and Broadcasting Minister. State Minister for Power, Energy and Mineral Resources apologizes to the public for the ongoing gas crisis, expresses hope that supply will begin to improve from next week. ICT2 accepts charges against Sheikh Hasina and 40 others in Shapla Chattor crackdown case. And heavy rains and flooding in Pakistan kills at least 107. Now the details. Prime Minister Tariq Rahman has said Bangladesh could become a beautiful and prosperous nation if today's children grow into capable and responsible citizens. He made the remarks while addressing the closing and prize-giving ceremony of Nutunkuri Sports 2025-26 at the Bangladesh Army Stadium in the capital today. The Prime Minister said his government is working to build the country in the right direction, but that effort would succeed only if the younger generation prepared themselves for the future through both education and sports. The closing ceremony at the Bangladesh Army Stadium featured the boys and girls football finals along with the boys and girls 100-meter sprint events. Prime Minister Tariq Rahman has sought cooperation of newspaper editors for the government's ongoing move to formulate a policy for independent media and journalists. He sought the cooperation during a meeting with the leaders of the National Editors' Council at his office in the Cabinet Division at the Bangladesh Secretariat today. The Prime Minister urged the editors to highlight the government's positive initiatives alongside doing constructive criticism so that people remain informed about the measures being taken in the public interest. A delegation of the Election Commission led by Chief Election Commissioner A.M.M. Nasiruddin will meet Acting Speaker of the Jatiyo Shongshud, Barrister Kaiser Kamal, at his office tomorrow. According to Election Commission sources, the meeting is scheduled in connection with the upcoming election of country's 23rd President. Information and Broadcasting Minister Zahiruddin Shopon has said no civilized country or society can move forward if its image is not reflected in media. He made the remarks while speaking at a meeting organized by Bangladesh Journalist Welfare Trust in collaboration with Borishal District Journalists Union at Borishal Circuit House Auditorium in Borishal today. The Information and Broadcasting Minister said no civilized country or society can move forward in the world if it cannot reflect every image of its society regularly in media and through journalism like a mirror. He said a state and society have to be kept in front of a mirror all the time, otherwise it can go in the wrong direction. State Minister for Power, Energy and Mineral Resources, Anindya Islam Amit, has apologized to the public for the ongoing gas crisis, expressing hope that supply will begin to improve from next week, with full restoration expected about a week later. He was speaking to reporters at his office at the Secretariat in the capital today. The State Minister said the government is making every possible effort to resolve the crisis, which has severely affected households, industries and transport services. This is Bangladesh Betar giving you the news. The results of this year's Secondary School Certificate SSC and equivalent examinations will be published simultaneously across the country on August 10th. A press release issued by the Bangladesh Inter-Education Board Coordination Committee revealed this information today. Detailed instructions on how to obtain the results will be announced later through a separate notice. The International Crimes Tribunal, ICT2, has taken into account the formal charge against ousted Prime Minister Sheikh Hasina and 40 others in a Crimes Against Humanity case over the 5th May 2013 crackdown on a Hifazat-e-Islam Bangladesh rally at the capital's Shapla Chottor. The three-member ICT2, headed by Justice Nazrul Islam Chaudhry, passed an order asking to produce the accused who are already behind bars before it on 16th August. It also issued an arrest warrant against the fugitive accused. The prosecution earlier in the morning filed the formal charge to the office of the ICT Registrar, accusing 41 people, including ousted Prime Minister Sheikh Hasina. Heavy rains and flooding in Pakistan have killed at least 107 people, injured hundreds and damaged hundreds of homes since the start of the monsoon season in June. Authorities warn more downpours later this week. Khyber Pakhtunkhwa has recorded the highest number of deaths, 55, followed by Punjab with 36. The National Disaster Management Authority said more than half of the deaths were caused by house or roof collapses. Iran has said U.S. is struggling after 5 months of war it began under the influence of Israel and will inevitably pay the price. Iran also said today it was still in control of the Strait of Hormuz and not seeking to resume peace talks with the United States. Earlier, U.S. President Donald Trump halted a two-week bombing campaign that his top brass told him had run its course. The chairman of the Joint Chiefs of Staff, General Dan Kane, had expressed concern over the depletion of the air defense munitions. Dhaka Meteorological Office says the monsoon depression over Northwest Bay and adjoining Odisha West Bengal coasts intensified into a deep depression and now lies over Northwest Bay and adjoining West Bengal North Odisha coast at 6 a.m. today, about 425 km west southwest of Chattogram, 430 km west of Cox's Bazar, 220 km west southwest of Mongla, and 260 km west southwest of Paira. It is likely to move north-northeastwards and cross West Bengal, North Odisha coast. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay, and adjoining coastal areas of Bangladesh. Maximum sustained wind speed within 48 km of the deep depression center is about 50 km per hour, rising to 60 km per hour in gusts or squalls. Sea will remain rough near the deep depression center. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain in shelter till further notice. Meanwhile, forecast bulletin on tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squall wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Kurilla, Nuakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister distributes prizes among winners of Nutun Kuri Sports. Asks for proper grooming of children to build prosperous Bangladesh. Tariq Rahman urges editors of newspapers to highlight the government's positive initiatives alongside doing constructive criticism. In connection with upcoming election of country's 23rd president, EC delegation will meet acting speaker tomorrow. No civilized country or society can move forward if its image is not reflected in media, comments Information and Broadcasting Minister. State Minister for Power, Energy and Mineral Resources apologizes to the public for the ongoing gas crisis, expresses hope that supply will begin to improve from next week. ICT2 accepts charges against Sheikh Hasina and 40 others in Shapla Chottor crackdown case. And heavy rains and flooding in Pakistan kills at least 107. And that is the end of the news. Our next bulletin will be Bishwamitra Bangladesh at 10 p.m. in Bangla.
1: Now here is the news commentary written by Mainur Rahim and read by Nilufar Yasmin. The centerpiece of today's news review is Prime Minister Tariq Rahman's address as chief guest at the inaugural session of the Army Headquarters Electoral Board 2026 held at the Dhaka Cantonment Headquarters. In his speech, Prime Minister Tariq Rahman declared unequivocally that the government is committed to building a modern technology-driven army by keeping pace with the demands of the time. This declaration is not simply a political pledge, it reflects a far-reaching vision for safeguarding national security, protecting sovereignty, and laying a strong foundation for future generations. The Prime Minister underscored that Bangladesh faces a wide spectrum of complex security challenges such as maritime and border security, interstate and cross-border threats, cyber and information-based vulnerabilities, disaster management, and humanitarian assistance operations. Against this backdrop, he emphasized that need for a realistic and sustainable model of defense modernization. This will take into account the country's geography, economic capacity, national security, imperatives, and expectations of its people. Bangladesh Army has long stood at the cornerstone of national security. Since independence, it has played a vital role not only in defending borders, but also in disaster response, peacekeeping missions, and infrastructure development. Yet, rapid technological advances and shifting global dynamic demands new preparedness. The Prime Minister's speech captured this reality, noting that modern warfare no longer relies solely on conventional weaponry, cybersecurity, drone technology, artificial intelligence, satellite surveillance, and advanced communications have become inseparable elements of contemporary defense structure. Bangladesh, he stressed, cannot remain outside this global trend. A particularly significant aspect of these remarks was the linkage between the military modernization and national development. He described the army not merely as a force for war, but as a partner in progress. With modern technology, the army will be better equipped to respond to disasters, contribute to infrastructure building, and participate more effectively in international peacekeeping missions. Such contribution, the Prime Minister argued, will enhance Bangladesh's image and standing in the global arena. Tariq Rahman also highlighted the importance of the training and skill development. Acquiring advanced equipment alone is insufficient. Skilled manpower is essential. To this end, the government is working to establish advanced training centers, expand opportunities for overseas training, and involve the army in research initiatives. Politically, the announcement carries weight, but modernizing the army, the government is both strengthening the national security and sending a powerful message to the people that the state is prepared to defend its sovereignty under any circumstances. In a global context marked by the regional tensions, terrorism and cyber threats, these initiatives is likely to enhance public confidence in the government. However, building a technology-driven army will require substantial investment, and ensuring that resources are used wisely is vital to meeting public expectations. The Prime Minister recalled the Army's responsible role during the historic Student People's Uprising of 2024 and in the critical moments following August 5th. The review thus makes it clear that the Prime Minister's declaration of army modernization is not only merely a promise, but the opening of a new horizon of Bangladesh's defense and development strategy. By building a modern, technology-driven army, the government is advancing towards a stronger national security, sustainable development, and enhanced international prestige. This is, without doubt, the demand of the time and a solid foundation for generations to come. And that is the end of the news commentary.
2: Bangladesh Betar Onushtan Ek Joge Projarito Hocche Dhaka, Chattogram, Khulna, Rajshahi, Rongpur, Silet, Borishal, Thakurgaon o Kumilla Kendro Theke
3: সংবাদ প্রবাহ। আজকের পরিবেশনা: বিশ্ব হেড নেক ক্যান্সার দিবস 2026, রংপুরে পল্লী উন্নয়ন একাডেমির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, চট্টগ্রামে বাংলাদেশ চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান এবং বরিশালে সাংবাদিকদের সাথে তথ্য সম্প্রচার মন্ত্রীর মত বিনিময় সভা। আজ 27 জুলাই বিশ্ব হেড নেক ক্যান্সার দিবস। দিবসটির এই বছরের প্রতিপাদ্য হচ্ছে ফ্রম অ্যাওয়ারনেস টু অ্যাকশন, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ভয়েস এগেইনস্ট হেড অ্যান্ড নেক ক্যান্সার। বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশও নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। বিশ্ব হেড নেক ক্যান্সার দিবস 2026 উপলক্ষে আজ রাজধানীর তেজগাঁওস্থ জাতীয় নাক কান ও গলা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জে ডেম জাহিদ হোসেন এমপি বলেন,
4: আমাদের সরকার কাউকে সে যে ধরনের যে সমাজের যে সোসাইটির যে কর্নারেই থাকুক না কেন, যে ব্যাধি তার থাকুক না, কোন রোগী তার চিকিৎসা হবে না এটা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। এবং তার চিকিৎসাও যেমন হবে, তাকে পুনর্বাসনের জন্য যা যা করা দরকার, বর্তমান প্রধানমন্ত্রীর যে অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, সেইটা আমরা আপনাদের সহযোগিতা চাই। শুধুমাত্র আপনারা প্রস্তাবনা নিয়ে এবং এটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আপনারা এগিয়ে আসেন। সরকারের সকল আমি আমার মন্ত্রণালয় তো আছেই, এর বাইরেও যদি আরো কোন সহযোগিতা প্রয়োজন থাকে, সরকার বদ্ধপরিকর। এই দেশের মানুষের সত্যিকার অর্থে স্বাস্থ্য ব্যবস্থা নয়, তাদের সার্বিক উন্নয়নে এবং একটা মানবিক একটি বাংলাদেশ যেখানে সবাই বসবাস করতে পারবে, এবং এই যে ছোট ছোট বাচ্চারা যাদেরকে আজকে আমরা দেখলাম, এদের জন্য বসবাসযোগ্য একটা সুন্দর আবাস স্থল তৈরি করে দেওয়া আমাদের সবাদের নৈতিক দায়িত্ব। কাজেই আপনারা নিজেরা ট্রেনিং নেন, নিজেদের স্কিল বাড়ান, এবং যারা বিশেষ করে উপরে আমার নার্স বোনেরা আছেন, আপনাদেরকে অনুরোধ করবো, ইউ নিড টু ভেরি কেয়ারফুল সো দ্যাট আমার দেশের মানুষ চিকিৎসার জন্য দেশের বাইরে না যায়। এই ব্যাপারে হেড নেক সার্জনরা আপনাদের কঠিন, কারণ এটা একটা কঠিন সার্জারি, এবং এই সার্জারি গুলো করতে হলে আগে অনেক মানুষ বিদেশ চলে যেত, সেটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি, অনেক ফরেন কারেন্সি বিদেশে আমাদের ড্রেন আউট বন্ধ হয়ে যাবে। আমরা যদি এই কক্লিয়ার ইমপ্লান্ট থেকে সবকিছু দিতে পারি, এবং এখন বর্তমান সরকার খালি কনজেনিটাল হার্ট ডিজিজ সেটার জন্য আমরা কন্ট্রিবিউট করি, আমরা সিরোটিক লিভার ডিজিজ আমরা সেটাকে সাপোর্ট করি, এটিআই বা সিকিডি পেশেন্ট আমরা সেটাকে সাপোর্ট করি, যে কোনো ধরনের মেলিগনেন্সি কে আমরা সাপোর্ট করি, যে কোনো ধরনের ব্লাড ডিসঅর্ডার, যে কোনো ধরনের ব্লাড ডিসঅর্ডার গুলো আছে, থ্যালাসেমিয়া থেকে শুরু করে যত ধরনের ডিসঅর্ডার আছে আমরা সেগুলোকে সাপোর্ট করি। ইভেন আমরা এখন ভেলুলার হার্ট ডিজিজ পর্যন্ত এই বছর থেকে আমরা সাপোর্ট করছি। কাজেই আমরা চাইব বর্তমান সরকারে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের যে কমিটমেন্ট, আমরা এই কমিটমেন্ট ফুলফিল করতে হলে আমরা একা একা পারবো না, আমাদের দরকার আপনাদের সবার অংশগ্রহণ এবং সহযোগিতা। সেই জন্য আপনাদের সবার সহযোগিতা চেয়ে আসুন, আমরা সবাই একসাথে কাজ করলে আপনাদের এই যে ছোট ছোট সমস্যা, এই কোনো সমস্যা ইনশাআল্লাহ সমস্যা থাকবে না।
3: আজ সোমবার সকালে রংপুর বাস টার্মিনাল এলাকায় পল্লী উন্নয়ন একাডেমির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন,
5: ট্রাফিক কেমন হয়েছে ফলে সবাই নিয়ম মেনে চলছে, এত কিছু এটাকে বিরাট ঘটনা। আর কি যে প্রধানমন্ত্রী নিজেই আগে যতগুলো গাড়ি ব্যবহার করতে দিন সেগুলো করছেন না, এখন তিনি নিজে মাত্র কয়েক গাড়ি ব্যবহার করেন, ফলে অন্যান্য মন্ত্রীরাও গাড়ি ব্যবহার করে দিয়েছে, মানুষের মধ্যে ধারণা তৈরি করে যে না স্বচ্ছতার চেষ্টা ব্যবহার করছে। আগে আমাদের ক্যাবিনেট মিটিং এ মন্ত্রিসভার সভা যখন হতো, আমাদের খাওয়ার দিত প্রায় 1,000 টাকা খাওয়া, এখন সেটা ঠিক চাল কম, উনার বাবা জয়রাম সাহেব ছিলেন, তিনিও আপনার খাওয়ার সময় তরকারি ভয়ে পাঁচ নেয় মুরগি নেয় সবজি আর দাবা, এই ছিল তারা, এখন ইনিও একইভাবে অপচয় বন্ধ করে কানা করছেন। এই ব্যাপারগুলো কিন্তু ছোট ছোট ঘটনা, যেগুলো কিন্তু জাতির জীবনে একটা বড় ইম্প্যাক্ট হয়ে তৈরি হয়। আমি আপনার আজকে আসার সময় আমরা এই রুরাল ডেভেলপমেন্ট একাডেমি রংপুর, আপনারা ভাগ্যবান একদম বিশ্বমানের একটা প্রতিষ্ঠান, এই একটা প্রতিষ্ঠান কুমিল্লা এলাকার জীবনযাত্রা পরিবর্তন করে দিয়েছে, একদম কৃষকদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। এই একটা প্রতিষ্ঠান বগুড়াতে বগুড়ার ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। বগুড়া বিশ্ববিদ্যালয় আজকে আমাদের রংপুরে এটা আছে, আপনাদের জানি 2022 সালে প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু আমার কার্যক্রম এখন শুরু করতে পারা যায়। যাই হোক, এখন এগিয়ে এসেছেন, তার সঙ্গে আমরা ইতিমধ্যে হিসাবে এখানে আছেন, তিনি কাজ শুরু করেছেন, আমরা জনবল নিয়ে কাজ শুরু করলো, কৃষকদের ট্রেনিং হবে, টেকনিশিয়ানদের ট্রেনিং হবে, বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তি তৈরি হবে, খুব সুন্দর সুন্দর প্রযুক্তি তৈরি করবে, যাতে করে আমাদের কৃষি ব্যয় কমে আসে, আমরা আরো ভালো করে উৎপাদন করতে পারি। পল্লী উন্নয়ন ট্রেনিং হবে না, পল্লী উন্নয়ন মানে শুধুমাত্র আপনি কয়েকটা রাস্তা করলেন আর বিদ্যুৎ দিলেন, তা দিলে হবে না, কৃষকদের আয় পরিবর্তন করতে হবে, তার আয় বাড়াতে হবে, এই বিষয়ে আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে। আমরা সেই কাজ শুরু করেছি। আরেকটি জিনিস যেটা আমি সবসময় মনে করি, আমাদের প্রধানমন্ত্রী মানে প্রধান কার্যদর্শী বলছেন আমাদের শিক্ষিত বেকার যুবকের সংখ্যা অনেক, প্রচুর বেকার, কাজ নেই, বিএ পাস করছে, এমএ পাস করছে, চাকরি পায় এই বিএ পাস করে নতুন কাজ থাকে, প্রতিটা ট্রেনিং নিয়ে যদি কারিগরি শিক্ষা নেন, যদি প্লাম্বিং শিখেন, কার্পেন্টারি শিখেন, এসব করলে তো আপনি বিদেশে গিয়ে অনেক টাকা আয় করতে পারেন।
3: চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে শেষ পর্যন্ত ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ হবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারার বেলচুরা এলাকায় বাংলাদেশ চীন অর্থনৈতিক চলে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা উল্লেখ করে বলেন,
6: আজকের যে ইনভেস্টমেন্ট এখানে হয়েছে এটা হচ্ছে আমাদের যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি আগামী 2034 এর যে কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা বড় পদক্ষেপ। আজকে এটা আরো একটা বড় পদক্ষেপ যে আমরা 1 কোটি চাকরির কথা বলেছি, এখানে 1 লক্ষের অধিক লোক চাকরি করবে, এখানে ৫০০ মিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু আমি যদি অবকাঠামোগত সবকিছু নেই এখানে টোটাল ১ বিলিয়ন ডলার উপর ইনভেস্টমেন্ট হবে আলটিমেটলি। এবং এই অঞ্চল শুধু আনোয়ারা নয়, এটা পুরো অঞ্চলে এটার যে অর্থনৈতিক ইম্প্যাক্ট হবে, এখানে যত ধরনের সার্ভিসেস ডেভেলপমেন্ট হবে, এখানে সাপ্লাই চেইন ডেভেলপ করবে, আওয়ার বায়োডাইভার্সিটি ইজ নট লস্ট, সো আই এম শিওর চাইনিজ ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ আর টেকিং কেয়ার অফ অল দ্যাট। আমরা যে বিনিয়োগ করছি এখানে, এই বিনিয়োগের সাথে সাথে আমাদের চাকরি হবে, ব্যবসা হবে, আমাদের জিডিপি গ্রোথ হবে, আমাদের জনগণের জীবনযাত্রার মান উন্নতি হবে, সাথে সাথে আমাদেরকে মাথা রাখতে হবে আমাদের পরিবেশটা আমাদেরকে রক্ষা করতে হবে। আর এখানে যেটা শ্রমিকদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে তাদের লিভিং স্ট্যান্ডার্ডটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে এখন শুধুমাত্র ইন্ডাস্ট্রি না, ইন্ডাস্ট্রির সাথে সাথে আমাদেরকে সাধারণ মানুষের জীবনযাত্রার মান কথা চিন্তা করতে হবে, তাদের লিভিং কন্ডিশন চিন্তা করতে হবে। আমরা আজকে ওয়েলফেয়ার স্টেটের দিকে যাচ্ছি, কারণ আমরা ওই জায়গায় পৌঁছেছি ইনশাল্লাহ, এবং সাধারণ মানুষের ওয়েলফেয়ার, শ্রমিকদের ওয়েলফেয়ার সব মাথায় রেখে আমাদেরকে বিনিয়োগ করতে হবে, পরিবেশের মাথায় রাখতে হবে, আমাদের জীবন জীবিকা সবাই যদি বেঁচে থাকতে হয়, আমাদের বায়ু ডাইভার্সিটি যদি রক্ষা করতে হয়, এগুলো সব মাথায় রেখে আমাদেরকে বিনিয়োগ করতে হবে।
3: অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃক বেজায়ের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন,
7: গত মাসে আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চায়না গেলাম, তখন আমাদের যে ডেভেলপার কোম্পানি আছেন ওনাদের যে চেয়ারম্যান ছিলেন উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন, এবং কথায় কথায় একটা প্রশ্ন এসেছিল যে এই জোনটা চালু করতে আসলে কতদিন সময় লাগবে। ওনারা প্রথমে বলেছিলেন 3-5 বছর সময় লাগবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে 18 মাসের মধ্যে উনি প্রথম ফ্যাক্টরি এখানে দেখতে চান। ওনাদের যে চেয়ারম্যান ছিলেন উনিও প্রমিস করেছেন তারপরে যে প্রথম 18 মাসের মধ্যে উনি প্রথম ফ্যাক্টরিটা প্রোডাকশনে আমরা এই এলাকায় দেখতে পাবো। আমার একমাত্র অনুরোধ আমাদের মাননীয় যারা লোকাল এমপি আছেন, আনোয়ারা এমপি এবং চট্টগ্রাম জেলার এমপিরা যারা আছেন, আনোয়ারাবাসী এবং চট্টগ্রামবাসী সবার কাছে অনুরোধ, আমাদের চাইনিজ ইনভেস্টররা আমাদের অতিথি এবং ওনারা বাংলাদেশে এসেছেন একটা আশা করে যে বাংলাদেশে ওনারা বিনিয়োগ করবেন, বিনিয়োগ করে ওনারা অবশ্যই নিজেদের প্রফিটটা নিয়ে যাবেন এবং নিজেদের প্রসপারিটির কথা চিন্তা করবেন, কিন্তু একই সাথে আমাদের দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। আমার অনুরোধ হচ্ছে আপনাদের কাছে যে আপনারা তাদেরকে যতটুক সম্ভব সহযোগিতা করবেন যাতে খুব দ্রুত এই জোনটা দাঁড়িয়ে যায়। জোনটা দাঁড়িয়ে গেলে এই এলাকার চেহারা চেঞ্জ হয়ে যেতে একদম সময় লাগবে না। আপনারা সবাই সাহায্য করবেন, আমরা সরকার থেকে যতটুকু সম্ভব যেভাবে সম্ভব ওনাদেরকে সাহায্য করবো, আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এই জোনটা যত দ্রুত সম্ভব আমরা চালু করতে পারি এবং সেই সাথে যত মানুষের চট্টগ্রামের যত মানুষের কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করতে পারি। সবাইকে এই রিকোয়েস্টটাই রইল এবং কোন ধরনের সমস্যা যদি ওনারা ফেস করেন আমাদের রিকোয়েস্ট হবে যে আমরা সবাই মিলে আমাদের প্রধানমন্ত্রী যেরকম করে বলেন যে সবার আগে বাংলাদেশ, আমরা নিজেদের স্বার্থটা না দেখে দেশের স্বার্থটা একটু আগে দেখি এবং আমাদের দেশের স্বার্থে আমাদের মাননীয় মন্ত্রী যেটা বলেছেন এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বিনিয়োগের আসলে কোনো অল্টারনেটিভ নেই। সো আমরা এই বিনিয়োগের বিরাট একটা সুযোগ পেয়েছি, বিদেশি বিনিয়োগ আসবে বাংলাদেশে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। আপনারা সবাই এগিয়ে যাওয়ার পথে সাহায্য করবেন আমাদের সবাইকে।
3: আজ সোমবার বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত বরিশাল বিভাগের সাংবাদিকদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেন,
8: কোন সভ্য দেশই কোন সভ্য সমাজই পৃথিবীতে এগোতে পারে না যদি সে তার সমাজের প্রকৃত চিত্র প্রতি মুহূর্তে নিয়মিতভাবে গণমাধ্যমে এবং সাংবাদিকতার মাধ্যমে আয়নার মতো প্রতিফলিত করতে না পারে। আমরা যেমন যে কোনো সুস্থ স্বাভাবিক লোক আয়নায় নিজের চেহারা না দেখে বুঝতে পারি না যে আমি ঠিক মানুষের সামনে যাওয়ার জন্য যথেষ্টভাবে প্রস্তুত কিনা, তেমনি একটি রাষ্ট্র এবং সমাজকেও কিন্তু প্রতি মুহূর্তেই আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে হয়। তা নাহলে সে ভুল পথে যেতে পারে, সে একটা ভুল গন্তব্যে যেতে পারে যা জনগণের জন্য মানুষের জন্য ক্ষতি হয়ে যেতে পারে এবং এই কাজটা করার দায়িত্বই হচ্ছে সাংবাদিকতার মূল লক্ষ্য। এবং যে সমস্ত ব্যক্তিবর্গরা জেনে শুনে এই ধরনের একটা মহৎ পেশার মধ্যে যুক্ত হয়েছেন, যুক্ত হচ্ছেন, যুক্ত হবেন, আমি গভীরভাবে তাদের প্রতি শ্রদ্ধা জানাই, কারণ এই পেশাতে বিত্তবান হওয়ার কোন সম্ভাবনা নাই, কিন্তু এই পেশাতে নিজের বিবেক এবং মেধা চর্চা করার অনেক বড় একটা সুযোগ আছে এবং তাদের এই ব্যক্তিত্ব, মেধা, দেশপ্রেম, মানবপ্রেম চর্চা করার এই পেশাকে গ্রহণ করতে পেরে তারা নিজেরা যে সুখের অনুভূতি পান ওটাই তাদের বড় পুরস্কার। কিন্তু সাংবাদিকতার পেশাকে যদি একটি রাষ্ট্র বা সমাজ আমরা টিকিয়ে রাখতে পারি তাহলে সমাজ এবং রাষ্ট্রকে প্রতি মুহূর্তে আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে আমরা ব্যর্থ হয়ে যাব। অতএব রাষ্ট্রের প্রয়োজনেই, সমাজের প্রয়োজনেই, দেশের প্রয়োজনেই, মানুষের প্রয়োজনেই দায়িত্বশীল সাংবাদিকতাকে সবসময় জীবন্ত রাখতে হবে, সজাগ রাখতে হবে, আয়নার মতো কাজ করবে, সারাক্ষণ সমাজকে দেখা যাবে, রাষ্ট্রকে দেখা যাবে এবং যখন যখন চেহারার মধ্যে, সমাজের চেহারায়, রাষ্ট্রের চেহারায় যে সমস্ত ভুল ত্রুটি ধরা পড়বে তখন তখন আবার এটাকে ঠিক করে নেওয়া হবে। আমরা যেমন করে এলোমেলো চুলকে আশ্রয় নেই, জামার বুতাম ঠিক থাকলে ঠিক করে নেই, আমাদের গায়ের জামাতে দাগ করলে সেটাকে চেঞ্জ করে ফেলি, যা আমাকে আয়না বলে দেয় যে আমার মধ্যে কি কি পরিবর্তন আনা দরকার, তেমনি গণমাধ্যম এবং সাংবাদিকতাও রাষ্ট্র এবং সমাজে এই আয়নার দায়িত্ব পালন করে যা প্রতি মুহূর্তে সমাজকে প্রতিফলিত করে। অতএব এই পেশার অস্তিত্ব ছাড়া একটা সভ্য সমাজ চলতে পারে না। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে টমাস জেফারসন, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জনক, ফাউন্ডিং ফাদার্সের একজন, তিনি বলেছেন যে আমাকে যদি বলা হয় যে সাংবাদিকতাবিহীন একটা রাষ্ট্র, আর যদি একটা বিকল্প, আর একটা বিকল্প হচ্ছে রাষ্ট্রবিহীন সাংবাদিকতা, তুমি কোনটাকে গ্রহণ করবা? তিনি বলেছেন, আমি রাষ্ট্রবিহীন সাংবাদিকতাকে গ্রহণ করব। রাষ্ট্র না থাকলেও চলবে, কিন্তু সাংবাদিকতা আমার লাগবে, তথ্য আমার লাগবে, সত্য আমার জানতেই হবে। এটা প্রতীকী অর্থে বলা হয়েছে, কিন্তু আসলে আমাদের যেটা দরকার যে সেই রাষ্ট্র, সেই সমাজ যে প্রকৃত অর্থেই প্রতি মুহূর্তে তথ্যের এই সত্যের প্রবাহটাকে বহাল রাখবে।
3: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনা আসফিয়া তাসনিম, সম্পাদনা এ এস এম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হুসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ব বেতারে বাংলাদেশ।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বিশ্ব বেতারে বাংলাদেশ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মীর নাসির আহমেদ। বাংলাদেশ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের বেতার কেন্দ্র থেকে প্রচারিত গুরুত্বপূর্ণ সংবাদের উপর ভিত্তি করে এই সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ সাজানো হয়েছে। প্রচারিত হয় সপ্তাহের প্রতি সোমবার রাত ১০টায় ঢাকা ক থেকে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে কাজ করছে সরকার। বিবিসি বাংলা জানিয়েছে, গত বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এফটিআই সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। এ লক্ষ্যে নতুন বাজেটে বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর জন্য সুনির্দিষ্ট প্রণোদনা নিশ্চিত করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রণোদনা পাওয়া খাতগুলোর মধ্যে রয়েছে নবায়নযোগ্য শক্তি, ঔষধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প এবং স্বাস্থ্যসেবা। আগামী ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছর দিল্লিতে আগামী ১২ এবং ১৩ সেপ্টেম্বর ব্রিক্স সম্মেলন হওয়ার কথা রয়েছে। গত বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন বলে বিবিসি বাংলার রিপোর্টে বলা হয়েছে। ভারত সরকারের আমন্ত্রণ পত্রটি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তবে তারেক রহমান ওই সম্মেলনে যোগ দেবেন কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ব্রাজিল, চীন, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া সহ ব্রিক্সের ১১টি সদস্য রাষ্ট্র এ সম্মেলনে যোগ দেবে। বাংলাদেশ ব্রিক্সের সদস্য না হয় তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বিশেষ অতিথি হিসেবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি ২০২৩ সালের ২৪শে এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। বিবিসি বাংলা জানায়, গত শুক্রবার সংবিধানের ৫০ এর ৩ অনুচ্ছেদের বিধান অনুযায়ী স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র পেশ করা হয়, যেখানে নিজের গুরুতর শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় আছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সংবিধানের ১২৩ এর ২ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, সুতরাং বিশেষ অধিবেশন ডাকার কোন পরিস্থিতি তৈরি হয়নি। গত শনিবার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বলে ডায়েচে ভেলে জানিয়েছে। এদিকে জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে দেখা করে দেশটির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে কমিশন জানিয়েছে। বিধি অনুযায়ী সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি বলে মনে করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গত বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সভায় তিনি এসব কথা বলেন বলে বিবিসি বাংলার খবরে উল্লেখ করা হয়েছে। প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যদের প্রতিটি সিদ্ধান্তে যেন দেশের সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের যথাযথ প্রতিফলন ঘটে সেটি নিশ্চিত করার পরামর্শ দেন মন্ত্রী। সেই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সর্বোচ্চ সংখ্যক মানুষকে ধারণ করার মানসিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি। রপ্তানি আয়ের ক্ষেত্রে ২০২৬-২৭ অর্থবছরের জন্য পূর্বের অর্থবছর চেয়ে ১৫% বেশি প্রবৃদ্ধি নির্ধারণ করেছে সরকার। গতকাল বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুত্তালিব সচিবালয়ে একথা বলেন। তিনি জানান, বর্তমান অর্থবছরে পণ্য ও সেবা উভয় খাতেই ১৫% করে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আর সেটা অর্জিত হলে দেশের রপ্তানির পরিমাণ হবে প্রায় ৬৩.৪০ বিলিয়ন ডলার। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে বাংলাদেশ। গত মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেলরি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এই তথ্য জানানো হয়েছে বলে বিবিসি বাংলা রিপোর্টে বলা হয়েছে। কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কয়টি দেশ যাওয়া যায় তার উপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক নির্ধারণ করা হয়েছে। এই ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের 199টি দেশের পাসপোর্ট ও 227টি ভ্রমণ গন্তব্য। হেনরি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের 35টি দেশে ভ্রমণ করা যায়। এবারে শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের নাম, আর সবচেয়ে দুর্বল পাসপোর্ট আফগানিস্তানের। বাংলাদেশ সহ প্রায় 60টি বাণিজ্য অংশীদার দেশের উপর নতুন শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার রাত 12টা থেকে নতুন শুল্ক হার কার্যকর হয়েছে বলে বিবিসি বাংলার রিপোর্টে বলা হয়েছে। মূলত জোরপূর্বক শ্রমরোধে ব্যর্থতার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ সহ কয়েকটি দেশের উপর 10% এবং বাকিগুলোর উপর 12.5% পর্যন্ত এই শুল্ক আরোপ করা হয়েছে। সরকার মনে করছে রপ্তানি খাতে এই শুল্ক আরোপের খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী পোশাক রপ্তানিকারক দেশ চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডকে সর্বোচ্চ 12.5% শুল্ক স্তরে রাখা হয়েছে, ফলে এসব দেশের তুলনায় মার্কিন বাজারে বাংলাদেশের তুলনামূলক সুবিধা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এদিকে নতুন শুল্কের কারণে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানে তাৎক্ষণিক বড় কোনো পরিবর্তন হবে না বলে মনে করছেন রপ্তানিকারকরা। শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হল আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন বিশ্ববেতারে বাংলাদেশ। এরপর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 11টায় বাংলায়।
1: শুনলেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ববেতারে বাংলাদেশ, বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। সঙ্গীত পরিবেশনায় পার্থ প্রতিম রায়, গ্রন্থনা উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন।
2: প্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর।

0: আমি আজিজুর রহমান তুহিন আছি আপনাদের সাথে, আর আজকে আমাদের শিল্পী আছেন পার্থ প্রতিম রায়। পার্থ, কেমন আছো?
1: আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: তো আজকে আমরা পার্থর কণ্ঠে গান শুনব, বেশ কটি গান, আর সেই গান নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আমরা প্রথমে গানে যাই যথারীতি, যেমন করে আমরা আমাদের আয়োজনটা করে থাকি, তারপর আবার কথায় ফিরছি। পার্থ, কোন গান দিয়ে শুরু করতে চাইছো?
1: আমি আজকে আমার এই পথ চাওয়াতে আনন্দ, এটা দিয়ে শুরু করতে চাইছি।

আমরা যে গানটি শুনলাম এটি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান, পথ উপপর্যায়ের গান এবং শিলাইদহ লেখা গান, বেশি বয়সী লেখা গান। এখন যেটি আমার সবসময় মনে হয় যে রবীন্দ্রনাথের গানে একেবারেই যেটা আমরা ঘুরে ফিরে বলি যে বাউল দর্শন, বাউল ভাবনা, এই গানটিতে মূল প্রসঙ্গ হচ্ছে পথ চাওয়া, অর্থাৎ প্রতীক্ষা মূলত অপেক্ষা করা, যাকে চাইছেন, যার প্রত্যাশায় এই অপেক্ষা, তার সাথে মিলনের সম্ভাবনার কথা কিন্তু কোথাও নেই, মানে মিলন একদম স্পষ্ট করে বলা নাই এবং ওই প্রসঙ্গই নাই। এখানে ওই যে প্রত্যাশাটুকু, ওই যে বিরহটুকু, ওখানেই আনন্দ, অর্থাৎ ওইটাই উপজীব্য। এই জন্য বাউল কথাটা বারবার বলা হচ্ছে যে বাউলদের ভাবনাটা কিন্তু একদম একই রকম। বাউলরা যখন বলেন যে মিলন হবে কতদিনে মনের মানুষের সঙ্গে, সেই মিলনের প্রত্যাশা

0: এটাই শেষ কথা। এরপরে যে কথাগুলো এই গানটিতে, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, মানে কাল প্রবাহের কথা, কালান্তরের কথা, কিন্তু সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, কিন্তু ওই সেই প্রত্যাশাটুকু।
1: বিশেষ সময়টা যখন দেখা হবার সময়টা আসবে, ওই সময় কি আসলে আমি জেগে থাকবো কিনা, এটা নিয়ে একটা শঙ্কা।
0: শঙ্কা একদম। যাই হোক, এই গানটি আমার খুব পছন্দের গান। আমরা পরে কোন গানটি শুনতে পারি বলতো?
1: এরপরে এমন দিনে তারে বলা যায়, এই গানটাকে আমার কাছে
0: একদম প্রেমের গান।
1: হ্যাঁ, প্রেমের গান,
0: বর্ষার অনুষঙ্গে প্রেমের গান। একটা বড় কবিতা ছিল এটা, বর্ষার দিনে কবিতা, মানসিক কাব্যগ্রন্থের, এবং সেটার মানে এটা কবিতা থেকে গান। তো এই গান নিয়ে আসলে মানে বলার কিছু নেই, প্রত্যেকটা স্ট্যাঞ্জা মনে হয় যে প্রেমের একটা পরম রূপ। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, বর্ষার সেই অন্ধকারে বলা হচ্ছে আধারে মিশে গেছে আর সব।

0: গানটির এত সুন্দর করে তুমি গাইলে যে এটার আসলে এরপরে কথা দিয়ে ব্যাখ্যা করার কিছু নাই। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আজকে আমাদের শিল্পী আছেন পার্থ প্রতিম রায়। আমরা তার কণ্ঠে পরপর দুটি গান শুনলাম, গান নিয়ে গল্প করলাম। এবারে পার্থ আর কি গান শোনাবে?
1: এবারে আমি প্রকৃতি পর্যায়ে
0: এমন অধিকারে বলা যায় বর্ষার অনুষঙ্গ, একেবারে বর্ষার কথা, কিন্তু মূল জায়গাটা হচ্ছে প্রেম।
1: হ্যাঁ,
0: আমরা গানটা শুনি আগে, তারপরে আমি কথা বলবো। কেন বলছি যে এই গানটাও আমার খুব পছন্দের এবং আমার অনেক কথা বলতে ইচ্ছা করছে গানটা নিয়ে।

0: আমরা পাঠ্যকণ্ঠে শুনলাম কবির 58 বছর বয়সে লেখেন। আমি 58 বছর বয়সটা বিশেষ করে উল্লেখ করলাম এই জন্য যে রবীন্দ্রনাথের 50-এর পরে যে সময়টা, সেই সময়ের গানগুলিতে খুব স্পষ্টভাবে বিদায়ের কথা, মৃত্যু চিন্তা আমরা মানে আমার কাছে মনে হচ্ছে আমি দেখতে পাই। শুধুমাত্র গান না, সেই সময়ের কবিতাগুলো এমনকি শান্তিনিকেতন প্রবন্ধাবলীর বেশ কিছু প্রবন্ধে মৃত্যুর কথা, অর্থাৎ জীবন অবসানের যে কথা, সেই কথাটা খুব স্পষ্ট করে ফুটে উঠেছে। এই জন্য আমি বললাম যে 58 বছর বয়স, 60-এর আগে লেখা গান। এই গানটিতে বর্ষার যে নিসর্গ প্রকৃতি, তার সাথে কবির মনের যে বেদনা, যেই মৃত্যু চিন্তা, যেই বিদায়ের কথা
1: মিলে যাবার যে বিষয়,
0: হ্যাঁ, সেটা খুব স্পষ্ট করে ফুটে উঠেছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আমি আজিজুর রহমান তুহিন আপনাদের সাথে কথা বলছিলাম এতক্ষণ, এবং আমাদের শিল্পী আজকে পার্থ প্রতিম রায়। আমরা আমাদের আয়োজনের শেষ পর্যায়ে আরেকটি গান শুনে আমাদের আয়োজন শেষ করতে হবে। আমরা পার্থর কণ্ঠের শেষ গানটি কণ্ঠে শুনব। পার্থ,
1: আমরা পুজো পর্যায়ের বন্ধুপ পর্যায়ে আরো একটি গান গাইতে চাইছি, রাত্রি এসে যেথায় মেশে।
0: হ্যাঁ, একেবারে সুরটা অনেকটা সকালের সুর।
1: হ্যাঁ, মানে রাত এবং দিনের সন্ধিক্ষণ। আবার এই গানটাকে আমি একটু অন্যভাবেও চিন্তা করি, সেটা হচ্ছে যে জীবন মৃত্যু বা জন্মের যে ব্যাপারটা, স্রষ্টার কাছ থেকে যখন পৃথিবীতে এসেছি এবং ফিরে যাবার যে বিশেষ লগ্নটা, এই গানটাতে সেটা প্রকাশ পেয়েছে।
0: আমরা গানটি শুনি, এবং গানটি শুনতে শুনতে আজকের আয়োজন শেষ করছি। তার আগে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর, সঙ্গীত পরিবেশনায় পার্থ প্রতিম রায়, গ্রন্থন উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, রবিশ্বর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন।
3: শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম, সঙ্গীত বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরের আলাপন অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি আশরাফ শাহিন। বন্ধুরা, কথা সুরের আলাপন অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থিত থাকেন দেশ বরেণ্য একজন সঙ্গীত ব্যক্তিত্ব। আমরা তার সৃষ্ট অথবা পরিবেশিত সঙ্গীত এবং আলাপন নিয়ে প্রতি পর্বে আমাদের মাঝে উপস্থিত হয়ে থাকি। আজ আমাদের ষষ্ঠ পর্ব। এ পর্বে আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী পেয়াল হাসান। শিল্পী পেয়াল হাসান, আপনাকে স্বাগতম এবং ধন্যবাদ স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য।
4: আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
3: পেয়াল হাসান বাংলাদেশের অন্যতম খ্যাতিমান আধুনিক গানের শিল্পী। তিনি তার সমধুর কণ্ঠ, শুদ্ধ পরিবেশনা ও সঙ্গীত সাধনার মাধ্যমে দেশের সঙ্গীত অঙ্গনে বিশেষ স্থান অধিকার করেছেন। দীর্ঘদিন ধরে তিনি দেশ বিদেশে সঙ্গীত পরিবেশন করে বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। তার গায়কিতে সঙ্গীতের প্রকৃত আবেগ, সৌন্দর্য ও গভীরতা অনন্যভাবে ফুটে ওঠে। সঙ্গীত চর্চা ও পরিবেশনের পাশাপাশি তিনি জাতীয় গণমাধ্যমে অনুষ্ঠান নির্মাণ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অডিও অ্যালবামের যুগে তার অসংখ্য অ্যালবামের গান শ্রোতাদের কানে এখনও লেগে আছে, সেই সাথে নতুন প্রজন্ম তার গান চর্চা করে চলেছে। বাংলাদেশের সঙ্গীত ভাণ্ডার সমৃদ্ধকরণে তার অবদান অত্যন্ত মূল্যবান। দেশ বিদেশে নানা সম্মাননা ও স্বীকৃতির মাধ্যমে তার কৃতিত্ব স্বীকৃত হয়েছে। তিনি শিল্পী সত্তা, নিষ্ঠা ও অধ্যবসায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিল্পী পেয়াল হাসানের গাওয়া কিছু গান আর কথামালা নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। আমরা নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে তার গান শুনব, সেই সাথে এ সকল গান নিয়ে তার স্মৃতিচারণ শুনব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা যে গানটি শুনব সেটি গাইবেন শিল্পী মমতাজ রহমান লাবণী। গানের কথা হল, যখনই তোমার ওই হাত দুটি আমাকে এসে আলতো ছুঁয়ে দেয়। গানটির বিষয়ে বলবেন আমাদের আজকের অতিথি শিল্পী পেয়াল হাসান।
4: এই গানটি যখন তৈরি করা হয়, এই গানটির গীতিকার মহসিন তাবাসসুম স্মরণ একজন ভালো কণ্ঠশিল্পী, আপনারা হয়তো অবগত আছেন ওর ব্যাপারে। তো যাই হোক, ও কিন্তু অনেক ভালো গানও লেখে। এই গানটি কিন্তু আমাদের অতটা সময় লাগেনি, ওর লিখতে সময় লাগেনি, আমার সুর করতেও অতটা সময় লাগেনি। তো লাবণী এই গানটি ও বলে যে ভাইয়া আমাকে গানটি দেন, এই গানটা আমি গাইব। আমি প্রথম বলবো ঠিক আছে, তারপরে আমি মিউজিক ট্র্যাক করে তারপরে ওকে ভোকাল দেওয়ালাম। গানটি ফুল রোমান্টিক একটি গান, আমি আশা করছি ও ভালো গাইবে।

0: ধন্যবাদ শিল্পী মমতাজ রহমান লাবণী। বন্ধুরা, আমরা এখন যে গানটি শুনবো সেটি গাইবেন শিল্পী স্বপ্ন মুস্তারি প্রিয়াঙ্কা। গানের কথা, মাঝে মাঝে কি জানি কি হয়, আসুন গানটির পিছনের কথা শুনি আমাদের আজকের অতিথির কাছ থেকে।
1: এই গানটি অ্যাকচুয়ালি আমার একটি ডুয়েট অ্যালবামের গান, 2010-এর দিকে ওই অ্যালবামটা করেছিলাম আমি আর শিল্পী সাজু। অ্যালবামটির নাম ছিল কান্না। এই অ্যালবামটি আমার খুব সুপার হিট বাংলাদেশে। কান্না অ্যালবামের গানগুলো খুবই হিট করেছিল বাংলাদেশে, এবং এটা সাউন্ডট্র্যাক প্রযোজনা সংস্থা ছিল আমাদের, সাউন্ডট্র্যাকের এনলিস্টেড আর্টিস্ট ছিলাম আমরা। তো যাই হোক, এই পুরো অ্যালবামের মিউজিক ডিরেক্টর ছিল আজমির বাবু, এবং এখানে গান লিখেছেন অনেক গীতিকার। এই গানটি অনেক সুন্দর একটি সুর, যে গানটি আমার অনেক ফেভারিট গানের ভেতরে আমার একটি প্রিয় গান। তো প্রিয়াঙ্কা গাবে, আমার মনে হয় ভালোই গাইবে।

0: ধন্যবাদ শিল্পী স্বপ্ন মুস্তারি প্রিয়াঙ্কা। প্রিয় শ্রোতা, আমরা এখন আরেকটি গান শুনব। গানটি হল মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়। গানটি গাইবেন শিল্পী অনুপমা মুক্তি। প্রিয় শিল্পী পিয়াল হাসান, গানটি সম্পর্কে আমাদের কিছু বলুন।
1: এই গানটির গীতিকার হচ্ছেন শফি সিকদার। আমার অ্যালবাম থেকে কিন্তু স্টার্ট ওনার লেখা। এই গানটি সুর করেছেন মোহাম্মদ ইসহাক। গানটি খুব সফট একটা মেলোডি গান, আধুনিক গান এবং আমার প্রিয় গানের একটি প্রিয় গান। আমি আশা করছি ও ভালো গাইবে।

0: ধন্যবাদ শিল্পী অনুপমা মুক্তি। বন্ধুরা, এখন আমরা গান শুনবো শিল্পী নসীম তাবাসসুম স্মরণের কণ্ঠে। গানের কথা হলো আমি আর ফিরব না। তার আগে গানটি নিয়ে আমরা কিছু কথা শুনি আমাদের আজকের অতিথির কাছ থেকে।
1: আমি আর ফিরব না, এই গানটি আমার খুবই প্রিয় একটি গান। এই গানটির একটি স্মৃতি আছে আমার জীবনের সাথে, অনেকটা মিল আছে এই গানের কথাগুলোর। যাই হোক, গানটি খুব সুন্দরভাবে সাজিয়েছেন স্মরণ। এটা কিন্তু স্মরণেরই লেখা, আজকে স্মরণে গাইবে। এই গানটি কিন্তু ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেলে আমি গিয়েছি, আজকে স্মরণ গাবে। এই গানটি গীতিকারও এবং সুর করেছি আমি, এবং মূল কণ্ঠশিল্পী কিন্তু আমি। আজকে স্মরণের কণ্ঠ শুনবো, নিশ্চয়ই ভালো গাইবে।

0: নসীম তাবাসসুম স্মরণকে। বন্ধুরা, আপনারা শুনছেন দেশবরেণ্য সঙ্গীত শিল্পী পেয়াল হাসানের গাওয়া সঙ্গীত নিয়ে সঙ্গীত বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরের আলাপন। বন্ধুরা, আমি আশরাফ শাহীন, একজন কণ্ঠশিল্পী, গীতিকার। আমি কণ্ঠশিল্পী পেয়াল হাসানের অনেক গান গেয়ে থাকি এবং তার গান দিয়ে চর্চা করি। আমাদের প্রিয় শিল্পী পেয়াল হাসান ভাই আজকে আমাকে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করেছেন, আমি তার একটি গাওয়া গান গাচ্ছি। গানটি হল ভালোবেসে ভালোবাসা
1: পাইনি যারা। আচ্ছা, এই গানটির একটি ঘটনা আছে। রফি সিকদার যখন এই গানটি লিখেন তখন বলছে যে, তুমি তো সারা জীবনে স্যাড গান করলা, রোমান্টিক গানের সংখ্যা মনে হয় জিরোর কাছাকাছি, জিরো না 1% হবে, তা তুমি তো আসলে এই পর্যন্ত তো ভালোবাসা পাও নাই মনে হয়, তা এর জন্য আমি এই গানটা লিখি তোমার জন্য। আমি ঠিক আছে লেখেন, তখন ইসাক ভাই সামনেই ছিল এবং ইসাক ভাই শুরু করেছে। তো যাই হোক, তুমি আজকে এই গানটি করবা, কারণ এই গানটি নিশ্চয়ই তোমার কণ্ঠে ভালো লাগবে আশা করি। আমরা শুনবো তোমার কণ্ঠে এই গানটি, এবং এই অনুষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান থেকে

বন্ধুরা, কথাসুরের আলাপন অনুষ্ঠানে দেশবরণ্য সঙ্গীত শিল্পী পেয়াল হাসানের গাওয়া সঙ্গীত নিয়ে আমাদের এই আয়োজন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি আশরাফ শাহীন। অনুষ্ঠানটি সঙ্গীত পরিচালনা করেছেন জি এম জাকির হোসেন। আমাদের পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।

এতক্ষণ শুনলেন সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন, উপস্থাপনায় আশরাফ শাহিন, অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ সোহেল রানা, তত্ত্বাবধানে কামিজ কুলসুম, এবং কথা সুরে আলাপন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মুনিরুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। তিনি আজ রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা প্রতিপাদ্যে আয়োজিত কিশোর কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আজকে শিশু কিশোরেরা নিজেরা তৈরি হলে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে হবে। বাড়ি, স্কুল ও কলেজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সুন্দর সমাজ গড়ে তুলতে নতুন প্রজন্মকে সহযোগিতা করতে হবে, গাছ লাগাতে প্রতিটি শিক্ষার্থীর প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সবাই সহযোগিতা করলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান। বৈঠকে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে সে বিষয়ে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন তারেক রহমান। ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও দৈনিক যা যায় দিনের সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আগামীকাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন। আজ জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানানো হয়। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কমিশনের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনন্ত ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি শুরু হবে, তবে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে। তিনি আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। সরকারের পক্ষ থেকে গ্যাস সংকট কাটিয়ে উঠতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। আগামী 10ই আগস্ট সারাদেশে একযোগে SSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আজ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফলপ্রাপ্তির বিস্তারিত নিয়মাবলী পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের নামে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। একই সঙ্গে এ মামলায় পলাতকদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 430 কিলোমিটার পশ্চিমে, মংলার সমুদ্রবন্দর থেকে 220 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 260 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমক অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ গোলাম মুস্তাফা। পথ পাথে অনুষ্ঠানে সালাম প্রদানের গুরুত্ব ফজিলত সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান রায়হান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। সেই আমি এই আমি সকাল 7:30 নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশী সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো বাড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসো শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ।
2: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বল সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান সুরের মোহনায়। রাত 10:05 বিষয় ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ শুনবেন রাত 10:30।
1: এছাড়া FM 90 MHz রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক তিথি নেতা, রচনা ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা, প্রযোজনা শামসুল আলম। এবারে FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz সকাল 6:00-11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার জানিয়ে দিচ্ছি, আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 73% এবং সন্ধ্যে 6টায় 73%। আজ আগামীকাল ঢাকার সূর্যোদয় হবে 5:26 এবং অস্ত যাবে 6:44। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা।
1: أعوذ بالله من

0: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব। আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
1: পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।